0: 끝은 무함마드 더히둘 이슬람, 무함마드 압둘 가이움, 무함마드 시라줄 알음, 에봉 SM 알 주바이드. 오디베션 떳다바다니 레친 라우넉 자한.
1: 오디베션의 시루테 법이드로 꾸르안 텔와드. 아즈 সুরা ইউসুফ এর 62 ও 63 আয়াত তিলাওয়াত করছেন কারি এ কে এম ফিরোজ।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: صدق الله العظيم.
1: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তিলাওয়াতকৃত সূরা ইউসুফের 62 ও 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইউসুফ তার ভৃত্যদেরকে বলল, তাদের মূলধন যা শস্যের মূল্য স্বরূপ দিয়েছে তা তাদের রসদপত্রের মধ্যে রেখে দাও, যাতে তারা তা চিনতে পারে যখন তারা স্বজনদের মাঝে ফিরে আসবে, তাহলে তারা আবার আসতে পারে। তারপর তারা যখন তাদের পিতার কাছে ফিরে এলো, তখন তারা বলল, হে আমাদের পিতা, আমাদের জন্য শস্যের বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে, অতএব আপনি আমাদের ভাইকে আমাদের সঙ্গে পাঠিয়ে দিন, যাতে আমরা শস্যের বরাদ্দ পেতে পারি, আর আমরা তার হেফাজত অবশ্যই করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় মন্দ কাজ প্রতিহত, বলছেন মাওলানা এ আর এম মহিউদ্দিন খান ফারুকী।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম একটি শান্তি, ন্যায় ও কল্যাণের ধর্ম। মানব সমাজকে সুন্দর, সুশৃঙ্খল ও নিরাপদ রাখার জন্য ইসলাম সৎ কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি মন্দ ও অন্যায় কাজ প্রতিহত করারও নির্দেশ দিয়েছে। যদি সমাজে অন্যায়, অবিচার, দুর্নীতি ও পাপ কাজকে প্রতিহত করা না হয়, তবে তা ধীরে ধীরে পুরো সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। একজন মুমিনের দায়িত্ব হল নিজে সৎপথে চলা এবং সাধ্য অনুযায়ী মন্দকে প্রতিহত করা। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের নির্দেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর তারাই সফলকাম। মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াতে করিমায় সুস্পষ্টভাবে বলা হয়েছে যে মুসলিম সমাজে এমন মানুষ থাকা আবশ্যক যারা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ প্রতিহত করবে। পবিত্র কোরআনের অন্য আয়াতে মহান রব্বুল আলামিন আরো বলেছেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই আয়াতে করিমায় বিষয়টি স্পষ্ট যে মুসলিম উম্মার শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ হল মন্দ কাজ প্রতিরোধ করা। হাদিসের আলোকে বিষয়টি বিশ্লেষণ করলে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বেরিয়ে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো মন্দ কাজ দেখতে পায়, তবে সে যেন তা হাত দ্বারা পরিবর্তন করে, যদি তা না পারে তবে মুখ দ্বারা প্রতিবাদ করবে, আর যদি তাও না পারে তবে অন্তরে ঘৃণা করবে, আর এটি হল ইমানের দুর্বলতর স্তর। সহিহ মুসলিম শরীফ। এ হাদিসে মন্দ প্রতিরোধের তিনটি স্তর বর্ণনা করা হয়েছে, ক্ষমতা থাকলে কার্যকর পদক্ষেপ নেওয়া, কথা বা উপদেশের মাধ্যমে প্রতিবাদ করা এবং অন্তরে ঘৃণা করা। মন্দ কাজ প্রতিহত করার সবচেয়ে উত্তম উপায় হচ্ছে নিজের অন্তরকে পরিশুদ্ধ করা। প্রকৃতপক্ষে মানব মন পাপ প্রবণ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, মানুষের মন অবশ্যই মন্দ কর্ম প্রবণ, কিন্তু সে নয় যার প্রতি আমার রব দয়া করেছেন। মুমিন ব্যক্তি যখন তার মনের হিসাব নেবে, তখন দেখতে পাবে তার মন কোনো না কোনো পাপের চিন্তা করেছে এবং ইবাদতমূলক কাজে শিথিলতা দেখিয়েছে, ফলে যা ছুটে গেছে তার প্রতিকারের জন্য মনকে শাস্তি দেওয়া তার কর্তব্য, যাতে ভবিষ্যতে এমনটা আর না ঘটে এবং মন কর্মতৎপর হয়। মনকে কর্মতৎপর না রাখলে, হিসাব না নিলে মন সোজা থাকবে না। মানুষ কখনো কখনো চারিত্রিক দোষ কিংবা অন্য কোনো ত্রুটি বিচ্যুতির কারণে নিজ পরিবারের সদস্য ও অধীনস্থদের শাস্তি দেয়, কিন্তু সে নিজে কোনো মন্দ কাজ করলে নিজের ভুল বুঝতে চেষ্টা করে না, অথচ নিজের ভুল সংশোধন করাই হল উত্তম ও বুদ্ধিমত্তার পরিচয়। মহান রব্বুল আলামিন আমাদেরকে মন্দ কাজ থেকে বিরত থেকে পাশাপাশি মন্দ কাজ প্রতিহত করার তৌফিক দান করার মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল মন্দ কাজ প্রতিহত। বললেন মাওলানা এ আর এম মহিউদ্দিন খান ফারুকী। অনুষ্ঠান সম্পাদনা

0: রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন অসীম চৌধুরী।
2: ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সর্বউপনিষদ গাও দুগ্ধ গোপাল নন্দন পাত্রবর্ষ সুদীবক্তা দুগ্ধম গীতমিতং মহাত বসুদেব সুতম দেবম কংসচারুণ মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবদ্গীতা দশমধ্যায় বিভূতিযোগ। হন্ততে কথয়িষ্যামি দিব্য হি আত্মবিভূতায় পদন্যতো কুরু শ্রেষ্ঠ।

0: नास्त्यन्तो विस्तरिष्यामि अहमत्ता गुराकेशु सर्वभूतो आशयो स्थितो अहम् आदि च मध्यम च भूतनम् अन्त एव च। श्री भगवान बोलें, हे कुरुश्रेष्ठ, जेहेतु आमार विभूतिर विस्तार अंत नहीं, सेहेतु आमार दिव्य विभूति सकलेर प्रदान कयेकटिर कथा एखाने बोलछि। आमी सर्वभूतेर हृदयेर अवस्थित आत्मा, आमी तादेर आदि मध्य लय, आमी तादेर उत्पत्ति ओ लयेर कारण। सकल जीवेर आत्मा परमात्मार एक एकटी अंश विशेष ओ परमात्मा हतेई सकल जीवात्मार उत्पत्ति। परमात्मार अंश हिसेबे तारा बेचे थाके ओ मृत्युते परमात्मार मध्ये सकल जीवात्मा लीन हये जाए। आदित्यदेर मध्ये आमी विष्णु, ज्योतिष्कदेर मध्ये आमी ज्योतिर्मय सूर्य, मरुद्गणेर मध्ये अर्थात 49 वायुर मध्ये आमी मरीचि बा प्रधान आवह वायु, एवं नक्षत्रगणेर मध्ये आमी चंद्र। ओम गंगा गीता स सावित्री सीता सत्या पतिव्रता ब्रह्मबली ब्रह्म विद्या तीसंदा मुक्तिगेहिनी अद्यमत्ता चिदानंदा भग्नी भान्ति नाशिनी वेदत्तयी परानंदा तत्तो ज्ञानमंजूरी इत्यत्तानि जपेर नित्यं नरो निश्चलो मानुषो ज्ञानं सिद्धिं लभेत नित्यं ततन्ते परमं पदम्। ओम सभ्ये भवन्तु सुखिनः, सभ्ये सन्तु निरामया, सभ्ये बद्धानि पश्यन्तु मा कश्चित् दुःखभागो भवेत्। सकलेई सुखी होक, सकलेई रोगमुक्त होक, सकलेई मंगल लाभ करुक, केह जेन दुःख भोग ना करेन। ओम शांति, ओम शांति, ओम शांति।
1: पवित्र गीता थेके पाठ करलेन असीम चौधुरी।
2: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:10 এবং সূর্য অস্ত যাবে 6:45। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কেলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান সূচি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা তিনটায়। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কেলোহার্টজ ও FM 106 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে প্রচার হবে। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল 9:05, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30, স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়েই ছোট পরিবার বিকেল 4:05, বিকেল 5:30 ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ, কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালি ফসল সন্ধে 6:05, সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30, রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত 9:05 শুনতে পাবেন বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর শুনবেন রাত 10:05, সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন রাত 10:30। এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্জে সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্জে সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান সূচি।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি ভোরের গান শোনার জন্য। আজকের ভোরের গানের কথা সাজিয়েছেন আসিসুর রহমান, সুর করেছেন ধীর আলী, কণ্ঠ দিয়েছেন খন্দকার ফারুক আহমেদ।

0: ভোরের গানটি শুনলেন খন্দকার ফারুক আহমদের কণ্ঠে। নৌযানে ভ্রমণকারী যাত্রী সাধারণের অবগতির জন্য বলছি, কখনো লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে না উঠে পরবর্তী নৌযানে ভ্রমণ করুন। লঞ্চে ওঠানামার সময় সাবধানতা অবলম্বন করুন, শৃঙ্খলা বজায় রাখুন। যাত্রীবাহী লঞ্চের ওপরের ডেকে অথবা যাত্রীদের নির্ধারিত স্থানে কোনো মাল বহন করবেন না। অতিরিক্ত মাল বোঝাই নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকুন। নৌযানের মালিক ও চালকের প্রতি অনুরোধ, নৌযানে প্রয়োজনের অতিরিক্ত যাত্রী বা মাল বহন করবেন না। প্রয়োজনীয় সংখ্যক জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়া নৌযান চালাবেন না।
1: বাংলাদেশ বেতার, আপনাদের জন্য আমাদের এবারের নিবেদন নজরুল সংগীত, শিল্পী নীলুফার ইয়াসমিন।

0: প্রথমে সুন্দর অতিথি এসো এসো এবং পরে কেন কাঁদে পড়ান, দুখানি নজরুল সঙ্গীত শুনলেন নীলুফার ইয়াসমিনের কণ্ঠে।
1: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান। বৃক্ষ রোপণ আমাদের সকলকেই অভ্যাসে পরিণত করতে হবে, কারণ বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। রোপণকৃত গাছের চারা যত্ন নিন, পরিচর্যা নিয়ে একে বড় হবার সুযোগ দিন।
0: সুপ্রিয় শ্রোতা, এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের এখনকার পরিবেশনায় রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী বুলবুল ইসলাম।

0: এতক্ষণ বুলবুল ইসলামের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে মানুষটা হেসে যায়, তারই ঘামে সোনার ফসল আমাদের জীবন সাজায়। কৃষক শুধু একজন শ্রমজীবী মানুষ নন, তিনি মাটির কবি, ঋতুর কবি, জীবনের নির্মাতা। তার হাতে বোনা বীজ একদিন ফসল হয়ে ওঠে, আর সেই ফসলেই আমাদের জীবনকে টিকিয়ে রাখে। আর কৃষি আমাদের অর্থনীতির প্রাণ। এই কৃষির উপর নির্ভর করেই গড়ে উঠেছে আমাদের সমাজ, আমাদের বাজার, আমাদের জীবনযাত্রা। প্রতিটি কৃষকের জীবনে আসুক স্বস্তির সকাল, প্রতিটি ঘরে জ্বলুক সমৃদ্ধির আলো, আর তাদের হাসিতেই ভরে উঠুক আমাদের প্রিয় দেশ। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অক্লান্ত পরিশ্রমের প্রতি গভীর সম্মান জানিয়ে শুরু করছি আজকের কৃষি সমাচার। আধুনিক চাষাবাদে ভালো ফলন ও দীর্ঘমেয়াদী মাটির স্বাস্থ্যের জন্য খামারজাত সার অত্যন্ত প্রয়োজনীয়। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আয়োজনের শুরুতেই শুনবেন খামারজাত সার তৈরিকরণ ও তার ব্যবহার বিষয়ে একটি সাক্ষাৎকার।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের আয়োজন থেকে। আজ আমরা জানব খামারজাত সার তৈরিকরণ ও তার ব্যবহার এ বিষয়ে। আর এ বিষয়ে কথা বলবেন আমাদের সাথে কৃষিবিদ মোহাম্মদ শরীফুল ইসলাম, পাবলিকেশন অ্যান্ড লিয়াজো অফিসার, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, প্রধান কার্যালয়, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, খামারজাত সার কাকে বলে? খামারজাত সার কি কি উপাদান দিয়ে গঠিত হয়?
2: গৃহপালিত পশু পাখির মলমূত্র যেমন গোবর বা লিটার, এদের বিছানা রূপে ব্যবহৃত দ্রব্যাদি সেটা হচ্ছে খড় বা বিচালি, এবং গৃহস্থালির অবশিষ্ট দ্রব্যাদি মিশ্রিত করে পচানো সারকে খামারজাত সার বলে। এটি একটি উন্নত মানের জৈব সার। এটি মাটির উর্বরতা বাড়াতে এবং ফসলের পুষ্টি যোগাতে অত্যন্ত কার্যকর। খামারজাত সার যেসব উপাদান নিয়ে গঠিত সেগুলো হলো পশুর মল, এটি সারের মূল অংশ এবং এতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকে। পশুর মূত্র, এতে প্রচুর নাইট্রোজেন ও পটাশিয়াম থাকে যা গাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। গোয়ালঘরে ব্যবহৃত খড়, শুকনো পাতা বা ফসলের অবশিষ্টাংশ যা পশুর মলমূত্র শুষে নিতে সাহায্য করে।
1: এ পর্যায়ে জানতে চাই যে খামারজাত সার ব্যবহারের উপকারিতাগুলো কি কি?
2: খামারজাত সারের উপকারিতাগুলো হলো জমির উর্বরতা বৃদ্ধি পায়, ফলে ফসলের ফলন বৃদ্ধি পায়, মাটির স্বাস্থ্য পরিবেশের কোনো ক্ষতি করে না, কৃষি পরিবেশের কোনো ক্ষতি করে না, নিজের বাড়িতে নামমাত্র খরচে উৎপাদন করা যায়, এবং দীর্ঘদিন রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির হারানো গুণাগুণ ফিরে পেতে সাহায্য করে এবং সর্বোপরি ভূমিক্ষয় রোধ করে।
1: খামারজাত সার তৈরি করার পদ্ধতি সম্পর্কে আমাদের একটু বুঝিয়ে বলুন।
2: খামারজাত সার তৈরি করার পদ্ধতি হলো, প্রথমে খামারের আয়তন অনুযায়ী গর্ত তৈরি করে নিতে হবে। সাধারণত প্রতিটি গরুর জন্য 4.5 মিটার দীর্ঘ, 2 মিটার প্রস্থ এবং 1 মিটার গভীর গর্ত করতে হবে। এরপর গর্ত 3টি প্রকোষ্ঠে ভাগ করে নিতে হবে। তারপর গর্তের তলায় ও দেয়াল পাকা করে অথবা কাদামাটির প্রলেপ দিতে হবে এবং উপরের চালার ব্যবস্থা করতে হবে। প্রথমে গর্তের প্রথম প্রকোষ্ঠের প্রতিদিনের খামারজাত দ্রব্যাদি, পশুর মলমূত্র, খড় বা বিচালি ইত্যাদি জমা করতে হবে। এভাবে 4 মাসের মলমূত্র ও লিটার জমা করার পর গর্ত ভর্তি হয়ে গেলে এর উপর 5 সেন্টিমিটার পুরু কাদামাটির প্রলেপ দিতে হবে। এরপর একইভাবে গর্তের দ্বিতীয় প্রকোষ্ঠ ও তৃতীয় প্রকোষ্ঠ ভরাট করে কাদামাটির প্রলেপ দিতে হবে। তৃতীয় প্রকোষ্ঠটি ভরাট করার সময় প্রথম প্রকোষ্ঠের মলমূত্র পচে ব্যবহার উপযোগী হয়। প্রথম প্রকোষ্ঠের সার ব্যবহার শেষ হলে গর্তের তলায় কাদামাটির প্রলেপ দিয়ে সেটি পুনরায় একইভাবে ব্যবহার করতে হবে।
1: খামারজাত সার সংরক্ষণের এবং ব্যবহারের নিয়ম আমাদের বুঝিয়ে বলবেন।
2: উন্নত মানের খামারজাত সার তৈরিতে সংরক্ষণ বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এটি ব্যবহারের নিয়মটাও যথাযথ পালন করতে হয়। খামারজাত সারে সরাসরি সূর্যের আলো যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে, কেননা অধিক তাপমাত্রায় খামারজাত সারের অণুজীব মরে যেতে পারে। গর্তের উপরে চালা ব্যবহার করতে হবে যাতে বৃষ্টির পানি সরাসরি গর্তে প্রবেশ না করতে পারে। গর্তের চারদিকে উঁচু আল তৈরি করে দিতে হবে যাতে পানি গড়িয়ে গর্তে না যায়। গর্ত বেশি করা ঠিক হবে না, এতে সার সংগ্রহের সময় অসুবিধার সৃষ্টি হয়।
1: আয়োজনের সব শেষে জানতে চাই, খামারজাত সার ব্যবহারে আমাদের কৃষকদের কি কি লাভ হবে?
2: খামারজাত সার ব্যবহারে কৃষকের যেসব লাভ হবে তা হলো, খামারজাত সারে খরচ নেই বললেই চলে। এতে খামারের ময়লা আবর্জনার যথাযথ ব্যবহার হয়, জমির স্বাস্থ্য রক্ষা হয় ও উৎপাদন বেশি হয়। সার প্রয়োগে খরচ অনেক কম লাগে, ব্যবহারের মাত্রা কম বেশি হলে কোনো ক্ষতি হবে না, খামারজাত সার ব্যবহারে রাসায়নিক সারের পরিমাণ কম লাগে।
1: অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজ আমরা জানলাম, যেগুলো আমাদের শ্রোতাদের নিশ্চয়ই অনেক কাজে লাগবে। আগামী আয়োজনে আবারও কথা হবে এমনই প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি।
0: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আয়োজনের শেষ পরিবেশনায় শোনাব একটি পল্লীগীতি, শিল্পী আব্দুল আলীম, চলুন শোনা যাক।
3: বধুর বাড়ি মধুপুর আমার বাড়ি।

কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন ফয়সাল আহমেদ অনন্ত, তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়। বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স, এফএম 106 মেগাহার্স, এফএম 90 মেগাহার্স, এফএম 102 মেগাহার্স ও এফএম। এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কক্সবাজার, কুমিল্লা, ঠাকুরগাঁও, রাঙামাটি, বান্দরবান কেন্দ্র থেকে। এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন সকাল 7টার বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ সোমবার 25শে জ্যৈষ্ঠ, 21শে জিলহজ, 8ই জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছে খালেদ মাসুদ। শুরুতেই শিরোনাম। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড, দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন। রামিসা হত্যা মামলার রায়ে আইনমন্ত্রীর সন্তোষ প্রকাশ, উচ্চ আদালতেও এই রায় বহাল থাকার প্রত্যাশা। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু, বৃহস্পতিবার উত্থাপন করা হবে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। স্বনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্ব আরোপ। ব্যাংকিং খাতে সংস্কার এবং মেরামতের জন্য সংস্কার কমিশন গঠন করা হবে, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। লেবাননে হামলার জবাবে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবকে পাল্টা হামলা না চালাতে সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল, সহ সভাপতি ফাহিম সিনহা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। গতকাল ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালকিন এই আদেশ দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দেশের ইতিহাসে প্রথমবারের মতো 19 দিনের মাথায় কোনো মামলার রায় ঘোষণা করা হলো। রাজধানীর মিরপুরের পল্লবীতে 8 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোড়ন তৈরি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় গিয়ে 1 মাসের মধ্যে বিচার কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতিও দেন। মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের 9-এর 2 ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে সোহেল রানাকে 5 লক্ষ টাকা এবং স্বপ্নাকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এর আগে সকালে মামলার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়। রায় ঘোষণার সময় তারা এজলাসে উপস্থিত ছিলেন। শিশু রামিসার বাবাও এ সময় আদালত কক্ষেই ছিলেন। রায়ের পর এক প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান বলেন, সোহেল যে রামিসাকে ধর্ষণের পর হত্যা করেছে তা প্রমাণিত।
3: আদালত তার ফাইন্ডিংসে ক্লিয়ারলি বলেছেন যে ডাক্তার তার সাক্ষ্যে অর্থাৎ অটোপসি রিপোর্ট যিনি দিয়েছেন সেই অটোপসি রিপোর্টে ক্লিয়ারলি উল্লেখ করে বিক্রম রামিসা আক্তারের দেহে ধর্ষণের আলামত পেয়েছেন।
2: রায়ের পর এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, এই রায় ভারতীয় উপমহাদেশেও দৃষ্টান্ত হয়ে থাকবে।
4: আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা 6 কার্যদিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে।
2: এত দ্রুত সময়ে বিচার সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।
5: একজন নাগরিক হিসেবে কন্যা হত্যার বিচারের জন্য তার শোক সন্তপ্ত পরিবার এবং পিতা যখন রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধানের প্রতি আস্থা স্থাপন করে এবং নির্বাহী বিভাগ যখন তার যথাযথ ভূমিকা এবং দায়িত্ব পালন করে, আমি তো মনে করি এটা আমাদের বাংলাদেশের জন্য একটা নতুন যাত্রা।
2: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: এদিকে রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সহ এই মামলা পরিচালনায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত এবং আইনের আওতায় আনায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্যোপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন। তারেক রহমান বলেন, একটি নৃশংস হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা, অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেপ্তারের মাধ্যমে সরকারের আইন শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করতে ডেথ রেফারেন্স শুনানি যেন আইনগত প্রক্রিয়া মেনে সিরিয়ালে কিছুটা এগিয়ে আনা যায়, সেজন্য সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করা হবে। তিনি গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন।
6: যখন মৃত্যুদণ্ড দেয়া হয় কাউকে, সেটা ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে শুনানি করতে হয়। হাইকোর্টে এরকম ডেথ রেফারেন্সের সংখ্যা, যেগুলো ডেট অনুসারে শুনানি হয়, আগেরটা আগে পরেরটা পরে হিসেবে, তবে ব্যতিক্রম হিসেবে দুই একটা ঘটনা হয়েছে। আমরাও এই বিষয়টা মাননীয় সুপ্রিম কোর্টের নজরে আনবো এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে আমরা বলবো যাতে রামিসা হত্যার এই ডেথ রেফারেন্স শুনানিটা যাতে সিরিয়াল একটু এগিয়ে আনা যায় আইনানুগভাবে, তাহলে পরে ডেথ রেফারেন্স শুনানির পরে যদি মৃত্যুদণ্ড বহাল থাকে তখন কার্যকর করা কোনো সময়ের বিলম্ব হবে না।
0: রামিসা হত্যা মামলার রায়কে দেশের বিচারিক এবং পুলিশের তদন্তের ইতিহাসে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অত্যন্ত অল্প সময়ের মধ্যে নিখুঁতভাবে ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আদালতের বিচারক ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাদের ঈদের ছুটি বা জুডিশিয়াল লিভ বাতিল করে এই মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন করেছেন। এটি একটি রাষ্ট্রীয় সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, সম্প্রতি চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ড সহ বেশ কয়েকটি জটিল মামলা দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন ও আসামি গ্রেপ্তারে পুলিশ বাহিনী অত্যন্ত প্রশংসনীয় পেশাদারী ভূমিকা পালন করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথম বাজেট অধিবেশন গতকাল শুরু হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে শুরু হয়। বৈঠকের শুরুতে সভাপতি মণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়। তারা হলেন সেলিমা রহমান, মোহাম্মদ ওসমান ফারুক, জয়নুল আবেদিন, মোহাম্মদ শাহজাহান এবং শাহজাহান চৌধুরী। স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদ কার্য পরিচালনা করবেন। পরে সংসদে 16 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্য এবং শিশু রামিসা সহ দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদকে জানান, দেশের ভবিষ্যৎ জ্বালানি নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে।
7: চলমান গ্রীষ্মের মৌসুমে তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধির ফলে বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও সরকার পূর্ব পরিকল্পনা অনুসারে চাহিদা মোকাবেলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। 2026 সালের পরিপ্রেক্ষিতে বিদ্যুতের চাহিদার বিপরীতে উৎপাদন পরিকল্পনা করা হয়েছে, সেই অনুযায়ী প্রয়োজনীয় সর্বোচ্চ নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
0: ইকবাল হাসান মাহমুদ বলেন, বঙ্গোপসাগরের গভীর ও অগভীর সমুদ্রের মোট 26টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের জন্য অফশোর বিডিং এর আওতায় আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। এক লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, 2030 সালের মধ্যে সবার জন্য নিরবচ্ছিন্ন মানসম্মত বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে সরকার কার্যক্রম গ্রহণ করেছে। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এক সম্পূরক প্রশ্নের জবাবে সংসদকে জানান, অপতথ্য, অপপ্রচার ও গুজব প্রতিরোধে কাজ করছে সরকার এবং অনলাইন ডিজিটাল সাংবাদিকতার নীতিমালা তৈরি করা হচ্ছে।
8: যারা সাংবাদিক হিসাবে নিবন্ধিত নয় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন রকম মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন তারা উপস্থাপন করেন, সেই বিষয়ে আমরা একটি টিম সাজিয়েছি এবং মনিটরিং করে তাদের তারা কি আইনের আওতায় আনা যায় কিনা সেই বিষয়ে আমরা কার্যক্রম আমাদের কন্টিনিউ করছে।
0: সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করছে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যেসব সংবাদকর্মী গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, হামের সংক্রমণ থেকে শিশুদের রক্ষা করতে, অভিভাবকদের টিকাদান উৎসাহিত করতে বাংলাদেশ বেতার নিয়মিত বিভিন্ন ধরনের অনুষ্ঠান সংবাদ প্রচার করছে। এছাড়া মাদকদ্রব্য সেবন ও বিক্রয় প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বেতার বিভিন্ন অনুষ্ঠানে সংবাদ প্রচার করছে বলেও জানান তিনি। এদিকে শিশু রামিসা হত্যা মামলার রায় প্রসঙ্গে গতকাল সংসদে 300 ধারা বিবৃতি দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিবৃতিতে তিনি বলেন, এই রায়ের মাধ্যমে সরকার রামিসার বাবাকে আইনের প্রতি আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছে। পরে জাতীয় সংসদে সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করণীয় সম্পর্কে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উত্থাপিত হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং কমিটির সভাপতি ইকবাল হাসান মাহমুদ রিপোর্টটি উত্থাপন করেন। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা

0: ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি গতকাল রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
1: দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই, এমন বাস্তবতায় বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই।
0: প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, কিংবা দেশের সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকেই অকার্যকর করে দেয়নি, শিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। শিক্ষকদের সমাজ পরিবর্তনের অগ্রদূত ও রোল মডেল হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ছাত্র ও যুবশক্তিকে প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারলে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিশ্বের রোল মডেল হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ব্যাংকিং খাতে সংস্কার এবং মেরামতের জন্য সংস্কার কমিশন গঠন করা হবে। তিনি গতকাল রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ব্যাংকিং খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়া সুশাসন নিশ্চিত করতে না পারলে গণমাধ্যম একা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে পারবে না। এদিকে চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে এখন চীনে অবস্থান করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এই সফরকালে তিনি চায়না মিডিয়া গ্রুপের আয়োজনে আজ থেকে ১১ জুন অনুষ্ঠিতব্য পঞ্চম সিএমজি ফোরামে অংশগ্রহণ করবেন। এছাড়া চীনের তথ্যমন্ত্রীর সঙ্গে তাঁর একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জুন দিন ধার্য করেছেন আদালত। গতকাল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ ধার্য করেন। উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতরাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস জানায়, রাত ১১:৩৬ ৫.৬ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা জেলার পশ্চিম উত্তর পশ্চিমে প্রায় ১৫ কিলোমিটার দূরে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননের বৈরুতের উপকণ্ঠে হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করেছে, আর ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি বলছে ইসরায়েলকে অবশ্যই লেবাননে হামলা বন্ধ করতে হবে। আইআরজিসি জানায়, ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে নিক্ষিপ্ত সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, দেশটিতে হামলা চালিয়ে ইরান একটি গুরুতর ভুল করেছে। এর আগে বৈরুতে দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরায়েলের নতুন হামলায় অন্তত ২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। এদিকে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধৃত করে জানায়, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে ইরানের হামলার জবাব না দেওয়ার জন্য অনুরোধ জানান। ট্রাম্প ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, ইসরায়েলের ওপর হামলা আলোচনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। গাজায় ইসরায়েলের অব্যাহতভাবে প্রাণঘাতী হামলা চালানোর প্রেক্ষাপটে ফিলিস্তিনি নেতৃবৃন্দ মিশরের রাজধানী কায়রোতে আলোচনার জন্য বৈঠক করছেন। গতকাল ইসরায়েলি

হামলায় গাজা সিটি দেইর আল বালাহ এবং আল মাওয়াসির দক্ষিণাঞ্চলে অন্তত ১৩ জন ফিলিস্তিনি নিহত এবং বহু আহত হয়। হামাস ও অন্যান্য ফিলিস্তিনি রাজনৈতিক গোষ্ঠী নেতৃবৃন্দ গত অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে আলোচনা করছেন। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। গতকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক হন তামিম ইকবাল। এছাড়া ক্রিকেট বোর্ডের সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। ফুটবল। বাংলাদেশ টেলিভিশন বিটিভির জন্য ফিফা বিশ্বকাপ ফুটবলের অল মিডিয়া সম্প্রচার সত্ত্বেও সরাসরি ফিফা থেকে ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল সচিবালয়ে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। এর সম্প্রচার সত্ত্ব ক্রয় মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ কোটি ৭১ লাখ টাকা। এর মাধ্যমে বিটিভি বিভিন্ন প্ল্যাটফর্মে বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সম্প্রচার ও অনুষ্ঠান প্রচার করতে পারবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ১০ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ৪৫ মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন। রামিসা হত্যা মামলার রায়ে আইনমন্ত্রী সন্তোষ প্রকাশ, উচ্চ আদালতেও এই রায় বহাল থাকার প্রত্যাশা। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু, বৃহস্পতিবার উত্থাপন করা হবে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। সনদ নির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বারোপ। এবং ব্যাংকিং খাতে সংস্কার এবং মেরামতের জন্য সংস্কার কমিশন গঠন করা হবে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ সবাইকে আজকে সুখের ঠিকানার আয়োজনে। সুখের ঠিকানা খুঁজে পেতে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতার। জীবনের প্রতি ক্ষেত্রে যখন আমরা সচেতন থাকব, জীবন থাকবে সুরক্ষিত। আর জীবন যেখানে সুরক্ষিত, সেটাই তো আমাদের সুখের ঠিকানা, তাই না? মূলত সুখের ঠিকানা পেতে গেলে জীবনের প্রতি ক্ষেত্রেই নারী পুরুষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। সহযোগিতার, সহমর্মিতার, সমমর্মিতার বাঁধনে বাঁধা সম্পর্কই একটি সুখী জীবনের মূল চাবিকাঠি। বন্ধুরা, আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানের বিষয় নির্ধারিত হয়েছে নারীর প্রজনন অধিকার প্রতিষ্ঠায় পুরুষের অংশগ্রহণ। আর আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন জিন্না তারা, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আচ্ছা, আমি শুরুতে একটু জানতে চাইব, প্রজনন অধিকার বলতে কি বোঝায়?
2: আমরা আসলে প্রজনন স্বাস্থ্য বলতে কি বুঝি, এবং এই প্রজনন স্বাস্থ্যের সাথে কিন্তু প্রজনন বিষয়টা সম্পর্কিত। আমরা যেমন জানি যে সার্বিকভাবে ভালো থাকা, শারীরিক, মানসিক, আত্মিকভাবে ভালো থাকাটাকে আমরা বলি স্বাস্থ্য, মানে সুস্বাস্থ্য, কোনো রকম অসুস্থতা ছাড়া। একইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে প্রজনন তন্ত্রের সাথে সম্পর্কিত যে স্বাস্থ্যের বিষয়টা, সেটাকে আমরা প্রজনন স্বাস্থ্য বলছি। আবার এই প্রজননের সাথে যে অধিকারের বিষয়গুলো সম্পৃক্ত, সেই অধিকারগুলি হচ্ছে প্রজনন অধিকার। আমি যদি আরেকটু ব্যাখ্যা করি, তাহলে হচ্ছে যে আসলে প্রজনন এবং প্রজনন স্বাস্থ্যের সাথে যে সম্পর্কিত আইনি অধিকার এবং এই স্বাধীনতা, এই বিষয়টাই হচ্ছে প্রজনন অধিকার। তো প্রজনন অধিকারকে আরো ব্যাখ্যা করি যদি, তাহলে হচ্ছে যে প্রজনন অধিকার বলতে আমরা যেমন প্রত্যেক দম্পতি এবং ব্যক্তির নিজ দায়িত্বে, অর্থাৎ সে কখন বিয়ে করবে, তার কয়টা বাচ্চা হবে, কখন বাচ্চা নিবে, এবং এই যে এই সংক্রান্ত বিষয়গুলোর তথ্য পাওয়ার অধিকার, এবং এই এই অধিকারের ভিত্তিতে তার যে সিদ্ধান্তের বিষয়গুলো আছে, এসবই কিন্তু প্রজনন অধিকারের সাথে
1: সম্পৃক্ত।
2: একই সাথে যদি প্রজনন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি বলি যে প্রজনন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বৈষম্য, জবরদস্তি, সহিংসতা মুক্ত থাকার বিষয়টি, এটিও তার অধিকার। আর একটু যদি বলি, আমরা যদি আমাদের সামাজিক প্রেক্ষাপটে দেখি, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সন্তান নেওয়ার ক্ষেত্রে, পারিপার্শ্বিকতা ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তার নিজের সিদ্ধান্তটা থাকে,
1: খুব কম থাকে।
2: আবার যদি বলি যে নারীর ক্ষমতায়নের বিষয়টার সাথে, নারী ক্ষমতায়ন না থাকার কারণে জেন্ডার বৈষম্য যেটা বলি, সামাজিকভাবে নারীদের যে বৈষম্যের শিকার, এটিও কিন্তু আসলে এই অধিকারের সাথে সম্পৃক্ত। এবং এই প্রজনন অধিকারের ক্ষেত্রটি সাংস্কৃতিক, সামাজিক রীতিনীতি এবং আর্থসামাজিক যেসব কারণ বিদ্যমান আছে এবং আইন ও বিধি, এগুলোর দ্বারা কিন্তু আসলে প্রভাবিত হয়।
1: তো আপা, আমরা শুনছিলাম প্রজনন অধিকার বলতে কি বুঝি, এবারে একটু জানতে চাইবো যে নারীর প্রজনন অধিকার বলতে আলাদা ভাবে কি বোঝা যায়,
2: এটা কেন আলাদা করছি আমরা, যেহেতু প্রজনন অধিকার দুজনের ক্ষেত্রে প্রযোজ্য
1: সমান।
2: এই জন্য আসলে আলাদা করার বিষয়টি, যেমন আমি বলেছি যে এটি আসলে সাংস্কৃতিক, সামাজিক রীতিনীতি, আর্থসামাজিক কারণ এসব দ্বারা প্রভাবিত হয়, এবং এই বৈষম্য, জবরদস্তি, সহিংসতা মুক্ত থাকতে হবে। এই শব্দগুলোর সাথে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে এই শব্দগুলো আসলে সামাজিকভাবে নারীর ক্ষেত্রেই কিন্তু এগুলোর প্রয়োগ আসলে
1: বেশি হচ্ছে।
2: কারণ যদি সামাজিক বৈষম্য বলি, তাহলে কিন্তু নারীকেই বৈষম্যের শিকার হতে হয়। যদি জবরদস্তির বিষয়টা আসে, তাহলে এটি নারীকেই এর
1: ভোগ করতে
2: হয় বেশি। আবার সামাজিক রীতিনীতি যেগুলো, সেগুলো আসলে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তাদের স্বাধীনতার জায়গাটাতে
1: চাপিয়ে দেওয়া হয়।
2: তখন কি হয়, যেমন যদি বিয়ের ক্ষেত্রে বলি, তাহলে দেখা যায় যে একটি মেয়ে, সে পড়তে চাইছে, তাকে দেখা যাচ্ছে বাল্য বিবাহের শিকার হতে হচ্ছে হয়তো, কারণ তার পরিবার চাচ্ছে তাকে বিয়ে দেওয়া হোক। এখানে কিন্তু ওই নারী সেখানে রোলটা প্লে করছে তার বাবা। আবার যদি বিয়ের পরে বলি, এর পরে যে দুজনের দাম্পত্য জীবন, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রেই নারীরা বিভিন্ন ভাবে যৌন নির্যাতনের কিন্তু তার স্বামীর দ্বারাও শিকার হচ্ছে। এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু আসলে নারীর ক্ষেত্রে বিশেষভাবে ঘটে থাকে। এবং আরেকটি বিষয়, যেহেতু প্রজনন স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ বিষয়, পরিবার পরিকল্পনা, সন্তান ধারণ করা, সুস্থ সন্তান ধারণ করা, সন্তান ধারণকালীন সময়, অর্থাৎ মাতৃত্বকালীন যে সেবাগুলো তার পাওয়ার কথা, সেই সেবাগুলো পাওয়া, এই প্রত্যেকটা বিষয় কিন্তু প্রজনন স্বাস্থ্যের সাথে, প্রজনন অধিকারের সাথে
1: জড়িত।
2: এবং এই বিষয়গুলোতে নারীরাই মানে নারীদের স্বাস্থ্যের ক্ষেত্রে এই বিষয়গুলোতে বেশি সচেতনতা প্রয়োজন হয় এবং এই বেশি বঞ্চিত নারীরাই হয় এই অবহেলিত হয়। যেমন আমি প্রথমেই বললাম যে তার মাতৃত্বকালীন সময়ে তার যে অধিকারগুলো অর্থাৎ তার স্বাস্থ্য সেবা পাওয়া, তথ্য পাওয়া, তার ওই সময় তার পুষ্টি সবকিছু বিষয় যদি চিন্তা করি তাহলে কিন্তু আসলে ওই প্রজননের অধিকারের বিষয়টা আমরা আলাদাভাবে নারীটাই বারবার এই জন্যই চলে
1: প্রাধান্য
2: দেওয়া হচ্ছে কারণ এই বঞ্চিত বিষয়টা নারীদের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য।
1: তো একটু আগে আপনি বললেন যে বাবা স্বামী মানে পরিবারের যে পুরুষ যারা থাকেন এক্ষেত্রে একজন নারীর যে প্রজনন অধিকার এটা আদায়ের ক্ষেত্রে পুরুষ কি করতে পারে বা সমান অংশগ্রহণ কিভাবে করতে পারে?
2: এই বিষয়টা আসলে যে বিষয়টাতে আমরা বলছি যে আসলে দাম্পত্য জীবন বলি বা সামাজিক ভাবে আমরা কিন্তু পুরুষ আর নারীর সম অধিকারের কথা বলছি। যখন সম অধিকার নিশ্চিত হবে তখন নিশ্চয়ই মেয়েরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে এবং তার অধিকারের বিষয়টা স্বীকৃত মানে প্রতিষ্ঠিত হবে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু আমাদের সামাজিক প্রেক্ষাপটে মেয়েদের এই অধিকারের জায়গাটা প্রতিষ্ঠিত হয়নি, মেয়েরা এখনও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না, তাদেরকে অনেক ক্ষেত্রেই পরিবারের পুরুষ সদস্যদের উপরে নির্ভর করতে হয়। যদি বলি বাবার কথা বললাম, ভাইদের কথা বললেন আপনি, বিয়ের পর হয়তো শ্বশুর বা স্বামী এবং একটি পর্যায়ে এসে হয়তো তাকে ছেলের ওপরে, এই জায়গাটা থেকে কিন্তু আমাদের
1: মেয়েরা বের হয়ে আসতে পারছে না,
2: পারছে না, সেই জায়গাটাতে পৌঁছায়নি। কাজেই সেই জায়গাগুলোতে যদি পুরুষ সচেতন না হয় অর্থাৎ ওই মুহূর্তে তার প্রজনন স্বাস্থ্যের বিষয়ে পুরুষ যদি সহযোগিতা না করে বা তার অধিকারটা না দেয় তাহলে কিন্তু মেয়েদের জন্য মুশকিল হয়ে যায়। যেমন বিষয়টা এভাবেই বলি যে এটা নিশ্চিত করা যায় না, যেমন বিয়ের পরে মেয়ে হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে সিদ্ধান্ত নেবে যে তারা এখন সন্তান নেয়ার জন্য মেয়েটি শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত কিনা সেটি কিন্তু বিবেচনায় নিতে হবে। এখন ওই মুহূর্তে তারা যে মিলিতভাবে সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্তের জায়গাটাতে দেখা যায় যে আমাদের দেশে আরেকটু বলি যে আমাদের দেশে বাল্য বিবাহ বিষয়টা কিন্তু অনেক বেশি। তো একটি মেয়ে যখন এরকম বিয়ে হয়ে আসছে দেখা যাচ্ছে যে তাকে সে নিজে সিদ্ধান্ত নিতে পারছে না এবং সে হয়তো মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত না, দেখা গেল তাকে সন্তান ধারণ করতে হচ্ছে। আবার সন্তান ধারণ করার পরে সে যে সেবা কেন্দ্রে যাবে, সেবা গ্রহণ করবে, এটি কিন্তু সে নিজে যেতে পারছে না, এটি হয়তো দেখা যাচ্ছে পরিবারের সম্মতি নিতে হচ্ছে, আর্থিক বিষয় একটা থাকতে পারে যাওয়ার ক্ষেত্রে, সেই বিষয়গুলো কিন্তু ওই পরিবারের পুরুষ সদস্যের উপর তাকে নির্ভর করতে হচ্ছে। আবার যখন দাম্পত্য জীবনের ক্ষেত্রে দুজন দুজনকে বোঝা, দুজনের সম্মতি, যৌন জীবন যাপনের ক্ষেত্রে যে অধিকারটা আছে তার যৌন এবং প্রজনন স্বাস্থ্য আমরা প্রায় একসাথেই বলি, বিষয়টা একই রকম। তো যৌন জীবনের ক্ষেত্রেও যে তার তো মতামতের বিষয় আছে
1: অবশ্যই,
2: সেটিও কিন্তু দেখা যাচ্ছে ওই পুরুষ তার স্বামী যদি সেটি বুঝতে না পারেন তাহলে কিন্তু তার অধিকার খর্ব। কাজেই আমরা যে আঙ্গিকেই বলি না কেন যে অবশ্যই নারীর এই প্রজনন অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে পুরুষের ভূমিকা অবশ্যই আছে। আমরা আশা করব যে আসলে এই জায়গাটাতে সবাই সচেতন হবে এবং এই প্রজনন অধিকার প্রতিষ্ঠা এবং এই অধিকারটা কিন্তু দুজনের জন্য, সেই জায়গাটাতে একটা সময় নিশ্চয়ই আসবে যে সবাই সচেতন হবে তাদের অধিকার সম্পর্কে এবং অধিকার প্রতিষ্ঠাও পাবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে শ্রোতা বন্ধুরা। এতক্ষণ আমরা জিন্না তারা, সহকারী পরিচালক বৈদেশিক সংগ্রহ পরিবার পরিকল্পনা অধিদপ্তর, তার কাছ থেকে জানছিলাম যে নারীর প্রজনন অধিকার প্রতিষ্ঠায় পুরুষের অংশগ্রহণ কতটা জরুরি। শেষের উচ্চারণে বলি বন্ধুরা, আজকে সুখের ঠিকানা গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি তানিমা করিম, সম্পাদনায় আকবর হোসেন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কম মধ্যম তরঙ্গ 693 কিলো হার্জ, FM 106 মেগাহার্জ, FM 90 মেগাহার্জ এবং FM 102 মেগাহার্জ।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
2: হ্যাঁ ইমাম সাহেব,
1: তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন।
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে MR টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শিল্পী শ্রোতা এখন দেশের গান শুনবেন। প্রথম শিল্পী শাহনাজ রহমাতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুর দিয়েছেন আনোয়ার পারভেজ।

প্রিয় শ্রোতা শুনছেন দেশের গান। এবারের শিল্পী সুবীর নন্দী, গানের কথা সাজিয়েছেন জসীম রায়হান, সুর করেছেন অজিত রায়।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন রয়েছে পল্লীগীতি। প্রথমে গিয়েছেন আসগর আলীম, গীতিকার এবং সুরকার কানাইলাল শীল।

আপনারা পল্লীগীতি শুনছেন। এবার গানটি লিখেছেন শিরিয়ান আক্তার, সুর করেছেন আবু বকর সিদ্দিক, শিল্পী হচ্ছেন মৌসুমী আক্তার শ্রাবণী।

0: এতক্ষণ পল্লীগীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, অল্প কিছুক্ষণের মধ্যেই শুনবেন সকাল 8টার সংবাদ ইংরেজিতে।

0: আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন তাসমিয়া চৌধুরী অরিন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি রবীন্দ্রসঙ্গীতের আয়োজনে। প্রথম গানটি শুনবেন মহিউজ্জামান চৌধুরীর কণ্ঠে।

আপনারা রবীন্দ্রসঙ্গীত শুনছেন। পরের গান আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল সুধাইল না কেহ, কণ্ঠ দিয়েছেন পাপিয়া সারোয়ার।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন আমাদের স্টুডিও রেকর্ডে। শিল্পী ছিলেন মহিউজ্জামান চৌধুরী, পাপিয়া সরোয়ার ও ফাহিম হোসেন চৌধুরী।
1: গ্রীষ্মে এই সময় প্রচণ্ড গরমে অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন, জুস বা এ জাতীয় পানীয় পরিহার করুন। স্বাভাবিক শরবত, ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন। প্রচণ্ড এই গরমে দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন, রোদ এড়িয়ে চলুন। হালকা রঙের ঢিলে ঢালা এবং সম্ভব হলে সুতির জামা পরুন।
0: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে কিছুক্ষণের মধ্যে শুনবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুভ সকাল প্রিয় শ্রোতা বন্ধুরা, দীর্ঘ বিনিদ্র রজনীর শেষে যেমন মেলে সূর্যের আবির্ভাব, তেমনি শুভময়ে প্রতিটি কাজের অন্তরালে থাকে দীর্ঘদিনের প্রতীক্ষা। একসময় সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেখা দেয় আলোর বার্তা। তাই তো প্রতিটি দিন শুরু হয় নতুনের চেতনায়, নতুনকে পাওয়ার, ভয়কে জয় করার আগমনী বার্তা নিয়ে।
1: হ্যাঁ, স্রষ্টার এক অপরূপ সৃষ্টি সমুদ্র। সমুদ্র প্রকৃতিতে আনে বৈচিত্র্য। সমুদ্রের বিশাল জলরাশি দেখে মনে হয় এর অতল গহ্বরে লুকিয়ে আছে কত না অজানা রহস্য। সমুদ্রের বুক ভরা জলরাশি কখনো কখনো চঞ্চল গতিতে ছুটে চলে, কখনো বা আবার শান্ত রূপ ধারণ করে। সব মিলিয়ে সমুদ্র তার অপরূপ সৌন্দর্যে সবাইকে আকর্ষণ করে, তাই মানুষ প্রতিনিয়ত ছুটে চলে সমুদ্রের পানে।
0: বন্ধুরা, আজ 8ই জুন আন্তর্জাতিক সমুদ্র দিবস। সর্বপ্রথম 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে আয়োজিত ধরিত্রী সম্মেলনে আজকের এই দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত সাগর মহাসাগর সম্পর্কে মানুষের সচেতনতা বাড়িয়ে তোলাই এ দিবস পালনের মূল উদ্দেশ্য।
1: 2008 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের 63তম অধিবেশনে এটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়। এরপর 2009 সাল থেকে 8ই জুন আন্তর্জাতিক সমুদ্র দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হচ্ছে। বরাবরের মতো এবারও যথাযথ মর্যাদায় সমুদ্রকেন্দ্রিক নানা আয়োজনের মধ্য দিয়ে সারা বিশ্বসহ বাংলাদেশে পালিত হচ্ছে দিবসটি।
0: বাংলাদেশ সমুদ্র তীরবর্তী দেশ, বিশাল সমুদ্র সীমা রয়েছে এদেশের। পর্যটনের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হিসেবে পরিচিত আমাদের এই বিশাল সমুদ্র এদেশের এক বিশাল শ্রেণীর জীবিকা নির্বাহের একমাত্র উৎসে পরিণত হয়ে দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছে। সুতরাং এই সমুদ্রকে ঘিরে নীল অর্থনীতির বিপুল সম্ভাবনা। এ সম্ভাবনাকে কাজে লাগানো, জীবন ও জীবিকার লক্ষ্যে জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব অপরিসীম।
1: এক একটি দিবস পালনের মধ্য দিয়ে আমাদের অর্জিত সচেতনতা বোধকে ওই বিশেষ দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদেরকে প্রতিনিয়ত কাজ করতে হবে। দেশের সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে এই দিবস পালনের মহিমা ও সচেতনতা বোধকে প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমাদের সকলকে নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
0: নতুন সকালে নব উদ্যমে জেগে ওঠার প্রত্যাশায় কাছের ও দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শোনার জন্য। আর এ অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান
1: এবং আমি উপমা শিরিন।

0: শ্রোতা বন্ধু, শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক আজ সোমবারের দর্পণ সূচির পাতায়। শুরুতে ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনের পর আরও থাকছে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নিয়ে সংকলন রূপালী সংস্কৃতি।
1: বাংলাদেশের বিভিন্ন এলাকা ও সমাজের বিভিন্ন স্তরে পেশা এবং শ্রমভিত্তিক সম্প্রদায়ের মানুষের জীবিকা নিয়ে প্রামাণ্য জীবনের গল্প। বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের উৎপত্তি, ব্যবহার ও সুর নিয়ে গ্রন্থিত পর্ব সুর স্পন্দন, এবং সবশেষে থাকছে আমাদের গান। বন্ধুরা, জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি, এখন আপনাদের নিয়ে যাচ্ছি মূল পরিবেশনায়।

0: বন্ধুরা, আপন খেয়ালে বয়ে চলা সময়ের গতির সাথে সমান্তরালে সমৃদ্ধ হয়েছে মানব সভ্যতা। আজকের যে মানব সভ্যতায় আমরা রাজত্ব করছি, সেই সভ্যতা গড়ে উঠেছে অগণিত ঘটনার মধ্য দিয়ে। এই সকল ঘটনাসমূহের সাক্ষী হিসেবে রচিত হয়েছে দিন পঞ্জিকার এক একটি দিন।
1: দিনের শুরুতেই অতীতে ঘটে যাওয়া ইতিহাসের নানা জানা অজানা বিষয়ে আপনাদেরকে অবগত করতে এই পর্বে আমরা শুনব আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনে উপস্থাপন করছেন জেবুন্নেসা মুনিয়া।
2: আজ 8 জুন 2026 খ্রিস্টাব্দ সোমবার, গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের 159তম দিন। প্রিয় শ্রোতা, চলুন জেনে নিই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা এবং কিংবদন্তিতুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন। এই দিনে 1830 খ্রিস্টাব্দের 8 জুন জার্মান আবিষ্কারক কাম্বোর্জ দিয়েশলাই আবিষ্কার করেন। পর্তুগালের রাজধানী লিসবনে এক ভয়াবহ ভূমিকম্প হলে সেখানে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে এবং এর ফলে শহরটির অধিকাংশ স্থাপনা ধ্বংস হয়ে যায় 1855 খ্রিস্টাব্দের এই দিনে। 1938 খ্রিস্টাব্দের আজকের দিনে জাপান চীনে বোমা বর্ষণ শুরু করে এবং চীনে জাপানের এই বোমা বর্ষণ 10 দিন ধরে অব্যাহত ছিল। শ্যাম দেশের নাম বদলে থাইল্যান্ড রাখা হয় 1949 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। 1959 খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে পারমাণবিক শক্তিচালিত প্রথম সাবমেরিন তৈরি করে। যুগে যুগে অনেক গুণী ব্যক্তির আগমনের মধ্য দিয়ে এই ধরণী আলোকিত হয়েছে। এসব গুণী ব্যক্তিবর্গ তাঁদের কাজের মধ্য দিয়ে পৃথিবীর বুকে অমরত্ব লাভ করেছেন। প্রিয় শ্রোতা, এবারে জানব তেমনই কয়েকজন ব্যক্তির জন্মকথা। 1897 খ্রিস্টাব্দের 8ই জুন বাঙালি লেখক এবং ঔপন্যাসিক মনীন্দ্রলাল বসু জন্মগ্রহণ করেন। ভারতের প্রখ্যাত বাঙালি প্রাণরসায়ন বিজ্ঞানী বীরেশচন্দ্র গুহ 1904 খ্রিস্টাব্দের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। 1916 খ্রিস্টাব্দের আজকের দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ পদার্থবিদ, আণবিক জীববিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের টিম বার্নার্স লি জনক 1955 খ্রিস্টাব্দের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। বন্ধুরা, আজ আপনাদের অনেকের জন্মদিন। দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন। আবিষ্কার, উদ্ভাবন, প্রাপ্তি, অপ্রাপ্তি, জন্মের পাশাপাশি প্রখ্যাত ব্যক্তিদের মৃত্যুর ঘটনাও একটি দিনকে গুরুত্বপূর্ণ করে তোলে। অন্যভাবে বলা যায়, জন্ম যখন হয়েছে, মৃত্যু অবধারিত। যদিও মৃত্যু আমাদের জন্য ব্যথাতুর একটি বিষয়। আজ 8ই জুন, আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন কয়েকজন ব্যক্তির কথা জানাব এবার। 1845 খ্রিস্টাব্দের 8ই জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম রাষ্ট্রপতি অ্যান্ড্রু জ্যাকসন মৃত্যুবরণ করেন। হলিউডের খ্যাতনামা অভিনেতা রবার্ট টেলর 1969 খ্রিস্টাব্দের এই দিনে পৃথিবী থেকে বিদায় নেন। 1991 খ্রিস্টাব্দের আজকের দিনে মৃত্যুবরণ করেন বাঙালি দার্শনিক অধ্যাপক বিমল কৃষ্ণ মতিলাল। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিক্ষক, গবেষক, সমালোচক সুভাষ চৌধুরী 2012 খ্রিস্টাব্দের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই দিনে পর্ব আজ এ পর্যন্তই।

0: প্রিয় শ্রোতা, শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: সংস্কৃতি সেক্টরে চলচ্চিত্র একটি দেশের প্রধান শিল্প, সেটা ইন্ডাস্ট্রি অর্থে তো বটেই। চলচ্চিত্র বিকাশের সঙ্গে সঙ্গে শিল্পের অন্যান্য মাধ্যমেরও বিকাশ ঘটে, কারণ চলচ্চিত্র সাহিত্যের মতো একক বা স্বনির্ভর শিল্প মাধ্যম না। এর সঙ্গে সঙ্গীত, সাহিত্য, অভিনয় শিল্প, চিত্রকলা, নৃত্যকলা, অডিও ভিজুয়াল শিল্প প্রভৃতি শিল্প মাধ্যম যুক্ত আছে। যুক্ত আছে মেকআপ, কোরিওগ্রাফি, ডিজাইনার থেকে শুরু করে অনেক সাপোর্টিভ পেশা।
0: বন্ধুরা, এখন আপনাদের শোনাব গোলাম মোর্শেদ আহমেদের গ্রন্থনা ও সাইদা জান্নাত বাঁধনের উপস্থাপনায় বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নিয়ে সংকলন রূপালী সংস্কৃতি। আজকে সংকলন থাকছে বাংলাদেশের চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত প্রসঙ্গে আলোচনা।
2: সুপ্রিয় বন্ধুরা, অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের আয়োজন। আমাদের আজকের আয়োজনে থাকছে বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের অন্যতম দিকপাল সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত ছবিটি। 1993 সালে মুক্তি পাওয়া এই ছায়াছবি খুব সহজেই বাংলাদেশের দর্শকদের মন জয় করে পৌঁছে যায় সাফল্যের চূড়ান্তে। ঘড়িঘটক বড় মির্জার কাছে তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তখন বড় মির্জা জানান তার ছোট বোনের বিয়ে দিয়েই সে বিয়ে করবে, কিন্তু সেদিন দুপুরে জানতে পান ছোট বোনের প্রেমের সম্পর্ক রয়েছে খান পরিবারের ছোট ছেলের সাথে, কিন্তু ছোট ছেলে তা অস্বীকার করে। নিরুপায় হয়ে বর মির্জা সিদ্ধান্ত নেন সব ছেড়ে ঢাকায় চলে যাবে। পরিবারের এই বিপর্যস্ত অবস্থা দেখে নুরি আত্মহত্যা করে। বোনের মৃত্যু সহ্য করতে না পেরে ছোট মির্জা খান পরিবারের ছোট ছেলেকে গুলি করে হত্যা করে যাবজ্জীবন আসামি হয়ে জেলে যায়। অন্যদিকে বড় মির্জা গ্রামের সব ছেড়ে শহরে এসে ছোট ভাইয়ের ছেলে রাজকে মানুষ করতে মনোযোগী হন। রাজ বাবাকে কলেজের অনুষ্ঠানের কথা চিঠিতে লিখে জানায়,
3: বাবা

অনুষ্ঠান শেষে রাজ দেখে তার বাবা কলেজে এসেছে মুক্তি পেয়ে। সবাই আনন্দে দিন কাটায়। কিছুদিন পর তাদের মায়ের মৃত্যুবার্ষিকী পালনের জন্য রাজ আর তার ছোট ভাই সুমনকে পাঠানো হয় গ্রামে। গ্রামে গিয়ে রাজ জানতে পারে আজ খান পরিবারের নাতনি রেশমির জন্মদিনের উৎসব হচ্ছে। সেখানে রাজকে রাকিব মনে করে সবাই ভুল করলে রাজ পালিয়ে চলে যায়। রাজের পরিবার একটি বিয়ের নিমন্ত্রণে কক্সবাজার যায়। অন্যদিকে রেশমির পরিবারও ঘুরতে যায় কক্সবাজার। সেখানে রেশমির ছবি তোলার মধ্য দিয়েই পরিচয় হয় রাজের সাথে। সেখান থেকে টেকনাফ যাবার পথে রেশমি গুন্ডাদের খপ্পরে পড়লে রাজ তাকে বাঁচায়, কিন্তু তারা জঙ্গলে হারিয়ে যায়। একসময় রেশমি গায় এই গানটি।

টেকনাফে মির্জা পরিবার এলে তাদের পরিচয় হয় রেশমির সাথে। সেখানে তারা জানতে পারেন রেশমির আসল পরিচয়। রেশমির পরিবারও টের পেয়ে তার অজান্তেই বিয়ে ঠিক করে ফেলে। রাজ আর রেশমির দেখা করার সুযোগ হিসেবে নেয় রেশমির বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানকে।

0: রেশমি যেদিন জানতে পারে আগামী বুধবার তার বিয়ে, তখন সে ভেঙে পড়ে। বিয়ের আয়োজন চলার সময় রাজ তার বাড়িতে ফোন দিলে খান বাহাদুর তা জেনে ফেলে। খান বাহাদুর রাজকে গাড়ি দিয়ে আঘাত করে মির্জা বাড়িতে এসে জানিয়ে দেয়,
1: রেশমিকে তো আমি বুঝিয়ে সুঝিয়ে সামলে নেব, কিন্তু রাজকে সামলে নেবার দায় দায়িত্ব আপনাদের। যাবার আগে আর একটা কথা জানিয়ে যাই, আজকের পরেও যদি রাজ রেশমির সাথে দেখা করার চেষ্টা করে তাহলে আমি তাকে খুন করে ফেলব।
0: রেশমির পাঞ্চিনী অনুষ্ঠানের সকালে রেশমির দাদি হাঁটতে বের হলে রাজ তার সাথে কথা বলেন। দুপুরে দাদি খেতে না গেলে খান সাহেব এসে কারণ জানতে চান। তখন তিনি জানান রেশমির এই বিয়ে যাতে ভেঙে দিয়ে রাজের সাথে বিয়ে দেন, কিন্তু খান সাহেব তা মানতে নারাজ। অনুষ্ঠানের দিন বান্ধবী ডিম্পলের সহায়তায় রেশমি পালাতে গেলে ধরা পড়ে যায়। রাজও ধরা খেয়ে যায় খান সাহেবের হাতে। রাগী খান সাহেব রাজকে মেরে আহত করে দেন। ছোট মির্জা রাগের মাথায় বড় ভাইকে কষ্ট দিয়ে বলেন,
1: আপনি আমাদের বাপ ছেলের মাঝে নাক গলাতে আসবেন না ভাইজান।
2: ঠিক আছে মার, তুমি তার বাবা, ও তো আমার কেউ না, কিচ্ছু না।
0: রেশমির অনুষ্ঠান বাইরে থেকে দেখে দুঃখ নিয়ে ঘরে ফিরলে বাবা তাকে কিছুই না বলে জড়িয়ে ধরে বলেন সকালে কথা বলবে। রাতে ডিম্পলের গাড়িতে করেই রেশমি পালিয়ে রাজের বাড়ি আসে। দুজনে পালিয়ে পাহাড়ে সুখের সংসার পাতে। এর মধ্যে খান বাহাদুর তাদের খুঁজে বের করে ফেলে। প্রায় একই সময়ে মির্জা পরিবারও তাদের খুঁজে পায়। ছল করে খান বাহাদুর রেশমিকে নিয়ে যাবার সময় ছোট মির্জা তাকে রাজের কথা জিজ্ঞেস করে। তর্কে বিতর্কে এক পর্যায়ে খান বাহাদুরের গুলিতে রেশমি মারা যায়। তা দেখে রাজও ছুরি দিয়ে আত্মহত্যা করে। শ্রোতা বন্ধুরা, কিয়ামত থেকে কিয়ামত ছায়াছবির উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, মৌসুমী, রাজীব, আহমেদ শরীফ, টেলি সামাদ, আবুল হায়াত ও ডন। আজ এ পর্যন্তই। কথা হবে আসছে সপ্তাহে অন্য কোনো ছায়াছবির গল্প নিয়ে।
3: বন্ধুরা, সৃষ্টির সমস্ত প্রাণীকেই নিজ নিজ কাজের মাধ্যমে বেঁচে থাকতে হয়। ছোট্ট পিঁপড়ে থেকে বিশাল হাতি পর্যন্ত সবাইকেই পরিশ্রম করতে হয়। পরিশ্রম দ্বারাই মানুষ অন্যান্য প্রাণী থেকে নিজেকে আলাদা করেছে। পরিশ্রমের মাধ্যমেই মানুষ নিজের ভাগ্য বদলেছে এবং বহু বছরের শ্রম ও সাধনার দ্বারা পৃথিবীকে সুন্দর ও সমৃদ্ধ করে তুলেছে। বলা যায় মানুষ সভ্যতার যাবতীয় অগ্রগতির মূলে রয়েছে মেহনতি মানুষের অবদান।
4: প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আমরা শুনব গোলাম কিবরিয়ার গ্রন্থনা। উপস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন এলাকা ও সমাজের বিভিন্ন স্তরের পেশা এবং শ্রমভিত্তিক সম্প্রদায়ের মানুষের জীবিকা নিয়ে প্রামাণ্য জীবনের গল্প। আজকের পর্বে থাকছে কাঠমিস্ত্রির সাক্ষাৎকার।

0: স্বাগত জানাচ্ছি আজকের প্রামাণ্য পর্বে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি পিরোজপুর জেলার নেসারাবাদ স্বরূপকাঠি উপজেলার বলধিয়া ইউনিয়নে। প্রাচীনকাল থেকেই এ এলাকাটি কাঠের শিল্পের জন্য প্রসিদ্ধ। ঘরবাড়ি সহ নানা রকম কাঠের আসবাবপত্র তৈরি করছেন এবং আধুনিক খেলাধুলার সামগ্রী ব্যাট স্টাম্প তৈরি করছেন এমন একজন পেশাজীবী শিল্প উদ্যোক্তাকে নিয়ে সাজিয়েছি আজকের জীবনের গল্প। কি নাম আপনার?
1: মোহাম্মদ কামাল হোসেন।
0: কবে থেকে আপনি এই কাঠের শিল্পের সাথে জড়িত, এই কাঠ মিস্ত্রির কাজ করছেন?
1: 18 বছর থেকে।
0: এই পেশায় কি আপনি নিজে এসেছেন না আপনার পূর্বপুরুষরাও ছিল এই পেশায়?
1: আমাদের পূর্বপুরুষ এই পেশায় ছিল আর কি। এখন তো আমরা আধুনিক ফার্নিচার তৈরি করি, কিন্তু আগে তো তারা ঘর তৈরি করত।
0: আপনি 18 বছর ধরে এই ফার্নিচার শিল্পের সাথে জড়িত, এর আগে কি করতেন আপনি?
1: আগে তো বাবার সাথে কাজ করতাম, দাদা ছিল, বাইরে ছিল, চাচারা ছিল, এখন নিজে আলাদা কারখানা দিছি।
0: এখানে অনেক ধরনের ফার্নিচার দেখতে পাচ্ছি, তারপর একটু জানতে চাই কি কি তৈরি করেছেন এখানে?
1: এখানে আছে আপনার সোফা আছে, ডাইনিং সেট আছে, বক্স খাট আছে, সেমি বক্স আছে, পায়া বক্স আছে, ড্রেসিং টেবিল আছে, ওয়ার্ডরোব আছে, ওয়াল শোকেস আছে, আলনা আছে, বিভিন্ন রকমের মাল আছে আর কি।
0: আপনাদের এই ফার্নিচারের সাথে নানা ধরনের নকশা কারুকাজ দেখতে পাচ্ছি, তো এই নকশা কোথা থেকে আপনি শিখেছেন?
1: আমাদের এই প্রকৃতিতে যা আছে তা দিয়ে আমরা নকশা তৈরি করি, ফুল, লতাপাতা, আলপনা, যুগের চাহিদা অনুযায়ী শিল্পরূপ দেই।
0: বেচা বিক্রি কেমন হচ্ছে?
1: মাশাল্লাহ, এগুলো তো ভালোই চলতে আছে এখন। এখন তো এগুলোর এই যুগ, যতই পাটেক্স, স্টিল, প্লাস্টিক পূর্ণ আসুক, এই কাঠের শিল্পের আবেদনই আলাদা আর কি।
0: আপনাদের এই কাঠের শিল্পের সাথে এই ইউনিয়নের কত সংখ্যক লোক জড়িত?
1: প্রায় 2000 এর মতো লোক জড়িত।
0: বছরের কোন সময়টিতে সাধারণত আপনাদের এই ফার্নিচারের চাহিদা খুব বেড়ে যায়?
1: বিয়ে, সামাজিক অনুষ্ঠান বেশি হলে আমাদের বেচা বিক্রি ভালো হয়। আপনাকে আরেকটা সুখবর দেই, আমাদের এলাকা থেকে ব্যাট স্টাম্প প্রচুর পরিমাণে তৈরি হয়, সারা বাংলাদেশে আমরা সাপ্লাই দেই, সব জায়গায় চলে এগুলো।
0: এখানে আপনার যে আয় উপার্জন হচ্ছে তা দিয়ে কেমন চলছে?
1: মাশাআল্লাহ, আল্লাহ আমাদের ভালোই রাখছে।
0: আপনার পরিবারের অন্যান্য সদস্যরাও কি এই ফার্নিচার শিল্পের সাথে জড়িত?
1: আমার ভাইরা, আমার বাইরপোলারা সবাই ফার্নিচারের সাথে জড়িত। আমার নিজের পরিবারে 4টি মেয়ে আছে, আমার 2 মেয়ে বিয়ে দিয়ে দিছি আর 2 মেয়ে লেখাপড়া করে।
0: এই অবস্থায় আপনার আগামী দিনগুলোতে কি স্বপ্ন, কি করবেন আপনি?
1: আমার স্বপ্ন, আমার এই পৈতৃক পেশা নিয়ে আমি বেঁচে থাকতে চাই, যুগের সাথে তাল মিলিয়ে আরো আধুনিক শিল্প উপহার দিতে চাই। আমার 2 মেয়ে লেখাপড়া করে, আমি চাই ওরা ভালো মানুষ হোক।
0: এখন তো কর্মজীবনে রয়েছেন, আপনার ছেলেবেলা কেমন ছিল?
1: আমাদের ছোটবেলায় তো আধুনিক খেলাধুলা ছিল না, আমরা হাডিডু খেলতাম। বেশি মজার ব্যবহার হতো আমাদের, বর্ষার পানি যখন নেমে যেত তখন জমিতে প্রচুর মাছ পড়ত, ছেলে বুড়ো সবাই মাছ ধরতাম। প্রচুর যাত্রাপালা হইতো, পুতুল নাচ হইতো, জারিগান হইতো, আমরা বন্ধুরা মেরে দল বেঁধে যেতাম। এখন তো জীবন জীবিকার তাগিদে 16 ঘন্টা কাজ করি। আগে আমি প্রচুর সিনেমা দেখতাম, এখন তো কাজ করি, কাজের পাশাপাশি গান শুনি। আমি সব ধরনের গানই শুনি, বাউল গানটা একটু আমার কাছে ভালো লাগে।
0: এই মুহূর্তে এমন কোন গানের কথা মনে পড়ছে যে গানটি শুনলে আপনার খুব

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: বন্ধুরা, বাংলার সমাজ ও সংস্কৃতিতে নৃত্যগীতের প্রচলন এবং প্রসারের সূচনা সেই সুপ্রাচীন কাল থেকেই। আর নৃত্যগীতের অন্যতম অনুষঙ্গ হল মোহনীয় সুরের শব্দ বা বাদ্য। বাংলায় বাদ্যযন্ত্রের ব্যবহারের ইতিহাস অনেক প্রাচীন। সেই প্রাচীনত্বের প্রমাণ আমরা পাই বিভিন্ন প্রত্নতাত্ত্বিক এবং সাহিত্যিক উৎস থেকে।
0: আমরা এখন শুনব অধ্যাপক রিনাত ফওজিয়ার গ্রন্থনা উপস্থাপনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের উৎপত্তি, ব্যবহার ও সুর নিয়ে গ্রন্থিত পর্ব সুর স্পন্দন। আজকের পর্বে থাকছে সুরমণ্ডল প্রসঙ্গে আলোচনা।
2: তারের তৈরি সব বাদ্যযন্ত্র বাজানোর পদ্ধতি এক নয়। কোনো কোনো বাদ্যযন্ত্রে সুর তুলবার জন্য মূলত একটি তারের উপর নির্ভর করতে হয়, অর্থাৎ একটি তারের দৈর্ঘ্যকে বাঁ হাতের সাহায্যে নিয়ন্ত্রণ করে কখনো নিচু কখনো উঁচু সুর বাজানো হয়, যেমন সেতার অথবা শরৎ। অনুরণন তোলার জন্য এই যন্ত্রগুলোতে অনেকগুলো তার থাকে, তবে বাজাতে হয় প্রথম তারটি, কখনো বা দ্বিতীয় তারটি, কদাচিত কখনো বা তৃতীয় তার। অর্থাৎ এই জাতীয় যন্ত্রে সমগ্র সুর বাজানোর জন্য একটি তারই যথেষ্ট। তবে বাদ্যযন্ত্রটিতে একাধিক তার থাকতে পারে, কিন্তু প্রত্যেকটি তার অপরগুলো ছাড়াই স্বতন্ত্রভাবে সুর সৃষ্টি করতে পারে। একটি তার ব্যবহার করে সুর উৎপন্ন করা হয় বলে এই ধরনের যন্ত্রের নাম মনোকর্ড। মনো অর্থ এক এবং কর্ড অর্থ তার। অপরপক্ষে হার্প ধরনের কিছু যন্ত্র আছে যেখানে একটি স্বরের জন্য একটি করে তার রাখতে হয়। যতগুলো স্বর ততগুলো তার সংযোজন করতে হয় এসব যন্ত্রে। একটি তার থেকে পৃথক পৃথক সুর বাজানো যাবে না, যেমন করে সেতার বাজানো হয়। একটি তার একটি স্বর, এই হচ্ছে এই হার্প জাতীয় যন্ত্রের মূল তত্ত্ব। এই ধরনের যন্ত্রকে বলা হয় পলিকর্ড। পলি মানে বহু আর কর্ড মানে তার। প্রাচীনকালে এই উপমহাদেশে পলিকর্ড বা হার্প জাতীয় বাদ্যযন্ত্রের খুব প্রচলন ছিল। প্রাচীন ইতিহাস ও সঙ্গীত শাস্ত্রে এ ধরনের কয়েকটি যন্ত্রের পরিচয় পাওয়া যায়, যেমন সাত তার যুক্ত বীণা, যা সপ্ততন্ত্রী বীণা নামে পরিচিত। এতে সাতটি তার থাকত, সাতটি তার সাতটি সুরে বাঁধা থাকত। বান বীণা ছিল এ ধরনের আরেকটি যন্ত্র, যা ছিল আসলে শততারের বীণা। এর তারগুলো শন অথবা মুঞ্জ ঘাস দিয়ে তৈরি করা হতো এবং কাঠি দিয়ে বাজানো হতো। পরবর্তী সময়ে এর নাম হয় শততন্ত্রী বীণা, অর্থাৎ যে বীণায় একশো তার আছে। বাদ্যযন্ত্রটির দণ্ডে দশটি ছিদ্র এবং প্রতিটি ছিদ্রে দশটি করে তার বাঁধা হতো, অর্থাৎ মোট একশোটি তার থাকত। আজ আমরা আলোচনা করব সুরমণ্ডল নামে বাদ্যযন্ত্রের কথা। বৈদিক যুগের বানবীণার মতো এই যন্ত্রে অনেকগুলো তার রয়েছে। তারের সংখ্যা ২১ থেকে ৩৬ পর্যন্ত হতে পারে। যন্ত্রটি দেখতে চারকোনা একটি বাক্সের মতো, তবে চারপাশ সমান নয়। ভেতরটা ফাঁপা, উপরিতলে অর্থাৎ যে তলের উপরে তার লাগানো থাকে তার মাঝামাঝি জায়গায় বড় গোল আকৃতির একটি ছিদ্র রয়েছে। খেয়াল বা যে কোনো উচ্চাঙ্গ সঙ্গীতে সহযোগী বাদ্যযন্ত্র হিসেবে সুরমণ্ডল বাজানো হয়। যে রাগে গান গাওয়া হবে সে রাগের কাঠামো অনুযায়ী যন্ত্রের তারগুলো মিলিয়ে নিতে হয়। তারপর শুধু আঙুল দিয়ে অথবা আঙুলে মিজরাব লাগিয়ে তার সাহায্যে তারগুলো ছুঁয়ে দিয়ে সুরমণ্ডল বাজাতে হয়। এর ফলে কণ্ঠসঙ্গীতের সাথে একই সুরের একটা আবহ তৈরি হয়, শুনতে খুব শ্রুতিমধুর লাগে।
1: বন্ধুরা, দিনের শুরুতে হাজার কাজের ব্যস্ততার মাঝে গান মানসিকভাবে আমাদেরকে প্রশান্ত করে।
0: এই পর্বে আমরা এখন শুনব গীতিকার মোহাম্মদ মাহবুবুল ইসলামের লেখা ও সুরকার মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সুরে কে এম আবদুল্লাহ আল মুর্তজা মহিনের কণ্ঠে আধুনিক গান।

0: গানটি শুনতে শুনতেই বিদায় নেবার সময় হয়ে এলো।
1: তবে বিদায় নেওয়ার আগে জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন মালিক ফারিবা তাবাসুম, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ আব্দুল মুক্তাদির। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। গতকাল ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিন এ আদেশ দেন। এদিকে রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সহ এই মামলায় পরিচালনায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করতে ডেথ রেফারেন্স শুনানি যেন আইনগত প্রক্রিয়া মেনেই সিরিয়ালে কিছুটা এগিয়ে আনা যায়, সেজন্য সুপ্রিম কোর্ট এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করা হবে। তিনি গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। রামিসা হত্যা মামলার রায়কে দেশের বিচারিক এবং পুলিশের তদন্তের ইতিহাসে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে নিখুঁতভাবে ডিএনএ টেস্ট ও ময়না তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন গতকাল শুরু হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এর সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদকে জানান, দেশের ভবিষ্যৎ জ্বালানি নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এক সম্পূরক প্রশ্নের জবাবে সংসদকে জানান, অপতথ্য, অপপ্রচার ও গুজব প্রতিরোধে কাজ করছে সরকার এবং আইন, অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার নীতিমালা তৈরি করা হচ্ছে। এরপর এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, হামের সংক্রমণ থেকে শিশুদের রক্ষা করতে, অভিভাবকদের টিকাদানে উৎসাহিত করতে বাংলাদেশ বেতার নিয়মিত বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও সংবাদ প্রচার করছে। এদিকে শিশু রামিসা হত্যা মামলার রায় প্রসঙ্গে গতকাল সংসদে 300 ধারা বিবৃতি দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিবৃতিতে তিনি বলেন, এই রায়ের মাধ্যমে সরকার রামিসার বাবাকে আইনের প্রতি আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছে। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে সনদ নির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গতকাল রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের ফ্যাসিবাদী শোষণ শাসন শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারকেই কেড়ে নেয়নি, কিংবা দেশের সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দেয়নি, শিক্ষা ব্যবস্থাকেও বিপর্যস্ত করে দিয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ব্যাংকিং খাতের সংস্কার এবং মেরামতের জন্য সংস্কার কমিশন গঠন করা হবে। তিনি গতকাল রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ব্যাংকিং খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের পশ্চিম ও মধ্য অঞ্চলের সামরিক লক্ষ্যবস্তুসমূহের উপর প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। বিস্ফোরণে ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইস্পাহান শহর কেঁপে ওঠে। ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র ছড়ার পর ইসরায়েল এই হামলা শুরু করে। লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বারবার হামলা করায় ইরান এই পাল্টা ব্যবস্থা নেয়। সবশেষে আবহাওয়া, আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানে গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। গ্রন্থনায় লায়লা আলম, উপস্থাপনায় শাকিল আহমেদ ও শামিমা নাসরিন।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, নতুন আরেকটি দিনের শুরুতে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীতা অনুষ্ঠান প্রিয় গানে। গানের ছন্দে সকালের ব্যস্ত সময়ে আপনাদের সাথে কিছু সময় কাটানোর জন্য সপ্তাহ ঘুরে আজ আবার চলে এলাম। বাংলাদেশ বেতার রেকর্ডকৃত শ্রুতিমধুর কিছু গান গত সপ্তাহে প্রচার হয়েছে আমাদের এই আয়োজনে। আপনাদের অনেকেরই গানগুলো পছন্দ হয়েছে এবং ভালোবেসে অনেক শ্রোতা ভোটও করেছেন। আপনাদের সবার প্রতি রইল কৃতজ্ঞতা।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত আমাদের জানাতে চাইলে অথবা আপনাদের প্রিয় গানটিকে পুনরায় ভোট করতে চাইলে চিঠি লিখুন এই ঠিকানায়। প্রিয় গান প্রযোজনের পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর, ঢাকা 1207, অথবা আমাদেরকে ইমেলের মাধ্যমে ভোট করতে পারেন bpriyogaan@gmail.com এই ঠিকানায়।
0: তাহলে শুরু করা যাক প্রিয় বন্ধুরা, এই সপ্তাহে প্রিয় গান অনুষ্ঠানে প্রথমেই যে গান আপনাদের শোনাব সেই গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী পলাশ রঞ্জন লোহ। সুরেলা এই আধুনিক গান অনেক শ্রোতার মন ছুঁয়ে গেছে, তাই সর্বাধিক ভোট করে এই গানকে ধরে রেখেছেন আমাদের গানের তালিকার প্রথম স্থানে। এই গানকে ভোট পাঠানো শ্রোতাদের নাম হচ্ছে
1: মানিকগঞ্জ থেকে মেহেদী হাসান মামুন, আরিয়ান শামীম আজিজ খান, ব্রাহ্মণবাড়িয়া থেকে শিকদার ইসাক আলী, ঝিনাইদহ থেকে এস এম সবেত আলী,
0: রংপুর থেকে জাকিয়া সুমী, সোহেল তালুকদার, নাটোর থেকে জহির আলী, পাপিয়া বেগম, ময়মনসিংহ থেকে জুবায়ের আল ফাহাদ, সাইমা রহমান।
1: আরও ভোট করেছেন টাঙ্গাইল থেকে আফিয়া আফরিন, শামী মাসিক, আকাশ, জাহিদুল ইসলাম, পারভেজ, সায়েম, সিয়াম আলভি, সাভার থেকে জাকারিয়া শাহিন, দুলাল আহমেদ, গাজীপুর থেকে অমিত হাসান ও মুসলিম উদ্দিন।
0: ভোট করেছেন ঢাকা থেকে আপন শরীফ, ফারজানা ইয়াসমিন আঁখি, আরিজা শরীফ, নুরুল ইসলাম মানিক, নোয়াখালী থেকে সবুজ, হারুন আমিন, রাজু আমান, মাহাদি রেজা।
1: বন্ধুরা, এই গানটির কথা হচ্ছে ঝর্ণা ধারা ছন্দ যেমন। গানের গীতিকার মোহাম্মদ কামরুল হাসান এবং সুর সঙ্গীত পরিচালনা করেছেন জুয়েল আলদিন। চলুন বন্ধুরা তাহলে শুনে আসি আমাদের আজকের আয়োজনের প্রথম গান। আর বন্ধুরা, আধুনিক এই গানটি পছন্দ হলে পুনরায় ভোট করে ফেলুন আমাদের ঠিকানায়।

0: প্রিয় বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠানের এবারে শুনব শিল্পী আশা খানের গাওয়া শ্রুতিমধুর একটি লোকগান। আর এই গান যে সকল শ্রোতা পছন্দ করে ভোট করেছেন আমাদের ঠিকানায়, তাদের নাম হচ্ছে
1: ফরিদপুর থেকে সায়েম আহমেদ, সোনিয়া পারভিন, লিলি আক্তার, রাজবাড়ী থেকে কফিলউদ্দিন, রায়হান শেখ, ফরিদ রেজা, ময়মনসিংহ থেকে মানিক, রাকিব, ফারুক, এজাজ, আসিফ, জাহিদ।
0: রয়েছে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে শাহেদ আলী, লাকি খানম, জামালপুর থেকে ভোট করেছেন গিয়াস সর্দার, চট্টগ্রাম থেকে মেহেদী হাসান, নাজিম, সাজ্জাদ ও সাদিকা।
1: আরও ভোট করেছেন শেরপুর থেকে অমিত মণ্ডল, জয়শ্রী মজুমদার, মানিকগঞ্জ থেকে জলিল মিয়া, শাহনাজ আক্তার, নারায়ণগঞ্জ থেকে আদনান আলম ও খন্দকার বশির।
0: নরসিংদী থেকে ভোট করেছেন ইলিয়াস হোসেন, জুয়েল হাসান, মিতু আক্তার, খুলনা থেকে রীতা আক্তার, আব্দুর রাজ্জাক এবং শরীয়তপুর থেকে মাসুম বেল্লা।
1: বন্ধু, এই গানটির কথা হচ্ছে নকলটারে আসল ভেবে। গীতিকার মোহাম্মদ আব্দুল মজিদ এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। চলুন তাহলে গানটি শুনি। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি এই গানটি আবারও ভালো লাগে তাহলে আবারও ভোট করুন।

0: মধুরা অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের শোনাবো আমাদের আজকের আয়োজনে গানের তালিকায় 3 নম্বর থেকে নেওয়া শ্রুতিমধুর আরেকটি আধুনিক গান। পুনমচন্দ্র মিত্রের কণ্ঠে এই গানকে গত সপ্তাহে যারা ভোট করেছেন তার নাম হচ্ছে
1: কুমিল্লা থেকে রাজু ভাইদার, রানু বেগম, ময়মনসিংহ থেকে বিকাশ রতন, রিয়া সালমা, রাজু আকাশ, সাবিনা রাজীব, মিলা জুয়েল, আরিফ ওয়াহেদ ফারুক, উজ্জ্বল তসলিমা, আসিফ এজাজ, মাদারীপুর থেকে রতন মোল্লা, রুবেল মোল্লা, মিলন এবং কামাল উদ্দিন,
0: গাজীপুর থেকে মমিতা সরকার, সৌমিত রায়, হুলপদ বাসাই, ঢাকা থেকে রায়হান জামাত, শাহাত আলম, সামিন, লায়লা আলম, মুনিয়া আলম।

0: নাম থেকে ফারুক আহমেদ।
1: বন্ধুরা, এই গানটি গীতিকার খালেদ বুলবুল এবং সুরসঙ্গীত পরিচালনা করেছেন পুনম চন্দ্র মিত্র। বন্ধুরা, গানটি পছন্দ হলে ভোট করতে ভুলে যাবেন না। জানো

0: প্রিয় গান সঙ্গীত অনুষ্ঠানে এখন আপনাদের শোনাব একটি সুন্দর দেশাত্মবোধক গান। এই গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী সালমা জাহান, আর এই গানকে গত সপ্তাহে ভোটকৃত শ্রোতা বন্ধুরা হলেন
1: পঞ্চগড় থেকে শ্রী দীপক চক্রবর্তী, শ্রী প্রিয়ম চক্রবর্তী, শ্রী বিকাশ চন্দ্র ঝা, দীপক কুমার শর্মা। ঢাকা থেকে মোহাম্মদ বাশারাত আলম, তাসিম সুহাইলা সুলতি, মোহাম্মদ তৌহিদুল আলম, সোহেল সর্দার, ফজলুর রহমান, ফারজানা হোসেন, লাবিবা হোসেন।
0: কুষ্টিয়া থেকে মেহেদি হাসান, শিউলি আক্তার। ভোলা থেকে এনামুল হক আবির, নাসিমুন নেসা। মুন্সীগঞ্জ থেকে ফরিদা বেগম, শায়লা বেগম, আবুল কাশেম। বন্ধুরা, এই গানটির গীতিকার অশোক কুমার দে এবং সুর সঙ্গীত পরিচালনা করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। চলুন শুনে আসি এবারের গান। আর বন্ধুরা, এই গানটিও ভালো লাগলে ভোট করুন আমাদের ঠিকানায়।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠানে এখন শুনবেন শিল্পী অভি মুস্তাফিজের কণ্ঠে একটি আধুনিক গান। শ্রোতাদের পছন্দ এই গানটি রয়েছে গানের তালিকার 5 নম্বর জায়গায়। আমাদের ঠিকানায় ভোট করেছেন যে সকল শ্রোতা,
1: সিলেট থেকে নাদিয়া বেগম, শফিক রেজা, তানিয়া আহমেদ, ঢাকা থেকে উম্মে সালমা, বিপাশা, তাহিয়া আলম, তাইন, ময়মনসিংহ থেকে উজ্জ্বল, ফাহিম, আদনান সারতাজ, মাধুরী সবুজ, ফরিদপুর থেকে জহির মোল্লা, রহমান মোল্লা, শেখ রাকিব, তন্ময়, রোজিনা আক্তার।
0: এই গানটির কথা হচ্ছে ভালোবাসি চাঁদ যোচনা। গানের গীতিকার সেলিম মাহমুদ এবং গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন বক বাবুল। বন্ধুরা চলুন সবাই মিলে গানটি শুনি, আর এই গানটিও যদি ভালো লাগে পুনরায় ভোট করুন।

0: শ্রোতা বন্ধুরা, আজকে প্রিয় গানের গানের তালিকায় 6 নম্বরে রয়েছে আরো একটি সুন্দর আধুনিক গান। গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ। এটাই আজকের পর্বের শেষ গান। গত সপ্তাহে গানকে ভোট করেছেন আপনারা।
1: রাজশাহী থেকে সালমা সুলতানা, মোহাম্মদ মাসুদুর রহমান, শরীরপুর থেকে নাসিরুদ্দিন মোল্লা, জসিম ব্যাপারী, বরিশাল থেকে সর্দার গিয়াসুদ্দিন, মনামী ঘোষ, নোয়াখালী থেকে হারু, রোদুল্লাহ নীলা সাজু, শান্তা সম্প, নারায়ণগঞ্জ থেকে দেলোয়ার হোসেন, টাঙ্গাইল থেকে পূর্বী জোয়ারদার এবং নাটোর থেকে শিখা রানী। বন্ধুরা, এই গানটির কথা হচ্ছে ভালোবাসা মিথ্যে হতো। গানটি গীতি করেন মুন্সী বাদুত এবং সুরসংগীত পরিচালনা করেছেন হিমাদ্রি বিশ্বাস। চলুন গানটি শুনি। আর গানটি পছন্দ হলে

0: প্রিয় বন্ধুরা, আজকের প্রিয় গান অনুষ্ঠান এখানে শেষ করছি। তবে যাবার আগে আপনাদের মনে করে দিই, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত কিংবা আপনাদের পছন্দের গানকে ভোট করতে চাইলে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রিয় গান প্রযোজনী পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর, ঢাকা 1207, অথবা ইমেল করুন bbpriyogaan@gmail.com এই ঠিকানায়।
1: এতক্ষণ আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবার হাজির হয়ে যাব আপনাদের জন্য নির্বাচিত সুন্দর এই গানগুলো নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানে গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। অনুষ্ঠানটির গ্রন্থ নিয়েছিল লালা আলম, উপস্থাপনায় শামীমা নাসিম ও শাকিল আহমেদ, প্রকৌশল সহযোগিতায় লুৎফুন নাহার মেরি। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আপনাদের জন্য আমাদের এবারে নিবেদন লালন গীতি, শিল্পী ফরিদা পারভীন।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন আধুনিক গান শুনবেন অপু আমানের কণ্ঠে। প্রথম গানটির গীতিকার মনিরুজ্জামান মনির, সুরকার মিল্টন খন্দকার।

অপু রহমানের গাওয়া আধুনিক গান শুনছেন। এই গানটি সুর করেছেন এস এম আব্দুল ওয়াদুদ আর লিখেছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান।

0: এতক্ষণ আধুনিক গান পরিবেশিত হল। শিল্পী ছিলেন অপু আমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন খাল খননের গান শুনবেন সমবেত কণ্ঠে। গীতিকার এস এম নাসির উদ্দিন, সুর করেছেন সুমন রেজা খান।

0: খাল খননের গানটি শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন সকাল ১০টার বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল 10টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি প্রিয়াঙ্কা শুকুল। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার শুরু হবে। এর আগে গতকাল স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদকে জানান, দেশের ভবিষ্যৎ জ্বালানি নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এক সম্পূরক প্রশ্নের জবাবে সংসদকে জানান, অপতথ্য, অপপ্রচার ও গুজব প্রতিরোধে কাজ করছে সরকার এবং অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার নীতিমালা তৈরি করা হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, হামের সংক্রমণ থেকে শিশুদের রক্ষা করতে, অভিভাবকদের টিকাদানে উৎসাহিত করতে বাংলাদেশ বেতার নিয়মিত বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও সংবাদ প্রচার করছে। এদিকে শিশু রামিসা হত্যা মামলার রায় প্রসঙ্গে গতকাল সংসদের 300 ধারায় বিবৃতি দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিবৃতিতে তিনি বলেন, এই এর মাধ্যমে সরকার রামিসার বাবাকে আইনের প্রতি আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছে। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে এখন দেশটিতে অবস্থান করছেন। এই সফরকালে তিনি চায়না মিডিয়া গ্রুপের আয়োজনে আজ থেকে 11 জুন পর্যন্ত অনুষ্ঠেয় পঞ্চম সিএমজি ফোরামে অংশগ্রহণ করবেন। এছাড়া চীনের তথ্যমন্ত্রীর সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। চলতি অর্থবছরের 6 জুন পর্যন্ত গত 11 মাসে 3,344 কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স দেশে এসেছে। এই পরিমাণ আগের অর্থবছর একই সময়ের তুলনায় 17.88% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 17 জুন দিন ধার্য করেছেন আদালত। গতকাল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ ধার্য করেন। এবছর রাষ্ট্রীয়ভাবে জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিয়েছে সরকার। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মাধ্যমে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও মাঠ প্রশাসনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জাতীয় পর্যায়ে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী এবং বিশেষ প্রকাশনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, তথ্য অধিদপ্তর এবং গণযোগাযোগ অধিদপ্তর দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রচার কার্যক্রম পরিচালনা করবে। ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলের সামরিক লক্ষ্যবস্তু সমূহ লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইস্পাহান শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েল এই হামলা চালাল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে আর হামলা না করার আহ্বান জানিয়েছেন। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। গতকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ 73 ভোট পেয়ে পরিচালক হন তামিম ইকবাল। এছাড়া ক্রিকেট বোর্ডের সহ সভাপতি হয়েছেন ফাহিম সিনহা। ফুটবল। বাংলাদেশ টেলিভিশন বিটিভির জন্য ফিফা বিশ্বকাপ ফুটবলের অল মিডিয়া সম্প্রচার স্বত্ব সরাসরি ফিফা থেকে ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। এর সম্প্রচার স্বত্ব ক্রয়ে মোট মূল্য নির্ধারণ করা হয়েছে 72,71,00,000 টাকা। এর মাধ্যমে বিটিভি বিভিন্ন প্ল্যাটফর্মে বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সম্প্রচার ও অনুষ্ঠান প্রচার করতে পারবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: প্রিয় শ্রোতা, আপনার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী শারমিন সাথি ইসলাম। তিনি আমাদের দুখানি নজরুল সঙ্গীত গেয়ে শোনাবেন। আমাদের মিউজিশিয়ান এবং কলাকুশলী বৃন্দ তাকে সঙ্গত করার জন্য প্রস্তুত আছেন। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাই শিল্পী শারমিন সাথি ইসলামের কাছে। শুনে আসি দুখানি নজরুল সঙ্গীত।

সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শারমিন সাথী ইসলামের কণ্ঠে আমাদের মিউজিক স্টুডিও থেকে সরাসরি দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। এই অনুষ্ঠান একই সঙ্গে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে ও শুনতে পেয়েছেন। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ বেলা দুটা কুড়ি মিনিট থেকে বেলা তিনটা পর্যন্ত ঢাকা ক 693 কেলোহার্স, FM 90 মেগাহার্স, FM 102 মেগাহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার, একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবারের বিষয়, মাথা ঘোরা বা ভার্টিগো রোগের কারণ ও প্রতিকার। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডাক্তার মোহাম্মদ আমির হোসেন, সহযোগী অধ্যাপক, স্নায়ু রোগ বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতাল, এবং অধ্যাপক ডাক্তার এস এম বখতিয়ার কামাল, সাবেক বিভাগীয় প্রধান, চর্ম ও যৌন রোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন, সেই নম্বরগুলো হল 02448132777, 02448132778, 02448132779 ও 02448132800। এছাড়া এই অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার থেকে। সঞ্চালনায় থাকবেন ডাক্তার রেজাউল আলম খান এবং ইয়াসমিন আক্তারের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ হাসনাতুল আজম। ঘোষণাটি শুনলেন। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি যন্ত্রসঙ্গীতের আয়োজনে। এ সামাদ খানের বাজানো গিটারে লঘু সুর শুনবেন এখন।

0: এতক্ষণ যন্ত্রসঙ্গীতের আয়োজনে গিটারে লঘু সুর শুনলেন, বাজিয়েছেন এ সামাদ খান, বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: প্রিয় শ্রোতা, আপনার এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। একই সাথে বাংলাদেশ বেতার অ্যাপ, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকেও আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী বিমান চন্দ্র বিশ্বাস। তিনি আমাদেরকে দুখানি পল্লী গীতি গেয়ে শোনাবেন। প্রথম গানটির গীতিকার এস এম নাসিরুদ্দিন এবং সুরকার শিল্পী নিজেই। তো বন্ধুরা, আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের মিউজিক স্টুডিওতে। সেখানে আমাদের মিউজিশিয়ান এবং কলাকুশলী বৃন্দ সঙ্গত করার জন্য প্রস্তুত রয়েছেন শিল্পীকে। চলুন শুনি বিমান চন্দ্র বিশ্বাসের কণ্ঠে পল্লী গীতি।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের মিউজিক স্টুডিও থেকে শিল্পী বিমান চন্দ্র বিশ্বাসের কণ্ঠে পরপর দুখানি পল্লীগীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজ। এ পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমরা কজন, লায়লা পারভিন কেয়া, নুরাইন তাহমিনা কেয়া এবং আমি আল আমিন শেখ। আমাদের সঙ্গে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মেজবা চৌধুরী, মোহাম্মদ রুহুল আমিন, আফরোজা আক্তার, লুৎফুল্লাহ মেরি আর অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রৌনক জাহান।
2: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে আধুনিক গান। গান গেয়েছেন আঞ্জুমান আরা শিমুল, গীতিকার সাদাত হোসেন স্বপন, সুরকার আতিকুর রহমান।

এবারের গানটির গীতিকার শফিউদ্দিন শিকদার, সুরকার মোহাম্মদ ইসাক, শিল্পী আঞ্জুমান আরা শিমুল গিয়েছেন আমার জীবনের শুরুটাই ছিল ভুল।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন আঞ্জুমান আল শিমুল।
1: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। বাংলাদেশ বেতার, ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন 10:45। শ্রোতা বন্ধুরা, স্টুডিও থেকে সরাসরি নজরুল সঙ্গীত গাইছেন প্রজ্ঞা প্রতিভা মণ্ডল।

0: দুখানে নজরুল সঙ্গীত শুনলেন, পরিবেশন করলেন প্রজ্ঞা প্রতিভা মণ্ডল। বন্ধুরা, এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বৃক্ষরোপণের গান। গানটির গীতিকার সুরকার ও শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার।

0: এতক্ষণ বৃক্ষরোপণের গান শুনলেন। গানটির গীতিকার শুরু করা শিল্পী ছিলেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজ ও বাংলাদেশ বেতার বরিশাল, ঠাকুরগাঁও ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন বাংলায় খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে স্নিগ্ধা সোহানা হক। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা ৩টায় আবার শুরু হবে। এর আগে গতকাল স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদকে জানান, দেশের ভবিষ্যৎ জ্বালানি নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এক সম্পূরক প্রশ্নের জবাবে সংসদকে জানান, অপতথ্য, অপপ্রচার ও গুজব প্রতিরোধে কাজ করছে সরকার এবং অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার নীতিমালা তৈরি করা হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, হামের সংক্রমণ থেকে শিশুদের রক্ষা করতে, অভিভাবকদের টিকাদানে উৎসাহিত করতে বাংলাদেশ বেতার নিয়মিত বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও সংবাদ প্রচার করছে। এদিকে শিশু রামিসা হত্যা মামলার রায় প্রসঙ্গে গতকাল সংসদে ৩০০ ধারায় বিবৃতি দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিবৃতিতে তিনি বলেন, এই রায়ের মাধ্যমে সরকার রামিসার বাবাকে আইনের প্রতি আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছে। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে এখন দেশটিতে অবস্থান করছেন। এই সফরকালে তিনি চায়না মিডিয়া গ্রুপের আয়োজনে আজ থেকে ১১ জুন পর্যন্ত অনুষ্ঠেয় পঞ্চম সিএমজি ফোরামে অংশগ্রহণ করবেন। এছাড়া চীনের তথ্যমন্ত্রীর সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। চলতি অর্থবছরের ৬ জুন পর্যন্ত গত ১১ মাসে ৩৩৪৪ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স দেশে এসেছে। এই পরিমাণ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭.৮৮% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জুন দিন ধার্য করেছেন আদালত। গতকাল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেফাতুল্লাহ প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ ধার্য করেন। এবছর রাষ্ট্রীয়ভাবে জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিয়েছে সরকার। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মাধ্যমে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও মাঠ প্রশাসনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জাতীয় পর্যায়ে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী এবং বিশেষ প্রকাশনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, তথ্য অধিদপ্তর এবং গণযোগাযোগ অধিদপ্তর দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রচার কার্যক্রম পরিচালনা করবে। ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলের সামরিক লক্ষ্যবস্তু সমূহ লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইস্ফাহান শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েল এই হামলা চালাল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে আর হামলা না করার আহ্বান জানিয়েছেন। ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর এশীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, আজ সকালে মিন্দানাও দ্বীপের উপকূলে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে এ পর্যন্ত ৩ জন নিহত এবং আরও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খেলার খবর, ফুটবল। বাংলাদেশ টেলিভিশন বিটিভির জন্য ফিফা বিশ্বকাপ ফুটবলের অল মিডিয়া সম্প্রচার স্বত্ব সরাসরি ফিফা থেকে ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। এই সম্প্রচার স্বত্ব ক্রয়ে মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৭২.৭১ কোটি টাকা। এর মাধ্যমে বিটিভি বিভিন্ন প্ল্যাটফর্মে বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সম্প্রচার ও অনুষ্ঠান প্রচার করতে পারবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, আয়োজন মেলাতে এখন আপনাদের জন্য রয়েছে রবীন্দ্রসঙ্গীত। শিল্পী নাইমা ইসলাম প্রথমেই গিয়েছেন আমার এই পথ যাওয়াতেই আনন্দ।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন নাইমা ইসলামের কণ্ঠে। শিল্পী কণ্ঠের এবারের গান সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন নাইমা ইসলামের কণ্ঠে,
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন অধ্যায়।
3: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয় পরিবারের উন্নয়নের মূল একক।
2: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
3: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
2: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,000

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে আধুনিক গান। প্রথম গানটির সুরকার কবির উদ্দিন, গীতিকার মোহাম্মদ আশরাফ হোসেন, শিল্পী তপন চৌধুরী গেয়েছেন পরে রবি, শুধু স্মৃতির অ্যালবাম এই গানটি।

আমাকে একটা গল্প দিয়েছো তুমি, তপন চৌধুরীর এবারের গানটি, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুরকার দীপক কুমার দে।

0: বুঝলি মেহরাব, আমি মাঝে মাঝে ভাবি এই এআই এর যুগে আমাদের জীবন হয়তো অনেক সহজ হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা বড় জিনিস হারিয়েছি।
1: কি বলতো?
0: মানবিক মূল্যবোধ। আজকাল মানুষের মধ্যে মায়া মমতা কেমন কমে গেছে দেখেছিস? সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
1: ঠিকই বলেছিস, এর জন্য দায়ী আমাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় রোধ করতে না পারলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা কঠিন। আপনারা এখানে কি করছেন? এই কিশোর ছেলেটিকে এভাবে মারছেন কেন? ও কি করেছে?
0: আরে আরে ভাই ভাই, থামেন থামেন থামেন, আর মারবেন না, প্লিজ প্লিজ, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না।
2: সমাজের মানুষের বিপদে ফেলে।
1: তুমি জিতু না? তোমাকে তো আমি সেদিনও ক্লাসে বললাম, ক্লাসের মধ্যে এমন টিকটক করো না, পড়ালেখায় মন দাও। জিতু, কথা কি সত্যি?
3: স্যার বিশ্বাস করেন, চুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না, তবে স্যার আমি টিকটক করছিলাম, এটা সত্যি। আমার ভুল হয়েছে স্যার, আমি আর এমন করব না।
0: আমার ওকে দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের ছেলে, অসৎ সঙ্গে পড়ে খারাপ হয়ে যাচ্ছে, ওকে ভালো হওয়ার একটা সুযোগ তো দেওয়া দরকার নাকি?
1: দয়া করে আপনারা ওকে মারবেন না প্লিজ, আমি ওর শিক্ষক, আমিও বলবো ওকে ভালো হওয়ার সুযোগ দিন। ওদের মতো কোমলমতি শিশুদের যদি আমরা ভালো হওয়ার সুযোগ না দেই তাহলে ওরা কিভাবে শিখবে? পরিবার থেকেই তো আসে প্রথম শিক্ষা, তারপর শিক্ষক। এই আপনারা সবাই মিলেই ওদেরকে ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে।
2: ঠিকই কইছেন, আমার ঘরেও এমন একটা পোলা আছে, আমাকে সবারই দায়িত্ব ওকে সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়া।
1: জিতু।
3: জি স্যার।
1: আজ কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলে।
3: হ্যাঁ স্যার।
1: এরকম খারাপ কাজ যদি করো সামনে হয়তো এই বিপদ থেকে আর রক্ষা পাবে না।
3: জি স্যার।
1: তুমি কি ভালো হতে চাও?
3: জি স্যার, হ্যাঁ আমি বুঝতে পারছি, এসব করে আমি নিজের যেমন ক্ষতি করছি তেমনি আমার মা বাবা ও আপনাদেরকে অপমান করেছি। আমি এখন থেকে ভালো হয়ে চলবো, মন দিয়ে পড়ালেখা করব, আমি আর এমন করব না স্যার।
0: সাবাস, এভাবে আমাদের ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আনা যায়, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।
4: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা, শ্রোতা বন্ধুরা, আজ 8ই জুন সোমবার বেলা 2:20 থেকে বেলা 3টা পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার, একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবারের বিষয়, মাথা ঘোরা বা ভার্টিগো রোগের কারণ ও প্রতিকার। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডাক্তার মোহাম্মদ আমির হোসেন, সহযোগী অধ্যাপক, স্নায়ুরোগ বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতাল, এবং অধ্যাপক ডাক্তার এস এম বখতিয়ার কামাল, সাবেক বিভাগীয় প্রধান, চর্ম ও যৌন রোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন সে নম্বরগুলো হল 02448132 77, 02448132 78, 02448132 79 ও 02448132 80। ফোন নম্বরগুলো আবারও বলছি 02448132777, 02448132778, 02448132779 ও 02448132780। এছাড়া এই অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার থেকে। সঞ্চালনায় থাকবেন ডাক্তার রেজাউল আলম খান এবং ইয়াসমিন আক্তারের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ হাসনাতুল আজম। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
5: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: বাল্যবিবাহ আমাদের সমাজে এক অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণীয় সমস্যা। বাল্যবিবাহ প্রতিরোধে আইন রয়েছে, সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানের মাধ্যমে বাল্যবিবাহের কুফল সম্পর্কে নানা ধরনের গণসচেতনতামূলক প্রচার প্রচারণাও চলছে, কিন্তু তারপরেও বাল্যবিবাহ কিন্তু থেমে নেই। বাল্যবিবাহের কারণে অপরিণত বয়সেই একজন কিশোরী গর্ভধারণ করছে, মা হয়ে পড়ছে, ফলে সম্মুখীন হচ্ছে নানা ধরনের জটিলতার। আমাদের আজকের আয়োজনের শুরুতেই কিশোরীদের অল্প বয়সে গর্ভধারণজনিত জটিলতা নিয়ে করণীয় বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণে ডাক্তার ডোরিন আনজুম।
1: প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলব কিশোরীদের অল্প বয়সে গর্ভধারণজনিত জটিলতা নিয়ে। আমাদের সাথে রয়েছেন শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের অপস ও গাইনি বিভাগের কনসালটেন্ট ডাক্তার সুরাইয়া বুলবুল। আমাদের দেশে বাল্যবিবাহের হার অনেক বেশি, এই কিশোরী বয়সে যে বিবাহ হচ্ছে তা কতখানি আসলে যুক্তিযুক্ত?
2: আমাদের কিন্তু বিয়ের একটা নির্দিষ্ট বয়স সীমা নির্ধারণ করা হয়েছে, সেটা হচ্ছে কি মিনিমাম মেয়েদের বয়সটা 18 হতে হবে। কারণ 18 বছর বয়স পর্যন্ত কিন্তু একটা মেয়ে কিশোরী পর্যায়ে থাকে এবং 18 বছর বয়স পর্যন্ত কিন্তু তার শরীরের বাড়তে থাকে এবং তার শরীরের পুষ্টি বলো বা হচ্ছে গিয়ে পেলভিস্টার গ্রোথ বলো, যে হাড়ের একটা বৃদ্ধি, সেটা সম্পূর্ণ হতে কিন্তু 18 বছর বয়সটা লাগে। কারণ হচ্ছে কি এর আগে যদি বিয়ে হয়ে যায়, ধরো 15-16 বছরের যে মেয়েগুলোর বা 14 বছরের অনেক সময় দেখা যাচ্ছে বিয়ে হয়ে যাচ্ছে এবং সেই বিয়ের ফলে ফলশ্রুতি তো হচ্ছে কি ওই যে অগঠিত তার যে হাড়গুলো, যেমন পেলভিস যেখানে হচ্ছে গিয়ে জরায়ুটা থাকে এবং যেখানে গর্ভধারণটা হয়, তো সেই জায়গাটাই কিন্তু পুষ্ট নয়, সেটি তখনও তৈরি হচ্ছে। সে নিজে কিশোরী, বাচ্চা একটা মেয়ে, তো যখন একটা কিশোরী মেয়ের গর্ভে একটা বাচ্চা আসে তখন কিন্তু সে পুষ্ট হতে পারে না। কারণ দেখা যায় আমাদের দেশের বেশিরভাগ কিশোরীরা কিন্তু অপুষ্টিতে ভোগে এবং সেই অপুষ্টিতে ভোগা কিশোরী দেখা যাচ্ছে যে তার পরিপূর্ণ ডেভেলপমেন্ট 18 বছর বয়স যেটাকে আমরা বলছি হওয়ার আগেই একটা বাচ্চা ধারণ করে বসে আছে, তাহলে তার তো পেলভিস যেখানে দিয়ে বাচ্চাটা তার নর্মাল ডেলিভারি প্রসূতি যেভাবে প্রসবকালীন সময়টাতে নর্মাল ডেলিভারি হলে হবে সেই জায়গাটাই পরিপূর্ণ না, তাহলে
1: মানে পেলভিক গ্রোথটা ঠিক মতো না হওয়ার কারণে সেই সময় আসলে মানে ডেলিভারি করার জন্য উপযুক্ত না
2: এবং হচ্ছে কি বাচ্চাটাও কিন্তু অপুষ্ট হবে। কারণ তার বাচ্চাটা পুষ্টি কোথা থেকে পাচ্ছে? মায়ের কাছ থেকে। তো মায়ের কাছে যদি কোনো পুষ্টি নাই থাকে তাহলে বাচ্চাটা কিভাবে পুষ্ট হবে?
1: তাহলে বিবাহের জন্য নির্ধারিত বয়স কোনটি?
2: বিবাহের জন্য নির্ধারিত বয়স তো আমাদের সরকার করেই দিয়েছেন যে কিশোরীদের জন্য 18 বছর
1: আগে বিয়ে নয়,
2: 20 বছর আগে কোনো মা হওয়া যাবে না। কারণ মা হতে গেলেও কিন্তু মানে তাকে মানসিক ভাবেও কিন্তু তাকে একসেপ্ট করতে হবে যে সে মা হবে, তো 20 বছরের আগে কিন্তু আসলে শারীরিক মানসিক কোন ধরনের পূর্ণতাই আসে না
1: সেই মেয়েটির। অল্প বয়সে বিয়ে হলে কিশোরীদের কি ধরনের সমস্যা হতে পারে?
2: তার মানসিক ভাবে তার কোনো প্রস্তুতি থাকে না এবং হচ্ছে শারীরিক ভাবেও কিন্তু প্রস্তুতি নাই, কারণ সে তার একটা অপুষ্ট দেহ এবং তার নিজের শরীরের ডেভেলপমেন্টটাই এখনো চলছে, তার মধ্যে তার বাচ্চা কনসেপশন হলে বাচ্চাটা একটা অপুষ্ট বাচ্চা
1: সে
2: ডেলিভারি করবে। আমি যেটা বলছিলাম জরুরি সেটা হচ্ছে কি কিশোরীদের যদি অল্প বয়সে বিয়ে হয়ে যায় তাহলে যে তার অপুষ্ট যে পেলভিসটা যেখানে হচ্ছে কি জরায়ুটা থাকে সেখান দিয়ে বাচ্চা কিন্তু ডেলিভারি করা সম্ভব হয় না। কারণ দেখা যাচ্ছে যে এইটা ছোট থাকে পেলভিসটা এবং যদি ডেলিভারি করতে যায় দেখা যায় যে ওটা জটিল আকার ধারণ করে, বাসায় ডেলিভারি করাতে যায় এবং দেখা যায় যে অত ছোট পেলভিস দিয়ে বাচ্চাটা ডেলিভারি হয় না এবং বাচ্চাটা আটকে যায় এবং এই রকম 2-3 দিন ধরে দেখা যায় যে বাসায় থাকছে, অবস্ট্রাক্টেড লেবার হয়ে যাচ্ছে এবং এটা আলটিমেটলি কি করে ভেসিকো ইউটেরাইন ফিস্টুলা করে দেয়, যেটা মানে মাসিকের রাস্তা দিয়ে সারাক্ষণ পেশাবটা ঝরা। তার মানে কি হলো একটা মেয়ের জীবন কিন্তু ওখানেই শেষ হয়ে গেল এবং ওই এই জিনিসটা যাতে না হয় আমরা কিন্তু ভয়ঙ্কর ভাবে এই জিনিসটা প্রতিরোধ করার চেষ্টা করছি যে না কিছুতেই আমরা 18 আগে বিয়ে দিব না এবং 20 আগে যেন একটা মেয়ে কনসিভ না করে, প্রেগনেন্সি যেন না আসে। তাহলে হচ্ছে গিয়ে আমরা এটা যদি করতে পারি, একটা মেয়ের সারাক্ষণ যদি পেশাবের গন্ধ গায়ে লেগে থাকে তখন তো সে শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়,
1: অর্থাৎ তার পারিবারিক জীবনটাই তো,
2: পারিবারিক জীবন তো শেষই এবং মা বাবার কাছে গিয়েও কিন্তু সে কিন্তু কোনো সাপোর্ট পায় না। কারণ আমরা দেখেছি যে ফিস্টুলা সেন্টার আমাদের যেগুলো আছে সে কিন্তু পরিবার সমাজচ্যুত হয়ে যায়। আর আরেকটা ব্যাপার যেটা হয় যে অল্প বয়সে গর্ভধারণ করলে প্রিএক্লাম্পসিয়া বা খিচুনি রোগটা খুব বেশি হয়। না আমরা যে বলি নালিপ্যারিটি একটা অনেক বড় ইয়ে, যে খুব অল্প বয়সে বাচ্চা ধারণ করলে এই খিচুনি রোগটা এবং খিচুড়ি রোগে কিন্তু মাতৃ মৃত্যু হার অনেক বেশি, যেহেতু অল্প বয়সে তাদের, তারা কিন্তু এমনি অ্যানিমিক থাকে, মানে রক্ত স্বল্পতায় ভুগতে থাকে। এবং বাংলাদেশের মাতৃ মৃত্যুর প্রধানত কারণ হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ বা গর্ভ প্রসব পরবর্তী রক্তক্ষরণ, এবং এটাতে কিন্তু একদম 31% মা আমাদের মারা যাচ্ছে। এবং এটারও একটা কারণ হচ্ছে গিয়ে যে অনেকক্ষণ ধরে লেবার পেইনে থাকছে, অ্যাটোনিসিটি যদি নর্মাল ডেলিভারি হয়ও ইউটারাসটা অনেকক্ষণ লেবারে থাকার কারণে অ্যাটোনিসিটি ডেভেলপ করে, মানে ওটা আর কন্ট্রাক্ট করতে চায় না, সংকুচিত হতে চায় না, তার ফলে হচ্ছে কি রক্তক্ষরণ হতেই থাকে একটা পর্যায়ে গিয়ে ওটা ইরিভার্সিবল শকে গিয়ে মা কিন্তু মারা যাচ্ছে।
1: আর শিশুর ক্ষেত্রে আসলে কি ধরনের পরিণতি হয়?
2: শিশুর ক্ষেত্রে যে ধরনের পরিণতি হয় যে অবস্ট্রাক্টেড লেবার হলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাচ্চাটা খুব খারাপ অবস্থায় সিজারিয়ান সেকশন, অবস্ট্রাক্টেড লেবার কিন্তু সিজারিয়ান সেকশনই করতে হয়, কারণ ওটা তো আর বের হবে না, যে সম্ভব না অবস্ট্রাক্টেড লেবারের ক্ষেত্রে। সিজারিয়ান সেকশন যখন করা হয় তখন দেখা যায় যে বাচ্চাটার খুবই অবস্থা খারাপ থাকে, এবং আমাদের অনেক সময় বলা হয়ে থাকে যে মরিবার যদি তুমি দেখো যে বাচ্চাটা খুব খারাপ অবস্থায় আছে, যে তুমি খুব দ্রুত ডেলিভারি করার যে ব্যবস্থা সেটাও কিন্তু সিজারিয়ান সেকশনই, কিন্তু বাচ্চাটার ব্যাপারে কিন্তু আর কোনো ধরনের আশা ভরসা তখন দেওয়া যায় না, আমাদেরকে কাউন্সেলিং করে নিতে হয়,
1: তখন
2: মুখ্য ব্যাপার হয়ে দাঁড়ায় যে আমাদেরকে যে কোনো মূল্যে মাকে সেভ করতে হবে।
1: আসলে বাংলাদেশে এই যে বাল্যবিবাহ, এটা আসলে মাতৃ মৃত্যুর উপরে কি ধরনের প্রভাব ফেলছে?
2: আমি যে তিনটা কারণ বললাম যে মাতৃ মৃত্যুর জন্য এই তিনটা কারণ সবচেয়ে জরুরি, সেই তিনটা কারণে কিন্তু বাল্যবিবাহের কারণেই হচ্ছে। প্রথম কারণটা হচ্ছে অবস্ট্রাক্টেড লেবার হচ্ছে, তারপর হচ্ছে কি পিপিএইচ হচ্ছে, যে প্রসব পরবর্তী প্রিএক্লাম্পসিয়া যেটা বললাম খিচুনি হচ্ছে, এবং হচ্ছে ইনফেকশন একটা কারণ। কারণ অনেকবার দেখা যায় যে বাসায় যে ডেলিভারিগুলো হচ্ছে দাই এসে হচ্ছে গিয়ে বারবার করে পারভাজাইনাল এক্সামিনেশন যেটাকে বলি, যে জনিপদ দিয়ে দেখা যে বাচ্চাটা ঠিকঠাক মতো আছে কিনা, বা আমরা এটা কিন্তু একটা প্রোটোকল আছে আমাদের পার্টোগ্রাফ মেনটেন করে আমরা কতক্ষণ পরপর পারভাজাইনাল এক্সামিনেশন করব, একদম মিনিমাম 4 ঘন্টার একটা গ্যাপ দিতে হয়। কিন্তু দাইরা কিন্তু এই জিনিসপত্রগুলো জানে না, এবং তারা বারবার করে ওই জায়গাটাতে হাত দিতে থাকে, এবং সেটা আনস্টেরাইল ওয়েতে। আমরা যে কোনো একটা গর্ভবতী মায়ের যদি আমাদেরকে পারভাজাইনাল এক্সামিনেশন করতে হয়, আমরা কিন্তু তখন একদম মুখ বন্ধ যে গ্লাভসগুলো থাকে স্টেরাইল গ্লাভস, সেটা দিয়েই আমরা করি, সার্জিক্যাল গ্লাভস যেটা একদম স্টেরাইল, নন স্টেরাইলটা দিয়েও আমরা করি না, যেটা একদম প্যাকেটে থাকে সেটা দিয়ে কিন্তু আমরা করছি না, একদম স্টেরাইল গ্লাভস আমাদেরকে খুলে দিতে হবে, তখন আমরা পারভাজাইনাল করবো, যাতে কোনো ধরনের ইনফেকশন ওটার ভিতরে ঢুকতে না পারে। এবং এটা কিন্তু একদম 4 ঘন্টা অ্যাপার্টে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডেলিভারি ইমিনেন্ট হয়ে গেছে, আমাদের মনে হচ্ছে যে এখনই ডেলিভারিটা হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে যে না একটা পিভি করে ফেললাম আমরা, কিন্তু দাইরা কিন্তু তা করতে থাকে না, তারা হচ্ছে কি একদম হচ্ছে না কেন বারবার পিভি করতে থাকে, এবং ওই জেনিটালিয়াতেও কিন্তু তারা প্রচুর ইনজুরি করে ফেলে এটা করতে গিয়ে, এবং এটাও একটা কারণ যে সেপসিস হয়ে মারা যাচ্ছে।
1: বাল্যবিবাহ বা যে কিশোরীরা যে অল্প বয়সে মা হচ্ছেন, এটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি?
2: এটা আসলে সচেতনতা তৈরির মাধ্যমেই এই বাল্যবিবাহটাকে প্রতিরোধ করতে পারি। আমরা আজকে যে প্রোগ্রামটা করছি এটা কিন্তু একটা মাস মিডিয়াতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যে রেডিও টেলিভিশনে সারাক্ষণ আমরা বলতে থাকবো, পেপারে এখানে কি হতে থাকবে, সর্বস্তরের জনগণকে একটা সচেতনতার মধ্য দিয়ে যেতে হবে। এবং এটা কিন্তু আসলে শহর কেন্দ্রিক না, গ্রামে খুব বেশি এই জিনিসটা হয় যে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, তো সুতরাং রেডিও কিন্তু একটা খুব ভালো মাধ্যম। এই যে আমরা যে বাংলাদেশ বেতারের মাধ্যমে এই প্রোগ্রামটা করলাম, অনেক প্রত্যন্ত অঞ্চলের লোকজন কিন্তু এই অনুষ্ঠানটা শুনবেন, এবং এটা কিন্তু মাস অ্যাওয়ারনেস ক্রিয়েশনে একটা অনেক বড় ভূমিকা রাখবে। সুতরাং এভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েশনের মাধ্যমে কিন্তু আমরা বাল্যবিবাহটা প্রতিরোধ করতে পারি।
1: ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা কথা বললাম কিশোরীদের অল্প বয়সে গর্ভধারণ জড়িত জটিলতা নিয়ে। আগামীতে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।
0: কিশোরীদের অল্প বয়সে গর্ভধারণ জনিত জটিলতা নিয়ে করণীয় বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনাটি শুনলেন, আশা করি ভালো লেগেছে আপনাদের। বন্ধুরা, এবারে আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য বিষয়ক গান।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, এ অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সুচিন্তিত মতামত জানিয়ে চিঠি লেখার আমন্ত্রণ জানাচ্ছি এ ঠিকানায়। ডাকবাক্স প্রযত্নের পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, আগারগাঁও, ঢাকা 1207। আয়োজনের এ পর্বে মোহাম্মদ জসিমউদ্দিনের উপস্থাপনায় পরিবার পরিকল্পনার সেবাগ্রহিতার অভিজ্ঞতা নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় বন্ধুরা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে সরকার সারা দেশের প্রান্তিক পর্যায়ে নানা সেবা পৌঁছে দিচ্ছে। এই সেবাগুলো নিয়ে দেশের প্রান্তিক পর্যায়ের জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন, আগের চেয়ে অনেক বেশি পরিকল্পিত এবং আগের চেয়ে অনেক বেশি শিক্ষিত, মানবিক। প্রিয় বন্ধুরা, আমাদের প্রতিটি পর্বে আমরা সারা দেশের বিভিন্ন প্রান্তের পরিবার পরিকল্পনার সেবা নেওয়া বিভিন্ন সেবা গ্রহীতাদের কথা অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরি। যথারীতি আজকের পর্বেও আমাদের মাঝে একজন সেবা গ্রহীতা উপস্থিত আছেন, ওনার সাথে কথা বলবো। আমরা চলে এসেছি ঢাকার অদূরবর্তী জেলা মুন্সীগঞ্জ, মুন্সীগঞ্জ সদর উপজেলার শিশু কল্যাণ কেন্দ্র। এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি থেকে এখানকার মানুষ পরিবার পরিকল্পনার নানা সেবা, গর্ভবতী মায়ের নানা সেবা, কিশোর কিশোরী সেবা সহ সকল ধরনের প্রাথমিক স্বাস্থ্য সেবা এখান থেকে গ্রহণ করতে পারছেন। বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকে আমাদের সেবা গ্রহীতার সাথে আমরা কথা বলি, ওনার অভিজ্ঞতা জানার চেষ্টা করি। আপনার নাম কি?
2: মহিমা।
1: আপনার বাসা এখান থেকে কত দূরে?
2: এখান থেকে বেশ অনেকটাই দূরে।
1: কত কিলোমিটার হবে?
2: এই 4-5 কিলোমিটার।
1: আচ্ছা, আপনি কি সেবা নিতে এসেছেন আজকে এখানে?
2: এখানে আমি রেগুলারই দেখাই, আমার বাচ্চা পেটে 5 মাস চলতেছে, তো এখানে আমার সুবিধা অনেক, ওনারা অনেক সুবিধা করে দিচ্ছে, কাট করে দিচ্ছে এবং ওনাদের ব্যবহার খুব ভালো, ওনারা খুব ভালো সেবা দেয়, ওনাদের কথাবার্তা অনেক ভালো, সেই জন্য আমি এখানে আসছি।
1: এটি কি আপনার প্রথম সন্তান?
2: জি, এটা আমার প্রথম সন্তান।
1: আপনার দাম্পত্য জীবনের বয়স কত বছর?
2: 1.5 বছর।
1: 1.5 বছর। আচ্ছা, এই 1.5 বছরের মধ্যে আপনি কি পরিবার পরিকল্পনা কোনো পদ্ধতি ব্যবহার করেছেন?
2: না।
1: এই যে প্রথম সন্তান নিচ্ছেন, আপনাকে এই সময়টিতে অনেক বেশি বিভিন্ন বিষয়ে সতর্ক থাকতে হবে, বিভিন্ন পরামর্শ, এই বিষয়গুলো আপনি কোত্থেকে নেন?
2: এখান থেকে নেই, ওনারা এখান থেকে সবকিছু আমাকে বলে দেয় যে এটা এভাবে করতে হবে, এটা খেতে হবে, এটা করলে এরকম হবে, এজন্যই এখানে আসা। আমি অন্য কোথাও যাওয়া হয় নাই, আমি এখানে আসছি, এখানে সুবিধা অনেক ভালো, ওনারা অনেক ভালো সুবিধা দেয়, এই জন্য এখানে আসা।
1: কতবার আসলেন এই নিয়ে?
2: নিয়ে 3 বার আসা হয়েছে।
1: ওনাদের সামগ্রিক সেবার মান কেমন?
2: আলহামদুলিল্লাহ খুব ভালো।
1: আপনি সন্তুষ্ট?
2: জি, আমি সন্তুষ্ট।
1: জি, ভালো থাকবেন, আপনার অনাগত সন্তানের জন্য শুভকামনা। প্রিয় বন্ধুরা, মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর উপজেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আমরা একজন সেবা গ্রহীতার অভিজ্ঞতা শুনছিলাম। আসুন আমরা সবাই পরিবার পরিকল্পনার সেবাগুলো গ্রহণ করি এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে পরিকল্পিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলি, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করি, সরকারকে সহযোগিতা করি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।
0: সুপ্রিয় শ্রোতা, আমাদের সবারই পরিকল্পিতভাবে পরিবার গঠন করা উচিত, যা এনে দিতে পারে সুখ, স্বাচ্ছন্দ্য, সৌহার্দ্য, সম্প্রীতির বন্ধন। এখন পরিকল্পিত পরিবারের সুবিধা বিষয়ে একটি কথিকা, এ সম্পর্কে বলছেন সালমা রহমান।
3: ছোট পরিবার সুখী পরিবার, ভাবনাহীন পরিবার বলতে আমরা ছোট পরিবারকে বুঝি। সুন্দর আগামী পরিকল্পনা এবং সুখী দাম্পত্য জীবন একমাত্র ছোট পরিবারই দিতে পারে। পরিকল্পিত পরিবারের প্রতিটি দিন কাটে আনন্দে। আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি, যা সমাজের প্রতিটি স্তরে কোনো না কোনোভাবে সমস্যার সৃষ্টি করে। তবে হ্যাঁ, একথা বলতেই হবে, সরকারের প্রচেষ্টা এবং জনগণের সচেতনতায় বর্তমান সময়ে জনসংখ্যা বেশ খানিকটা নিয়ন্ত্রণে। অর্থাৎ পরিবারটি ছোট রাখতে দম্পতি নানা রকম অস্থায়ী এবং স্থায়ী পদ্ধতি গ্রহণ করছেন। ছোট পরিবার বলতে আমরা বুঝি ছেলে হোক বা মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। বর্তমান সময়ে আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা চোখে পড়ার মতো। স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিষয়ে সরকারের রয়েছে নানা রকম পদক্ষেপ, সুযোগটি গ্রহণ করতে হবে। ঘরে ঘরে সকলকে সচেতন হতে হবে, ছোট পরিবার গড়ার পরিকল্পনা করতে হবে, জীবন শুরুর প্রথম দিন থেকে। কোন প্রকার বাল্যবিবাহ নয়, সরকারি নিয়ম মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। তারপরেও কথা থাকে, স্ত্রীর ভরণ পোষণে সক্ষম হয়ে বিবাহ করা উচিত। সন্তান নেওয়ার আগে ভাবতে হবে, পরিবারে যদি তার উপর নির্ভরশীল থাকে, তাদের প্রয়োজন মিটিয়ে সন্তানকে পালন করতে পারবেন কিনা। পরিবারটি ছোট হলে তার থেকে অনেক রকম সুবিধা পাওয়া যায়। শ্রোতা বন্ধুরা, ছোট পরিবারের সুবিধা অনেক। প্রথমত, ছোট পরিবারে আয় এবং ব্যয়ের মিল থাকে। ছোট পরিবারে মায়ের স্বাস্থ্য থাকে ভালো, তারা থাকেন ভাবনাহীন। তারা নিজেদের এবং সন্তানের শারীরিক ও মানসিক যত্ন নিয়ে থাকেন। থাকে পারিবারিক শান্তি। বর্তমান সময়ের কথা মাথায় রেখে মা বাইরে কাজ করতে পারেন, তাতে করে সংসারে সচ্ছলতা আসে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারেন। আত্মীয় স্বজনদের মধ্যে যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদেরও সাহায্য সহযোগিতা দিতে পারেন। ছোট পরিবারে মা সন্তানকে সময় দিতে পারেন, যে কারণে সন্তান থাকে হাসি খুশি। মা বাবার আদরে, স্নেহে এবং শাসনে তারা বেড়ে ওঠে। বাবা মায়ের সঙ্গে তাদের সুসম্পর্ক থাকে, তারা পরিবারকে ভালোবাসতে শিখে। বাইরে সময় না কাটিয়ে বাড়িতে থাকতে বেশি পছন্দ করে। এতে করে পারিবারিক বন্ধনটি হয় অটুট, যেটি বর্তমান সময়ে অনেক বেশি প্রয়োজন। ছোট পরিবারের সন্তান পারিবারিক সমঝোতায় বেড়ে ওঠে, যে কারণে তার মানসিক বিকাশ ঘটে। তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়, তাদের মধ্যে থাকে আত্মতৃপ্তি। ছোট পরিবারের সন্তান হয়তো অনেক কিছু নাও পেতে পারে, তবে তারা যেটুকু পায় তাই নিয়ে ভালো থাকে। পরিকল্পিত পরিবারের সন্তান মাথা উঁচু করে বড় হয়, তাদের মধ্যে এগিয়ে চলা কাজ করে। তাদের মধ্যে সততা, স্বচ্ছতা এবং নিষ্ঠা থাকে। সমাজে তাদের প্রয়োজন অনেক বেশি। তো ছোট পরিবারের সুবিধা সুদূর প্রসারী। শ্রোতা বন্ধুরা, সামাজিক অবক্ষয় নানা রকম অনাকাঙ্ক্ষিত বিষয়ের অবতারণা করে, যা কারো কাম্য নয়। এসব থেকে সমাজকে মুক্ত করতে ছোট পরিবারের বিকল্প নাই। পারিবারিক শান্তি কে না চায়? তো সেই চাওয়াকে পেতে হলে পরিবার ছোট রাখতে হবে, সন্তানের কথা শুনতে হবে, তাদের সময় দিতে হবে, কোনো রকম দোষ ত্রুটি পেলে আদরে বুঝিয়ে দিতে হবে। পরিবারটি ছোট রেখে সন্তানকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার সুফল পরিবার তো ভোগ করবেনই, সমাজ এবং দেশের প্রতিও এর সুপ্রভাব পড়বে। হয়তো তারা অনেক মেধাবী নাও হতে পারে, যতটুকু মেধা, মনন, সহমর্মিতা, আন্তরিকতা, সভ্যতা, ভদ্রতা নিয়ে বড় হয় সেটি অনেক এবং অনেক। তারাই পরিবারকে, সমাজকে তথা দেশকে ভালোবাসবে, দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে, তারাই হবে দেশের আসল মানব সম্পদ। তো পরিকল্পিত পরিবারের সুবিধা পরিবার তো পাবেই, তারাই হবে সমাজ ও দেশের গর্ব। তাই আসুন, পরিবারটি ছোট রেখে নিজেরা সুখে থাকি, অন্যদেরকেও অনুপ্রাণিত করি।
0: আমাদের আজকের আয়োজনের সবশেষে আপনাদেরকে শোনাব জনসংখ্যার একটি গান। গীতিকার সালমা আক্তার, সুরকার লোকমান হাকিম, আর শিল্পী হচ্ছেন কোহিনুর আক্তার পিঙ্কি।

বন্ধুরা, স্বাস্থ্যই সুখের মূল, আর সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্য বিধিসমূহ মেনে চলার কোনো বিকল্প নেই। আমরা জানি ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক এডিস মশা, তাই ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হল এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা। এডিস মশা প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে থাকে সেগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং একই সাথে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

0: সবার সুখময় সুন্দর জীবন কামনা করে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব। বিদায়বেলা জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম গোলাম সরওয়ার মির্জা, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
1: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হলো।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টসে, এফএম 106 মেগাহার্টসে ও এফএম 102 মেগাহার্টসে এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন বাংলায় খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছে খায়রুন নিসা। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার শুরু হবে। এর আগে গতকাল স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদকে জানান, দেশের ভবিষ্যৎ জ্বালানি নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এক সম্পূরক প্রশ্নের জবাবে সংসদকে জানান, অপতথ্য, অপপ্রচার ও গুজব প্রতিরোধে কাজ করছে সরকার এবং অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার নীতিমালা তৈরি করা হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, হামের সংক্রমণ থেকে শিশুদের রক্ষা করতে, অভিভাবকদের টিকাদানে উৎসাহিত করতে বাংলাদেশ বেতার নিয়মিত বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও সংবাদ প্রচার করছে। এদিকে শিশু রামিসা হত্যা মামলার রায় প্রসঙ্গে গতকাল সংসদে 300 ধারায় বিবৃতি দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিবৃতিতে তিনি বলেন, এই রায়ের মাধ্যমে সরকার রামিসের বাবাকে আইনের প্রতি আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছে। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে এখন দেশটিতে অবস্থান করছেন। এই সফরকালে তিনি চায়না মিডিয়া গ্রুপের আয়োজনে আজ থেকে 11 জুন পর্যন্ত অনুষ্ঠেয় পঞ্চম সিএমজি ফোরামে অংশগ্রহণ করবেন। এছাড়া চীনের তথ্যমন্ত্রীর সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। চলতি অর্থ বছরের 6 জুন পর্যন্ত গত 11 মাসে 3,344 কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স দেশে এসেছে। এই পরিমাণ আগের অর্থ বছরের 21 সময়ের তুলনায় 17.88% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 17 জুন দিন ধার্য করেছেন আদালত। গতকাল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রতিবেদন জমা না দেয় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেফাতুল্লাহ প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ ধার্য করেন। এবছর রাষ্ট্রীয়ভাবে জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিয়েছে সরকার। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মাধ্যমে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও মাঠ প্রশাসনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জাতীয় পর্যায়ে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী এবং বিশেষ প্রকাশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন তথ্য অধিদপ্তর এবং গণযোগাযোগ অধিদপ্তর দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রচার কার্যক্রম পরিচালনা করবে। ইরানের পশ্চিম ও মধ্য অঞ্চলের সামরিক লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইস্পাহান শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েল হামলা চালালো। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে আর হামলা না করার আহ্বান জানিয়েছেন। ফিলিপাইনে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর এশীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, আজ সকালে মিন্দানাও দ্বীপের উপকূলে ভূমিকম্পটি অনুভূত হয়। এই উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পে এ পর্যন্ত 3 জন নিহত এবং আরও 5 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খেলার খবর, ফুটবল। বাংলাদেশ টেলিভিশন ভিটিভির জন্য ফিফা বিশ্বকাপ ফুটবলের অল মিডিয়া সম্প্রচার স্বত্ব সরাসরি ফিফা থেকে ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল সচিবালয়ে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। এই সম্প্রচার স্বত্ব ক্রয়ে মোট মূল্য নির্ধারণ করা হয়েছে 72 কোটি 71 লাখ টাকা। এর মাধ্যমে বিটিভি বিভিন্ন প্ল্যাটফর্মে বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সম্প্রচার ও অনুষ্ঠান প্রচার করতে পারবে। আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে শুরু হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: খবর এবং আবহাওয়া বার্তা বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ 8ই জুন সোমবার বেলা 2:20 থেকে বেলা 3টা পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার, একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবারে বিষয় মাথা ঘোরা বা ভার্টিগো রোগের কারণ ও প্রতিকার। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডাক্তার মোহাম্মদ আমির হোসেন, সহযোগী অধ্যাপক, স্নায়ুরোগ বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতাল, এবং অধ্যাপক ডাক্তার এস এম বখতিয়ার কামাল, সাবেক বিভাগীয় প্রধান চর্ম ও যৌনরোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন, সে নম্বরগুলো হল 02448132277, 02448132278, 02448132279 ও 02448132800। ফোন নম্বরগুলো আবারও বলছি 02448132277, 02448132278, 02448132279 ও 02448132780। এছাড়া এই অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার থেকে। সঞ্চালনায় থাকবেন ডাক্তার রেজাউল আলম খান এবং ইয়াসমিন আক্তারের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ হাসনাতুল আজম। ঘোষণাটি শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইলো।

0: بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 90 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ে ঢাকা করের অনুষ্ঠান পরিচিতি। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা তিনটায়। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে প্রচার হবে।
1: স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20। জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। বিকেল 5:30 ইংরেজি ভাষার শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর শুনবেন রাত 10:05। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন রাত 10:30।
0: এবার জেনে নিচ্ছি FM এর অনুষ্ঠান সূচি। FM 92 মেগাহার্টজে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। আজকের বিষয়, মাথা ঘোরা বা ভার্টিগো রোগের কারণ ও প্রতিকার। সঞ্চালনে রয়েছেন ডাক্তার রেজাউল আলম খান।

আমরা একটা বয়সের ক্ষেত্রে পাই, অনেকে বলেন যে মাথা ঘুরছে, শুয়ে দেখা যায় মাথা ঘুরছে এবং বসেও শান্তি নেই, কিন্তু অনেকে এটা নিয়ে হেলিপ্যান করেন, মন গড়া চিকিৎসার ব্যবস্থা করেন, অনেক ক্ষেত্রে তারা ঝাড়ফুঁকের ব্যবস্থা করেন, সময় নষ্ট হয়। আজকে এই প্রসঙ্গে আমরা খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে আছি এবং দুজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ এখানে উপস্থিত আছেন, যারা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এন্ড হাসপাতালে নিয়মিত কাজ করছেন, তাদের কাছ থেকে আমরা শুনবো বিষয়টা এবং আপনারা মনে উদ্দেশ্য শুনবেন। প্রথমে আমি কিছু সময় আলোচনা করি, দশ মিনিটের মতো আলোচনা করি, আপনারা ভেবে চিন্তে প্রশ্ন তৈরি করুন এবং বিষয় ভিত্তিক প্রশ্ন করবেন। আজকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, চমৎকার। মাথা ঘোরা বা ভাটাইকো রোগের কারণ এবং তার প্রতিকার, এই যে বিষয়টা প্রথম জানতে চাই। আমি এখানে উপস্থিত আছেন আজকে ডাক্তার মোহাম্মদ আমির হোসেন, সহযোগী অধ্যাপক স্নায়ুরোগ বিশেষজ্ঞ, এবং রয়েছেন ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক স্নায়ুরোগ বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, দুজনেই স্নায়ুরোগ বিশেষজ্ঞ। এবং তারা এত ব্যস্ততার মাঝে শ্রীতে এসছেন, সময় দিচ্ছেন, কথা বলবেন, আপনারা প্রশ্ন করবেন, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানতে চেষ্টা করুন, ভাবুন।

0: ছুঁতে আসি, আমি হোসেন আপনার কাছে, যে এই যে মাথা ঘোরা, এটা কি কোন জটিল রোগ বা এটা কি কোন তার বংশগত রোগ বা এটার কারণ কি, যদি একটু বিশ্লেষণ করেন।
1: ধন্যবাদ, আপনি অত্যন্ত সুন্দর এবং সময়োপযোগী একটা প্রশ্ন করেছেন। মাথা ঘোরা বা যেটাকে আমরা বলি ভার্টাইগো, ভার্টাইগো এটা আসলে কোনো রোগ না, আসলে এটা হচ্ছে একটা উপসর্গ, বা অর্থাৎ এটা হচ্ছে রোগীর একটা সিমটম বা উপসর্গ। অর্থাৎ রোগী আমাদেরকে এসে বলে যে আমাদের মাথাটা ঘুরছে। মাথা ঘোরা মানে হচ্ছে যে হয় সে নিজে ঘুরছে অথবা তার চারপাশটাই ঘুরছে। এ ধরনের একটা অনুভূতি যদি সে পায় সেটাকে বলে মাথা ঘোরা। অর্থাৎ চারপাশ কিন্তু ঘুরছে না, স্থিরই আছে, কিন্তু এর মধ্যে রোগী নিজে ঘুরছে অথবা তার চারপাশটা ঘুরছে। এই অনুভূতিটা হচ্ছে মাথা ঘোরা বা ভার্টাইগো। এটা বিভিন্ন ধরনের রোগের কারণে হয়, অর্থাৎ এটা একটা উপসর্গ, এটা বিভিন্ন রোগের কারণে এই উপসর্গটা আসে।
0: যেহেতু আমরা রোগ শুনলাম, তাহলে অযথা মাথা টেনে দেওয়া, মাথায় তেল দেওয়া বা তাকে মেনে দেওয়ার কোনো ব্যবস্থা করার কোনো সুযোগ কিন্তু নেই। হয় নিজে ঘুরছে মনে হবে, অর্থাৎ চতুর্দিক ঘুরছে। এই যে বিষয়টা যেমন হয়, প্রাথমিকভাবে কি করা উচিত?
2: ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য। প্রথমে আচ্ছা, প্রথমে আমাদেরকে আসলে আমরা যদি মাথা ঘোরার কারণটা আসলে আমাদের কারণটা আসলে খুঁজে বের করতে হবে, যে মাথা ঘোরাটা কেন ঘুরছে। এটা বয়স ভেদে বা বিভিন্ন সব এই ভেদে বিভিন্ন রকম হতে পারে। তো মাথা ঘোরাকে যদি আমরা চিন্তা করি, এরকম মাথা ঘোরা হচ্ছে, সেটিকে মোটা ব্যাগে আমরা কিন্তু কয়েক ভাগে ভাগ করতে পারি, দুটো ভাগে যদি বলি। একটা সেন্ট্রাল বা ব্রেন বা মস্তিষ্কের যে কারণ, একটা হচ্ছে পেরিফেরাল বা সাধারণত কানের কারণ। এছাড়াও আরো অন্যান্য কিছু ব্যাপার থাকে, যেমন প্রেশার রিলেটেড, অনেক সময় ব্লাড সুগার কমে যাওয়া, কিছু ওষুধ পাতি থাকে সেগুলো খেলে হয়, অনেক সময় বয়স্ক জনিত কারণে হয়। তো আমাদেরকে প্রথমে আগে বুঝতে হবে যে আসলে কোন কারণে হচ্ছে। সো এরকম যদি কখনো মাথা ঘোরা হয়, হঠাৎ করে শুরু হয়, আমার মনে হয় আগে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত, যতটা দ্রুত সম্ভব হয়।
0: তত অবশ্যই চিকিৎসা ব্যবস্থা করতে হয়, কিন্তু প্রসঙ্গ এটা যে মাথা ঘুরছে সে বাজার ঘাটে হতে পারে, ঘরে বসেই হতে পারে, শুয়ে হতে পারে, তাহলে এই প্রসঙ্গে উচ্চ রক্তচাপ একটা কারণ হতে পারে।
1: অবশ্যই উচ্চ রক্তচাপ কিন্তু একটা মাথা ঘোরার অন্যতম প্রধান একটা কারণ। তবে উচ্চ রক্তচাপ কিন্তু প্রেশার যদি কারো কমে যায় তাহলেও মাথা ঘুরতে পারে, আবার প্রেশার যদি অনেক বেড়ে যায় তাইলেও মাথা ঘুরতে পারে, যে কোনোটাই হতে পারে।
0: তাহলে বুঝতে পারলেন প্রিয় সোফা, নিজে নিজে সিদ্ধান্ত নেবেন না। তার প্রেশার কমেছে, প্রেশার বেড়েছে, আপনার ভাবার দরকারটা কি? যেহেতু যে অন্ধকারের ভিতরে কি আছে আমি জানি না, সেখানে আলো ব্যবহার করতেই হবে, অর্থাৎ একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সেখানে চিকিৎসক কি করেন, কি জাদু করেন, বা তার কাছে কি জাদু আছে জানতে চাই, চিকিৎসকের কাছে কেন আমরা পাঠাবো।
2: ধন্যবাদ, চিকিৎসকের কাছে পাঠানো আসলে হবে এই কারণেই, কারণ কারণটা খুঁজে বের করার জন্য, যে মাথা ঘোরা কেন ঘুরছে। এই যে কারণটি, আমার আমার বালতিতে ফুটো আছে, আমি যদি ফুটোটা বন্ধ না করি তাহলে কিন্তু পানি যতই দিই না কেন সেটি হবে না, পূর্ণ হবে না। তো এরকম চিকিৎসকের কাছে যেতে হবে কারণটি খুঁজে বের করার জন্য।
0: ধন্যবাদ, আমরা প্রিয়শ্রোতা বোঝাতে নিশ্চয় পেরেছি যে কারণ খুঁজে বার করতে হবে। মাথা ঘুরছে অথবা নিজে ঘুরছে, সেক্ষেত্রে আমরা একটা দৃশ্য তৈরি করবেন, পরিবারে সবাই অস্থির হয়ে পড়েন, বেশি আর হয়ে পড়েন, এটা ঠিক নয়। কারণ খুঁজে বার করতে হবে, যে কথা বলা হলো যে চিকিৎসক এটা কারণ খুঁজে বার করবেন, এই পদ্ধতিটা কি ডাক্তার মোহাম্মদ হোসেন?
1: জি, প্রথমে হচ্ছে আমরা সাধারণত মাথা ঘোরার কারণটাকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে একটা কেন্দ্রীয় কারণ বা সেন্ট্রাল কারণ, যেটা মস্তিষ্কগত বা ব্রেনের কোনো সমস্যার জন্য হয়। দুই নম্বর কারণটা হচ্ছে পার্শ্বিক কারণ, বা যেটা সাধারণত কান বা অন্যান্য সমস্যার কারণে মাথা ঘোরানোর সমস্যাটা হয়। তাহলে আমরা প্রথমে আমরা রোগের একটা ইতিহাস নিব, হিস্ট্রি নিব, তারপর রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে দেখব।
0: এই ফাঁকে একটা ফোন নিই, আলোচনা থাকবো। হ্যালো, কে আছেন?
3: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম। জি রেজাল
3: ভাই, ভালো আছেন?
0: ভালো আছি। জি
3: জি, কথা বলতেছিলাম রাজমিস্ত্রি। প্রচন্ড গরমে কাজ করি, তো হঠাৎ করে তিন চার দিন আগে আমার কাজ সেরে এসে যখন একটু চায়ের দোকানের পাশে বসছে, হঠাৎ করে মাথা ঘুরতেছে, মানে এমন অবস্থায় যে আমি পড়ে যাবো, এমন অবস্থায়। তো পরে খানিকক্ষণ পরে আমার বমি আসার পরে আমি একটু সুস্থ হয়েছি, সবাই ধরে ধরে একটু পানি দিল মাথায়। তখন আমি জানতে চাচ্ছি যে অনেকেই বলছি যে তুই যদি খালি পড়ে যাইতি তাহলে স্টক করা রাখার সম্ভাবনা ছিল। তখন আমি জানতে চাই
0: আশি করে যে এরকম প্রথম ঘটেছে, বারবারই ঘটে, এরকম মাঝে মধ্যে কি ঘটে? আমরা সঙ্গে বানিয়েছি। যে কথা শুনছিলাম ডক্টর আমিন হোসেন বলছিলেন যে তার রোগের ইতিহাস জানাটা খুব জরুরি, প্রথমে চিকিৎসক এটাই করেন যে তার প্রথমবার হলো না আগে হলো না কি হলো, তার বয়স কত, তার আনুষঙ্গিক আর কি কি রোগ আছে, এই যে ইতিহাস নেওয়াটা
1: শরীরের মধ্যে মাথা ঘোরার পাশাপাশি বমির ভাব থাকে, কানের মধ্যে শোঁ শব্দ বা অস্বাভাবিক কোন শব্দ শোনে অর্থাৎ, এবং যদি দেখা যায় যে তার শরীরের কোনো এক পাশে মাথা ব্যথা থাকে, সাথে সাথে শরীরের কোনো এক পাশে অবশ হয়ে যায়, ঝিনঝিন করে, এগুলো দেখে কিন্তু আমরা একটা এটাকে কেন্দ্রীয় কারণ মানে সেন্ট্রাল কারণ নাকি পার্শ্বিক কারণ বা পেরিফেরাল কারণ, কানের কারণ নাকি মস্তিষ্কের কারণ, এগুলো আমরা আলাদা আলাদা করতে পারি।
3: আমার মাঝে মধ্যে মাথা ঘুরে বুঝছেন, মাঝে মধ্যে মাথা ঘুরে, আমার ধরেন যে আমি আছি 68 কেজি,
0: হ্যাঁ,
3: মাঝে মধ্যে মাথা ঘুরে স্যার যেটা বলতেছিল ভাত আছে শরীরের মধ্যে আসলে আসলে মানে কেমন কেমন লাগে, এখন আমি স্যারের কাছে জানতে কি করবো।
1: ঘাম হয় এটার কারণে কিন্তু মাথা ঘুরতে পারে, প্রেশারটা কমে গিয়ে, এই জন্য আপনার উচিত হচ্ছে কাজ বেশি গরমের মধ্যে একটু চেষ্টা করবেন যেটা ঠান্ডা এনভায়রনমেন্টে থাকতে, এবং পাশাপাশি ফ্লুইড তরল খাবার পানি স্যালাইন এইগুলো একটু সাথে রাখার চেষ্টা করবেন। পাশাপাশি আপনার এটা যেহেতু বারবার হতে থাকে তাহলে অন্য কোনো কারণ আছে কিনা এটার জন্য আপনি অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন
0: হন। ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে পানির শূন্যতা, যে গরম পড়েছে একটা ভালো কথা মনে করে দিয়েছেন, যে গরম করে একটা হিট স্ট্রোক দেওয়া হয় এবং সেখানে কিন্তু রোগীকে জিজ্ঞেস করার পরে বলবে যে আমার মাথা ঘুরছিল, আমি চোখ অন্ধকার দেখছিলাম।
2: ঘন ঘন তরল খাবার পানি পান করা এটা খুবই গুরুত্বপূর্ণ।
0: আমরা বিশেষ একটা কথা পেলাম যে শরবত একটা অভ্যাস করতেই হবে, এবং প্রচন্ড রোদ যে সময়টা থাকে 12টা থেকে 3টা পর্যন্ত এই সময়টা এড়াতে হবে, এই সময়টা যাবেন না রোদে, অন্য কাজ থেকে বিরত থেকে নিজেকে সুস্থ রাখাটা খুব গুরুত্বপূর্ণ, সারা বছর তো এত গরম থাকে না। এখানে একটা ফোন নেই। হ্যালো হ্যালো ভালো আছি, প্রশ্ন করুন। See you.

0: আপনি এখন জানেন যে কাজ করেন কিছু কোন কাজ করেন আপনি
1: বলা হলো যে 12টা থেকে 3টা এই সময়টাতে হিট ওয়েভ হয় প্রচন্ড পরিমাণে, এই সময়টা কাজে অ্যাভয়েড করা
2: উপসর্গ অর্থাৎ এটা মাইগ্রেনের একটা উপসর্গ হতে পারে।
3: হ্যাঁ, আমি বলছি নওগাঁজুলা থেকে, মোহাম্মদ জালালউদ্দিন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে কোন ব্যক্তির যদি গা মাথা ঘোরে তাহলে আমরা প্রাথমিকভাবে তাকে কি ব্যবস্থা নিতে পারবো, তার সম্পর্কে যদি একটু বলতেন।
0: এটা সবার জন্য জানা প্রয়োজন। ওয়ালাইকুম আসসালাম। যে ঘরে বাইরে যেখানে সেখানে সে মাথা ঘোরার কথা বললে আমরা কি করবো? তো তুমি নিশ্চয় দেবো। আর একটা ফোন নিচ্ছে। হ্যালো,
3: আমি যে না প্যাক্সটা খেয়ে থাকি, তো এই না প্যাক্সটা খাওয়াটা কি আসলে ক্ষতির
0: লক্ষণ বিষয়ে প্রশ্ন করেন? এই যে মাথা ব্যথার কথা আমি বলছি না, আমি হচ্ছে মাথা ঘোরা। মাথা ঘুরে অনেক তথ্য জানা প্রয়োজন। মাথা ব্যথার জন্য অন্য একটা অংশ আপনি প্রশ্ন করবেন, আমরা উত্তর তো দেবো। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কে বলছেন?
4: কিন্তু রোদি আলির পরে আমার কাছে মাথা ব্যথায় আর কপাল যে বেশি আসছে ব্যথা, মানে কপাল ভালো
0: লাগে, এই যে কি কারণে? আমাদের দেশ বেটি আছে যে রোদি আসলে কপালে ব্যথা করে, মাথা ব্যথা করে।
4: আমার প্রেসার থেকে উপরে 95-65
0: এরকম।
4: আমার ইদানিং ওই হাসি মানে মাথাটা একটু
0: ভালো কথা প্রশ্ন করেছেন যে 95/65 হাঁটার সময় তো গান থেকে বাদ চলে যাচ্ছেন, সোজা যেতে পারছেন না, অনেক ক্ষেত্রে হয় কিন্তু এই বয়সে এটা কোনো রোগ?
2: জি জি, এটা ওনার প্রেশারটা কিন্তু নর্মাল প্রেশারের চেয়ে অনেক কম। এবং এটা যদি তার সারা জীবনই এরকম প্রেশারই থাকে তাহলে হয়তো এটা ওটার সাথে ব্রেন অ্যাডজাস্ট করে নিতে পারে, কিন্তু এটা যদি নতুন করে হয় তার এখন যদি ইদানিং তার প্রেশারটা এত কম থাকে তাহলে এটা অবশ্যই একটা চিকিৎসকের কাছে গিয়ে ইভালুয়েট করা উচিত, তার প্রেশারটা এত কম কেন, কোনো তার কোনো রোগ আছে কিনা। রোগ থাকলে সেই রোগের চিকিৎসাটা কিন্তু
0: রোগ জিজ্ঞাসা স্বাস্থ্য বিষয়ক ফোন অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় মাথা ঘোরা বা ভার্টিগো রোগের কারণ প্রতিকার। আমাদের ফোন করতে পারেন, ফোন নম্বর 4481-3277-79 এর মাঝে ফোন করতে পারেন। প্রস্তুত আজকে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাথা ঘোরা ভার্টিগো। তো এখন একটা কথা জানতে চাচ্ছি, যেহেতু আবুল কালাম আজাদ একটা ভালো প্রশ্ন অবতারণা করেছেন, বয়স বাড়লে 60-এর উপরে গেলে অনেক ক্ষেত্রে অনেকেই বলেন যে আমি হাঁটি ব্যালেন্স রাখতে পারি না, কোথায় যে কাছে ধাক্কা লাগবে তা বুঝতে পারি না। এই যে ব্যালেন্সের প্রসঙ্গটা 60-এর উপরে 70-75 হলে এই যে বিষয়গুলো নিয়ে একটু ভাবা দরকার।
5: হ্যাঁ, এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত বয়স যাদের বেশি হয়ে যায়,
2: 60 বা তার বেশি দেখা যায় অনেক সময়, যেটা বয়স বাড়ার সাথে সাথে যেটা হয় আমাদের যে ভেসেল বা ব্লাডের রক্তনালীগুলো সেগুলো কিন্তু অনেকটাই মোটা হয়ে যায়। সো এগুলোর কারণে অনেক সময় দেখা যাচ্ছে ঠিক মতো ব্লাড মস্তিষ্কে পৌঁছাতে পারে না, এটাকে বলা হয় মানে পোস্টুরাল হাইপোটেনশন বলা হয়। আমরা দেখা যাচ্ছে যে শুয়ে থাকে, শোয়া থেকে হঠাৎ করে বসলে বা শোয়া থেকে হঠাৎ করে যদি দাঁড়িয়ে যায় তখন কিন্তু দেখা যায় এরকম একটা মাথা ঘোরা একটা অবতারণা হয়। সো এরকম কিন্তু বয়স ভেদে এটা পেয়ে থাকে, এটা একটা গেল। আরেকটা হচ্ছে কি, অনেকে বয়স তার অনেকেরই ব্লাড প্রেশার হাই থাকে, বেশি থাকে, সেক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। এবং অনেকে কিছু ওষুধ পাতি খেয়ে থাকে, ব্লাড প্রেশার কমানোর ওষুধ বা আরো অন্যান্য ওষুধ, ডায়াট্রিক্স, এগুলো খেলেও কিন্তু এরকম মাথা ঘোরাটা হয়। সো আমাদের আগে প্রথমে দেখতে হবে যে এটা কি, পোস্টুরাল হাইপোটেনশনের কেন হচ্ছে, কারণটা খুঁজে বের করতে হবে এবং সেই অনুসারে চিকিৎসা দিতে হবে। তো আমরা একটা কমন কথা বলি যে বয়স্ক যারা আছে তাদেরকে বলি সাধারণত যে আপনারা যখন বিছানা থেকে উঠবেন বা বসা থেকে উঠবেন, তারা যেন হুট করে না উঠেন, একেবারে একটু আস্তে ধরে একটু ধরে তারপরে উঠতে হবে, নাহলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অজ্ঞান হয়ে বা পড়ে যেতে পারে, ঝুঁকি থাকে পড়ে যাওয়ার।
0: ধন্যবাদ। আমরা নওগাঁ থেকে ফোন পেয়েছি, খোকন চন্দ্র ফোন পেয়েছি। আমরা জানতে চাই যে এই যে বয়সে মাথা কপালে ব্যথা, মাথা ব্যথা রোদে গেলেই তো, রোদে গেলে যেতে তো যেতেই হবে মানুষকে, তো মাথা কপাল ব্যথাটা কি কোনো রোগ?
2: এখন মাথা ব্যথা মানে রোদে গেলে মাথা ব্যথা বা কপালে ব্যথা করে, এটা বিভিন্ন কারণে হতে পারে। যেমন অর্থাৎ যারা রোদে দীর্ঘক্ষণ কাজ করে তাদের একটা ডিহাইড্রেশন হয়, এটা ডিহাইড্রেশন হলেও কিন্তু মাথা ব্যথা করে। এক দুই নম্বর হচ্ছে অনেক সময় এই মাইগ্রেন নামক যে রোগটা আছে সেটার একটা ফটোফোবিয়া বা আলো ভীতি বলে একটা কথা আছে, অর্থাৎ দীর্ঘক্ষণ আলোর মধ্যে বা তাপের মধ্যে গরমের মধ্যে থাকলে তাদের মস্তিষ্ক, যেহেতু মাইগ্রেন রোগীর মস্তিষ্কটা সাধারণত সংবেদনশীল বেশি হয় আলো শব্দ তারপরে তাপ এগুলোর, তো তখন দেখা যায় তাদের মধ্যে দেখা যাচ্ছে একটা মাথা ব্যথা হওয়ার প্রবণতা থাকে। তাহলে এটা অবশ্যই একটা রোগের উপসর্গ হতে পারে, লক্ষণ হতে পারে, অর্থাৎ তখন আমাদের রোগটাকে বুঝতে হবে যে কি কারণে হচ্ছে, সেই মতো করে আমাদের চিকিৎসা নিতে হবে।
0: এই গরমকালে একটু পানি বেশি করে খেতে হবে, যেমন পানি
2: শূন্যতা না হয়,
0: লেবু শরবত, বেলের শরবত, বিভিন্ন ফলের রস ইত্যাদি একটু লবণ দিয়ে মিশিয়ে খাবেন। আর আরেকটা কথা গুরুত্বপূর্ণ বলছেন ডাক্তার আসাদ রহমান, যে উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের মাথা ঘোরা পড়ে যাওয়া, হঠাৎ করে উঠতে যেয়ে পড়ে গেলেন, তো তাদের কিন্তু যত্ন নিতে হবে জীবনে। কিন্তু আমরা অনেকে মনে করি যে তাকে পরামর্শ দিয়ে ভালো করবো, কিন্তু রোগের কারণ খুঁজবার জন্য ডাক্তারের পরামর্শ নিতেই হবে। যখন এই ধরনের সমস্যা হয় নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেবেন না। আর একটা ফোনে যাই। হ্যালো,
5: নমস্কার,
0: শুভেচ্ছা আপনাকে।
5: কথা বলছিলাম দীপক চক্রবর্তী, প্রচন্ড রোদের তাপ। আমরা কালকে একটু হালকা গুড়ুগুড়ি একটু বৃষ্টি পেয়েছি, কিন্তু
0: সবাই তো বলে যে দিনাজপুর পঞ্চগড়
5: পঞ্চগড় এদিকে ঠান্ডার সময় হলে ঠান্ডা, গরমের সময় হলে গরম। যা হোক আমরা গরমটা পাচ্ছি, আমরা বাদাম অথবা আমার প্রশ্ন থাকবে যে এই যে বর্তমান যে গরম আবহাওয়া চলছে, সেক্ষেত্রে একজন ডায়াবেটিস রোগী কি কি সতর্ক অবলম্বন থাকা দরকার, এ বিষয়টা একটু জানতে।
0: ভালো প্রশ্ন করেছেন। কিন্তু অনেক দূর থেকে ফোন এসছে, ধন্যবাদ আপনাকে। আর একটা ফোন যাই। হ্যালো, আসসালাম।
6: জি ভাইয়া, মোহাম্মদ সানোয়ার হোসেন, প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি ঈশ্বরদী পাবনা। আমার একটু জানার ইচ্ছা, আমি একজন নিজে ডায়াবেটিক্স এর রোগী, দেখা যায় পর্যাপ্ত পরিমাণ যখন গরম পড়ে তখন আমার কোন খাইতে ভাবলাম বিষণ্ণতা সৃষ্টি হয়ে যায়, আর অত্যন্ত মাথা ব্যথা করে, মাথার দুই সাইডটা প্রচুর ব্যথা করে, এটার কারণ একটু জানালে খুশি হতাম।
0: হ্যাঁ, তবে আপনাকে মনে করে দিই, আপনার সঙ্গে আরো যারা আমাদের শ্রোতা তাদেরকে মনে করে দিতে চাই, যাদের ডায়াবেটিস আছে সবসময় নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করতে হবে, প্রয়োজনীয় সপ্তাহে দুবার রক্ত পরীক্ষা করে জেনে নিতে চেষ্টা করতে হবে, কারণ এখন আম, লিচু, কাঁঠাল ইত্যাদির সময় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় না। উত্তর মিশে যাবো, একটা ফোন নিচ্ছি। হ্যালো,
7: ওয়ালাইকুম
0: সালাম। জি
7: হ্যাঁ ভাইয়া, আমি আবারও মোহাম্মদ লুৎফর জোদ্দার, বড়খোলা পাংশারা।
0: হ্যাঁ লুৎফর জোদ্দার, প্রশ্ন।
7: আমি জানতে চাচ্ছি আমার মায়ের বয়স 79 বছর, বুঝছেন?
0: জি।
7: আর হইলো যে ঘুমের বড়ি খায়, কিন্তু ঘুমের বড়ি খালি প্রচুর মাথা ব্যথা করে, আর না খালি তাও মাথা ব্যথা করে। তেহান কি করবি, ঘুম হয় না বড়ি খায়, এখন এটা কি করবি, তার একটু বললি খুশি হতাম।
0: নিশ্চয় প্রশ্ন শুনলেন, ডাক্তার বুধানি গেছেন। সূর্যদের 79 বছর বয়স,
2: জি জি,
0: মাথা ব্যথা করে, যদি ঘুমের টেবিল খায় তাও মাথা ব্যথা করে।
2: এখন এটা হচ্ছে অনেক সময় দেখা যায় এল্ডারলি পার্সন যারা আছে তাদের নির্দিষ্ট কিছু কারণে মাথা ব্যথা হয়, যেমন এল্ডারলি পার্সনদেরও মাইগ্রেন হতে পারে, দুশ্চিন্তাজনিত মাথা ব্যথা। মাথা ব্যথার মধ্যে সবচেয়ে কমন মাথা ব্যথা হচ্ছে টেনশন টাইপ হেডেক বা দুশ্চিন্তাজনিত মাথা ব্যথা। বয়স্ক মানুষের নানা ধরনের সামাজিক পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তা থাকে, সেটার কারণে মাথা ব্যথা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় বয়স্ক মানুষের কিছু নির্দিষ্ট রোগ আছে, রক্তনালীর রোগ আছে, জায়ান্ট সেল আর্থ্রাইটিস, এই ধরনের রোগের কারণে হতে পারে। আবার অনেক সময় দেখা যায় খারাপ কিছু রোগ, টিউমার বা স্ট্রোক বা এই ধরনের কিছু রোগের কারণে মাথা ব্যথা হতে পারে। এই জন্য আপনার মাথা ব্যথাটার জন্য শুধু ঘুমের ওষুধ খেলেই হবে না, মাথা ব্যথার কারণটা আমাদের বের করতে হবে। বের করার পাশাপাশি তার ঘুম কেন হচ্ছে না সেটাকেও আমাদেরকে কারণ নির্ণয় করতে হবে। সেগুলো করে আমাদের চিকিৎসকের শরণাপন্ন হয়ে ওষুধ খেতে হবে।
0: অতিরিক্ত গরমে অনেকে কম ঘুম হয়, অস্থির হওয়ার কোনো কারণ নেই, গরম কমে গেলে দেখবেন যে সে সমস্যার সমাধান হচ্ছে, তবে সমাধান না হলে একজন চিকিৎসকের কাছে।
8: ওয়ালাইকুম
0: সালাম।
8: আপনার কেন্দ্র সার 5 ফুটি আর 20 হল 2.5 খাই মনে নিয়ন্ত্রণ রকম নেবা।
0: যেহেতু আপনি 120-80 সেখানে ক্যামোসিন খাচ্ছেন, যে ওষুধের কথা বললেন, বিস্তর খাচ্ছেন, এইগুলো কিন্তু ব্লাড প্রেশারের ওষুধ, নিশ্চয়ই এটা বন্ধ করলে বেড়ে যাবে। অর্থাৎ আপনাকে নিয়ন্ত্রণ করবার জন্য দিয়েছে বলে আপনি ভালো আছেন। সুতরাং নিয়মিতভাবে চিকিৎসকের পরামর্শ নেবেন, ভালো থাকতে হবে, জানতে হবে, এবং সব মিলিয়ে জীবনের ব্যাপারে সচেতনতা খুব জরুরি। ওষুধ বন্ধ করা যাবে না। এবার স্যার অর্জুনের প্রশ্ন উত্তরে যাই, এই গরমকালে ডায়াবেটিস নিয়ে সমস্যা ভুগছেন অনেকেই। আরেকটা প্রসঙ্গ দীপক চক্রবর্তী, তিনি জানতে চান যে গরমকালে ডায়াবেটিস রোগের জন্য কি পরিচর্যা।
2: আচ্ছা
0: ডক্টর আনিল হোসেন,
2: মেপে দেখতে হবে যে রোগটা নিয়ন্ত্রণে আছে কিনা, ওষুধগুলো ঠিক মতো খাচ্ছে কিনা। তবে গরমকালে দেখা যাচ্ছে যেহেতু ডিহাইড্রেশন থাকে, মানুষের খাওয়ার রুচিটাও একটু কমে যায়, মাথা ব্যথা থাকে, নানা ধরনের সমস্যা থাকে, এগুলোর কারণে দেখা যাচ্ছে তাদের কিন্তু হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে শর্করা যেটা সুগার এটা কমে যেতে পারে। কমে যাওয়া তাহলে তাদের কিন্তু একটা আরো এটার কারণে কিন্তু মাথা ব্যথা হয়, মাথা ঘোরায়, রক্তে যদি সুগার বা চিনি কমে যায়, তাহলে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমার ওষুধের কারণে আরো বেশি কমে যাচ্ছে কিনা সুগারটা। এটা অর্থাৎ রেগুলার একটা চেক আপের মধ্যে থাকতে হবে, পাশাপাশি ওষুধগুলো যেন মিথ না হয় এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে।
0: গাড়ি চালানোর সময় খুব সাবধান থাকতে হয়, কোন ধাক্কা যেন না লাগে। তিনি যে ডায়াবেটিস হয়েছে সারাটা জীবন ব্যাপী, এটা জীবনব্যাপী রোগ, আপনাকে প্রতিনিয়ত চক্ষু রাখতে হবে। আপনি কি খাচ্ছেন, আপনার জীবনযাপনের পদ্ধতি কি, কেমন ঘুম হচ্ছে, এবং আনুষঙ্গিক আরো যে সমস্যাগুলো আছে, দুশ্চিন্তা, এগুলো কমাতে হবে, এবং ওষুধগুলো নিয়মিত খেতে হবে, আর মেপে দেখতে হবে সুগার কত আছে। ডায়াবেটিস হয়েছে বলে ঘাবড়াবার কোনো কারণ নেই, প্রিয়সুতা সবার জন্য বলছি, যাদের ডায়াবেটিস আছে প্রোটিন নিয়ন্ত্রণ করা যায় এবং ডায়াবেটিস রোগী দীর্ঘদিন বাঁচে, তাদের কোনো সমস্যা হয় না। যারা অনিয়ন্ত্রিত তাদের হৃদরোগের সমস্যা, মস্তিষ্কের সমস্যা, কিডনির সমস্যা, চোখের সমস্যা, এই জটিলতা তারা ভুগবেন যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হয়। সুতরাং আমাদের নিয়ন্ত্রণে যেন থাকে এই দিকটা আমাদের সব সময় খেয়াল রাখতে হবে। ডায়াবেটিস রোগীদের পাশাপাশি উচ্চ রক্তচাপ একই রকম, সারা জীবন ব্যাপী আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমরা প্রশ্নের ফাঁকে একটু যাই, খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা হয়েছে মাঝখানে, কানের কারণেও কিন্তু ভার্টিগো হতে পারে। আজকে যে আলোচনা মাথা ঘোরা বা ভার্টিগো রোগের কারণ, আমরা শুধু মস্তিষ্ক বলছি, মাথা ঘোরার অনেকগুলো কারণের মাঝে কিন্তু একটা কারণ কানের রোগ।
9: ধন্যবাদ। যে মাথা ঘোরার কথা আমরা বলছিলাম, এই মাথা ঘোরার কিন্তু মানে অধিকাংশ কারণ কিন্তু কানজনিত, 80% হচ্ছে ব্রেন মস্তিষ্কজনিত। তো বেশিরভাগ কারণে যেহেতু কান জড়িত, এখানে কানের সমস্যা হচ্ছে কিনা সেটা কিভাবে বুঝবো, অনেকগুলো কারণ আছে। বিপিপিভি বলি আমরা, বিনাইন পজিশনাল পারক্সিজমাল ভার্টিগো, যেটাতে দেখা যাচ্ছে যে রোগীর আস্তে হঠাৎ করে মাথা ঘুরছে এবং সেটি ডানে বামে কাঁধ হলে ঘুরছে, তার নড়াচড়ের সাথে সম্পর্কিত, বিছানায় গেল ডানে কাঁধ হলো বামে কাঁধ হলো তার মাথা ঘুরছে, এবং এটি কিন্তু কয়েক সেকেন্ড পর্যন্ত থাকে, এক মিনিটের কম সময়। এটি এটি খুবই কমন বিপিপিভি, এটা আমরা অনেক পেয়ে থাকি। এরপরে হচ্ছে কানের যে কোনো সমস্যা, ভেস্টিবুল যে অ্যাপারাটাসটি আছে সেখানকার কোনো ইনফেকশন যদি হয়, প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়, ভেস্টিবুল নিউরোনাইটিস বলি আমরা, এরপরে যদি তার অন্তর কান যেটি বলি আমরা একদম ভিতরের যে কান, সেখানে অটোস্ক্লেরোসিস নামে একটা রোগ হয়, এরপরে আছে হচ্ছে যদি যেটা বলছিলাম মিনিয়াস ডিজিজ, এটি কিন্তু একটা কানের রোগ, এটাও খুব আমাদের দেশে খুব বেশি আনকমন না, পাওয়া যায় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা আমরা পেয়ে থাকি। এছাড়াও আরও কিছু, যে কোনো কানে যদি কোনো ইনফেকশন হয় অথবা কানের ধর কোনো ধরনের টিউমার হলো, কানে পানি জমলো কিংবা কানে বাচ্চাদের বিশেষ করে ইনফেকশন হয়, তখনও কিন্তু তাদের এই যে মাথা ঘোরাটা সেটা কিন্তু হতে পারে। সো কানের বিষয়গুলো কিন্তু নিয়ে আসতে হবে। কানের যে প্রবলেমগুলো সেগুলো যেটা কানের মধ্যে একটু ফুল ফুল মানে অরাল ফুলনেস বলি, ভার ভার লাগে, শব্দ হয় এক ধরনের মাথার মধ্যে হতে থাকে, সেটাকে টিনিটাস বলি আমরা, এবং কানে শুনতে অনেক সময় সমস্যা হয়, এই যে সিমটম গুলো বা এই উপসর্গ গুলো যদি থেকে থাকে তাহলে আমরা সাধারণত ধারণা করি যে না তার কানের কোনো একটি প্রবলেম বা সমস্যা থাকতে পারে।
0: খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন আছে যে ভার্টিগো বা মাথা ঘোরা, এর একটা বড় ধরনের কারণ কিন্তু আমরা জেনেছি যে 80% কারণ কান, কানের ভিতরে নানা রোগ। আমরা কান নিয়ে একেবারেই ভাবতে চাই না, কান কান খোঁচানো ছাড়া আর কোনো শক্তি আমাদের হাতে নেই, সুতরাং আমরা খোঁচাতে যে সমস্যা করি, কোনো রোগ হলেও আমরা ভালো চিকিৎসা করি না, কোনো একটা ওষুধ বা ড্রপ দোকান থেকে কিনে ড্রপ দেওয়া শুরু করে দেওয়া, এই জন্য কানের ডাক্তার খুঁজে বার করেন। সবশেষে বলতে চাই যে ভার্টিগো নিয়ে যারা ভাবছেন মাথা ঘোরা নিয়ে, সবসময় ভালো চিকিৎসকের পরামর্শ নিতে চেষ্টা করতেই হবে, জানতে হবে, আপনাকেও আগ্রহ থাকতে হবে এর পেছনে কারণ কি। একটা ওষুধ তো লিখে দিলেন, কিন্তু জানতে চেষ্টা করবেন যে এর পেছনে কারণ কি ছিল, এবং কারণ থেকেই কিন্তু আপনি সাবধান হতে পারবেন। জীবনব্যাপী আমাদের সাবধানতা একটা বড় ধরনের বিষয়, কারণ ভার্টিগো রোগীদের বা মাথা ঘোরা রোগীদের যে কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারে, তারা বাথরুমে পড়ে যেতে পারে, বাজার ঘাটে পড়ে যেতে পারে, খাট থেকে নিচে পড়ে যেতে পারে, এবং পরিবারের সবাই এমন দুশ্চিন্তা থাকে তাকে নিয়ে মন গড়া কিছু একটা ব্যবস্থা, কোকড়া মাথায় মালিশ করলো, ঘাড়ে মালিশ করলো, ইত্যাদি ইত্যাদি আড়াতে হবে। আমাদের এত হাসপাতাল আছে, এত চিকিৎসক আছে, কেন ঘরে বসে থাকবেন? আর একটা প্রশ্ন আসি যে গরম পড়েছে, এত গরম, আমরা গরমটাকে ইংরেজি সাধারণ ব্যাপার, রোদে কোনো একটা কাজে আমাকে যেতেই হবে, আমি তাড়াহুড়ো করে রওনা দিলাম সেটা যেভাবেই হোক। এই যে রোদে চলাচল করা, আমরা এর আগে পেয়েছি রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি এবং অনেকে যারা শ্রমিক কাজ করেন মাঠেঘাটে, কৃষকরা কাজ করছেন, সবাইকেই এই গরমকালে সচেতনতা, অর্থাৎ হিট স্ট্রোক যেন না হয়ে একটু মৃত্যু ঝুঁকি যেন পড়ে। ওয়েলকাম স্যার।
10: ভাইয়া সানোয়ার হোসেন বলছিলাম।
0: বলুন।
10: যে আমি একটু জানতে চাচ্ছি যে মাথা ব্যথা করলে অনেক সময় আমাদের যে দোকানে বিভিন্ন ফার্মেসিতে বামগুলো ব্যবহার করা হয়, দেখা যায় যে এই বামগুলো অতিরঞ্জিতদের নিয়মিত ব্যবহার করলে তার চোখেরও সমস্যা হয়, আসলে ওটার কারণটা একটু জানালে খুশি হতাম। মানে মাথা ব্যথা করলে বামটা মিলে পারে, মাথা ব্যথা কমে, কিন্তু চোখে দেখা যায় পরে সমস্যা দেখায়, চোখ দিয়ে পানি ঝরে, এটার কারণটা একটু জানালে খুশি হতাম।
0: এই বাম তো রেলগাড়িতে বিক্রি হয়, স্টেশনের প্ল্যাটফর্মে বিক্রি হয়, নদীর ঘাটে বিক্রি হয়, এবং জাহাজে যেখানে থাকে সেখানে বিক্রি হয়, পথে ঘাটে ওষুধ, এক কথায় পথে ঘাটে ওষুধ। এটা বিশ্বের কোথাও এভাবে কিন্তু সুযোগ নেই, কিছুটা বাম দেন তো বাম লাগার মাথা, এটা একটা মন গড়া বিষয় কিন্তু। আর যেটা আপনি বললেন যে বাম লাগালে চোখে সমস্যা হয় আপনার, ডক্টর আমিন হোসেন,
2: জি আসলে বাম, আপনি যা বললেন যে বাম কিন্তু আমাদের ইয়ে না, আমরা মেডিকেটেড না, অর্থাৎ আমরা যে অ্যাডভাইস করি আপনার মাথা ব্যথা, প্রথমে আমি বলেছি মাথা ব্যথাটা হচ্ছে আসলে একটা উপসর্গ, অর্থাৎ এটা হচ্ছে একটা রোগের একটা সিমটম বা উপসর্গ, কিন্তু মাথা ব্যথা কি কারণে হলো এটা আসলে আমাদের বের করাটা হচ্ছে সবচেয়ে জরুরি। এটা কি মাইগ্রেনের জন্য হলো, না দুশ্চিন্তাজনিত কারণে হলো, না অন্যান্য টিউমারের কারণে হলো, না স্ট্রোকের কারণে হলো, এই কারণগুলো বের করে আমাদের কিন্তু আসলে চিকিৎসাটা করতে হবে। নাহলে
0: কিন্তু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমরা জেনে ফেললাম, মাথা ঘোরার প্রসঙ্গই হোক, চোখ জ্বালা পড়া হোক, চোখটা লাল হলো, কানে ঝি ঝি হুড়মো করছে, কিছু একটা ড্রপ দিলে বুঝে চলে গেলে না, কারণ খুঁজে বার করতে হবে, নিজের আগ্রহ ধরতে হবে আপনার যে আমি কারণ জানতে চাই। সেটা উচ্চ রক্তচাপ হতে পারে, সেটা নানা রোগ হতে পারে, মাথায় অনেক কিছু ঘটনা হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কান। আমরা মুখের পরিচর্যা কতটুকু করি ঠিক জানি না, মুখের পরিচর্যার অভাবে
11: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 ও FM 102 মেগাহার্টজে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.beta.gov.edu ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে।
12: জাতীয় সংসদ ভবনে

প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ। সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। অনুষ্ঠান নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান। অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান। এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মোহাম্মদ আতিকুর রহমান। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই তা শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত চলুন শোনা যাক গান। প্রথমেই শুনবেন স্বাধীনতার গান। শিল্পী রুনা লায়লা, গানের কথা লিখেছেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুর দিয়েছেন দেবু ভট্টাচার্য।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আন্তরিকভাবে দুঃখিত। গানটি শুনছেন সুমন রাহাতের কণ্ঠে, গীতিকার নুরুল ইসলাম মালিনী এবং সুর করেছেন শেখ জালালউদ্দিন।

প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম এখন জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

0: ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا صدق الله العظيم.
1: পবিত্র কুরআনুল কারীমের সূরা আল কাহফ এর 49 তম আয়াতে কারীমার তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এই রূপ। অতঃপর তাদের সামনে আমলনামা রাখা হবে, তখন নাফরমান ব্যক্তিদের তুমি দেখবে সে আমলনামা

হিসাব রেখেছে। জীবনভর তারা যা কিছু করেছে তার প্রতিটি বস্তুই তারা সে গ্রন্থে মজুদ দেখতে পাবে। তোমার মালিক কারো উপর বিন্দুমাত্র জুলুম করবেন না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার তারকা চিহ্নিত প্রশ্ন 96 এই মহান জাতীয় সংসদে উত্থাপন করিলাম।
1: মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 96 মহান জাতীয় সংসদে উত্থাপিত হল। মাননীয় খাদ্য প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল বারী।
2: বিসমিল্লাহির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বর্তমানে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় খাদ্য গুদামের ধারণ ক্ষমতা 1500 মেট্রিক টন এবং জুরি উপজেলায় খাদ্য গুদামের ধারণ ক্ষমতা 1000 মেট্রিক টন। উক্ত গুদামের ধারণ ক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন করিবার পরিকল্পনা আপাতত সরকারের নেই। মাননীয় স্পিকার, ধন্যবাদ।
1: মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব নাসিরউদ্দিন আহমেদ একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন, ধন্যবাদ।
0: মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকাটা, আমি আগেও বলেছিলাম যে এটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আহাকালুকি হাওরের অঞ্চল। এখানে আসলে এই খাদ্য গুদামগুলা পর্যাপ্ত নয় খাদ্য সংরক্ষণের বিষয়ে। তো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি আবারও আবেদন করব যে এই বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে এটার ধারণ ক্ষমতা বৃদ্ধি করা যায় কি না। তার পাশাপাশি মাননীয় স্পিকার, ইদানিংকালে আমাদের জুড়ি উপজেলায় আমরা শস্যের অনেক ভালো ফলন আবিষ্কার করা সম্ভব হয়েছে। যেমন এখানে প্রচুর কমলালেবু চাষ হয়, তরমুজ চাষ হয়, আনারসের জন্য এটা একটা উল্লেখযোগ্য এলাকা বলে এখন বিবেচিত হচ্ছে। এই সকল শস্যের জন্য খাদ্য গুদামের আওতায় সংরক্ষণ করার জন্য সিজনাল ফলকে কোনো পরিকল্পনা মাননীয় মন্ত্রী মহোদয়ের আছে কি না? যদি থাকে তাহলে কবে নাগাদ সেটা শুরু করবে? আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় প্রতিমন্ত্রী।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং মাননীয় সংসদ সদস্য মহোদয়কেও ধন্যবাদ। মাননীয় স্পিকার, খাদ্য মন্ত্রণালয় হতে মূলত খাদ্যশস্য সংগ্রহ এবং খাদ্যশস্য সংরক্ষণের জন্য গুদাম নির্মাণ করা হয়ে থাকে। তো এখানে আমরা সারা দেশেই হয়তো আমাদের যে খাদ্য সংগ্রহ আমরা করে থাকি এবং যেটি গুদামজাত করা হয়, এর যে প্রায় 24 লক্ষ মেট্রিক টন ধারণ ক্ষমতা এখন আছে, এটি আরও কিছু খাদ্য গুদাম নির্মাণ হচ্ছে, এটি হয়ে গেলে 27 লক্ষ টনের মতো ধারণ ক্ষমতা হবে। তবে আরও ধারণ ক্ষমতা বাড়ানোর প্রয়োজন আছে, এটি আমরা পরীক্ষা নিরীক্ষা করছি এবং এলাকাভেদে এবং খাদ্য সংগ্রহ এবং সেখানে যে স্টোরেজ করার বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, সেই অনুযায়ী এখানে যদি প্রয়োজন হয় তাহলে এখানে খাদ্য গুদাম বাড়ানো হবে। আর অন্যান্য ফসলের যে বিষয়গুলো আছে, এটি মানে স্পিকার, এটি খাদ্য মন্ত্রণালয়ের বিষয় নয়, এটি হয়তো কৃষি মন্ত্রণালয়ের বিষয়, হয়তো সেখানে এই প্রশ্ন করলে জবাব পাওয়া যেতে পারে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। ময়মনসিংহ 6 জনাব মোহাম্মদ কামরুল হাসান আপনার একটা সম্পূরক প্রশ্ন করতে চেয়েছিলেন, প্লিজ, থ্যাংক ইউ।
3: আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই যে আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ 6 ফুলবাড়িয়ার যে খাদ্য গুদামটি, দীর্ঘদিন থেকে সেটা স্বেচ্ছেতে এবং সেখানে ধারণ ক্ষমতা যাই আছে কিন্তু খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যায়। পাশাপাশি এটা অনেক পূর্বে করা হয়, বর্তমানে সেটা মাছ বাজার সহ তরকারি বাজারের মাঝখানে অবস্থিত এবং রাস্তাটা খুবই সরু, লোড এবং আনলোড করতে দীর্ঘ সময় পার হয় এবং যানজট হয়। সেটা এই কারণে ওটা সংস্কারও দরকার, পাশাপাশি ওটার জন্য বিকল্প অন্য কোথাও একটা খাদ্য গুদাম আসলে দরকার। এটা মাননীয় মন্ত্রী মহোদয় করবেন কিনা আপনার মাধ্যমে আমি জানতে চাই, ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় প্রতিমন্ত্রী।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং মাননীয় সংসদ সদস্য মহোদয়কেও ধন্যবাদ। এখানে ফুলবাড়িয়া ময়মনসিংহে নিজে বিষয় উপস্থাপন করলেন, আমরা এটি ভিজিট করে দেখব, দেখার পর যদি আধুনিকায়ন বা এটিকে রিকনস্ট্রাকশনের প্রয়োজন হয় সেটি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সরু রাস্তার কথা যেটি বললাম এটিও আমরা খেয়াল রাখব। আর এর সাথে মাননীয় স্পিকার, যদি প্রয়োজন হয় সেখানে হয়তো অতিরিক্ত খাদ্য গুদাম নির্মাণ করার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ আপনাকে মাননীয় প্রতিমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 97, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা 5 আসন থেকে নির্বাচিত, আপনি আপনার প্রশ্ন উত্থাপন করুন। ওকে, ওনার নাম কি? কক্সবাজার 3, জনাব লুৎফুর রহমান, অন বিহাফ অফ মিস্টার শামসুর রহমান শিমুল বিশ্বাস, ইউ মে আস্ক দ্য কোয়েশ্চেন, প্লিজ, থ্যাংক ইউ।
4: মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, 72 পাবনা 5-এর পক্ষে। আমি লুৎফুর রহমান, 296 কক্সবাজার 3, তারকা চিহ্নিত প্রশ্ন 97 এই মহান সংসদে উত্থাপন করলাম।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 97 মহান সংসদে উত্থাপিত হল। মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, ধন্যবাদ।
5: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। পাবনা জেলায় গ্রামীণ এলাকায় টেকসই দুর্যোগ সহনশীল অবকাঠামো তৈরির লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নিম্নবণ্ডিত প্রকল্পগুলো চলমান রয়েছে। বন্যাপ্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ 3rd পর্যায়, গ্রামীণ রাস্তা 15 মিটার দৈর্ঘ্য সেতু কালভার্ট নির্মাণ, গ্রামীণ মাটি রাস্তা টেকসইকরণের লক্ষ্যে হেরিংবন 2nd পর্যায়, তবে এসব প্রকল্পে আপাতত বিশেষ বরাদ্দর কোনো ব্যবস্থা নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনাকে। মাননীয় সদস্য জনাব কক্সবাজার 3-এর, প্লিজ
6: একটু মনে রাখবেন মাননীয় স্পিকার, আমার নাম লুৎফুর রহমান কাল।

0: প্রশ্ন, 15 মিটারে যে কালভার্ট গুলো উনি কি এটা একটু বড় করে 30 মিটার দিতে পারেন কিনা চিন্তা ভাবনা করতে, কারণ এটা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দগুলো দেওয়া সহজ এলজিডি আরডি মন্ত্রণালয় থেকে, যদি উনি 30 কিলোমিটার কালভার্ট গুলো দেয় তাহলে আমাদের জন্য সুবিধা হবে। 30 মিটার,
1: মিটার নট কিলোমিটার,
0: 30 মিটার, দুঃখিত। দ্বিতীয়ত হলো যে কক্সবাজার একটা আপনারা আপনি জানেন যে অতিবর্ষণও প্লাবিত হয়, আবার সমুদ্রের জলোচ্ছ্বাসও প্লাবিত হয়, দুইভাবেই কক্সবাজার ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত এলাকাতে উনি বরাদ্দ দ্বিগুণ করবেন কিনা সেটাই আমার প্রশ্ন, প্রস্তাব আর কি।
1: মাননীয় মন্ত্রী মহোদয় প্লিজ।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমাদের মন্ত্রণালয় থেকে গ্রামীণ অবকাঠামোর ক্ষেত্রে 4 মিটার থেকে 15 মিটার পর্যন্ত আমরা ব্রিজ কালভার্ট নির্মাণ করে থাকি। তো এটি বড় বড় ব্রিজগুলো আসলে সাধারণত সড়ক জনপথ করে থাকে এবং এলজিডি মিনিস্ট্রির সব ওখান থেকে করা হয়ে থাকে। আমি মনে করি যে এটির মেয়াদ শেষ হয়ে গেছে এই প্রকল্পের। আমরা কমিশনকে, পরিকল্পনা কমিশনকে জানিয়েছি এটি যদি 2027 সাল পর্যন্ত বৃদ্ধি করা যায় তাহলে যেটা চলমান প্রকল্প রয়েছে সেখান থেকে আমরা ছোট ছোট যে রাস্তাগুলো সংযোগ সড়ক হিসাবে চিহ্নিত থাকে সেগুলোকে আমরা আসলে এই ছোট ছোট ব্রিজ কালভার্ট আমরা 4 মিটার থেকে 15 মিটার করে থাকি। আর ওনার এলাকা তো সবসময় দুর্যোগ প্রবণ কক্সবাজার, সেখানে আমরা সাইকেল সেন্টার করে থাকি এবং সবসময় আমরা এটা নজরদারির মধ্যে রাখি। বড় ধরনের কোনো সাইক্লোন অথবা দুর্যোগ ঘটলে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি, আর বিশেষ বরাদ্দের বিশেষ আবেদন থাকলে সেটা আমরা বিবেচনা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। কুড়িগ্রাম 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাহবুবুল আলম একটা সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আপনাকে।
3: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী আসন কুড়িগ্রাম 3 উলিপুর, এর 100 ভাগের মধ্যে 79 ভাগ রাস্তাই হলো কাঁচা এবং এই বর্ষা মৌসুমে কাঁচা রাস্তাগুলো একেবারে চলাচল অনুপযোগী। এর মধ্যে যে ছোট ছোট ব্রিজ কালভার্টগুলো আছে এর অনেকগুলো আছে ভঙ্গুর দশা। মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের এলাকার মানুষ

0: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে টাঙ্গাইল জেলা যমুনা নদীর পাড়ে অবস্থিত এবং সবসময় নদী ভাঙ্গনে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো আমি মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ জানতে চাই যে বন্যা ও নদী ভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়। আমাদের এই যমুনা নদীর পূর্ব পারে কোনো আশ্রয় কেন্দ্র স্থাপন করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা, মাননীয় মন্ত্রী বলবেন কি?
1: মাননীয় মন্ত্রী।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের ষড়ঋতুর দেশ, কখনো বন্যা, কখনো টর্নেডো, কখনো জলোচ্ছ্বাস, কখনো ঘূর্ণিঝড়। যখন এই ধরনের দুর্যোগ সংঘটিত হয় তাদের আশ্রয়ের জন্য আমরা দুই ধরনের আশ্রয়কেন্দ্র করে থাকি, একটি হচ্ছে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, একটি বন্যা আশ্রয়কেন্দ্র। তো আমার নোটিশ দিলে আমি বলতে পারবো যে ওনার এলাকায় আমাদের কোনো পরিকল্পনা আছে কি না, আর যদি পরিকল্পনা না থাকে আমরা ভবিষ্যতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 98। মাননীয় সদস্য বিথিকা বিনতে হোসাইন, মহিলা আসন 24, আপনি আপনার প্রশ্ন উত্থাপন করুন।
3: বিসমিল্লাহ রহমান রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আমার প্রশ্ন উত্থাপনের আগে প্রথমে সুক্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই মহান মোর আব্বুল আলমিনের প্রতি, যিনি আমাকে মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের প্রতি এবং সেদিনের
4: সম্মানিত বিচারক। মাননীয় সদস্য, এই সমস্ত কথা বলার সুযোগ আপনি পাবেন, দয়া করে প্রশ্ন উত্থাপন করুন।
3: ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রশ্নটি হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফায় 17 নং দফায় বলা হয়েছে মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের প্রাইস ইন্ডেক্স বেসড ন্যায্য মজুরি নিশ্চিত করা হইবে, শিশু শ্রম বন্ধ করিয়া তাহাদের জীবন বিকাশের উপযোগী পরিবেশ ও ব্যবস্থা নিশ্চিত করা হবে। এই বিষয়ে নতুন বাজেটে কোন পরিকল্পনা কিংবা বরাদ্দ রয়েছে কিনা এবং অপ্রাতিষ্ঠানিক খাদের শ্রমিকদের জন্য প্রাইভেট ফান্ড, পেনশন বা স্বাস্থ্য বিমার মতো সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিকল্পনা রয়েছে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার।
4: মহান সংসদে উত্থাপিত হল মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর পক্ষে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নুরুল হক। বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, শিশু শ্রম ও জবরদস্তিমূলক শ্রম
5: অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বদ্ধপরিকর। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে নিম্নতম মজুরি বোর্ড বেসরকারি খাতের শ্রমিকদের জন্য লিভিং ওয়েজ হিসেবে পরিচিত ও চিহ্নিত বিশ্বজনীন মজুরির ব্যবস্থা করেছে। উক্ত লিভিং ওয়েজকে প্রাইস ইন্ডেক্স বেস ন্যায্য মজুরি হিসেবে চিহ্নিত করা যায়। উক্ত লিভিং ওয়েজ নির্ধারণ করতে গিয়ে MWB আইনের 141 ধারায় বর্ণিত বিষয়ের প্রতি লক্ষ্য রেখে নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক প্রাপ্য মজুরি নির্ধারণ করা হয়ে থাকে। শিশু ও জবরদস্তিমূলক শ্রম নিরসনের লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। শিশু শ্রম নিরসন সংক্রান্ত জাতীয় কর্মপরিকল্পনা ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন NPA-এর মেয়াদ 2026-30 পর্যন্ত সম্প্রসারণের খসড়া প্রণয়ন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ খাতে বিশেষ অভিযান, আইন প্রয়োগ জোরদার, মামলা দায়ের ও নিষ্পত্তি, উদ্ধারকৃত শিশুদের পুনর্বাসনের জন্য সমন্বিত কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ক্ষেত্রে শ্রম শিশুশ্রম নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া শিশুশ্রম নিরসন ও তাদের পুনর্বাসনের জন্য শিশু পুনর্বাসন শিশু দিবস হিসেবে পালিত হয়। এবছর মন্ত্রণালয়ের পক্ষ থেকে 29 জুন ব্যাপক আকারে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে দিবসটিকে যথাযথভাবে পালন করা হবে। প্রভিডেন্ট ফান্ড, পেনশন বা স্বাস্থ্য বিমার মতো সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিকল্পনা বা বাস্তবায়ন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাজের অন্তর্ভুক্ত নয়। তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রধান মতে

0: প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সকল খাতের শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যু, দুরারোগ্য রোগের চিকিৎসা, মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, মাতৃত্বকালীন সময়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয় থাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয়

0: প্রশ্ন করতে পারেন।
1: মাননীয় স্পিকার, উত্তরটা অনেক লম্বা ছিল, প্রশ্ন কিন্তু অনেকগুলো চলে আসে, যদি আপনি অনুমতি প্রদান করেন আমি তিনটি প্রশ্ন করতে পারি, না হয় একটি করছি।
0: একটি করুন দয়া করে, তাহলে অন্য মানুষের, অন্য মাননীয় সংসদ সদস্যও সুযোগ পাবেন।
1: মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী লিভিং ওয়েজ বেসড এর কথা বলেছেন, মজুরি নির্ধারণের কথা বলেছেন, বলেছেন মিনিমাম ওয়েজ বেসড কর্তৃক প্রাপ্য মজুরির কথা। মাননীয় স্পিকার, আমি যতদূর জানি এই প্রাপ্যতা শুধু রেডিমেড গার্মেন্টস এর ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে এই প্রাপ্যতা আরো অনেক কম। মাননীয় স্পিকার, বাংলাদেশের 400 দেশের শহরে পরিবারের জন্য আনুমানিক জীবনযাত্রার মজুরি 30,000 থেকে 48,000 টাকা, যেটা আমরা ডলার হিসেবে 250 থেকে 390 মার্কিন ডলার ধরতে পারি, যা বর্তমান ন্যূনতম মজুরির আরএমজি ক্ষেত্রে যদি ধরা হয় তাহলে তার তুলনায় অনেক বেশি। মাননীয় স্পিকার, আয় ব্যয়ের এই দূরবর্তী ব্যবধানকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য কোনো পরিকল্পনা রহিয়াছে কি?
0: মাননীয় প্রতিমন্ত্রী, ধন্যবাদ। মাননীয় সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী,
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্যকে আবারও ধন্যবাদ। যেহেতু আমি আমার প্রথম প্রশ্নে আমি একটা ইলাবোরেট উত্তর দিয়েছি, তারপর আমি মাননীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে এইটুকু বলতে চাই, বর্তমান সরকার যে আগামী অর্থ বছরকে কেন্দ্র করেও আপনি দেখবেন যে সামাজিক নিরাপত্তা খাতে বৈষম্য দূরীকরণ এবং মানুষের কর্মসংস্থান সহ বিশেষ করে দারিদ্র মানুষের জনগোষ্ঠীর জীবনকে প্রাধান্য দিয়ে বেশ কিছু প্রোগ্রাম হাতে নিয়েছে। এটি যদি বাস্তবায়ন হয় তাহলে ধারণ করে দেওয়া হয়েছে পর্যায়ক্রমে বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থাকে বিবেচনায় নিয়ে প্রত্যেকটি সেক্টরেই শ্রমিকদের আপনার নির্দিষ্ট বেতন কাঠামো সেটা নির্ধারণ করা হবে এবং একই সাথে শ্রমিকদের কল্যাণও নিশ্চিত করা হবে। এখন যে সরকার সার্বজনীন প্রকল্পগুলো ব্যবহার করছে, ফ্যামিলি কার্ড কিংবা স্বাস্থ্য কার্ড, প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড, এগুলো বাস্তবায়ন হলে আশা করি এই বৈষম্যটা কমে আসবে। ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সম্পূরক প্রশ্ন করতে পারেন নোয়াখালী 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য আব্দুল হান্নান মাসুদ। ধন্যবাদ আপনাকে।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রবাসীরা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তারাই আমাদের অর্থনীতিকে সচল রেখেছে। কিন্তু আমরা বিভিন্ন নিউজে প্রতিনিয়ত দেখতে পাই প্রবাসীদের নিঃস্ব হওয়ার ঘটনা। আমি কিছুদিন আগে সৌদি আরব গিয়েছিলাম, সেখানে প্রবাসী শ্রমিকদের সাথে কথা হয়েছে। সেই জায়গায় প্রবাসীদেরকে নেয়ার জন্যে বিভিন্ন ভুয়া কোম্পানি তৈরি করা হয় এবং ভুয়া কোম্পানি থেকে যাদের কোনো অফিস থাকে না, কোনো নির্দিষ্ট ঠিকানা থাকে না, শুধুমাত্র কাগজে কলমে তাদের ঠিকানা থাকে, সেই ঠিকানা অনুযায়ী সেই কোম্পানির নামে বিভিন্ন চাহিদাপত্র তৈরি করে সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে বাংলাদেশ থেকে শত শত শ্রমিকদেরকে সেখানে পাঠানো হয়। তারা সেখানে গিয়ে বিমান ভাড়া,
0: মাননীয় সদস্য, আমাদের এটা হচ্ছে নট স্টেটমেন্ট, ইটস এ কোশ্চেন, প্লিজ আপনি একটা কোশ্চেন করেন, তাহলে অন্য মাননীয় সদস্য সুযোগ পাবেন আরেকটা কোশ্চেন করার।
3: মাননীয় স্পিকার, আমি ব্যাকগ্রাউন্ডটা বললে কোশ্চেনটাকে ক্লিয়ার হতো। তো এই জায়গায় তারা সেখানে গিয়ে দেখতে পায় যে কোনো কোম্পানি নেই এবং হচ্ছে তাদের কোনো চাকরি পায় না। আমরা কিছুদিন আগেও দেখেছি যে হচ্ছে একজন না খেয়ে রাস্তায় মারা গিয়েছে। এবং এই ক্ষেত্রে আমি মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই ক্ষেত্রে বিভিন্ন ভুয়া কোম্পানি তৈরি করে যারা মানুষকে সাথে প্রতারণা করে বিদেশে নেয়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা? এবং কোম্পানিগুলো যখন চাহিদাপত্র দেয়, সেই চাহিদাপত্র সঠিক যাচাবাছাইয়ের ক্ষেত্রে নতুন করে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী
2: জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ। তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে এনেছেন। এটা সঠিক যে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশি বিশেষ করে যারা দেশের বাইরে যাচ্ছে তারা অনেকে মিলে কিংবা ওই দেশের মালিক পক্ষের সাথে মিলে একটা নামে মাত্র কোম্পানি খুলে তারপরে এখান থেকে অনেক লোক নিয়ে যায়। দেখা যায় সে কাজ দিতে পারবে না 10 জনকে, লোক নিয়ে যাচ্ছে 100। এখান থেকে কিন্তু বিজনেস করতেছে তারা। সো এখন ওইখানে যখন একটা ডিমান্ড লেটার ওখানকার দূতাবাস কর্তৃক সত্যায়িত এখানে জমা দেয়, তখন কিন্তু আমরা এটা ধরে নেই যে ওখানকার এমবেসি যাচাই বাছাই করেছে। তো আমাদের যেটা একটু গ্যাপ আছে, আমি মনে করি আমাদের ওখানকার যারা দূতাবাস বিশেষ করে ওই দেশগুলোতে আছেন তাদের আর একটু কঠোর নজরদারি, মনিটরিং এবং যাচাই বাছাই প্রয়োজন। এই বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যৌথভাবে কাজ করছি। আমাদের মন্ত্রণালয়ের অধীনে 27টি দেশে 30টি শ্রম কল্যাণ উইং রয়েছে। এখানে যে জনবল এবং প্রকৃত অর্থে তাদেরকে যে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হয় সেটা এই কাজের জন্য যথেষ্ট নয়। আমরা এই বাজেটে সরকারের কাছে বরাদ্দ চেয়েছি, আমাদের মন্ত্রণালয়ের লোকবল বাড়ানোর পাশাপাশি আমাদের পররাষ্ট্র

0: মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের রেগুলার ডিপ্লোমেসির পাশাপাশি মাইগ্রেশন ডিপ্লোমেসিকে আমরা গুরুত্ব দিচ্ছি। আশা করি আমরা কিছু এখানে প্রতিকারমূলক ব্যবস্থা ভবিষ্যতে নিতে পারব। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। নোয়াখালী দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব জয়নুল আবেদিন ফারুক, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
2: মাননীয় স্পিকার, আসলে সম্পূরকের চেয়ে আপনাকে একটু সহযোগিতা করতে চাই, একটু যদি সহযোগিতা। বীথিকা বিনতে হোসেন 324 মহিলা আসন 24, দেখেন অন্তত 40 সেকেন্ড লাগে একটা প্রশ্ন উত্থাপন করতে। আমি চাচ্ছি আপনাকে সহযোগিতা করতে। আমাদের এখানে ম্যাক্সিমাম, আমরা নতুন ম্যাক্সিমাম, তো আমরা যাতে বেশি করে মাননীয় মন্ত্রীকে সম্পূরক প্রশ্নটা করতে পারি, সুযোগটা আপনি দিতে পারেন এতটুকু দিয়ে, এইভাবে যে তারকা চিহ্নিত প্রশ্ন 98 এই সংসদে উপস্থাপন করলাম, তাহলে হবে কি? আমি একটু সহযোগিতা করতে চাচ্ছি। তাহলে আমরা অনেকে নতুন এখানে, আমরা অনেক ম্যাক্সিমাম নিউ, আমরা আপনার প্রচুর সম্পূরক প্রশ্ন করার সুযোগটা পাবো, এই বিষয়ে আপনি একটু সিদ্ধান্ত দিবেন। থ্যাংক ইউ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আসলে অন দ্য ব্যালেন্স অফ প্রবাবিলিটি সব কিছু করতে হয়। আপনি যেটা বলেছেন এটা ভেরি উইশফুল একটা সাজেশন, এট দ্য সেম টাইম কোয়েশ্চেন ইটসেলফ গেট পপুলারিটি ফর দ্যাট পার্টিকুলার এমপি ইন দেয়ার কনস্টিটিউয়েন্সি। ফর এক্সাম্পল, আমি আমার এলাকায় একটা বাইপাস রুট দরকার, আমি কোয়েশ্চেনটা যখন উত্থাপন করব আমার কনস্টিটিউয়েন্সির লোকজন শুনবে, সেই জন্য একটু সুযোগ দেয়া মাঝে মধ্যে। বাট থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল সাজেশন, প্লিজ টেক ইউর সিট। তারকা চিহ্নিত প্রশ্ন 99, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, আপনি উত্থাপন করুন।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 99,

0: ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন গ্রামীণ রাস্তার 15 মিটার দৈর্ঘ্য সেতু কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার 26টি সেতু বাস্তবায়িত হয়েছে এবং ভেড়ামারা উপজেলার মোট 11টি সেতু কালভার্ট বাস্তবায়িত হয়েছে। এছাড়াও প্রকল্পটির মেয়াদ বৃদ্ধির জন্য পরিকল্পনা কমিশনে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে মেয়াদ বৃদ্ধি পেলে প্রয়োজনীয়তা বরাদ্দের সংস্থান অনুযায়ী সেতু কালভার্ট নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল গফুর।

0: কাছে আরও দুইটা যোগ করে প্রতি উপজেলায় অন্তত যে সমস্ত রাস্তাগুলির আইডি নেই সেই রাস্তাগুলি করার জন্য ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি আরও বৃদ্ধি করা হয় তাহলে জনগণ উপকৃত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, মাননীয় সদস্যকে ধন্যবাদ। আমরা আমাদের পরিসংখ্যান অনুযায়ী বলেছি যে 26টি এবং 11টি কালভার্ট ব্রিজ নির্মাণ করা হয়েছে ইতিমধ্যে। একটু আগে আমি বলেছি যে আমরা এটির তাহলে আমরা আরো নতুন কিছু সংযুক্ত করতে পারব। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আমাদের যে হেরিংবন রাস্তা HBB রোড, এটি আমরা আবার এটারও ম্যাচ শেষ হয়ে গেছে, এটির জন্য আমরা পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠিয়েছি। এটা যদি অনুমোদন হয়ে যায় সামনের বছরে আমরা 2000 কিলোমিটার অন্তর্ভুক্ত করব। এখানে 50% অর্থাৎ ইউনিব্লক দিয়ে করব 50%, আর 50% করব দেশি ইট যেটা আমাদের আছে এটি দিয়ে করব। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সম্পূরক প্রশ্ন মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2। আপনি একটা

0: করতে চাই, আমরা স্টেটমেন্টে না গিয়ে সরাসরি প্রশ্নতে যাব, প্লিজ। থ্যাংক ইউ।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জানার বিষয় হচ্ছে যে আমার পটুয়াখালী 112/2 দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত কার্যক্রমগুলো পরিচালিত হয়, এখানে আজকে যে বিষয় উত্থাপন করা হয়েছে তার পাশাপাশি আমি বিশেষভাবে একটু জানতে চাই যে আমাদের স্কুল সংলগ্ন যে সাইক্লোন সেন্টারগুলো হয়, আমার বাউফল লোহালিয়া এবং তেঁতুলিয়া নদী বেষ্টিত একটি এলাকা, 15টি ইউনিয়নের মধ্যে একটা ইউনিয়ন চন্দ্রদ্বীপ শুধুমাত্র নদীর উপরে গজি ওঠা একটা ইউনিয়ন, সেখানে পরিকল্পনার মধ্যে এটি আছে কি না যে স্কুল কেন্দ্রিক যে সাইক্লোন সেন্টার সেখানে বন্যা বা এখন যে মৌসুম চলতেছে হাজার হাজার মানুষ যখন বন্যায় ক্ষতিগ্রস্ত হয় যে সাইক্লোন সেন্টারগুলো আছে সেখানে মাননীয় স্পিকার তাদের সংকুলন হয় না। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে আমাদের সাইক্লোন সেন্টার স্কুল কাম প্রতিষ্ঠান যেগুলো হওয়ার কথা সে ব্যাপারে ভবিষ্যতে কি পরিকল্পনা আছে এবং বিশেষ করে আমার পটুয়াখালী বাউফলে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কিনা।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সদস্যকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্থাপন করেছেন। আপনি জানেন যে ওনার অঞ্চলটা সবসময় ঘূর্ণিঝড় আক্রান্ত এবং বিভিন্ন ধরনের দুর্যোগ সংগঠিত হয়। ইতিমধ্যে আমাদের বিভিন্ন অঞ্চলগুলোতে আমরা ঘূর্ণিঝড় আশ্রম কেন্দ্র নির্মাণ করেছি, এ প্রকল্পটা চলমান রয়েছে। ওনার ওখানে যদি আরও চাহিদা থাকে উনি যদি আমাকে একটা ডিও লেটার দেয় আমি এটা অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য ইমরান আহমেদ চৌধুরী, সিলেট 6, একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে একটি ব্যাপারে জানতে চাই যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে যে কালভার্টগুলো নির্মিত হয় এবং রাস্তাগুলা, তার মানগুলা কিন্তু খুবই নিম্নমানের হয়, কারণ তাদের লোকালি ইনফ্রাস্ট্রাকচার বা যে লজিস্টিক সাপোর্ট যেগুলা, যে অফিসার্সগুলা বা ইঞ্জিনিয়ার, এই সেকশনটা অত্যন্ত দুর্বল। এগুলার মান বৃদ্ধির ব্যাপারে কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা, এবং করলে সেই কাজগুলো যাতে টেকসই হয় সেভাবে করার কোনো পরিকল্পনা আছে কিনা তা জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, আপনার আসলে কষ্ট হচ্ছে বারবার উঠা বসা, বাট এটা মাননীয় সকল সংসদ সদস্যরা আসলে আপনার মন্ত্রণালয় থেকেই ডেভেলপমেন্ট কাজটার সাথে সম্পৃক্ত থাকে। আমি দুঃখিত বারবার আপনাকে উঠতে হচ্ছে, প্লিজ আনসারটা যদি দিতেন।
2: না মাননীয় স্পিকার, ধন্যবাদ, একটা জবাবদিহিতার মধ্যে তো থাকা দরকার। আমি মনে করি যে উনি যে প্রশ্নটা উত্থাপন করেছেন কিছুটু অভিযোগ আকারে করেছেন যে আমাদের কাজের মান নিম্নমানের, আমার মনে হয় কথাটা সঠিক নয়। কারণ আমাদের ব্রিজ কালভার্ট এবং হেরিংবন রোডের যে চাহিদা, আমার মনে হয় এখানে সব সংসদ সদস্যরাই আমাদের কাছে প্রচুর ডিও লেটার পাঠিয়েছে এবং উপজেলা জেলার থেকে আমাদের কাছে চাহিদা পত্র পাঠিয়েছে। আমি মনে করি এ ব্যাপারে যদি কোথাও স্পেসিফিক কোনো কাজের গুণগত মান খারাপ হয়ে থাকে ওনারা যদি এ ব্যাপারে আমাদের নোটিশে নিয়ে আসে অবশ্যই আমরা সেটা দেখব। আশা করি আমরা আমাদের যে 4-15 মিটার ব্রিজগুলো করা হয় এগুলো অত্যন্ত টেকসই এবং খুবই উপযোগী ব্রিজ। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আক্তার হোসেন, রংপুর 4, একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। দুর্যোগের বিষয়ে প্রশ্নটা করব, মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছ থেকে আমরা একটা জানবার বিষয় আছে। আসলে কি আমাদের বাংলাদেশের যে দুর্যোগের যে ম্যাপ সেটা থেকে কোনো ধরনের পরিবর্তন এসেছে? কারণ আমরা দেখলাম যে দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা হলো, সে বরাদ্দটা 30 এপ্রিলে হয়েছে, সেটা শুধুমাত্র সরকারি দলের যারা আসন প্রাপ্ত হয়েছেন তাদের আসনগুলোতে শুধু বরাদ্দটা দেওয়া হয়েছে, বিরোধী দলের যারা আছেন তাদের কারোতে বরাদ্দটাগুলো দেওয়া হয় নাই। যদি এরকমটা হয়ে থাকে যে বাংলাদেশের আসলে দুর্যোগগুলো যখন আসবে তখন শুধু সরকারি দলের যে আসনগুলো আছে সেখানেই দুর্যোগগুলো আসবে, বিরোধী দলের যে আসনগুলো আছে সেখানে দুর্যোগগুলো আসবে না, তাহলে হয়তো একভাবে হতে পারতো। কিন্তু দুর্যোগগুলো যখন আসে মাননীয় মন্ত্রী মহোদয় তখন কিন্তু আপনার আসনেও আসে, তখন আমাদের আসনগুলোতেও এই দুর্যোগগুলো আসে, তখন কিন্তু আমরা সবাই কিন্তু সাফারার হই। এবং এই যে বরাদ্দগুলো আসে এটা কিন্তু সরকারি দল বিরোধী দল এই বিভাজন করে এই দুর্যোগগুলো আসে না, এবং এই দুর্যোগের যে অর্থ

0: যতগুলো বরাদ্দ করা হয় এই বরাদ্দগুলো কিন্তু করা হয় জনগণের ট্যাক্সের টাকা থেকে, জনগণের থেকে এই অর্থগুলো আহরণ করে তারপরে জনগণের পিছনে এটা বরাদ্দ করা হয়। কিন্তু আমরা দেখলাম যে গত 30 এপ্রিলে যে বরাদ্দটা করা হয়েছে 85 লাখ টাকা করে এবং 90 টন করে চাল গম, সেটা শুধুমাত্র সরকারি দলের যারা এমপিরা আছেন বা সরকার দলের যে আসনগুলো আছে সেখানেই সেটা বরাদ্দ করা হয়েছে। কিন্তু বিরোধী দলের কোনো আসনেই এই অর্থ এবং এই যে চাল গম সেটা বরাদ্দ করা হয় নাই, যেটা বিরোধী দলের আসনে যেসব সাধারণ নাগরিকেরা আছেন তাদের প্রতি চূড়ান্ত বৈষম্য এবং 24-এর পরে এরকম বৈষম্যমূলক কোনো নীতি বাংলাদেশে চলতে পারে বলে আমরা মনে করি না। এ কারণে আমরা মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে আমরা জানতে চাই যে আসলেই কি বাংলাদেশের দুর্যোগ আসবার ক্ষেত্রে সরকারি দল বিরোধী দলকে বিবেচনা করে আলাদা দুর্যোগের কোনো মানচিত্র তৈরি হয়েছে কিনা, যদি না হয়ে থাকে এই দুর্যোগগুলোকে মোকাবেলা করবার জন্য যে সরকারের তরফ থেকে বরাদ্দগুলো দেওয়া হয় সেক্ষেত্রটাতে বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা, এবং কবে নাগাদ বিরোধী দলের যারা আমরা বঞ্চিত হয়েছি আমাদের আসনের মানুষেরা বঞ্চিত হয়েছে এই বঞ্চিত মানুষদের বঞ্চনা ঘুচাবার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে সমতা ভিত্তিক বৈষম্য দূরীকরণমূলক উদ্যোগ গ্রহণ করা হবে এবং সেটা আসলে দেশের জন্য উপকার হবে সেই ধরনের পদক্ষেপ কবে গ্রহণ করা হবে সেটা আমরা মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই।
1: মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, ভেরি ফান্ডামেন্টাল কোশ্চেন একটা, ইফ ইট ইজ ট্রু আনফেয়ার আপনি দয়া করে একটু উত্তর দেন, আমরা সকলেই শুনি। ধন্যবাদ আপনাকে।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, মাননীয় সদস্যকে ধন্যবাদ। আমাদের মন্ত্রণালয় থেকে তো বিভিন্ন প্রকারের কার্যক্রম পরিচালিত হয়, উনি স্পেসিফিকভাবে যে কথাগুলো উত্থাপন করেছেন দুর্যোগের নানাবিধ কার্যক্রম আমি একটু আলোচনা করেছি, যে আমরা বন্যা আশ্রয় কেন্দ্র করি, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র করি, যখন যেখানে দুর্যোগ সংঘটিত হয় জেলা পর্যায়ে প্রত্যেকটা জেলা রাইজ, আর উনি টিয়ার কাবিখার কথা বলেছেন, যে সমস্ত এমপি মহোদয়রা আমাদের কাছে চাহিদা পত্র দেয় সেখানে আমরা বরাদ্দ দিয়ে থাকি, আমার মনে হয় যে কাল পরশুর মধ্যে ওনারা ওনাদের বরাদ্দ পেয়ে যাবেন। ধন্যবাদ, আপনারাও পেয়ে যাবেন, আপনারাও পেয়ে যাবেন, ধন্যবাদ আপনাদের। আপনার মধ্যে যারা চাহিদা পত্র দিয়েছেন তাদেরকে আমরা বরাদ্দ দিয়েছি, ইনশাল্লাহ পেয়ে যাবেন, ধন্যবাদ আপনাদের।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল 7, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন দয়া করে।
3: মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক চেষ্টা করার পর অবশেষে আপনার নজরে আমি আসতে সক্ষম হয়েছি, এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে আমি মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে ইতিপূর্বেই আমি মৌখিকভাবে জানিয়েছিলাম এবং লিখিতভাবে জানিয়েছিলাম যে আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল 7 পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টি এবং বৃষ্টির সাথে শিলাবৃষ্টি, এমন শিলাবৃষ্টি হয়েছিল একটা শিলের ওজন ছিল 1 কেজির মতো, সেই 1 কেজি শিলের কারণে টিনের ঘরগুলো এমনভাবে ছিদ্র হয়েছে।
1: মাননীয় সদস্য দয়া করে প্রশ্ন করুন।
3: সেই ঘরের ভিতরে ঢুকলে আকাশ দেখা যায়, আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে লিখিতভাবে ডিউ লেটার দিয়ে জানিয়েছিলাম এবং আজকে আপনার মাধ্যমে আমি জানতে চাই যে সেই ক্ষতিগ্রস্ত এলাকার পরিবারগুলোকে আপনার মন্ত্রণালয় থেকে সাহায্য দেওয়া হবে কি না এবং সাহায্য করা প্রয়োজন। আমি নিজে পরিদর্শন করতে গিয়েছিলাম, তাদেরকে কথা দিয়ে এসেছিলাম সরকারের তরফ থেকে আমরা তাদেরকে সাহায্য করব, আপনার তরফ থেকে আমি তাদের কাছে সাহায্য পৌঁছে দিতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে দুটি দুর্যোগ বেশি সংঘটিত হচ্ছে, একটি হচ্ছে বজ্রপাত, একটি হচ্ছে শিলাবৃষ্টি। তো শিলাবৃষ্টিতে প্রচুর গ্রামের মানুষের যারা টিনের বাড়ি, টিন ছিদ্র হয়ে গেছে, এগুলো রিপোর্ট আমরা সংগ্রহ করেছি, কিন্তু বিগত সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ঢেউটিন ক্রয়ের কোনো ব্যবস্থা করে যায়নি। আমরা সাম্প্রতিক সময়ে ঢেউটিনের প্রক্রিয়া প্রোকিউরমেন্টের জন্য অনেক দূর এগিয়েছি। আমরা হয়তো শীঘ্রই টিন পেয়ে গেলে যে সমস্ত অঞ্চলে শিলাবৃষ্টির কারণে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা ঢেউটিন দিয়ে সহায়তা করব এবং গৃহ মঞ্জুরি যেটি এটি আমরা বরাদ্দ দিব। আমার মনে হয় অল্প কিছুদিনের মধ্যে আমরা বরাদ্দ দিতে সক্ষম হব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 100। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, আপনি দয়া করে উত্থাপন করুন।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ কামরুল হাসান তারকা চিহ্নিত প্রশ্ন 100 মান সংসদে উত্থাপন করছি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই যে বাংলাদেশে অসংখ্য তরুণ এবং বেকার যুবক যারা বিদেশগামী হয় তাদের অনেক টাকার প্রয়োজন হয়। আমাদের এই দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে সেই টাকা সংগ্রহ করা সম্ভব হয় না। এই ক্ষেত্রে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না যে বিনা সুদে ব্যাংক ঋণের কোনো ব্যবস্থা সরকার করবে কি না, এই ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আমি জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: 12 সদস্য আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 100 সংসদে উত্থাপিত হল। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পক্ষে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নুরুল হক।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনার জন্য, সংসদে সামনে আনার জন্য। বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একেবারে স্বল্প সুদে জামানতবিহীন, যেটা 8% সুদে 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়, যেটাকে আমরা 5 লক্ষ টাকা করার একটা চিন্তাভাবনা করছি। একই সাথে আপনাকে এটা জানিয়ে রাখতে চাই যে বর্তমানে বিনা সুদে কোনো ঋণ চালুর কোনো স্কিম সরকারের নাই। তবে আমাদের দেশের বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, বৈদেশিক কর্মসংস্থানের প্রতি বেশ একটা আগ্রহ এবং গুরুত্ব আছে, তার পরামর্শ আছে এই সেক্টর নিয়ে কিভাবে ডেভেলপ করা যায়। সেই বিবেচনায় ভবিষ্যতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী যে 1 কোটি বিদেশি কর্মসংস্থান সৃষ্টির একটা আমাদের টার্গেট আছে, সেটা পূরণের লক্ষ্যে হয়তো ভবিষ্যতে এই সিদ্ধান্ত সরকার যদি গ্রহণ করে তখন হয়তো এটি বাস্তবায়ন করা যাবে। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই আপনার মাধ্যমে, আমরা লক্ষ্য করছি যে বিদেশে অনেক শ্রমিক পঙ্গুত্ব বরণ করেন এবং মৃত্যুবরণ করেন দুর্ঘটনায়। তাদেরকে নিয়ে আসার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সময় ক্ষেপণ হয় এবং অনেক ক্ষেত্রে লাশগুলো আসলে পৌঁছায় না, এরকম অনেক ঘটনা ঘটে। সম্প্রতি যে ঘটনা হয়েছে আমার এলাকায়, কম্বোডিয়ায় একজন পঙ্গুত্ব বরণ করে দীর্ঘ 6 মাস যাবৎ হাসপাতালে আছে, তার পরিবারের সাথেও যোগাযোগ নাই, শুধু একটু জানা গেছে যে একটা হাসপাতালে আছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দপ্তরেও গিয়েছিলাম, 6 মাস হয়ে গেল, আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পাশাপাশি সম্প্রতি ইউক্রেন রাশিয়া যুদ্ধে আমার নির্বাচনী এলাকা ফুলবাড়িয়ায় এক সৈনিক সেখানে মৃত্যুবরণ করে, তার লাশ আজ পর্যন্ত পরিবারের কাছে আসেনি। আমরা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আমাদের স্থানীয় ইউএনও মহোদয় এবং ডিসি মহোদয়ের মাধ্যমে বৈদেশিক এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।
1: মাননীয় সদস্য সরাসরি কোশ্চেন করেন, দয়া করে প্লিজ, তাহলে অনেকই সুযোগ পাবেন।
4: এই এই দুইজন আমার এলাকার, এখনো আমরা কোনো কিছু জানতে পারিনি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই তাদের দেশে আনা, লাশ আনা এবং আহত ব্যক্তিকে নিয়ে আসার ব্যাপারে কোনো প্রক্রিয়া ওনারা অবলম্বন করেছেন কিনা বা কি অবস্থায় আছে এটা জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। একটা দ্বিতীয়বারও ধন্যবাদ দিচ্ছি, এই কারণে আমি যে কোশ্চেনটা করতে পারতাম না, আপনি মাননীয় প্রতিমন্ত্রী অবহিত আছেন, আমার কনস্টিটিউয়েন্সিরও একজনের লাশ সৌদি আরবে কয়েক মাস যাবৎ, আপনাকে আমি বলেছিলাম, ওই উত্তর দিলে আমিও ইনডাইরেক্টলি পেয়ে যাব। প্লিজ, থ্যাংক ইউ মাননীয় প্রতিমন্ত্রী।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সংসদ সদস্যকে ধন্যবাদ। আপনার আবেদনটি ইতিমধ্যেই অর্থ সার করে সেটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, হয়তো আপনাকে আপডেট করা হয় নাই। আমাদের সংসদ সদস্য যে বিষয়টি বলেছেন, দুটো বিষয়ের কথা বলেছেন। এক নম্বর হচ্ছে যে যারা বিদেশে গিয়ে পঙ্গু কিংবা আহত হয় তাদেরকে ফিরিয়ে আনা এবং ক্ষতিপূরণের বিষয়, এবং প্রবাসে মৃত্যু বরণকারী কর্মীর লাশ সরকারি খরচে দেশে আনার বিষয়টি, যারা কাজ করতে গিয়ে কর্মক্ষেত্রে আহত কিংবা পঙ্গুত্ব বরণ করে বিভিন্ন দেশের সাথে এমইউ অনুযায়ী আমরা সেখানে কিছুটা ক্ষতিপূরণ দাবি করতে পারি যদি তারা আমাদেরকে জানায়। এছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে তাদের লাশ আনা তিনভাবে হয়ে থাকে। একটা হচ্ছে যে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে যারা বিএমইটির ক্লিয়ারেন্স কার্ড নিয়ে যায় তাদের পুরোপুরি খরচ মন্ত্রণালয় বহন করে, আর যারা আনডকুমেন্টেড অর্থাৎ যাদের এই ক্লিয়ারেন্স কার্ড থাকে না মানবিক বিবেচনায় তাদেরটাও আমরা দিয়ে থাকি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় নিয়োগকর্তার সাথে চুক্তি অনুযায়ী আপনার সেই ক্ষতিপূরণটা বা লাশের খরচটা বিয়ার করে। এই প্রসিডিংগুলো করতে গিয়ে হয়তো কিছুটা সময় লাগে অনেক ক্ষেত্রে। আর কম্বোডিয়ার কথা যেটা বলেছেন, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এরকম কিছু দেশে আমাদের কিছু লোকেরা যাচ্ছে না জেনে সেটা অনেক জায়গায় একটা প্রতারণার শিকার হচ্ছে। এই বিষয়ে আপনি ইতিমধ্যেই পত্রপত্রিকা তো খেয়াল করেছেন, রাশিয়াতে 30 জন কর্মীকে কাজের কথা বলে তাদেরকে যুদ্ধে সম্পৃক্ত করেছে, তাদের পরিবার আমাদেরকে জানিয়েছে। আমরা ইনস্ট্যান্ট 3টা যারা রিক্রুটিং এজেন্সি তাদের লাইসেন্স বন্ধ করে দিয়েছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলমান রয়েছে। তো রাশিয়ার ইউক্রেনের ক্ষেত্রে কিছু কিছু আমাদের বাংলাদেশিরা যুদ্ধে জড়াচ্ছে, বাট সেটা বাংলাদেশ থেকে না, সেটা প্রকৃত অর্থে থার্ড কান্ট্রি থেকে তারা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। বাট এমনিতে যারা অন্য অন্য দেশে এই ধরনের সমস্যা আছে তারা যদি আমাদের দূতাবাস, শ্রমকল্যাণ উইং, আমাদের মন্ত্রণালয়ে যোগাযোগ করে, আমরা হয়তো একটু সময় লাগে, সরকারি কাজ আপনারা জানেন সকল কাজের একটু সময় লাগে, বাট ব্যবস্থা নিয়ে থাকি। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পাশের বসা প্রতিবেশী পাশে থাকা সত্ত্বেও আপনাকে সরাসরি কোয়েশ্চেন করছেন না, থ্রো স্পিকার করতে চাচ্ছেন। গাজীপুর 5 আসনের নির্বাচিত মাননীয় সদস্য জনাব ফজলুল হক মিলন।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর কাছে সমীরে জানতে চাই, আপনারা সকলে জানেন 24-এর গণ অভ্যুত্থান ফেসিবাদ বিরোধী আন্দোলন, এই আন্দোলনের মিডিল ইস্টে যারা অবস্থান করছিল সৌদি আরব সহ সেইখানে অনেকেই আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়, দেশের প্রতি ভালোবাসা এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ সেখানে থেকে করে। জানা মতে অসংখ্য নেতৃবৃন্দ সেইখানে কর্মী আমাদের গ্রেপ্তার হন, আটক হন, অনেকে দেশে ফিরে এসেছেন এবং আসার জন্য তাদেরকে বাধ্য করা হয়েছে। এখনও অনেকে সেইখানে মানবেতর জীবনযাপন করছেন, পালিয়ে বেড়াচ্ছেন, কেউ কেউ আটক আছেন। আমি মন্ত্রীর কাছে সবিনয়ে জানতে চাই, যারা ফেরত আসছে তাদের কোনো ক্ষতিপূরণ অথবা যারা যেইখানে এখনও নাজুক অবস্থায় রয়েছে, আটক রয়েছে, অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে, তাদের ব্যাপারে সরকার কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কি না তাদের অবদান অনুযায়ী, কারণ এটা অত্যন্ত নৈতিক একটা দায়িত্ব মনে করি। আমি সবিনয়ে জানতে চাই তাদের ব্যাপারে মন্ত্রণালয় কি কি উদ্যোগ গ্রহণ করেছে অথবা করবেন কিনা। আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী।
5: জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। এটা ঠিক যে আজকের এই সংসদ থেকে আমাদের স্মরণ করতে হয় আমাদের প্রবাসীদের জুলাই আন্দোলনের ভূমিকা, এবং বিশেষ করে মিডল ইস্টের মতো দেশগুলো থেকে যারা আমাদের আন্দোলনের প্রতি সলিডারিটি এক্সপ্রেস করেছে তারা একটা বড় ঝুঁকি নিয়ে করেছিল। তো অন্তর্বর্তী সরকারের সময় সরকারি প্রচেষ্টায় মোটামুটি তাদের সকলকে ফিরে আনা হয়েছে, তবে কয়েকজন অভিযোগ করেছেন যে এখনও তাদের পরিচিত স্বজন কেউ জেলে আছে। এই ক্ষেত্রে সেটা আমরা সরকারিভাবে যাচাই বাছাই করার চেষ্টা করছি যে প্রকৃত অর্থে সেই আন্দোলনের সমর্থনের কারণে নাকি কোনো ব্যক্তিগত অপরাধের কারণে। আমার মনে হয় যে আন্দোলনের কারণে এখন আর কেউ জেলে নাই, কারণ সেটা তো মুক্ত হয়েছে, আর যারা ফিরে এসেছে তাদের একটা বড় ক্ষতিপূরণ হয়েছে। এটা ঠিক যে ব্যবসা বাণিজ্য করতো অনেকে, মোটামুটি ভালো ব্যবসা বাণিজ্য করতো, সেক্ষেত্রে তাদের যে ধরনের ক্ষতি হয়েছে সেইটা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দেওয়া সম্ভব হয় নাই। কয়েকজনকে দেওয়া হয়েছে, কয়েকজনের বিষয়ে হাইকোর্টের একটা ডিরেকশন আছে, এবং আমাদের মন্ত্রণালয় থেকে এই বিষয়ে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়টি আমরা ইতিবাচকভাবে ভাবছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সম্পূরক প্রশ্ন করতে পারেন মহিলা আসন 44, মারদিয়া মমতাজ, মাননীয় সদস্য মারদিয়া মমতাজ। ধন্যবাদ আপনাকে।
7: আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীকে প্রশ্ন করতে চাই। বিএমইটির পরিসংখ্যান অনুযায়ী 2022 থেকে 2025 পর্যন্ত 300,000 বেশি নারী শ্রমিক বিদেশে গমন করেছেন। তাদের নিরাপত্তা, বেতন বঞ্চনা, চুক্তি লঙ্ঘন ইত্যাদি ছাড়াও প্রায় 94% নারী শ্রমিক যৌন নির্যাতনের শিকার হন। আমার প্রশ্ন, তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের নিয়োগকর্তা যাচাই, বিমা ইত্যাদির পাশাপাশি তাদের জন্য 24 ঘন্টা হটলাইন এবং সেফ হোমের কোনো ব্যবস্থা করা হবে কিনা?
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী
5: জি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকেও আপনার মাধ্যমে ধন্যবাদ যে প্রশ্নটি করায়। আমাদের বাংলাদেশ থেকে 16135 টোল ফ্রি একটি হটলাইন পরিচালনা করা হয়, যেটা দেশের বাইরে থেকেও আমাদের যে কোনো প্রবাসী যে কোনো সেবা কিংবা অসুবিধার কথা এখানে জানাতে পারবে। যদি তারা জানায়, আমরা এখান থেকে ওই ধরনের ব্যবস্থা নিয়ে থাকি। এছাড়া আমাদের বাইরের দূতাবাসগুলোর মাধ্যমেও তাদের সেবা দেওয়া হয়, এবং আগে অনেকগুলো দেশের সাথে আমাদের এমইউ ছিল না, এখন আমাদের বিভিন্ন দেশের সাথে এমইউ হচ্ছে, যার ফলে আমরা আমাদের শ্রমিকদের মর্যাদার প্রশ্নে কিংবা তাদের সোশ্যাল প্রোটেকশনের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে যদি তারা এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়, সেটা একটা প্রতিকার দাবি করতে পারি। সৌদি আরবে আমাদের দুটো সেফ হোম আছে, এছাড়া ওমান সহ মিডল ইস্টের কয়েকটা দেশে আরও পর্যায়ক্রমে সেফ হোম পরিচালনা করা হচ্ছে, এবং প্রকৃত অর্থে আগের চেয়ে এখন এই মিডল ইস্ট থেকে যে আমাদের নারী শ্রমিকরা একটা নির্যাতনের শিকার হয়ে আসছে, এখন সংখ্যাটা কিছুটা কমতেছে, এবং আমাদের আইনি সহায়তা প্রতিকার পাওয়ার জন্য আমাদের মন্ত্রণালয়ের এবং দূতাবাসের সমন্বয়ে সেখানে আইনি সহায়তাও দেওয়া হয়, এবং আমাদের নারী শ্রমিকদের বিশেষ করে পাঠানোর ক্ষেত্রে এখন আমরা একটু বেশি কেয়ারফুল হচ্ছি যে প্রকৃত অর্থে তারা যেখানে যাচ্ছে সেখানে কাজের পরিবেশ এবং আপনার আইএলও কিংবা আন্তর্জাতিক সংস্থার যে মানদণ্ড অনুযায়ী শ্রমিকরা তাদের সোশ্যাল প্রোটেকশনগুলো পাবে কিনা সেগুলো এনশিওর করার পরে আমরা পাঠাচ্ছি। এবং এখন বিশেষ করে আমাদের সব ক্ষেত্রে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে আমরা অ্যাডভান্স পুল তৈরি করার কথা ভাবছি, যেন আমরা মন্ত্রণালয় এবং ওই দেশের নিয়োগকর্তারা যেন এখান থেকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কর্মী নিতে পারে, এবং সেখানে আমাদের মন্ত্রণালয় একটা সরাসরি সম্পৃক্ত থাকে এজেন্সির বাইরেও। আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 101, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুস সালাম, ঠাকুরগাঁ 2, দয়া করে আপনি উত্থাপন করুন।
8: বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রশ্ন খাদ্যমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি ও হরিপুর উপজেলায় বর্তমানে খাদ্য গুদামের ধারণ ক্ষমতা কত, উক্ত গুদামের ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকীকরণ করিবার পরিকল্পনা আছে কিনা, যদি থাকে তাহা কি? ধন্যবাদ।
1: মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 101, মহান জাতীয় সংসদে উত্থাপিত হল, মাননীয় খাদ্য প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল বারি।
9: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় বিদ্যমান খাদ্য গুদামের ধারণ ক্ষমতা 4,500 মেট্রিক টন ও হরিপুর উপজেলায় বিদ্যমান খাদ্য গুদামের ধারণ ক্ষমতা 3,500 মেট্রিক টন। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা এলএসডি কেন্দ্রে 3টি নতুন খাদ্য গুদাম নির্মাণ করিবার পরিকল্পনা রহিয়াছে। হরিপুর উপজেলায় খাদ্য গুদামের ধারণ ক্ষমতা বৃদ্ধি করিবার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই, তবে হরিপুর উপজেলার খাদ্য গুদাম আধুনিকায়ন করিবার পরিকল্পনা রহিয়াছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী আপনাকেও। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুস সালাম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আপনাকে।
8: মাননীয় মন্ত্রী, আপনি জানেন যে আমাদের হরিপুর বালিয়াডাঙ্গি কৃষি নির্ভর এলাকা, এবং বর্তমানে এই এলাকায় লক্ষ লক্ষ টন ভুট্টা উৎপাদন হচ্ছে, এবং এই বর্ষাকালে এই ভুট্টা উৎপাদন হওয়ার জন্য শুকানোর অভাবে অনেক ভুট্টা নষ্ট হয়ে যাচ্ছে, এটি একটি। আরেকটি হলো এই সময় আমাদের এই আসনে আপনারা জানেন যে আম বেশি উৎপন্ন হয়, এবং 200 বছরের একটি আম গাছ সূর্যাপুরি আম গাছ এই বালিয়াডাঙ্গি উপজেলায় উপস্থিত। এই আমকে রক্ষণাবেক্ষণ করার জন্য কোনো হিমাগার তৈরি করা হবে কি না? পাশাপাশি এই যে লক্ষ লক্ষ টন ভুট্টা মানে শুকানোর অভাবে ক্ষতি হচ্ছে, সেটা শুকানোর ব্যবস্থা করা যাবে কিনা এবং সেটা মানে গুদামে রাখা যাবে কিনা তার জন্য ব্যবস্থা করলে আমি খুশি হব। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
1: ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী।
9: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, মাননীয় সদস্য মহোদয়কেও ধন্যবাদ। খাদ্য মন্ত্রণালয় মূলত ধান চাল এবং গম সংগ্রহ করে থাকে এবং সংরক্ষণ করে থাকে। এখানে ভুট্টা এবং উনি আরও যে আম সহ অন্যান্য যে ফলের কথা বললেন বা ফসলের কথা বললেন এগুলো খাদ্য মন্ত্রণালয় আওতাভুক্ত নয়, মেবি কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত হতে পারে এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উনি নোটিশ দিলে হয়তো তারা সেই পরিসংখ্যান বা তথ্য বা জবাব দিতে পারে। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। খুলনা চার আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এস কে আব্দুল আজিজুল বাড়ি, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
10: স্পিকার, আমার দিঘলিয়া উপজেলায় দীর্ঘদিন কোনো খাদ্য গুদাম নেই। এবারও খাদ্য যখন সরকার ধান এবং চাল ক্রয় করল প্রায় 400 টনের মতো, আমরা সেটা 500 থেকে 600 টন উন্নীত করেছি, কিন্তু যেহেতু খাদ্য গুদাম নেই এই চালগুলো ধানগুলো আমাদের বিক্রয় করতে হয় নদী পার হয়ে ফুলতলা নামক একটি উপজেলায়। সেখানে স্থানীয় মধ্যস্বত্ব ভোগীদের খপ্পরে পড়ে
1: মাননীয় সদস্য দয়া করে প্রশ্ন করুন, তাহলে আরেকজনও সুযোগ পাবে।
10: আমার দিঘলিয়া উপজেলায় নতুন করে খাদ্য গুদাম নির্মাণ করা হবে কিনা, যেহেতু আগেও ছিল না কোনো খাদ্য গুদাম, এখনো কোনো খাদ্য গুদাম নেই। সুতরাং কৃষকরা তাদের ধান বিক্রি করতে হলে অন্য উপজেলায় যেতে হচ্ছে। আমার প্রশ্ন তাই, দিঘলিয়া উপজেলায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে কি না?
1: ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী।
9: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে মাননীয় সদস্য মহোদয়কে ধন্যবাদ। এখানে যে সমস্ত উপজেলায় খাদ্য গুদাম নেই এই সমস্ত উপজেলাগুলোতে খাদ্য গুদাম নির্মাণ করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা পরীক্ষা নিরীক্ষা দেখবো, দেখে দিঘলিয়া উপজেলায় মাননীয় সংসদ সদস্য মহোদয়ের বা এলাকাবাসীর চাহিদা মোতাবেক খাদ্য গুদাম নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 102, মাননীয় সদস্য জনাব আলহাজ জসিমউদ্দিন আহমেদ, চট্টগ্রাম 14, দয়া করে আপনি উত্থাপন করুন।
11: মাননীয় স্পিকার, আমি জসিমউদ্দিন আহমেদ, 291, চট্টগ্রাম 14, চন্দনাইশ আংশিক সাতকানিয়া। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 102 মহান জাতীয় সংসদে উত্থাপন করিলাম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকেও। তারকা চিহ্নিত প্রশ্ন 102 মহান সংসদে উত্থাপিত হল। মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, আমি দুঃখিত, জনাব খন্দকার আব্দুল মুক্তাদির।
12: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে মাননীয় সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই উত্তরটা অনেক বড়, আপনি চাইলে আমি পড়বো অথবা আপনি পঠিত বলে গণ্য করতে পারেন।
1: এটা পঠিত বলে গণ্য হবে, বাট তারপরে প্রথম দুই তিনটা লাইন একটু পড়েন দয়া করে, প্লিজ।
12: জি, বিগত সরকারের ভুল নীতির ফলে দেশে বাণিজ্য ঘাটতি বেড়েছে। এছাড়া বাণিজ্য ঘাটতি বৃদ্ধির পিছনে বৈশ্বিক জ্বালানি সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধজনিত মূল্যবৃদ্ধি, ডলারের সংকট এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: পঠিত বলে গণ্য হল। মাননীয় সদস্য, আপনার কোনো সম্পূরক প্রশ্ন থাকলে করতে পারেন।
11: মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয়ের নিকট আমার প্রশ্ন, বিদেশে চামড়াজাত পণ্যের প্রচুর ডিমান্ড, চামড়া পণ্যগুলো খুবই এক্সপেন্সিভ, আমাদের দেশের চামড়াগুলো উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করে যে দেশে বেশি ডিমান্ড সেখানে রফতানি বৃদ্ধির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী।
12: মাননীয় স্পিকার আপনাকে এবং প্রশ্নকর্তা সদস্যকে, মাননীয় সদস্যকে ধন্যবাদ। চামড়া, বিগত 3 বছর চামড়ার রপ্তানি $1 বিলিয়ন আটকে আছে, 1.10 থেকে 1.15। মূলত হাজারিবাগ থেকে যখন চামড়া শিল্প স্থানান্তরিত হয় সাভারে, সেই স্থানান্তরের উদ্দেশ্যটা ঠিক ছিল কিন্তু বাস্তবায়নটা ঠিক হয় নাই, ভালোভাবে হয় নাই, যে কারণে স্থানান্তরের প্রক্রিয়াতে অনেক সম্ভাবনাময় চামড়া শিল্প ওইখানেই ঝরে পড়ে। আরেকটি সমস্যা হচ্ছে মাননীয় স্পিকার, এই কারণে চামড়া প্রক্রিয়াজাতকরণের ক্ষমতা আগে যা ছিল তার তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে এবং এটার প্রতিফলনটা পাওয়া যায় প্রত্যেক বছর কুরবানির সময়। কুরবানির সময় আগে যত চামড়া ব্যবসায়ীরা যত ক্রেতা ছিলেন, ব্যবসায়ী ক্রেতা, এখন সেই পরিমাণটা আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে, যে কারণে চামড়া সংরক্ষণে সমস্যা হয়। তো আগামী দিনে আমরা যেটি করতে যাচ্ছি আপনার মাধ্যমে মাননীয় সদস্যকে জানানোর উদ্দেশ্যে বলছি, আমরা শুরু থেকে চামড়াটা যেন ভালোভাবে আমরা আহরণ করতে পারি সেজন্য প্রথমত প্রত্যেকটা সিটি কর্পোরেশনে আমরা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে স্লটার হাউস করব ইনশাল্লাহ। সেখান থেকে জবাই এবং স্কিনিংয়ের প্রক্রিয়াটা যদি যান্ত্রিকভাবে ভালোভাবে সম্পন্ন হয় তাহলে আহরণের পরিমাণ আমাদের কাছে বাড়বে। দ্বিতীয়ত, সাভারে যে সিটিপি আছে সেটির প্রজেক্টেড ক্যাপাসিটি ছিল 25,000 কিউবিক মিটার দৈনিক, কিন্তু বাস্তবে পাওয়া যায় 14,000-16,000। এটির যে দুর্বলতা ত্রুটি এটি সংশোধন করে এটিকে 25,000 কিউবিক মিটারে উন্নীত করা হবে। আর অন্য যেগুলি একটা নির্ধারিত সাইজের উপরে যতগুলি ট্যানারি আছে তাদের প্রত্যেকে যেন নিজস্ব ইটিপি করতে পারেন সেজন্য কারিগরি এবং আর্থিক সহযোগিতা এই সরকার দিবে, সেইভাবে আমরা পরিকল্পনা করছি। আর প্রত্যেকটি ফ্যাক্টরি ওইখানে যেন LGW কমপ্লায়েন্ট হয় সেজন্য আমরা উদ্যোগ নিব, তাদেরকে কারিগরিক সহায়তা দিব, আর্থিক সহায়তা দিব। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জানাতে চাই যদি এই কাজগুলি আমরা সম্পন্ন করতে পারি, ইনশাল্লাহ দেশের স্বার্থে করতেই হবে, তাহলে চামড়া শিল্পটি একটি বিকল্প খাত হিসাবে আবির্ভূত হবে এবং এই খাতের এক্সপোর্ট পটেনশিয়াল 10 বিলিয়নের উপরে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী, উই নিড দ্যাট। মাননীয় সদস্য কুড়িগ্রাম দুই, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে চাচ্ছেন, আতিকুর রহমান মুজাহিদ, দয়া করে সরাসরি কোশ্চেন করেন প্লিজ, স্টেটমেন্ট না, থ্যাংক ইউ আপনাকে।
13: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রশ্নটা ভেরি স্ট্রেইট। কুড়িগ্রাম একটা সর্ব উত্তরের জেলা, কোনো বাণিজ্য নাই। সেখানে আমাদের স্থলপথে যে সোনাহাট বন্দর, সেটার কার্যক্রম দীর্ঘদিন ধরে ওই পরিমাণ যত বড় হওয়া দরকার সেভাবে কোনো আগায়নি। সেক্ষেত্রে দ্রুত গতিতে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না এটাকে বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে? পাশাপাশি যেহেতু বাণিজ্য কম এই অঞ্চলে, বিশেষ প্রণোদনা দিয়ে বাণিজ্য বাড়ানোর ব্যাপারে কোনো উদ্যোগ সরকার গ্রহণ করবে কি না? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী।
12: মাননীয় স্পিকার, আপনাকে এবং মাননীয় সদস্যকে ধন্যবাদ। প্রণোদনা দিয়ে বাণিজ্য বাড়ানোটা একটু মুশকিল, তবে তবে ওই জায়গাতে এই বন্দর সম্প্রসারণ করলে, বড় করলে বাণিজ্য তার নিজ গতিতে স্ফীত হবে কি না এটার একটা সম্ভাব্যতা আমরা যাচাই করব।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। নরসিংদী পাঁচ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আশরাফ উদ্দিন, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন, প্লিজ গো স্ট্রেট টু দ্য কোয়েশ্চেন, থ্যাংক ইউ।
14: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রশ্ন হল, আমরা এই ঈদুল আজহার আগে আমাদের হাতে অ্যাটলিস্ট তো 2 মাস সময়ও ছিল কমপক্ষে, এই যে চামড়াগুলো সংরক্ষণ করলো, আমরা লবণ দিলাম ফ্রি, এই চামড়া আবার যারা চামড়া সংগ্রহ করলো তারা নদীতে ফেলে দিল, কারণ যে দামে কিনলো সরকারের দাম কিন্তু সেই দাম হলো না, দামের মধ্যে পার্থক্য থাকতে তারা তো বিক্রিও করতে পারলো না, সংরক্ষণ হলো না। তাইলে যারা ক্ষতিগ্রস্ত হলো এই চামড়া কিনে, এখনো চামড়া হাজার হাজার চামড়া পড়ে আছে, তাদের চামড়া নেবেন না তাদেরকে ক্ষতিপূরণ দিবেন? ধন্যবাদ
1: মাননীয় সদস্য, আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
12: মাননীয় স্পিকার, আপনাকে এবং প্রশ্ন করতে মাননীয় সদস্যকে ধন্যবাদ। আপনার মানে উদ্বেগকে আমি আমলে নিচ্ছি, কিন্তু এক মাননীয় সদস্য মানে মাননীয় স্পিকার, একটা জিনিস বুঝতে হবে, সরকার যে চামড়ার মূল্যটা নির্ধারণ করে দেয় সেটি হচ্ছে সংরক্ষিত চামড়ার মূল্য, যেটি লবণ মাখানো চামড়া। আর আরেকটা জিনিস হলো চামড়ার গুণগত মান থাকে, পশুর গা থেকে চামড়া খুলে নেওয়ার সময় সেটা যদি স্কিলফুলি করা হয় সেটার একরকম প্রাইস থাকে, যে কিনবে সে তো কাজটা করে তার ব্যবসায়িক সেন্স থেকে। আর পশুর চামড়ার মধ্যে গরুর চামড়ার যেরকম কদর আছে, মার্কেটে চাহিদা আছে, শুধু ব্ল্যাক বেঙ্গল গরু ছাড়া অন্য ছাগলের চামড়ার সেরকম বাজারে সেরকম চাহিদা নাই। তো সেই কারণে চামড়া যদি ঠিকমতো সংরক্ষণ করা হয়, লবণ মাখানো হয়, কারো কাছে যদি সেই চামড়া থাকে, কোথাও সংরক্ষিত থাকে, এবং আমাদের মাননীয় কোনো সদস্য যদি এই বিষয়ে আমাদেরকে জানান, আমরা ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে সেটা যেন কেনা হয় সেটা নিশ্চিত করব। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন, প্রশ্ন নট স্টেটমেন্ট প্লিজ। থ্যাংক ইউ
15: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, দীর্ঘ এক ঘন্টা হাত উঁচু করে ছিলাম, বসেছিলাম, মাননীয় স্পিকার শেষ পর্যন্ত যে আপনি দেখেছেন সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আজকে 94 নম্বর তারকা চিহ্নিত প্রশ্নটি আমার ছিল, সেটি স্থানান্তরিত হয়েছে, কিন্তু কি কারণে স্থানান্তরিত হয়েছে জানি না। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আমদানি এবং রপ্তানির আড়ালে প্রতি বছর $8 বিলিয়ন মতন টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মাননীয় মন্ত্রীকে আমাদের বলবেন এই ধরনের পাচার বন্ধ করবার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু করবার আছে কিনা, যদি থাকে সেটি কি, এবং এই ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ আছে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী,
12: মাননীয় স্পিকার, আগের প্রশ্নের উত্তরে একটা বাক্য রয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন সেটা বলে ফেলতে পারি।
1: ও প্লিজ।
12: জি, হাউসে যেহেতু উপস্থাপন করা হলো, অসম্পূর্ণ উত্তর দেওয়াটা ঠিক না, সঙ্গত না। চামড়া আমাদের এই বছরে এই পর্যন্ত আমরা যা তথ্য পেয়েছি তাতে 1 কোটি 1 লাখের মতো পশু কুরবানি হয়েছে, তার মধ্যে 60 লাখের মতো সংগ্রহকৃত চামড়ার রেকর্ড আমাদের কাছে আছে, 60 লাখের মতো। সুতরাং বর্তমান বিবেচনায় যে পরিমাণ চামড়া আমরা সংরক্ষণ করতে পেরেছি এবং যেটি ইভেন্চুয়ালি ট্যানারিতে আসবে সেটার পরিমাণ সন্তোষজনক। আচ্ছা, আমি আমার মাননীয় সদস্য, পরবর্তী সদস্য যিনি প্রশ্নটা করেছেন, আমদানি এবং রপ্তানির আড়ালে $8 বিলিয়ন পাচার হয়ে যায়। মাননীয় স্পিকার, এটা একটা পারসিভড অ্যামাউন্ট। এখন আমদানি রপ্তানির আড়ালে, আমদানির অনেকগুলির মধ্যে টেরিফ আছে, সেই প্রাইস ফিক্স আছে, অনেকগুলির মধ্যে PSI আছে, প্রিশিপমেন্ট ইন্সপেকশনের ক্লজ আছে। যদি এই প্রিশিপমেন্ট ক্লজ এবং টেরিফ ভ্যালুর বাইরে কোনো পণ্যের মধ্যে যদি এরকম কোনো দুর্বলতা থাকে যেটিতে বেশি পাচার হয়ে যাচ্ছে, এটি একটি স্টাডি, গবেষণার বিষয়। মাননীয় স্পিকার, এটি শুনতে বা বলতে যেরকম সোজা মনে হয়, হাজার হাজার পণ্য বাংলাদেশে আসে এবং বাংলাদেশে পণ্য এবং সেবা মিলে, আমি একটা ধারণা দেওয়ার জন্য বলছি, গত বছর আমাদের রপ্তানি ছিল, আমদানি ছিল 67 বিলিয়নের মতো। 67 বিলিয়নের আমদানির মধ্যে এবং 55 বিলিয়নের রপ্তানির মধ্যে, তার মানে প্রায় 130 বিলিয়নের আমদানি রপ্তানির অর্থনীতি এই দেশটি। এটির মধ্যে পিন পয়েন্ট করে বলা যে ঠিক অমুক প্রোডাক্টের মধ্যে অর্থ পাচার হচ্ছে, এটা বেশ জটিল একটা বিষয় এবং একটা গবেষণাধর্মী কাজ। মাননীয় স্পিকার, এই ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা স্টাডিও করছি, যদি আমাদের নজরে এরকম কোনো বিষয় আসে আমি হাউসকে আশ্বস্ত করতে চাই যথাযথ ব্যবস্থা আমরা নিব। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 103, মাননীয় সদস্য জনাব আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2, দয়া করে আপনি উত্থাপন করুন।
16: আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার তারকা চিহ্নিত প্রশ্ন 103 মহান সংসদে উপস্থাপন করছি। মাননীয় খাদ্যমন্ত্রী মহোদয় বলবেন কি, নেফে জেলার সদর উপজেলায় অবস্থিত 2টি খাদ্য গুদামের ধারণ ক্ষমতা কত, উক্ত খাদ্য গুদামদ্বয় আধুনিকায়ন করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা, থাকলে তা কি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকেও। মাননীয় প্রতিমন্ত্রী,
9: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ। মাননীয় স্পিকার, নীলফামারী জেলার সদর উপজেলায় বিদ্যমান দুইটি ইউনিটের খাদ্য গুদামের ধারণ ক্ষমতা 6,000 মেট্রিক টন। উক্ত খাদ্য গুদাম দ্বয় আধুনিকায়ন করিবার পরিকল্পনা আপাতত সরকারের নেই। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
17: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন, প্লিজ। থ্যাংক ইউ।
16: ধন্যবাদ মাননীয় স্পিকার। মানে স্পিকার,

0: যে উর্বর একটি জেলা, এই জেলাতে নীল চাষের জন্য বাধ্য করে ব্রিটিশরা নীলকরদের অত্যাচার, নীল বিদ্রোহ, নানান রকম ঘটনার প্রেক্ষিতে নীলফামারী নামের উৎপত্তি পর্যন্ত হয়েছে নীলফামারী জেলায়। এই নীলফামারীতে যে এলএসডি গোডাউনগুলো রয়েছে, দুটি গোডাউন রয়েছে, এগুলো সিএসডি গোডাউনে রূপান্তর করা অত্যন্ত জরুরি। এবং এখানে রাইস ড্রায়ার, চাতাল, এমনকি এই এলাকায় এই গোডাউনগুলোতে ধান শুকানোর যে নতুন আধুনিক মেশিন আসছে সেই মেশিন স্থাপন করা দরকার। আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত উত্তরাঞ্চল, নীলফামারী জেলা হচ্ছে বাংলাদেশের সর্বোত্তরের একটি জেলা, এই জেলায় এই সদর উপজেলার খাদ্য গুদামগুলোতে আধুনিকায়নের মাধ্যমে শস্য সংরক্ষণের ব্যাপারে সরকারের দীর্ঘমেয়াদে কোনো পরিকল্পনা আছে কিনা?
1: ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় খাদ্য প্রতিমন্ত্রী।
2: আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ। নীলফামারী সদর উপজেলায় মোট গুদামের সংখ্যা 8টি। এখানে যদি খাদ্য সংরক্ষণ এবং খাদ্য সংগ্রহের ক্ষেত্রে যদি আমরা আরও ল্যাটেস্ট তথ্য আমরা অ্যানালিসিস করব, যদি প্রয়োজন হয় সেখানে গুদামের সংখ্যা বাড়ানো হবে। এখানে মাননীয় সংসদ মহোদয় একটি বিষয় নিয়ে এসেছেন, ড্রায়ার মেশিন। ড্রায়ার মেশিন, এটির মাধ্যমে ধান, যে ধান আমাদের খেতে কৃষক ভাইয়ের আবাদ করেন, ওই ধানটা ক্ষেত থেকে উঠিয়ে আনার পরেই এটি ড্রায়ার মেশিনে দিয়ে এটিকে শুকিয়ে সংরক্ষণ করা যায়। আমরা এটি পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করছি, কারণ এ শুকানোর পর যদি চাউল যেটি ধান থেকে যে চাউল যেটি উৎপাদন বের হবে, এই চাউলগুলো যদি ইনট্যাক্ট থাকে, যদি না ভাঙে, তাহলে এই মেশিনগুলো ব্যবহার করা যাবে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন যে মেশিন যারা সাপ্লাই করে তাদের সাথে যোগাযোগ করেছি। আমরা পরীক্ষামূলকভাবে 2-3টে জায়গায় এই মেশিনগুলো পরীক্ষা করব। পরীক্ষা করার পর যদি এটিকে দেখা যায় যে হ্যাঁ, চাল উৎপাদনের ক্ষেত্রে এটি ভালো ফল দিবে, তাহলে হয়তো ভবিষ্যতে আমরা এলএসডিগুলোতে ড্রায়ার মেশিন স্থাপনের ব্যবস্থা গ্রহণ করতে পারব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। নওগাঁ 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য ফজলা হুদা, দয়া করে আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার মাননীয় খাদ্য প্রতিমন্ত্রীর মহোদয়ের কাছে প্রশ্ন, সেটি হচ্ছে নওগাঁ জেলা, আপনারা জানেন যে সারা বাংলাদেশে ধান সাপ্লাই দেয়, ঢাকা শহরেও দেয়, এইখানে দীর্ঘদিনের দাবি গুদামজাতকরণ করবার জন্য এখানে একটা শাইলো প্রতিষ্ঠা, এবং সে প্রকল্পটাও কিন্তু বরাদ্দ করা হয়েছে। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার 48,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার সম্পন্ন চালের আধুনিক স্টিল শাইলো নির্মাণ এই শিরোনামের অধীনে, কিন্তু জায়গা এটার বরাদ্দ করা হয়েছে, মাটি ভরাট করা হয়েছে, বিগত বেশ কিছুদিন থেকে কাজ বন্ধ আছে। মাননীয় প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন, এটার কি কোনো প্রকল্পটা কি এখনো চালু আছে কিনা, না থাকলে এইটা কেন নাই, আর থাকলে এটা কত দ্রুত কাজ সম্পন্ন করা যাবে?
1: ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় খাদ্য প্রতিমন্ত্রী।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ। এখানে মাননীয় স্পিকার, এখানে মহাদেবপুরে একটি সাইলো স্থাপনের পরিকল্পনা ইতিপূর্বে গ্রহণ করেছিল তৎকালীন সরকার, এবং জমি অ্যাকোয়ারও হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে এটি কাজ শুরু হয় নাই, এবং কাজ শুরু না হওয়ার কারণেই প্রকল্পটি ইতিমধ্যে ড্রপ হয়ে গেছে। আর এখানে সাইলো যে বিষয়টি, সাইলোতে আমাদের চাল সংরক্ষণ করা এখানে খুব কঠিন হয়ে যায়, কারণ চাল যেটি বিদেশ থেকে আমদানি হয়ে আসে বা দেশে যেটি আমরা সংগ্রহ করি, এটি বস্তার মাধ্যমে সংগ্রহ করা হয়। এখন এই সাইলোতে চাল নিতে গেলে বস্তাগুলো খুলে আবার চাল এখানে নিতে হয়, নিয়ে আবার যখন সাইলো থেকে চাল বের করা হয় তখন আবার বস্তায় ভরতে হয়। এটি সময়ও যেমন লাগে তেমন এটি কস্টিংও বেড়ে যায়। এই জন্য আমরা চিন্তাভাবনা করছি যে সাইলো থেকে বেরিয়ে

0: এখানে যেভাবে আমাদের এলএসডি বা সিএইচডিগুলো আছে সেইভাবেই খাদ্য সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা। মাননীয় সংসদ সদস্য মহোদয় যে কথা বললেন, নগারী এলাকা চাল উৎপাদনের জন্য উৎপাদনের একটি বড় এলাকা, এখানে প্রয়োজন হলে এখানে মহাদেবপুরে যে জায়গায় অ্যাকোয়ার করা হয়েছে সেই জায়গাগুলোতে আবার হয়তো সিএইচডি বা এলএসডি এখানে নির্মাণ করা যেতে পারে বা নির্মাণ করা সম্ভব। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় খাদ্য প্রতিমন্ত্রী আপনাকেও। মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্ন উত্তর পর্ব আজকের মতো এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কার্যপ্রণালী বিধির 71 উপবিধি 5 অনুযায়ী যে বৈঠকের জন্য নোটিশ দেওয়া হয়েছে সেই বৈঠকে 71 ক বিধি অনুযায়ী মাননীয় সদস্যগণ কর্তৃক 2 মিনিট করে দেয়া বক্তব্যের নোটিশ সমূহের উপর সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীর উত্তরমূলক সংক্ষিপ্ত লিখিত বিবৃতি টেবিলে উপস্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, কার্যপ্রণালী বিধি 71 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে 63টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন, নোটিশ নম্বর 108 জনাব মোহাম্মদ সেলিম ভুঁইয়া কুমিল্লা 2, নোটিশ নম্বর 109 জনাব মোহাম্মদ আলী আসগর পাবনা 3, নোটিশ নম্বর 110 জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা 6, নোটিশ নম্বর 111 জনাব আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী 2, নোটিশ নম্বর 112 জনাব আনিসুর রহমান মাদারীপুর 3, নোটিশ নম্বর 113 জনাব লুৎফুর রহমান কক্সবাজার 3, নোটিশ নম্বর 114 জনাব শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন জামালপুর 5, নোটিশ নম্বর 115 জনাব মোহাম্মদ মজিবুর রহমান রাজশাহী 1, নোটিশ নম্বর 117 জনাব মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া 3, নোটিশ নম্বর 118 জনাব মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া 4, নোটিশ নম্বর 119 জনাব মোহাম্মদ আবুল হাসান সিলেট 5, নোটিশ নম্বর 120 জনাব মোহাম্মদ মুশারফ হোসেন বগুড়া 4, নোটিশ নম্বর 121 জনাব মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী মৌলভীবাজার 4, নোটিশ নম্বর 122 জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম কুড়িগ্রাম 1, নোটিশ নম্বর 123 জনাব মোহাম্মদ আব্দুল বাতেন ঢাকা 16, নোটিশ নম্বর 124 জনাব মোহাম্মদ গুলাম রসুল যশোর 4, নোটিশ নম্বর 125 জনাব মোহাম্মদ আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া 5, নোটিশ নম্বর 126 জনাব এস কে আজিজুল বাড়ি খুলনা 4, নোটিশ নম্বর 127 রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, নোটিশ নম্বর 128 মুন্সি রফিকুল আলম ফেনি 1, নোটিশ নম্বর 129 রোকিয়া বেগম মহিলা আসন 45, নোটিশ নম্বর 130 জনাব মোহাম্মদ শওকতুল ইসলাম মৌলভীবাজার 2, নোটিশ নম্বর 131 জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান ময়মনসিংহ 10, 132 অ্যাডভোকেট মোহাম্মদ জালালউদ্দিন কিশোরগঞ্জ 2, 133 আমি সিরিয়াল বলছি, নোটিশ নাম্বারটা বলছি না সময় বাঁচানোর জন্য, 133 জনাব মোহাম্মদ এম এ হান্নান ব্রাহ্মণবাড়িয়া 1, 134 জনাব আক্তার হোসেন রংপুর 4, 135 শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট 2, 136 জনাব মোহাম্মদ মাহবুবুল আলম কুড়িগ্রাম 3, 137 জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল শেরপুর 3, 138 জনাব মোহাম্মদ আব্দুল আজিজ নাটোর 4, 139 কাজী রফিকুল ইসলাম বগুড়া 1, 140 জনাব ফকরউদ্দিন আহমেদ ময়মনসিংহ 11, 141 জনাব মোহাম্মদ আজিজুর রহমান যশোর 1, 142 জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16, 143 জনাব আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী 6, 144 রাশেদা বেগম হীরা মহিলা আসন 3, 145 জনাব এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা 18, 146 শেখ মজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, 147 তাসমিয়া প্রধান মহিলা আসন 47, 148 জনাব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ কক্সবাজার 2, 149 জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন নরসিংদী 5। আমি আর সিরিয়ালটা গেলাম না, আমি সিরিয়ালটা ফলো করছি, শুধু নামগুলা বলি সময় বাঁচানোর জন্য, প্লিজ। জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন নরসিংদী 5, জনাব কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ 1, জনাব মোহাম্মদ জাহানদার আলী মিয়া মাদারীপুর 2, জনাব মোহাম্মদ এ এম মাহবুব উদ্দিন নোয়াখালী 1, জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন লক্ষ্মীপুর 1, জনাব মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, জনাব জয়নুল আবিদিন আবদিন ফারুক নোয়াখালী 2, জনাব মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর 2, জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটুর 2, জনাব মঞ্জুর এলাহি নরসিংদী 3, জনাব মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া 2, জনাব মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর 2, মুসাম্মদ ফরিদা ইয়াসমিন মহিলা আসন 6, জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল 7, মুসাম্মদ শাম্মি আক্তার মহিলা আসন 22, জনাব মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া 3, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ 3, সঞ্জিদা ইসলাম মহিলা আসন 16, সানসিলা জেব্রিন মহিলা আসন 15, জনাব শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15, জনাব এমরান আহমেদ চৌধুরী সিলেট 6, জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল জামালপুর 3। উল্লেখিত নোটিশগুলোর মধ্য হতে আমি বগুড়া 4 আসন হতে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, মহিলা আসন 46 হতে নির্বাচিত মাননীয় সদস্য জনাব, আমি দুঃখিত একটু আমাকে একটু আমি দুঃখিত বিআরও

0: Please accept my sincere apologies. আমি আবার নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুশারফ হোসেন, লক্ষ্মীপুর এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য, এটা কোনটা কোথায় লেখেন নাই তো, জনাব মোহাম্মদ শাহাদত হোসেন এবং চট্টগ্রাম 15 আসন হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরীর নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে যাদের নোটিশ গ্রহণ করা সম্ভব হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্য হতে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাব। তবে মোট 30 মিনিট অর্থাৎ 30 মিনিটসের মধ্যে যতজন সদস্যের বক্তব্য রাখা সম্ভব ততজন সদস্য বক্তব্য রাখবেন। মাননীয় সদস্যবৃন্দ, বিধি অনুযায়ী আজকের বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশটি শুধু পড়বেন, অন্য বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশ দয়া করে পড়বেন না। এখন তো নাম ঘোষণা, এটা জনাব মোহাম্মদ সেলিম ভুঁইয়া, কুমিল্লা 2, আপনার সময় 2 মিনিট।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। কিছুদিন আগে মুসলমানদের পবিত্র ঈদুল আজহা, সেই ঈদুল আজহায় অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বাংলাদেশের 6 লক্ষ শিক্ষক সেই ঈদুল আজহার আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন। এই 6 লক্ষ শিক্ষককে, কর্মচারীকে কোনো বেতন প্রদান করা হয়নি মে মাসের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম এদেশের শিক্ষকদের জাতীয়করণ, সর্বপ্রথম জাতীয় বেতন স্কেলের 50% বেতন দিয়েছিলেন তৎকালীন সময়ে। এবং মাননীয় প্রধানমন্ত্রী 3 বারের বেগম খালেদা জিয়া এদেশের শিক্ষকদেরকে উৎসব ভাতা দিয়েছেন, এদেশের শিক্ষকদের 20% বেতন দিয়েছেন। আজকে তারই সরকার ক্ষমতায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে এদেশের শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট চালু করার জন্য প্রায় 4,000 কোটি টাকা দেওয়ার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এই সরকারের আমলে শিক্ষকরা বেতন পাবে না, এটা তো হতে পারে না। এই জন্য এই সরকারকে বিতর্কিত করার জন্য শিক্ষকদের মাঝে একটি মহল, একটি গোষ্ঠী চক্রান্ত করে এই শিক্ষকদের বেতন প্রদান থেকে বিরত রেখেছিলেন। তাই আমি আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে দোষী ব্যক্তি যারা, কারণ আজকে জুন মাসের 8 তারিখ, এই 8 তারিখ পর্যন্ত এখন পর্যন্ত তাদের মে মাসের বেতন দেওয়া হয়নি। যখন 2006-2001 থেকে 2006 সনে যে সরকার ছিল আমাদের বিএনপি সরকার, সেই সরকারের সময়ে যদি ঈদ যদি 15 তারিখে হতো সেই মাসের বেতন দিয়ে দেওয়া হতো, কিন্তু এখন কেন পারে নাই। আর প্রতি মাসের বেতন পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যে বেতন দেওয়ার কথা প্রজ্ঞাপন ছিল, সেই প্রজ্ঞাপন কেন বাস্তবায়ন করা হচ্ছে না, এই ব্যাপারে যারা দোষী তাদেরকে
0: ধন্যবাদ। মাননীয় সদস্য পাবনা 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আলী আসগার, আপনার সময় 2 মিনিট।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার 71 বিধিতে উত্থাপনীয় বিষয় হলো আমার নির্বাচনী এলাকার চাটমোহর উপজেলার মির্জাপুর খেয়াঘাট পয়েন্টে একটু সেতু নির্মাণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 70 পাবনা 3, এ আসনের চাটমোহর উপজেলার মির্জাপুর অষ্টমনীষা খেয়াঘাট পয়েন্টে প্রতিদিন হাজার হাজার মানুষ নৌকা যোগে গুমানী নদী পারাপার হয়। এ খেয়াঘাট দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও নদী পারাপার হয়। এখানে গুমানী নদীর দুপারে স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাংক, বিমা, পোস্ট অফিস, ইউনিয়ন পরিষদ, হাসপাতাল, কমিউনিটি সেন্টার, ঐতিহাসিক 2টি বড় হাট বাজার, মসজিদ, মন্দির, শিল্প, কল কারখানা সহ হাজার হাজার একর কৃষি ফসলি জমি রয়েছে। এমত অবস্থায় নদী পারাপারে মাঝে মধ্যেই নৌকা ডুবির মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মাননীয় স্পিকার। তাই এই দুর্ঘটনা এড়াতে ও জন দুর্ভোগ লাঘবে ঐতিহাসিক গুমারী নদীর উপরে মির্জাপুর খেয়াঘাট পয়েন্টে একটি সেতু নির্মাণ করা আশু প্রয়োজন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিষয়টি অতীব জরুরি ও জনগুরুত্ব সম্পন্ন। বিধায় উক্ত গুমারী নদীর উপরে মির্জাপুর বাজার খেয়াঘাট পয়েন্টে একটি সেতু নির্মাণ করে জরুরি ভিত্তিতে একটি সেতু নির্মাণ করা প্রয়োজন বলে আমি মনে করছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এখানে আমি একটি কথা বলতে চাই যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান হাউস অব লিডার অব দ্য হাউস মাননীয় প্রধানমন্ত্রী মাতা বেগম খালেদা জিয়া, তিনি 2002 সালে ঐতিহাসিক চাটমোহরে বালুসর ফিল্ডে তিনি যে কয়েকটি প্রকল্প উদ্বোধন করে দিয়েছিলেন।
0: আর এক মিনিট সময় ওনাকে বাড়ান, আমরা একটু শুনি ওনার কথাগুলো।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে দুজন ব্যক্তির কথা হাউসে আসলে আমরা সবাই এক হয়ে যাই। তোর মধ্যে একজন হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক। দুই নম্বর হলো তারই স্ত্রী, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই খালেদা জিয়া 2002 সালে আমার পাবনা তিনের চাটমোহর উপজেলার ঐতিহাসিক বালুসার ফিল্ডে তিনি যে কয়েকটি ব্রিজ এবং বড় বড় রাস্তা উদ্বোধন ঘোষণা করে দিয়ে ফলক উন্মোচন করে দিয়েছিলেন, অথচ সেই মাননীয় স্পিকার সেই রাস্তাগুলোর বেহাল দশা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। মাননীয় স্পিকার, আজ পর্যন্ত ওই ব্রিজগুলো হয়নি মাননীয় স্পিকার। তা আমি লিডার অফ দ্য হাউস, এখানে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত রয়েছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করছি এবং আশা করি বিষয়টি নোটে নেবেন বলে আমি আশা করছি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে হাউসে আমার এলাকা চলনবিল বিধৌত এলাকা।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। কুমিল্লা 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, আপনার সময় 2 মিনিট।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপিত বিষয় কুমিল্লা বিমানবন্দর চালু করা প্রসঙ্গে। ইতিহাস হল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বিমানবন্দর স্থাপিত হয়েছিল জনগণের সম্পত্তিতে। পরবর্তী পর্যায়ে স্বাধীন হওয়ার পর, পাকিস্তান হওয়ার পর, বাংলাদেশ পর এই বিমানবন্দর চালু ছিল, জনগণের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। 96 থেকে 2000 সালে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী এর সম্পত্তি ইপিজেডকে দিয়ে দেন, কিন্তু নির্দেশ ছিল বিমানবন্দরটি চালু রাখার। এটা চালুর পক্ষে মূল কারণ হল কুমিল্লা এখন শীর্ষ বৈদেশিক জেলা। এই জেলার মোট জনসংখ্যা 65 লক্ষ, 13% রুদের বিদেশে থাকে, তাদের যদি আটবার যায় তাতে বিমান লাভজনক হবে। এই বিমানবন্দরে বর্তমানে যে টাওয়ার থেকে অন্যান্য স্থাপনা আছে এগুলা 80টি বিমান ব্যবহার করে, যার জন্য ওই বিমানবন্দরে মাসিক 2 কোটি টাকা রোজগার এখনও হয়। বিমানবন্দর সংযোগ হচ্ছে ইপিজেড। এই ইপিজেড এর বিনিয়োগকারী আশা দেওয়ার জন্য এটা একটি মাধ্যম। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রায় বন্ধ হয়ে যায় ট্রাফিক ম্যানেজমেন্টের কারণে, তখন এই বিদেশিরা যেতে পারে না, বিদেশের ক্ষতি হয়। এই বিমানবন্দর চলে ভারত, চীন, সিঙ্গাপুর, ব্যাঙ্গুতে পরিবহন বিমানে এই বিদেশের সেবা গ্রহণ করতে পারে। এই বিমানবন্দরের স্বাস্থ্যসেবা পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, ব্যাঙ্গুতে যেতে পারে। কুমিল্লা জেলায় রয়েছে অসুখ দর্শক স্থান, সেগুলো দেখতে পারে। আমি অনুরোধ জানাবো, মাননীয় বিমানবন্দরটি দান খেত বিমানবন্দর করেছে এই দেশে এই স্বাধীনতার পরে, কিন্তু এই বিমানবন্দর চালু হয় নাই, তাতে মনে হয় কুমিল্লার প্রতি অবজ্ঞা, অবহেলা এবং বৈষম্য। আমি বিশ্বাস করি বর্তমান সরকার, জনাব তারেক রহমানের সরকার, দেশের জনগণ নির্বাচিত সরকার, এই বিমানবন্দরটি চালুর জন্য আমি আমার পাশেই বসা বিমানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তিনি এখন আমার প্রতিবেশী, প্রতিবেশীর হক আদায় করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। নীলফামারী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আল ফারুক আব্দুল লতিফ, আপনার সময় 2 মিনিট।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার 71 বিধিতে আনিত যে প্রশ্ন, সেটা হচ্ছে নীলফামারী জেলা শহর আমার নির্বাচনী এলাকা। এই জেলা শহরের সাথে বাংলাদেশের অন্য কোনো জেলা শহরের সরাসরি কোনো সড়ক বা রেল যোগাযোগ নাই। ঠাকুরগাঁও জেলা শহর নীলফামারী জেলা শহর থেকে সবচেয়ে নিকটে। এই জেলা শহর থেকে নীলফামারীতে আসতে 76 বা 86 কিলোমিটার দুইটা রাস্তা দিয়ে ঘুরে আসতে হয়, অথচ সরাসরি রাস্তা আছে যে রাস্তাটার দূরত্ব হলো 42 কিলোমিটার, যেখানে একটি ব্রিজ প্রয়োজন। এই ব্রিজটি হচ্ছে দিনাজপুর জেলার ঝাড়বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি এবং খানসামা উপজেলার জয়গঞ্জ পয়েন্ট আত্রাই নদীতে যদি একটি ব্রিজ নির্মাণ করা সম্ভব হয়, তাহলে নীলফামারীর সাথে ঠাকুরগাঁও জেলার শহরের সরাসরি দূরত্ব দাঁড়ায় মাত্র 42 কিলোমিটার, এবং সেখানে দুই পারের রাস্তাও রয়েছে। এই রাস্তাটা রিজিওনাল হাইওয়ে যতটুকু জানা যায়, এটাকে ন্যাশনাল হাইওয়ে করে যদি দূরত্ব কমানো যায় তাহলে ঠাকুরগাঁও জেলার জন্য আমাদের এই রাস্তা এবং ব্রিজ অত্যন্ত উপযোগী হবে। নীলফামারী জেলা এবং পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার জন্য এটি অত্যন্ত একটি প্রয়োজনীয় সেতু হিসাবে এবং রাস্তা হিসাবে বিবেচিত হবে। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই যে এই ব্রিজ নির্মাণ করে রাস্তাটি সম্প্রসারণ করার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ঘটানো সম্ভব হবে কিনা। একই সঙ্গে নীলফামারী শহর থেকে রংপুরের সরাসরি যোগাযোগ না হয়ে সৈয়দপুরের মাধ্যমে যোগাযোগ করার হওয়ার কারণে দূরত্ব অনেকখানি বেড়ে যায়। নীলফামারীর থেকে সরাসরি পাগলাপীরে ওঠার জন্য কিশোরগঞ্জ উপজেলা হয়ে যদি রাস্তা নির্মাণ করা যায়, রাস্তা আছে সেটাকে যদি বৃদ্ধি করা যায়, তাহলে রংপুরের সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এই ব্যাপারে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মাদারীপুর 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আনিসুর রহমান, আপনার সময় 2 মিনিট।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপিত বিষয়, আমার নির্বাচনী এলাকায় জরজীর্ণ পাকা রাস্তাসমূহ সংস্কার ও পুনর্নির্মাণ প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকা মাদারীপুর 3 কালকিনি ডাসার উপজেলা ও মাদারপুর সদরের একটি অংশ নিয়ে। আমার ডাসার উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নই খুব নিচু এলাকা। বর্ষা মৌসুমে প্রায় প্রতিটি রাস্তাই পানিতে ডুবে যায়। আমরা প্রায় গত 2 বছর যাবৎ যে রাস্তাগুলো একদমই নষ্ট হয়ে আছে সে রাস্তাগুলো কোনোভাবেই সংস্কার হচ্ছে না। আমরা বিভিন্নভাবে আমাদের জেলা যে এক্সন অফিস আছে সেখানেও যোগাযোগ করেছি, আমরা মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু রাস্তাগুলো মেরামতের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই জন্য এই রাস্তাগুলো জরুরি মেরামত করে জনসাধারণের চলাচল উপযোগী করা দরকার বলে আমি মনে করি। পাশাপাশি আবার বর্ষা মৌসুম আসছে, এভাবে চলতে থাকলে দেখা যাবে সেই পাকা রাস্তাগুলো আবার কাঁচা রাস্তায় পরিণত হচ্ছে। পাকা রাস্তা আর খুঁজে পাওয়া যাবে না এভাবে চলতে থাকলে। এজন্য আমাদের মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমার নির্বাচনী এলাকায় বিশেষ করে ডাসার ইউনিয়ন, ডাসার উপজেলার 5টি ইউনিয়নই রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ, জরুরিভাবে একটু দৃষ্টি দেওয়ার জন্য স্থানীয় সরকার ও পল্লিউন্নয়ন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। কক্সবাজার 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব লুৎফর রহমান, আপনার সময় 2 মিনিট।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার প্রশাসনিক কাঠামো, অবকাঠামো উন্নয়ন ও উপজেলার সকল অফিসের জন্য ভবন নির্মাণ প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকায় কক্সবাজার শহর, কক্সবাজার সদর, রামু এবং ঈদগাঁও উপজেলা। ঈদগাঁও উপজেলাটা নতুন হয়েছে মাননীয় স্পিকার 2021 সালে। এটা আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেই সময়, পরে 1921 সালে এটা প্রতিষ্ঠিত হয়। আজ অবধি কোনো প্রশাসনিক ভবন সেখানে নাই। ইউনি অফিসটা আপনার ভাড়া বাসায়, ইউনি অফিসটা এবং সব চলতি দায়িত্ব যা আছে কক্সবাজার সদর থেকে রামু থেকে সব চলতি দায়িত্ব। এখানে কোনো ফায়ার স্টেশন নাই, হেলথ কমপ্লেক্স নাই এবং সব ভাড়া বাসায় থাকে, সেই কারণে কেউ সেখানে উপজেলায় থাকতে চায় না। তাই আমি স্থানীয় সরকার, মাননীয় স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী জনাব আমাদের মহাসচিব জনাব ফকরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমার অনুরোধ থাকবে যাতে জরুরি ভিত্তিতে প্রশাসনিক অবকাঠামো উন্নয়ন এবং সেখানে রাস্তাঘাটে যাতে উন্নয়ন করা হয়। এটা একটা ঐতিহাসিক জায়গা এবং খুব অর্থ সমৃদ্ধ জায়গা। এখানে প্রায় প্রতি ঘর থেকেই আপনার সবাই বিদেশে থাকে, ফরেন রিমিটেন্স পাঠায়, ফরেন রিমিটেন্স যোদ্ধা সকলে। আর এখানে চিংড়ি জমি, লবণ জমি এসব আছে। তো এখানে যত বেশি আপনারা উন্নয়ন করবেন, যত বেশি বিনিয়োগ করবেন, তত বেশি আয় হবে সরকারের। তো এই বিষয়ে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সকলে দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিট বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।
7: প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন আসর নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন মহান আল্লাহ পাকের শানে হামদ এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

দিন

در حبیب رسول آمد آخرا تیر کو

এতক্ষণ মহান আল্লাহ পাকের শানে হামদ এবং রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত পেশ করা হলো। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন আসর নামাজের বিরতি চলছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। এখন শুনবেন পাঁচ মিশেলি গান, প্রথমেই নজরুল সঙ্গীত, শিল্পী রওশন আরা মাসুদ।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে, যা এখন আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: ধন্যবাদ।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে দাবি তো অনেক, দুই মিনিটে একটি দাবির বিষয় বলার সুযোগ নাই। আমি গতকালকে একটি আবেদন দিয়েছিলাম, আমাদের জামালপুরে হস্তশিল্প একটি প্রসিদ্ধ শিল্প, সেখানে আমার প্রায় 30-40 হাজার মহিলা যারা হস্তশিল্পের সাথে জড়িত, এখানে হস্তপল্লী যদি গড়ে ওঠে, তাদের প্রশিক্ষণ সহ এই হস্তশিল্পের যে পণ্য সেগুলি বিপণির ব্যবস্থা করা গেলে ওই এলাকা মহিলাদের কর্মসংস্থান সুযোগ তৈরি হবে এবং তাদের একটি বড় শিল্প আগামী দিনে গড়ে উঠবে। আমার আজকের আবেদনটি ছিল মূলত আসলে মানবিক মূল্যবোধের দিক থেকে আমরা বিপর্যয়ের একটি চরম দিকে নিচে নেমে গেছি, সেই মানবিক মূল্যবোধের সমৃদ্ধি ঘটাতে হলে ইসলামী চর্চাটা বেশি বেশি জরুরি প্রয়োজন। আমাদের এখানে ইসলামী চর্চার জন্য সমৃদ্ধ কোনো ইসলামিক প্রতিষ্ঠান নাই, সেখানে আমার আবেদন ছিল যদি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা যায় তাহলে ইসলামী চর্চা সমৃদ্ধ হবে এবং মানবিক মূল্যবোধের থেকে আমরা অনেকটা এগিয়ে যেতে সক্ষম হব। সেই ক্ষেত্রে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন যে জাতীয় পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা, যদি না থাকে জামালপুরের বিষয়টি বিশেষ বিবেচনায় নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মানিকগঞ্জ এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এস এ জিন্না কবির, ধন্যবাদ আপনাকে।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা সবাই জানি এই গণতান্ত্রিক সরকারের বিপ্লবী প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরে বলেছিলেন যে একটি দেশ একটি জাতি যদি উন্নত হতে পারে তাহলে তার প্রথম শর্ত মাদক চাঁদাবাজি এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলার। সেই দৃষ্টিকোণ থেকে আমি আমার নির্বাচনী এলাকার তিনটি উপজেলার নদীর এপারে ওপারে অবস্থিত, নদীর ওপারে যে অংশটি অবস্থিত সেখানকার আইন শৃঙ্খলা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমার প্রশ্ন যে এই এলাকা দিয়ে মাদক এবং বিভিন্ন নিষিদ্ধ দ্রব্য পাচার হয়ে আসছে, এটাকে বন্ধ করার জন্য দৌলতপুর উপজেলার চরাঞ্চল এবং শিবালয় উপজেলার চরাঞ্চলে দুটি পুলিশ ফাঁড়ি করা সম্ভব কিনা বা করা যায় কিনা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে।
0: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। কুষ্টিয়ার চার আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আফজাল হোসেন, ধন্যবাদ।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া চার। আমার নির্বাচনী এলাকাটা নদীর দ্বারা তিন ভাগে বিভক্ত। আমার খোকসার গড়াই নদীর উপরে খোকসা জানিপুর ঘাট থেকে উসমানপুর ঘাট পর্যন্ত একটা ব্রিজ নির্মাণের জন্য দীর্ঘদিনের দাবি উঠে এসছে মাননীয় স্পিকার। সেই সাথে কুষ্টিয়া শহরের বড়বাজার থেকে ঘোড়াইঘাট পর্যন্ত আরও একটি আবরার ফাহাদের নামের একটা ব্রিজ নির্মাণের জন্য দীর্ঘদিনের দাবি উঠে আসছে, কিন্তু এটা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমি মাননীয় স্পিকার, নদী দ্বারা বিভক্ত হওয়ার কারণে ছাত্রদের স্কুল কলেজে যাতায়াতের চরম অসুবিধা হয়। কুষ্টিয়ার ঘোড়াইঘাটে যে নৌকা পারাপারের ব্যবস্থা আছে মাননীয় স্পিকার, এখানে মাঝে মধ্যেই দুর্ঘটনায় নৌকা ডুবিতে অনেক আহত নিহতের ঘটনা ঘটেছে। সেই সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, লালন শাহের মাজার, মীর মোশাররফ হোসেনের তীর্থভূমিসহ অনেক পর্যটন এলাকা মাননীয় স্পিকার। এই ব্রিজ দুটি নির্মাণ হলে আমার এলাকার যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত হবে, সেই সাথে পর্যটকদের এখানে আগমন ঘটবে অনেক এবং আমার এলাকার ব্যবসা বাণিজ্যের অনেক উন্নতি হবে। এজন্য মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রীর নিকট আমার আবেদন, আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া চারের খুকসার জানিপুর ঘাটে এবং কুমারখালীর ঘোড়াইঘাট থেকে বড়বাজার ঘাট পর্যন্ত দুটি ব্রিজ নির্মাণ করে আমার এলাকার উন্নয়নের ব্যাপারে সহযোগিতা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। সিলেট পাঁচ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল হাসান। জনাব মোহাম্মদ আবুল হাসান, উনি বোধহয় সংসদে উপস্থিত নেই। মৌলভীবাজার চার আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী। জনাব মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার জেলা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর দু তীরে উন্নত মানের বন্যা প্রতিরোধ বাঁধ নির্মাণ এবং আধুনিক পদ্ধতিতে ড্রেজিংকরণ প্রসঙ্গে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীতে প্রতি বছর উজান থেকে নেমে আসা ভারতীয় পানির স্রোত ও পাহাড়ি ডলে প্রতি বছরই বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে বন্যা প্রতিরোধ বাঁধ ফাটল ও বাঁধ ভেঙে অসংখ্য ঘরবাড়ি, ফসলি জমি, গবাদি পশু, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলার সাথে জেলার সংযোগ বিচ্ছিন্ন, এমনকি পানির স্রোতে লোকজনও বেশি গিয়ে মৃত্যুমুখে পতিত হয়। এই বছর বিশেষ করে ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী মোকাবিলা নামক স্থানে ধলাই নদীর বাংলাদেশ অংশ বন্যা প্রতিরোধ বাঁধ নাই বললেই চলে। অতিরিক্ত বৃষ্টি হওয়ার পাহাড়ি ডলের পানিতে সব কিছু তলিয়ে যায়, জনগণের অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এবং লক্ষ লক্ষ লোক, গবাদি পশু পানিবন্দী হয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়, আর্থিকভাবে অনেকে ক্ষতির সম্মুখীন হয়। এমত অবস্থা থেকে পরিত্রাণের জন্য জরুরি ভিত্তিতে ধলাই নদীর বাঁধ ও আধুনিক পদ্ধতিতে ড্রেজিং করে জনগণের দুর্ভোগ লাঘব করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। কুড়িগ্রাম এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আজকে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় 71 বিধিতে একটি বিষয় নিয়ে এসেছি। আমার নির্বাচনী এলাকা ভুরুঙ্গামারী উপজেলায় গত 5 জুনে অগ্নিকাণ্ডে 105টি দোকান ভস্মীভূত হয়ে যায় এবং এই ব্যবসায়ীরা এই শুধুমাত্র এই ব্যবসার উপরই তাদের জীবন নির্বাহ করে ছেলেমেয়েদের লেখাপড়া সহ আনুষঙ্গিক ব্যয়ভার এর মাধ্যমে তারা করে থাকে। এখন আমরা যতটুকু খোঁজ নিয়ে দেখেছি তাতে 10-12 কোটি টাকার ক্ষতি হয়েছে। আমি ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ এবং কল্যাণ তহবিলে আবেদন জানিয়েছি। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রীর কাছেও আমি আবেদন করেছি, যাতে করে আজকে যাদের যে সম্বলটুকু ছিল, সম্বল হারানো ব্যবসায়ীরা আজকে দিশাহারা অবস্থায় রয়েছে, তাদের বাড়িতে আজকে অনেকের খাবার পর্যন্ত নেই। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে নিয়োজিত মাননীয় মন্ত্রীর কাছে মানবিক দৃষ্টিকোণ থেকে অতি জরুরি ভিত্তিতে আমার এলাকার এই সমস্ত ব্যবসায়ীর যাতে করে তাদের ব্যবসাটা নতুন করে আবার পুনরায় চালু করতে পারে।
0: মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। ঢাকা 16 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল বাতেন। জনাব মোহাম্মদ আব্দুল বাতেন, ধন্যবাদ।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার আসন ঢাকা 16, পল্লবী এবং রুকনগর এলাকায়। আমরা সকলেই জানি এবং ভুক্তভোগী, ঢাকা শহরে প্রচণ্ড যানজট এবং চলাচল করতে আমাদের অনেক অসুবিধা হয়। ঢাকা শহরে যেসব বাস চলাচল করে তার একটি বড় অংশ পল্লবী থেকে উৎপত্তি হয়, বাসগুলো পল্লবী থেকে ছাড়ে। মিরপুর 12 নম্বর সেকশন পল্লবী, এই বাসগুলোর জন্য কোনো কেন্দ্রীয় পার্কিং এলাকা নাই, যে কারণে এই বাসগুলো রাস্তার উপরে প্রধান সড়ক এবং আবাসিক এলাকার রাস্তার উপরেও পার্কিং করা থাকে এবং মানুষের চলাচল করতে অনেক অসুবিধা হয়। এছাড়াও বাউলিয়াবাদ আবাসিক এলাকার পশ্চিম পাশে কালসিমোড়ের উপরে, কালসিমোড় হচ্ছে মিরপুরের সঙ্গে ঢাকা সেনানিবাসের সঙ্গে সংযোগকারী একটি রাস্তা, এই রাস্তার এই কালসিমোড়ের উপরে এখানে অসংখ্য ট্রাক, কয়েকশো ট্রাক পার্কিং করা হয়, ট্রাকেরও কোনো পার্কিং নাই, যে কারণে প্রচণ্ড ধরনের জনভোগান্তির সৃষ্টি হয়েছে। এবং জানা যায় এই রাতের বেলা এই ট্রাক এবং বাসগুলো থেকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের নেতৃত্বে বিভিন্ন পরিমাণ টাকা চাঁদা হিসাবে অথবা পার্কিং ফি হিসাবে গ্রহণ করা হয়, যেটা কোনোবশতেই সরকার অনুমোদিত নয় এবং অন্যায়। তো আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টাকর্ষণ করছি, মিরপুরে এখনও অনেক সরকারি খাস জমি আছে, সেখানে একটি বহুতল পার্কিং করার ব্যবস্থা।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। যশোর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ গোলাম রসুল। জনাব মোহাম্মদ গোলাম রসুল।
7: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার বিষয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় বাংলাদেশে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সুযোগ সুবিধা প্রদান এবং শিক্ষকদের বেতন বৈষম্য দূরকরণ প্রসঙ্গে। অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে দেশে প্রাথমিক শিক্ষার সমান্তরালে ইবতেদায়ী মাদ্রাসাগুলো কোমলমতি শিশুদের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পোশাক, উপবৃত্তি, ইউনিফর্ম ও দুপুরের খাবার সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেলেও ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীরা এসব মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। মাননীয় স্পিকার, বাংলাদেশে এই মুহূর্তে রেজিস্ট্রেশন প্রাপ্ত 4,300 ইবতেদায়ী মাদ্রাসা আছে। সরকারি অনুদান পায় এই 4,300-র মধ্যে 1,519টি মাদ্রাসা। প্রধান শিক্ষক পায় 3,500 টাকা, সহকারী শিক্ষকরা পান 3,300 টাকা। এই মাদ্রাসাগুলোতে প্রায় 7 লক্ষ ছেলেমেয়ে লেখাপড়া করে। গত 28 ফেব্রুয়ারি 2025 অন্তর্বর্তীকালীন সরকার এই মাদ্রাসাগুলোকে সরকারিকরণ করার জন্য একটি প্রজ্ঞাপন জারি করেছিল, কিন্তু যেটা পরবর্তীতে আর কখনো বাস্তবায়ন হয়নি। এবং এখানে যে ছাত্রছাত্রীরা লেখাপড়া করে, অনেক ছাত্রছাত্রী মাদ্রাসা আছে যে একই ক্যাম্পাসে প্রাইমারি স্কুল আছে, সেই প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা দুপুরবেলার টিফিন খায়, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসার এই ছাত্রছাত্রী তারা সেটা দেখে। তাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী বাংলাদেশের এই মুহূর্তে সরকারি প্রাইমারি স্কুলের ছাত্রদেরকে ছাত্রীদেরকে পোশাক দেওয়া হচ্ছে, কিন্তু একই ক্যাম্পাসে দেখা যায় ইবতেদায়ী মাদ্রাসার এই ছাত্রদের কোনো পোশাক নাই। কাজেই আমি আজকে মহান সংসদে আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী দৃষ্টাকর্ষণ করতে চাই, এই যে ইবতেদায়ী মাদ্রাসার এই বেহাল দশা থেকে উত্তীর্ণ করার জন্য ছাত্রছাত্রীদের।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। ব্রাহ্মণবাড়িয়া 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান।
8: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর একটি অবহেলিত জনপদ। আমার এই নির্বাচনী এলাকায় নবীনগরে তেমন কোনো রাস্তাঘাট নেই, বেশিরভাগ রাস্তাই কাঁচা, তাছাড়া বেশিরভাগ অনেক জায়গায় নৌকা পথে যাতায়াত করতে হয়। আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর এবং নরসিংদী জেলার রায়পুরা থানার মধ্যে একটি নদী মেঘনা নদী প্রবাহিত হয়েছে। আমার এলাকার অসংখ্য মানুষ প্রতিদিনই রায়পুরাতে আসা যাওয়া করে, রায়পুরাতে থেকেও আমার এলাকায় অনেক লোকজন প্রতিদিনই আসা যাওয়া করে, জীবনের ঝুঁকি নিয়ে নৌকা পথে মানুষ আসা যাওয়া করতে হয়। আমি মাননীয় নৌ পরিবহন মন্ত্রীর কাছে আবেদন জানাব যে আমাদের এই নির্বাচনী এলাকা নবীনগরের দড়াভাঙ্গা থেকে রায়পুরার নীলিক্কা পর্যন্ত একটি ফেরি চালু করার ব্যবস্থা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা।
9: মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, কেন যেন অপ্রিয় বিষয়গুলো আমার ভাগেই আসে। গতকাল টিআইবি একটি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে বলা হচ্ছে সরকারের 100 দিনে 605টি খুন। আমি আশা করেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত থাকবেন, কিন্তু আমি সামনে তাকিয়ে দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নাই। কি আর করা, তার অনুপস্থিতিতেই বলি। সরকারের প্রথম 100 দিনে দেশে হত্যা অপহরণ সহ বিভিন্ন অপরাধে উদ্বেগজনক হারে ঘটেছে বলে দাবি করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই সময় দেশে 605টি খুন, 196টি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানায় সংস্থাটি। প্রতিবেদনে দেওয়া পরিসংখ্যানে দেখা যায় মার্চ ও এপ্রিল মাসে মোট 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে 129টি, চুরির ঘটনা 2214টি, এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল 3496টি। আলোচিত সময় ধর্ষণের শিকার হয়েছে 78 থেকে 102 জন, গণধর্ষণের শিকার 30 থেকে 36 এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা 49 থেকে 71 জন। মাননীয় স্পিকার, আমাদের এই পরিসংখ্যানটি স্পষ্ট করে দেয় বাংলাদেশে গত 3 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি। আমি বলেছিলাম যে এই সরকারের অর্থনীতি এবং আইন শৃঙ্খলা, এই দুটো বিষয়ে যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের উপরে নির্ভর করবে 50% এবং বাকি 50% অন্যান্য মন্ত্রণালয়ের উপরে, যে এই সরকারটি কতটুকু সফল বা ব্যর্থ হবে। আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে আমার পক্ষে সহজ হতো আরো স্পষ্ট করে বলা যে এই সরকারের সফলতার 50% দায় অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর নির্ভর করে। সুতরাং
0: মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ। ফেনী এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মুন্সী রফিকুল আলম। মুন্সী রফিকুল আলম,
1: নির্বাচনী এলাকা ফেনী এক, আমাদের সকলের প্রিয় নেত্রী, আমাদের মা, যিনি এই দেশের জন্য গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, ওনার স্মৃতি বিজড়িত ফেনী এলাকা। আমার এই নির্বাচনী এলাকায় মহুরী কহুয়া সিলোনিয়া নদী প্রবাহিত, প্রতি বৎসর বন্যায় যখন আমাদের পার্শ্ববর্তী দেশে যে প্রবল বৃষ্টি হয় সেই বৃষ্টির পানিতে আমাদের এই এলাকার বাঁধ ভেঙে এলাকার মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আপনার মাধ্যমে মাননীয় পানি সম্পদ মন্ত্রী দৃষ্টি আকর্ষণকে বলতে চাই যে আমাদের এই বাঁধটিকে একটি শক্তিশালী বাঁধ নির্মাণ করে এই ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী অঞ্চলে মানুষকে এই বন্যার হাত থেকে রক্ষা করার জন্য তিনি কি পরিকল্পনা গ্রহণ করেছেন সেই বিষয়ে আমি আপনার মাধ্যমে জানতে চাইছি। আপনাকে ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71-এর আওতায় প্রাপ্ত নোটিশ সমূহের উপর 2 মিনিটের বক্তব্য রাখার পর্ব এখানেই শেষ হল। দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধি 71 অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনা। প্রথমে আমি মাননীয় সদস্য নীলুফার চৌধুরী মনি মহিলা আসন 10-কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি।
10: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। বহু বছর পর এই মহান জাতীয় সংসদে আবার দাঁড়িয়েছি, সেই জন্য মহান আল্লাহ তাআলার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার মাধ্যমে বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের প্রাণপুরুষ, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি কার্যপ্রণালী বিধির 71 অনুসারে জাতীয় জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করছি। আমার নোটিশের উত্থাপনীয় বিষয় হচ্ছে রাজধানী ঢাকার দুই সিটির সহ দেশের সকল বিভাগীয় জেলা শহরের খেলার মাঠ ও পার্ক উদ্ধার এবং মাদকসেবীদের কবল থেকে মুক্ত প্রসঙ্গে রাজধানী ঢাকা সহ সকল শহরের পার্ক ও খেলার মাঠগুলো একসময় ছিল শিশু কিশোরের দৌড়ঝাঁপ, খেলাধুলা আর বয়স্কদের বিকেলে অবসরের জায়গা। এখানে মাদকের কারবার, হকারের উৎপাত আর বখাটের আড্ডা এখন চলছে। কোথাও দখল, আবার কোথাও শিশু পার্কের নামে বাণিজ্যিক ব্যবহার হারিয়েছে তার সৌন্দর্য। ফলে ইট পাথরের নগরে মোবাইল পর্দায় আশ্রয় খুঁজে নিতে চায় সমাজের সকল শ্রেণীর মানুষ। পার্ক ও খেলার মাঠগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য কোনোভাবেই নিরাপদ নয়। এগুলোকে মাদকসেবীদের হাত থেকে মুক্ত করতে সিটি কর্পোরেশন ও সকল শহর কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। দীর্ঘদিন যাবৎ সরকার ক্ষমতায় থেকে খেলার মাঠ ও পার্কগুলো নিজেদের সম্পদ ভেবে ভাড়া খেয়েছে মানুষ স্পিকার। মানুষ স্পিকার, খেলার মাঠ পার্কের বড় অংশই জনসাধারণের হাতছাড়া হয়ে যাচ্ছে। কোথাও কোথাও মাঠ আছে, ব্যবহার করা যাচ্ছে না। কোথাও পার্ক আছে, তা মাদকসেবী ও বখাটেদের নিয়ন্ত্রণে রয়েছে। এক সময় বিকালের মাঠ ছিল শহরের শৈশবের অবিচ্ছেদ্য অংশ। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা সময় কাটত শিশুদের সময়। মানুষ স্পিকার, খেলার মাঠ ও পার্কে শুধু বিনোদনের জায়গা নয়, বরং নগরের ফুসফুস ও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য অবকাঠামো হিসেবে বিবেচনা করা যায়। বিষয়টি অতীব জরুরি গুরুত্বপূর্ণ সম্পন্ন বিধায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মাননীয় মন্ত্রীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছি। মাননীয় স্পিকার, ঢাকা শহরের খেলার মাঠ অনেকটা কাজের গরু খাতায় আছে, গোয়ালে নাই। ডয়চে ভেলের রিপোর্ট অনুযায়ী ঢাকা সিটির দুইটা সিটি কর্পোরেশনে 129টি ওয়ার্ডের মধ্যে মাত্র 235টি খেলার মাঠ রয়েছে। ওয়ার্ড প্রতি দুইটারও কম, প্রতি ওয়ার্ডে দুইটা খেলার মাঠেরও কম রয়েছে। সেই মাঠগুলো বাস্তব চিত্র আরও ভয়াবহ। এদের মধ্যে মাত্র 42টা জনগণ কোনো মতে ব্যবহার করতে পারে, অর্থাৎ তার শতাংশ হচ্ছে মাত্র 18%। বিভিন্ন প্রতিষ্ঠানের দখলে আছে 60%, আর সরকারের দখলে আছে 7%। সূত্র হচ্ছে ডয়চে ভেলে। মাননীয় স্পিকার, দখলকৃত মাঠে নানা স্থাপনা, ক্লাব, মার্কেট, এমনকি হাটবাজার পর্যন্ত গড়ে উঠেছে। মাননীয় স্পিকার, রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, তখন বিচারের বাণী নিভৃতে কাঁদে। থুপ খোলা মাঠটিতে সিটি কর্পোরেশন তাদের নিজের খেলা বন্ধ করে দিয়ে মার্কেট গড়ে তুলেছে থুপ খোলা মাঠটিতে। শ্যামলী মাঠটিতে বসেছে কাঁচা বাজার, মিরপুরে পাইকারি পণ্যের আড়ত সহ অনেক মাঠগুলো এরকম সাপ্তাহিক বাজার অথবা প্রতিদিনকার বাজার রয়েছে। আজকের পত্রিকা 5/11/2024-এ ঢাকা শহরের বিভিন্ন খেলার মাঠে পানির পাম্প বসানো মাঠগুলো সংকুচিত হয়ে পড়েছে। এই জন্য আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর আবারও দৃষ্টি আকর্ষণ করছি। দেশের বিভিন্ন জায়গায় খেলার মাঠ দখল করে মেলা, গরুর হাটও বসানো হয়েছে। ইনকিলাব বলেছে 1/3/2025-এ ঢাকার 126টি মাঠ হারিয়ে গেছে। এই যে হারানো মাঠগুলো আমরা ফিরে পেতে চাই মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে আজকে মাননীয় মন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমাদের শিশুরা আবার খেলার মাঠে হারিয়ে যেতে চায়, খেলার মাঠে ফিরে যেতে চায়। তারা বই খাতা এবং খেলার মাঠটাই তাদের সহায় হোক। কোনো আমরা সাইবার বা কোনো আপনার এই যে টেলিফোন বা এই যে মোবাইল ফোনের মধ্যে আমরা রাখতে চাই না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় সদস্য, আপনাকেও ধন্যবাদ। মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় মন্ত্রী,
11: আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় সংসদ সদস্যকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের এই সংসদের মাধ্যমে গোটা জাতির সামনে তুলে নিয়ে এসেছেন। এই যে এখানে উনি যে বর্ণনাগুলো দিয়েছেন তার বেশিরভাগই সত্য ঘটনা। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে খেলার মাঠগুলোকে এবং ফাঁকা জায়গাগুলোকে দলীয় কারণে সব দখল করে নেওয়া হয়েছিল। আমরা সরকার গঠন করবার পরে আমরা চেষ্টা করছি সেই মাঠগুলোকে এবং খেলার যে সমস্ত জায়গা রয়েছে সেগুলোকে উদ্ধার করার জন্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন অধিকাংশ পার্ক খেলার মাঠ বর্তমান সরকার ক্ষমতায় আসার পূর্বে প্রায় বেদখল ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত পার্ক বা খেলার মাঠ নিজেদের দখলে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু করা হয়েছে ইতিমধ্যে। উদাহরণস্বরূপ গুলিস্তান পার্ক তথা শহীদ মতিউর রহমান পার্কটি মারাত্মক অবস্থানে সহ বিভিন্ন ধরনের ভবঘুরে সহ ভাসমান হকারদের দখলে ছিল। বর্তমানে ভবঘুরে ভাসমান হকার মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটি আদর্শ পার্কে পরিণত করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অধিক্ষেত্রে সিটি কর্পোরেশন ও অন্যান্য সংস্থার মালিকানাধীন 256টি পার্ক খেলার মাঠ রয়েছে। এইগুলোকে উদ্ধার করা এবং পর্যায়ক্রমে সেগুলোকে খেলার উপযোগী করে তোলার চেষ্টা চালানো হচ্ছে এবং তার আপনার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য যে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরতে দেশের খেলাধুলার মান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সাথে শিশুরা খেলার মাঠে খেলাধুলা করতে পারছে। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে প্রাইমারি স্কুলের আপনার এটা সারা দেশ জুড়ে প্রাইমারি স্কুল ইন্টার স্কুল কম্পিটিশন করে ফুটবল ইতিমধ্যে আপনার অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই খেলাধুলাগুলোকে আপনার এখন অনেক বেশি করে চর্চা করা হচ্ছে এবং সেগুলো মাঠ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরতে দেশের খেলাধুলার মান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সাথে শিশুরা খেলার মাঠে খেলাধুলা করতে পারছে। আদালতের নির্দেশনার আলোকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ সর্বদা খেলার মাঠ ও ফুটপাথ হতে অবৈধ দখল উচ্ছেদ করতে বাধ্যপরিকর। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। ঢাকা সিটি কর্পোরেশনের কিছু উল্লেখযোগ্য খেলার মাঠ ও পার্কের উন্নয়ন করা হয়েছে। 35 নম্বর ওয়ার্ডের মালিতলা পার্ক, শহীদ মতিউর রহমান পার্ক গুলিস্তান, মতিঝিল পার্ক আদমজি কোর্ট বিল্ডিং মতিঝিল, নবাবগঞ্জ পার্ক নবাবগঞ্জ লালবাগ, ওসমানী উদ্যান উন্নয়ন কাজ চলমান, যাত্রাবাড়ি শিশু পার্ক, ইসলামবাগ বশিরুদ্দিন পার্ক, শাহবাগ শিশু পার্ক, হাজি আব্দুল আলিম খেলার মাঠ ঢাকেশ্বরী রোড ঢাকা, রসুলবাগ পার্ক খেলার মাঠ রসুলবাগ ঢাকা, দেলোয়ার হোসেন খেলার মাঠ শ্মশানঘাট আরএনডি রোড ঢাকা, জোরপুকুর খেলার মাঠ খিলগাঁও, বাসাবো খেলার মাঠ শহীদ আলাউদ্দিন পার্ক বাসাবো মেইন রোড, সাদেক হোসেন খোকা খেলার মাঠ দক্ষিণ গোরান সুলতান ভূঁইয়া ঝিল পার্ক খেলার মাঠ বাসাবো বারুর মাঠ দক্ষিণ বাসাবো এর উন্নয়ন কাজ চলছে, গজমহল শিশু পার্ক হাজারীবাগ পুরাতন থানা জিকাতলা, হাজারী পার্ক পার্ক হাজারীবাগ, আমলিগোলা খেলার মাঠ জগন্নাথ সাহা রোড। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন পার্ক মাঠের সংখ্যা 38টি। উক্ত পার্ক মাঠগুলো আধুনিকায়ন করা হয়েছে এবং পার্ক মাঠ জনসাধারণের সর্বত্র সর্বদা উন্মুক্ত রাখা হয়েছে। ডিএনসিসির সকল পার্ক মাঠের অবৈধ দখলমুক্ত রাখার লক্ষ্যে উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় নগরীর 41টি ওয়ার্ডে পর্যায়ক্রমে একটি করে খেলার মাঠ পার্ক নির্মাণ করা হবে। এরই অংশ হিসেবে বর্তমানে 5টি খেলার মাঠ পার্ক উন্নয়নের কাজ চলমান আছে এবং 1টি খেলার মাঠ পার্ক উন্নয়নের কাজ সমাপ্ত হয়েছে। ইতিমধ্যে নগরীর বিভিন্ন জায়গায় আরও 12টি খেলার মাঠ উদ্যান উন্নয়নের জন্য একটি নতুন পার্ক ডিপিপি প্রণয়ন করা হচ্ছে। খুলনা সিটি এলাকার 8টি পার্ক স্থানীয় শিশু কিশোরদের খেলাধুলা এবং বয়স্কদের বৈকালিক বিনোদনের অন্যতম প্রধান স্থান। উক্ত পার্ক সময়ের নামগুলো আমি আপনাদের জানাচ্ছি। খালিশপুর ওয়ার্ল্ড ল্যান্ড শিশু পার্ক, গল্পাবাড়ি সিনিয়র লিনিয়ার পার্ক, হাদিস শহীদ হাদিস পার্ক, সোনাডাঙ্গা সোলার এনার্জি পার্ক, জাতিসংঘ শিশু পার্ক, গোলকমণি শিশু পার্ক, সোনাডাঙ্গার আবাসিক এলাকার পার্ক, নিরালা আবাসিক এলাকার পার্ক। জনসাধারণের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পার্ক সমূহে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়ে থাকে। এভাবে দেশের সকল বিভাগীয় জেলা শহরে খেলার মাঠ ও পার্ক উদ্ধার ও মাদক সেবীদের কবল থেকে উদ্ধারের প্রক্রিয়া চলমান আছে। আমি উল্লেখ করতে চাই মাননীয় স্পিকার, যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখন এই খেলাধুলাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইন্টার স্কুল স্পোর্টস, ইন্টার স্কুল কালচারাল অ্যাক্টিভিটিস এগুলো এখন অনেক বেশি বেড়ে গেছে। সুতরাং আমরা বিশ্বাস করি এই কাজগুলোর মধ্য দিয়ে, এই অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে আমাদের আশঙ্কা যেটা করেছেন মাননীয় সংসদ সদস্য সেটা অনেকাংশেই কমে আসবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। আমার কাছে মনে হয় ইট হ্যাজ বিন অবজার্ভ যে থ্রু আউট দ্য কান্ট্রি খেলাধুলার গতি পাচ্ছে ব্যাপকভাবে। মাননীয় সদস্য নীলুফার চৌধুরী মণি, এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে একটা প্রশ্ন করতে পারেন প্লিজ, প্রশ্ন স্টেটমেন্ট না।
10: মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, আমাদের আমার লিডার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি খেলার জন্য অনেক সুযোগ সুবিধা সৃষ্টি করছেন, সেইখানে আমাদের খেলার যে মাঠগুলো আছে সেইখানে কিন্তু মাদক সেবীরা বর্তমানে সকাল সন্ধ্যার অবস্থান করছে, সন্ধ্যার পরে তো বলার বাহুল্য। সেই জায়গায় ওনাদের কি এই এই মাদকসেবীদের যদি দূরে না সরান তাহলে আমাদের সন্তানরা যারা মাঠে যাবে তারা তাদের সান্নিধ্যে কখনো বা কখনো এই মাদক সেবনে অভ্যস্ত হয়ে উঠতে পারেন, সেখানে মাননীয় মন্ত্রী মহোদয়ের করণীয় কি? ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী মহোদয়,
11: এই বিষয়টা অত্যন্ত একটা বড় ধরনের সমস্যা গোটা জাতির সামনে আজকে এসেছে। মাদক এই বিষয়টি আমাদের জাতীয়ভাবেই আমাদের মোকাবেলা করতে হবে, এবং আমরা ইতিমধ্যেই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে যে নির্দেশ দিয়েছেন, আমরা দেখছি যে ইতিমধ্যেই যারা মাদকের ব্যবসা করছে বা মাদক সেবন করছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে আপনার আইনের আয়তায় নিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু একই সঙ্গে আমি মনে করি যে একটা সোশ্যাল মুভমেন্ট যদি না হয়, এবং সোশ্যাল মুভমেন্টটাকে আমাদেরকে সবচেয়ে বেশি আগিয়ে নিয়ে যেতে হবে, এবং সেটা ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যুবদল আমাদের যুবক শ্রেণী এবং আমাদের বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন এই ব্যাপারে ব্যাপক প্রচারণার মাধ্যমে একটা সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং মাদককে সেই আপনার পরিহার করার ব্যাপারে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে।
0: আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন নরসিংদী পাঁচকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
12: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার জরুরি যে বিজ্ঞপ্তিটি এসেছে সেটা হলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এতদিন কাজের গুণগত মান ঠিক রাখার জন্য অন্য জেলা বা বিভাগের ঠিকাদারদের থেকে স্থানীয় ঠিকাদারদেরকে প্রাধান্য দেওয়ার বিষয় প্রসঙ্গে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দেশে গ্রামীণ কাঠামো গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণ সড়ক সেতু কালভার্ট শিক্ষা প্রতিষ্ঠান বাজার অবকাঠামো সহ নানা উন্নয়নমূলক কাজ এলজিডির মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্প জনগণের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্থানীয় অর্থনীতিকে সচল রাখতে বিশেষ অবদান রাখছে। কিন্তু দুঃখের বিষয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্থানীয় এলাকার কাজ অন্য জেলা বা বিভাগের ঠিকাদারদের নিকট প্রদান করা হয়, ফলে প্রকল্প বাস্তবায়নে নানা সমস্যা দেখা দেয়। বহিরাগত ঠিকাদাররা অনেক সময় নিয়মিত কাজ তদারকি করেন না, স্থানীয় বাস্তবতার সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকে না, শ্রমিক ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হয় এবং কাজের গুণগত মানও প্রশ্নবিদ্ধ হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়া, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং রক্ষণাবেক্ষণে অবহেলার মতো অভিযোগও প্রায়ই উঠে আসে। একই সাথে আবার সেই কাজ হাতবদল হয়ে স্থানীয় ঠিকাদারদের কাছে ফেরত আসে। একইভাবে সেই স্থানীয় ঠিকাদাররা যদি প্রফেশনাল না হয় তখন আবার তার হাত বদল হয়, এতে করে কাজের খরচ বেড়ে যায়, আর এই বাড়তি খরচ মেটাতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয় আর তাতে কাজের গুণগত মান নষ্ট হয়ে যায়। অন্যদিকে স্থানীয় ঠিকাদাররা এলাকার ভৌগোলিক অবস্থা, জনসাধারণের চাহিদা, যোগাযোগ ব্যবস্থা, মৌসুমী বাস্তবতা সম্পর্কে ভালোভাবে অবগত থাকেন, তারা কাজের প্রতি অধিক দায়িত্বশীল থাকেন, কারণ কাজের মান খারাপ হলে সরাসরি স্থানীয় জনগণের কাছে জবাবদিহি করতে হয়। এছাড়া স্থানীয় ঠিকাদারদের কাজের সুযোগ দিলে এলাকার অর্থনীতি সচল হয়, কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং স্থানীয় ব্যবসা বাণিজ্য উপকৃত হয়। এমত অবস্থায় আমি মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রী মহোদয়ের নিকট জোর আহ্বান জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে সমাধানের জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ আপনাকে মাননীয় সদস্য। মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি।
11: ধন্যবাদ মাননীয় স্পিকার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার অবকাঠামো সহ নানা উন্নয়নমূলক কাজ এলজিইডির মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষি পণ্যের সহজ বিপণনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে সচল রাখছে, যা জাতীয় অর্থনীতিকে বিশেষ অবদান রাখছে। মাননীয় স্পিকার, এই টেন্ডার এবং কাজের জন্য সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে সরকারের। সেই নীতিমালার অনুযায়ী এলজিইডির আওতাধীন জেলা, উপজেলা ও অন্যান্য ক্রয়কারীর কার্যালয় হতে পিপিএ 2006 এবং পিপিআর 2025 অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রেই দুটি পদ্ধতিতে ক্রয় কার্য সম্পাদন করা হয়। এগুলো হচ্ছে এক, সীমিত দরপত্র পদ্ধতি LTM, নির্দিষ্ট প্রাক্কৃতিক মূল্য সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত, এবং নির্দিষ্ট কিছু অবস্থার পরিপ্রেক্ষিতে দুই, উন্মুক্ত দরপত্র পদ্ধতি অর্থাৎ OTM, যে কোনো পরিমাণ প্রাকৃতিক মূল্যের জন্য প্রযোজ্য। তবে সীমিত দরপত্র পদ্ধতিতে LTM শুধুমাত্র জেলার ঠিকাদারগণ অংশগ্রহণ করে থাকেন। এই পদ্ধতিতে জেলার বাইরের ঠিকাদারদের অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। অপরপক্ষে উন্মুক্ত দরপত্র পদ্ধতি OTM এ দরপত্রের শর্ত অনুযায়ী অভিজ্ঞ ঠিকাদারদের অভিজ্ঞতা প্রয়োজনীয় তথ্যাদি যাচাই বাছাই করে দরপত্রের শর্তানুযায়ী মিল থাকলে জেলা ও জেলার বাইরের যে কোনো ঠিকাদার কাজ পেয়ে থাকেন। তবে সর্বক্ষেত্রে PPR এর আইন ও বিধি সঠিকভাবে অনুসরণ করা হয়। উল্লেখ্য যে কোনো পদ্ধতি দরপত্র আহ্বান করা হবে তা প্রকল্পের DPP উল্লেখিত ক্রয় পদ্ধতি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ PPA 2006 এবং PPR 2025 সালকে নির্দেশনা প্রদান করে থাকেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন।
13: ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে এখানে সমস্যাটা হলো ওই জায়গায় যে EGB টেন্ডার হয়। আমরা ফেসিস্টের আমলে দেখেছি EGB টেন্ডার হচ্ছে খুলনা, বরিশাল, দেশে প্রথম তল এলাকা থেকে, এবং একজন ফেসিস্টের লোক যখন EGB অংশগ্রহণ করে সে সহজে কাজটা পেয়ে যায়, কারণ তার ফাইল খুব স্ট্রং, তার প্রোফাইল স্ট্রং, কারণ ফেসিস্টের আমলে সে অনেক কাজ করেছে। কিন্তু অন্যান্য কন্ট্রাক্টর যারা আমাদের দলের অথবা ফেসিস্টের পর এই যে আমাদের যেটা বলি এই সরকার আমলে আমরা যারা এসেছি বা আমাদের অভিজ্ঞতা সম্পন্ন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার বা কোম্পানি যেগুলো তারা আছে, তারা কিন্তু তাদের সাথে পারে না। আমার প্রশ্নটা হলো যে তারা পর্দার আড়ালে থেকে কাজগুলো পেয়ে যায়, এই কাজটা বিক্রি করে 3-4 বিক্রি হওয়ার পরে লোকাল একজন প্রতিনিধির কাছে আসে, তারা কোনোদিন কাজ ওই স্থানীয় ওই কনসেশনের কোনো একটা কোম্পানি ছাড়া করতে পারবে না। কিন্তু তারা কার কাছে যাচ্ছে? স্থানীয় সে অযোগ্য লোকদের কাছে যাচ্ছে, স্থানীয় কোনো কোম্পানির কাছে যাচ্ছে না, কারণ তারা গোপনে থেকে কাজ পেয়ে কাজগুলো বারবার বিক্রি করছে। এই যে হাত বদল হয়ে যাচ্ছে, তাতে দাম কমে, তাতে তাদের টাকা কমে যায়, অ্যামাউন্ট কমে যাচ্ছে বলে ওই লোকটা কিন্তু যখন লোকালি পাচ্ছে কাজটা, সে কিন্তু যে কোনোভাবে তাকে লাভ করতে হবে, বিদায় সে নিম্নমানের মাল আমাল কিনে সে কাজ করছে। আমি তার প্রত্যক্ষ সাক্ষী, আমার এলাকায় 29টা
0: মাননীয় সদস্য, আপনি যা বলছেন অ্যাবসলিউটলি রাইট। দয়া করে কোশ্চেনটা করেন, আমরা মাননীয় মন্ত্রীর কাছে এই ব্যাপারে সুস্পষ্টভাবে জানতে চাই, বিকজ অল অফ আস মোর অর লেস সাফারিং ফ্রম দিস প্রবলেম। আপনি কোশ্চেনটা করেন, মাননীয় মন্ত্রী জবাব দিবেন।
13: আমার প্রশ্নটা হলো, আমরা যদি আমার জেলার ভিতরে কন্ট্রাক্টরের কাছে নিয়ে আসি, আমি তাকে ধরতে পারবো? পাশাপাশি ফেসিস্টটা যাতে না আসতে পারে সেই জন্য উনি কি ব্যবস্থা করবেন এই কন্ট্রাক্ট প্রসিডিউরের মধ্যে?
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী দয়া করে যদি মাননীয় মন্ত্রী
11: জি ধন্যবাদ। এই বিষয়গুলো আমরা অবগত আছি এবং আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি, অর্থমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। আমরা এই আইনটার কিভাবে রিভিউ করে এটা সঠিক লোকেরা যেন পায় সেটা আমরা বিবেচনা করব। ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ইট ইজ ইনডিড টাইম টু রিফর্ম, থ্যাংক ইউ। আমি এখন মাননীয় সদস্য হেলেন জেরিন খান মহিলা আসন 9-কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি।
14: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ 19 বছর 7 মাস 10 দিন পর আবার এই মহান জাতীয় সংসদে আসার সুযোগ পেয়েছি, কথা বলতে পারছি, সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে যখনই যেখানে সমস্যা দেখেছি, আওয়াজ তুলেছি, কথা বলেছি, সমস্যা সমাধান করার চেষ্টা করেছি এবং অনেক জায়গায় সমাধানও করেছি। আজকে একটি মানে এমন একটি বিষয় নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি, সেটা একটা মহামারী আকারে সমস্যা হয়ে বাংলাদেশের সামনে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি। আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমসাময়িক এবং জনস্বার্থ সংশ্লিষ্ট একটি বিষয়ে বক্তব্য দেওয়ার সুযোগ প্রদান করবার জন্য। আমরা এমন এক সময় অবস্থান করছি যখন তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ আমাদের জীবনযাত্রা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা বাণিজ্য এবং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বাংলাদেশও এ অগ্রযাত্রার অংশীদার। ডিজিটাল সেবার বিস্তার, মোবাইল ইন্টারনেটের প্রসার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক ব্যবহার নাগরিকদের তথ্যপ্রাপ্তি ও মত প্রকাশের সুযোগ বৃদ্ধি করেছে। কিন্তু মাননীয় স্পিকার, প্রতিটি প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে কিছু নতুন ঝুঁকিও সৃষ্টি হয়। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং এআই নির্ভর প্রযুক্তির অপব্যবহার জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুতর উদ্যোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে ভুয়া পরিচয়ে অসংখ্য অ্যাকাউন্ট ও পেজ পরিচালিত হচ্ছে। সংগঠিত বট নেটওয়ার্কের মাধ্যমে কৃত্রিমভাবে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। বিভ্রান্তিকর, মিথ্যা ও যাচাইবিহীন তথ্য দ্রুত ছড়িয়ে দেওয়া হচ্ছে। এআই ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও ও অডিও তৈরি করা হচ্ছে। ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং রাষ্ট্রের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার পরিচালিত হচ্ছে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম, জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সাম্প্রতিক প্রতিবেদনে মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশনকে আধুনিক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসাবে চিহ্নিত করা হয়েছে। কারণ মিথ্যা তথ্য শুধু বিভ্রান্তি সৃষ্টি করে না, এটি সামাজিক অস্থিরতা, রাজনৈতিক মেরুকরণ এবং জননিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। মাননীয় স্পিকার, আমাদের দেশেও এই চ্যালেঞ্জের মধ্যে আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার কন্যা জায়মা রহমান সহ দেশের রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবী নাগরিককে লক্ষ্য করে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনা ঘটেছে। মাননীয় স্পিকার, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের নারীরা। নারী জনপ্রতিনিধি, নারী সাংবাদিক, নারী চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, উদ্যোক্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজের বিভিন্ন স্তরের নারীরা নিয়মিতভাবে অনলাইন হয়রানি, সাইবার বুলিং এবং চরিত্র হরণের শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে তাদের ছবি বিকৃত করে প্রচার করা হয়, ভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়, কিংবা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হয়। আরও উদ্বেগজনক বিষয় হল কন্যা শিশু ও কিশোরীরাও এই ডিজিটাল হয়রানির ঝুঁকির মধ্যে রয়েছে। এই ধরনের কর্মকাণ্ড শুধু ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করে না, বরং মানসিক স্বাস্থ্য, শিক্ষা, কর্মজীবন এবং সামাজিক নিরাপত্তার উপরও নেতিবাচক প্রভাব ফেলে। মাননীয় স্পিকার, সাইবার অপরাধের প্রকৃতি আজ আন্তর্জাতিক। একটি ভুয়া অ্যাকাউন্ট এক দেশে বসে পরিচালিত হতে পারে, সার্ভার থাকতে পারে অন্য দেশে, আর এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের নাগরিকদের উপর। ফলে এই চ্যালেঞ্জ মোকাবেলায় কেবল জাতীয় প্রচেষ্টা যথেষ্ট নয়, আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনাকারী আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগ, তথ্য বিনিময় এবং আইনসম্মত সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন, যাতে এই অপরাধমূলক কন্টেন্ট দ্রুত শনাক্ত অপসারণ করা যায়, অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়। মাননীয় স্পিকার, আমি মনে করি বর্তমান বাস্তবতায় কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রথমত, ভুয়া আইডি সমন্বিত বট কার্যক্রম এবং এআই নির্ভর বিভ্রান্তিকর কন্টেন্ট শনাক্ত করার জন্য প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী করতে হবে। দ্বিতীয়ত, সাইবার অপরাধ তদন্তকারী সংস্থা,
0: মাননীয় সদস্য আপনার কষ্টবোধ
14: আমার শেষ হয়ে যাবে, এক মিনিট সক্ষমতা বৃদ্ধি করতে হবে। তৃতীয়ত, নারী ও শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে বিশেষায়িত সহায়তা ও দ্রুত প্রতিকার ব্যবস্থা আরো কার্যকর করতে হবে।
0: মাননীয় সদস্য, মে আই হাম্বলি রিকোয়েস্ট ইউ টু টেক সিট প্লিজ। আপনার কোশ্চেন হয়েছে, উত্তর দিবেন মাননীয় মন্ত্রী, প্লিজ টেক ইউর সিট, থ্যাংক ইউ। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, এই বিষয়ে আপনার বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি।
15: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এইরকম একটা প্রশ্নের অপেক্ষায় আমরা ছিলাম। আমরা এর জাতীয় গুরুত্ব সবাই অনুধাবন করেছি, এই জন্য সবাইকে ধন্যবাদ। কিছুদিন যাবৎ আমরা সবাই লক্ষ্য করছি, বাংলাদেশের সরকারের প্রধান, তার স্ত্রী, তার কন্যা, আমারও আছে, আমারও স্ত্রী পুত্র কন্যাকে দিয়েছে, অনেকেরই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের পরিবারের সদস্যদের নিয়ে অথবা রাজনৈতিকভাবে প্রতিপক্ষ বিবেচনায় যে সমস্ত কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে, ভার্চুয়াল মিডিয়ায় প্রকাশিত হচ্ছে স্বাধীনতার নামে এবং মত প্রকাশের স্বাধীনতার নামে, সেটা আসলেই মত প্রকাশের স্বাধীনতা কিনা সেটা পুনরায় সংজ্ঞায়িত করা দরকার। আমরা সেজন্য এই সামাজিক যোগাযোগ মাধ্যম বা যেটাতে আইনি ভাষায় আমরা বলছি সাইবার স্পেস, হুইচ ইনক্লুডস এভরিথিং, সোশ্যাল কমিউনিকেশন মিডিয়া, ভার্চুয়াল মিডিয়া সহ সব কিছু ইনক্লুড করা হবে, এবং এই সংজ্ঞাগুলো নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে। এবং আজকে সকালেই এই বিষয়ে আমি একটা আইনি সংস্কার করার জন্য ড্রাফটে হাত দিয়েছি। তা আমি জানতাম না আজকে এই কোয়েশ্চনটা কেন আসবে, এবং এটা মন্ত্রণালয় হিসেবে তথ্য মন্ত্রণালয়ের বিষয় যেহেতু কোরিলেটেড, আর এখানে সংসদের একটা বিধি মোতাবেক কেউ না থাকলে আমার জবাব দেওয়ার একটা বিধান আছে, সেই জন্য মাননীয় চিফ হুইপ একটা চিঠি আপনাদের দিয়ে রাখছে, ওই হিসাবে বলছি। উদ্দেশ্য ও কারণ সম্বলিত প্যারার মধ্যে আমরা যেটা ড্রাফট করার চিন্তা করছি খসড়া, তার মধ্যে আমি শুধু কয়েকটা লাইন পড়ি। সাইবার স্পেসে গুজব, অপতত্ত্বের ক্রমবর্ধমান বিস্তার, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিভ্রান্তিকর, অপমানকর, বিরক্তিকর ও মানহানিকর কন্টেন্ট তৈরি এবং প্রচারের প্রবণতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিকর কন্টেন্ট দ্রুত অপসারণের প্রয়োজনীয়তা, এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মের ফর্মসমূহের সাথে অধিকতর কার্যকর সমন্বয়ের জন্য সাইবার সুরক্ষা আইনের একটা সংশোধনী আনতে হবে, সেটা সাইবার সুরক্ষা আইন 2026 নামে আমরা অবহিত করব, এর কতিপয় বিধান সংশোধন আমরা করব। তার মধ্যে এই যে গুজব, অপতত্ত্ব, মানহানি এরগুলো নতুন করে সংজ্ঞায়িত করা হবে। এছাড়া সাইবার স্পেসে এরূপ কন্টেন্টের প্রকাশ প্রচার প্রতিরোধের জন্য একটা নতুন ধারার শাস্তির বিধান এখানে আনা হবে। সময়ের সাথে কার্যকর সমন্বয় এবং সময় সীমাভিত্তিক কন্টেন্ট অপসারণ ব্যবস্থা নিশ্চিত করার জন্য আর একটা নতুন বিধি সংযোজন করা হবে, কারণ এখন আমরা রিকোয়েস্ট করি হয়তো ছয় মাস পরে সেটা অপসারণ করে নাও করতে পারে, সেজন্য এটা আনা। আর এই যে রিপোর্টকৃত কন্টেন্টের অপসারণ প্রক্রিয়া অধিকতর কার্যকর এবং জবাবদিহিতামূলক করার জন্য সেখানে বিধান আনা হবে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য সংস্থাকেও আমরা এবং বাহিনীকেও এই সমস্ত তথ্য উপাত্ত অপসারণ ব্লক এবং স্থানান্তর করবার জন্য আমরা ব্যবস্থা রাখব। সেখানে আমরা অনেক অথরিটি আছে, জাতীয় সাইবার সুরক্ষা আইনের মহাপরিচালক আছে, প্রযোজ্য ক্ষেত্রে বিটিআরসি আছে, তাদেরকে আমরা এই ক্ষমতা দিতে পারি। এখানে বলে রাখি মাননীয় স্পিকার, জুয়া প্রতিরোধ আইন 1867 সনের আইন, সেই ব্রিটিশ আইন দিয়ে আমরা এখনো চলছি, সেইটা 1867। নতুন করে আশা করছি সংসদের এই সেশনে আইনটা আনতে পারব, ফাইনাল স্টেজে আছি জুয়া প্রতিরোধ আইন। সেই জায়গায় জুয়া, অনলাইন জুয়া, অফলাইন জুয়া, বিভিন্ন প্ল্যাটফর্ম এগুলো ব্যবহার করে যেই অপরাধগুলো সংঘটিত হচ্ছে তার সাথে মাদকও জড়িত, ওয়েটিং জড়িত, এগুলো এখন আধুনিকায়ন করতে হবে। আমরা আরও অনেক আইন আনার চেষ্টা করছি, আইনি কাঠামোটা দাঁড় করা গেলে সেটা তখন প্রয়োগের ব্যাপার, প্রয়োগের ক্ষেত্রে তখন মিস ইউজ হচ্ছে কিনা, অ্যাবিউজ হচ্ছে কিনা সেটা তখন দেখা যাবে, সংশোধনের মাধ্যমে যেতে হবে। কিন্তু আমরা আইনই আনি না মাননীয় স্পিকার। সবাই এখানে আমাকে বলছে যে মাদক প্রতিরোধ করুন, মাদকের জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ড্রাফটটা করে ফেলেছি, এই সেশনে হয়তো আনতে পারব। সেখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মধ্যে যারা মাদকের জন্য অপারেশন করতে যায়, মাদক ধরতে যায়, তাদের কোনো অস্ত্র নাই মাননীয় স্পিকার, অথচ যারা ড্রাগ ডিলার ব্যবসায়ী তারা তাদেরকে অত্যাধুনিক অস্ত্র সজ্জিত হয়ে আক্রমণ করে, তারা কোর্টে মামলা দায়ের করে কিন্তু পাশাপাশি পুলিশও মামলা দায়ের করে, অন্য কোনো অথরিটিও মামলা দায়ের করে। এখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তেমন ল্যাবরেটরির সুবিধা নেই এবং তাদের ট্রেনিংয়ের সুবিধা নেই, তাদের অস্ত্র ব্যবহার আমরা করতে দিতে পারি না। অধিকন্তু কিছু কিছু বিষয় আছে, আমার ডগ স্কোয়াড দরকার, যদি ডগ স্কোয়াড দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা যায়, শনাক্ত করা যায়, সেটা হচ্ছে উত্তম। কিন্তু সেই ডগ স্কোয়াড আমরা দুই একটা বাহিনীর কাছে আছে, যেমন পুলিশেরও একটা ডগ স্কোয়াড আছে, র্যাবের আছে, তারপরে অন্যান্য জায়গার আছে, এগুলো বলবো না, ডিফেন্স ফোর্সের আছে। কিন্তু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ যখন রিকুইজিশন দেবে তারা আসবে করবে, সেই আইনি ব্যবস্থাও নাই, সেই জন্য এখানে একটা ডগ স্কোয়াডের ব্যবস্থা করতে হবে। মোটামুটি মাদকের বিরুদ্ধে আমরা যে ফাইটটা করব সেটা আইনি সুরক্ষার মাধ্যমে, আইনি ব্যবস্থার মাধ্যমে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে একটা স্বয়ং সম্পূর্ণ অর্গানাইজেশন করার জন্য সেই আইনি প্রস্তাবগুলো আনবো মাননীয় স্পিকার। এইভাবে আমরা সামাজিক যে অনাচার অপকালচার শুরু হয়েছে সেখান থেকে নিষ্কৃতি পেতে পারব। সেই জন্য আমরা আগেই বলেছি এই জাতীয় সংসদের কাছে, এই জাতি নতুন জনপ্রত্যাশা অনুযায়ী অনেক কিছু আশা করে, ইনশাআল্লাহ আমাদের কেবল 3 মাস গেছে, আপনারা আরেকটু সময় দেন, দেখবেন ইনশাআল্লাহ আমরা আইনগতভাবে আমাদের কাঠামোগুলো শক্তিশালী করে এই জাতীয় প্রত্যাশা, এই সমস্ত অনাচার, সেই অপরাধ, এগুলো সব কিছুকে আমরা প্রতিরোধ করতে সক্ষম হব। ধন্যবাদ মাননীয় সদস্যকে এই প্রশ্ন উত্থাপন করার জন্য, ধন্যবাদ।
0: মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য আপনার কোনো কি প্রশ্ন আছে? যদি থাকে স্পেসিফিক কোয়েশ্চেন করবেন প্লিজ, ধন্যবাদ।
14: মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিস্তারিত বলেছেন, এরপরে আর তেমন কোনো প্রশ্ন থাকে না, শুধু একটা জায়গায় একটু প্রশ্ন রাখতে চাই। আমরা জানি যে আমাদের বিশেষ করে ফেসবুক কর্তৃপক্ষ মেয়েটার সাথে অনেক সময় যোগাযোগ করলে আমরা দেখতে পাই যে মেটা কর্তৃপক্ষ অনেক শব্দ আছে, অনেক বিষয় আছে যেখানে যদি মনে করে যে নৈরাজ্য সৃষ্টি হবে, উত্তেজনা সৃষ্টি হবে, সেখানে তারা নতুন নতুন পদক্ষেপ নিয়ে থাকে। তো সেই ব্যাপারে আমাদের বর্তমান সরকার এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ধরনের পদক্ষেপ নেবেন কিনা, এটাই হলো তার কাছে প্রশ্ন। আমি আবারও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই বিস্তারিত প্রশ্নের উত্তর দেবার জন্য। মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাটার সংক্রান্ত কোশ্চেন, যে ম্যাটার উত্তর দেয় না এই সংক্রান্ত কোশ্চেন, আপনি যদি জবাব দিতে পারেন প্লিজ। ফেসবুকের ম্যাটার
15: মানে স্পিকার, আমাদের পার্শ্ববর্তী দেশে তারা আইনি সুরক্ষার মাধ্যমে এমন বিধান করেছে, ম্যাটার 24 আওয়ার্সে তাদেরকে অ্যাকশন নিতে বাধ্য করেছে, কিন্তু আমাদের বিটিআরসি এবং এই সংশ্লিষ্ট সাইবার আইনে সেই বিধানটা নাই। আপনি মনে হয় লক্ষ্য করেছেন আমি জবাব দেওয়ার সময়।

মাননীয় সদস্যবৃন্দ, একাত্তর বিধির দুই মিনিটের বক্তব্য চলমান রয়েছে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জামালপুর পাঁচ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন।

0: এই সমস্ত ক্ষতিকর কন্টেন্ট অপসারণের বিষয়টা একটা সময় নির্ধারণ করে দেব, যে এই সময়ের ভিতরে এই কন্টেন্টগুলো অপসারণ করতে হবে, সেই বিষয়টা আমরা আইনে রাখবো। যেহেতু এখনো পর্যন্ত আইনি বিধান নাই, তাদেরকে আমরা রিকোয়েস্ট পাঠালে, বিটিআরসি থেকে রিকোয়েস্ট পাঠালে আমরা বিভিন্ন অথরিটির কাছ থেকে বিটিআরসিতে দিই, বিটিআরসি সেটা ব্যবস্থা নিতে পারে না। তখন এই মেটা বলেন বা টুইট বলেন আরও যারা বলেন তারা বলে যে তোমাদের তো আইনটা ঠিকমতো নাই, সুতরাং আইনি কভার না থাকলে সেটা প্রেশার দেওয়া যায় না। সেই বিধানটা করবো মাননীয় স্পিকার, আমরা সেই আইনটা নিয়ে আসলে আপনারা দেখবেন। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 16 জ্যৈষ্ঠ 1433, 9 জুন 2026 তারিখ রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
2: এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টস, FM 106 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
3: তো আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে যেতে পারি না, আমরা বাঙালি। কাছারি ঘর তো আছেই, কিন্তু কাছারি ঘর রাখতে হলে তো আমাকে চাষবাস করতে হবে, উৎপাদন করতে হবে।
4: বলছি হাসি কাছারি ঘরে বৈশা আলী বা তা আশা পোষা মাইকে শোনা
3: আর কি ঘরে বসে। বিষয়টা হচ্ছে আবহমান বাংলার ঐতিহ্য কি, অনেক ঐতিহ্যের মধ্যে লাঙ্গল কিন্তু আমাদের অন্যতম এবং হাতের লাঙ্গল এখনো পর্যন্ত গ্রামে দেখবে যাদের জমির পরিমাণ ছোট, কলের লাঙ্গল দিয়ে পোষাবে না, অর্থনৈতিক সমৃদ্ধি নাই, তারা কিন্তু এখনো পর্যন্ত ব্যবহার করে। তো সেই লাঙ্গলকে আমরা ভুলে গেলে চলবে না। আর সেই ঐতিহ্যের বিষয়টা যদি আমরা একটুখানি ঐতিহাসিক ভাবে ধারাবাহিক ভাবে শোনার চেষ্টা করি, তাহলে আমরা এই মুহূর্তে একটা আলোচনায় যেতে পারি। হ্যাঁ, আলোচনাটা উপস্থাপন করছেন সিদ্ধান্ত শঙ্কর জোয়ারদার, তিনি অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা। আর এটি একটি সাক্ষাৎকারমূলক আলোচনা, সাক্ষাৎকারটি নিয়েছেন বৈশাখী খাতুন। তো শুনে আসে তিনি কি।
5: আচ্ছা,

0: কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি আপনারা যেখান থেকে আমাদেরকে শুনছেন, আমি নওশিন ফারহান নূর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলবো আমাদের গ্রাম বাংলার অতি প্রয়োজনীয় চাষাবাদের যন্ত্র লাঙ্গল নিয়ে। আর এই নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন সিদ্ধার্থ শঙ্কর জোয়াদ্দার, প্রফেসর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। আপনাকে স্বাগত জানাই। প্রথমে আপনার কাছে জানতে চাই, লাঙ্গল মোটামুটি আমাদের পরিচিত চাষাবাদের দেশীয় একটা যন্ত্র, তবু আপনি একটু এর কার্যকারিতা সম্পর্কে আমাদেরকে বুঝিয়ে বলুন।
1: আমাদের দেশের কৃষিকার্যের ইতিহাসে লাঙ্গল অত্যন্ত পরিচিত একটা কৃষি যন্ত্র, আপনি জানেন, এবং অবশ্যই দেশীয় একটা যন্ত্র। লাঙ্গল জমি চাষে ব্যবহার্য অন্যতম একটা দেশীয় সরঞ্জাম। মাটি কর্ষণের জন্যই মূলত লাঙ্গল ব্যবহার করা হয়ে থাকে। বহুকাল আগের থেকেই লাঙ্গল সনাতনী কৃষি উৎপাদনের একটা অত্যন্ত পরিচিত এবং গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে পরিগণিত হয়ে আসে। সাধারণত দুটি শক্ত সামর্থ্য গরু দিয়ে এটাকে টানা হয় এবং মাঝে মাঝে অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষও কিন্তু এটাকে টেনে থাকে, এবং গ্রামে কৃষিকার্যের সাথে যারা জড়িত কিংবা কৃষির সাথে যারা পরিচিত তাদের অত্যন্ত চেনা একটা জিনিস হচ্ছে লাঙ্গল। লাঙ্গল ছাড়া কৃষক কিন্তু অর্থহীন।
0: লাঙ্গলের ব্যবহার ঠিক কত আগে থেকে হয়ে আসছে?
1: পোড়ামাটির প্লেটে সপ্তম শতাব্দীর প্রথম দিকে বাংলায় লাঙ্গল ব্যবহারের নিদর্শন পাওয়া যায়, কিন্তু নিশ্চিতভাবে

0: এর ব্যবহারের দিনক্ষণের হিসাব আমরা পাই না, তবে লোহার ফলা সহ আধুনিক লাঙ্গলের ব্যবহার লৌহ যুগের ঘটনা। লোহার ফলা ব্যবহারের পূর্বে লাঙ্গল ছিল সম্পূর্ণ কাঠের তৈরি এবং ব্যবহারের দিক দিয়ে তেমন একটা বেশি কার্যকরী ছিল।
1: এই ছোট্ট প্রযুক্তিটা সম্পর্কে আমাদেরকে আরেকটু বুঝিয়ে বলুন।
0: লাঙ্গলে কয়েকটা অংশ থাকে, যেমন হাতের মুঠো, হাতল, প্রধান দণ্ড, ফলা, কিলক ইত্যাদি। লাঙ্গল সামনের দিকে টেনে এর সরু ফলা মাটির কয়েক সেন্টিমিটার নিচে ভেদ করানো হয় এবং এর সাহায্যে মাটির উপরিভাগ ভেঙে ফেলা হয় এবং ভাঙার সময় মাটি ফলার উভয় দিকেই নিক্ষিপ্ত হয়ে থাকে এবং ছড়িয়ে পড়ে। মাটির প্রকারের উপর ভিত্তি করে মাটিকে ফসল বোনার উপযুক্ত করার জন্য প্রয়োজনে বেশ কয়েকবার কিন্তু লাঙ্গল চাষ করানো হয়।
1: আচ্ছা, লাঙ্গলকে আমরা এখন যেভাবে দেখি, লাঙ্গলের আকার আকৃতি কি সবসময় একই রকম হয়?
0: না, একরকম হয় না। লাঙ্গলের আকার আকৃতি মাটির গঠন ভেদে কিন্তু ভিন্ন রকম হয়ে থাকে। বলা যায় বাংলাদেশের এক এক জেলায় এক এক রকমের লাঙ্গলের আকৃতি হয়ে থাকে। তবে সব জেলায় একটা বিষয় খুব কিন্তু কমন জিনিস, সেটা হচ্ছে লাঙ্গলে গরু বা মহিষ অনিবার্য। বর্ষাকালে ধানের চারা রোপণ করার জন্য কাদা মাটির বেড তৈরি করতেও কিন্তু লাঙ্গল ব্যবহার করা হয়। লাঙ্গলের আরেকটা অন্যতম ভার্সন হচ্ছে বিদে। অনেকটা চিরুনির মতো হয়ে থাকে বিদে। জমিতে আগাছা সরাতে বিদে ব্যবহার করা হয়। বিশেষ করে আউশ ধানে বিদের ব্যবহারটা বেশি।
1: কিভাবে লাঙ্গল দিয়ে মাটি কর্ষণ করা হয় এই বিষয়টা একটু শুনতে চাই।
0: লাঙ্গলের ফলা মাটিতে গেঁথে দিয়ে মাটিকে উলটপালট করা হয় এবং মাটির নিচের স্তরের পুষ্টিগুণ উপরে উঠে আসে এবং মাটির উপরের আগাছা এবং ফসলের অবশিষ্টাংশ নিচে চাপা পড়ে জৈব সারে পরিণত হয়। এছাড়া মাটিতে বায়ু চলাচলের পরিমাণ বাড়িয়ে এবং মাটির আর্দ্রতা ধরে রাখতেও কিন্তু লাঙ্গল সাহায্য করে।
1: আচ্ছা, এই যে এখন এত ধরনের প্রযুক্তি, সেখানে বর্তমানে লাঙ্গলের ব্যবহার কি রয়েছে নাকি লাঙ্গল বিলুপ্ত হয়ে গিয়েছে?
0: বর্তমানে লাঙ্গলের ব্যবহার বলতে গেলে কিন্তু প্রায় উঠে গেছে। খুব প্রান্তিক চাষি ছাড়া আর কেউ লাঙ্গল ব্যবহার করে না। পরিবর্তে মাটি চাষের জন্য ব্যবহার হচ্ছে পাওয়ার টিলার এবং পাওয়ার টিলার অতি দ্রুত এবং সহজভাবে মাটি কর্ষণে সহায়তা করে। খুব স্বাভাবিকভাবেই বলা যায় লাঙ্গল আমাদের দেশ থেকে বলতে গেলে প্রায় বিলুপ্ত।
1: সবকিছু মিলিয়ে আমরা কি বলতে পারি যে লাঙ্গল পরিবেশ সহায়ক কৃষি যন্ত্র ছিল?
0: অবশ্যই মনে হয়। আমার মনে হয় লাঙ্গল অত্যন্ত পরিবেশ বান্ধব, কারণ লাঙ্গলে কোনো জ্বালানি তেল ব্যবহার করা হয় না কিংবা কোনো ধরনের ধোয়া তৈরির সুযোগ নেই। অন্যদিকে পাওয়ার টিলারে লাগে জ্বালানি তেল, তাছাড়া মাটির গভীরে থাকা অত্যন্ত উপকারী পোকামাকড় মারা পড়ে যায় টিলারের ফলে ফলায়। এ কারণে হাল বা গবাদি পশুবাহিত লাঙ্গল খুবই দরকারি।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রাচীন কৃষি যন্ত্র লাঙ্গল নিয়ে এত চমৎকার ভাবে বুঝিয়ে বলার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছিলাম আমাদের দেশে কৃষিকাজের অতি আদিম কৃষি যন্ত্র লাঙ্গল নিয়ে। কথা হবে আরো একবার নিশ্চয় আগামীতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, কৃষিকাজের সাথেই থাকবেন।
2: হ্যাঁ, কেমন লাগলো আলোচনাটা? শুধু ভালো লাগলে হবে না, কাজ করতে হবে নাকি?
3: আবার
2: বউর একটা ছোট নাতি আছে না, পটপটি, পিঠে বেলায় উঠে বসে থাকে, সেই ধরে সে নাচতে থাকে।
4: বলো, নীলিগু মহিষ কিনছে কি জন্য জানো? এটা তো
2: পালন করবার জন্য,
4: পালন করবে, বিক্রি করবে, দুধ খাবে,
2: দুধ
4: খাবে। না না না, তার অন্য একটা পরিকল্পনা আছে।
2: আচ্ছা,
4: আমি যেটা বুঝতেছি, মনে করো বাসা দূরে, হ্যাঁ চিন্তা করতেছে এই পত্র মানে করে মহিষ করে নিয়ে আসবে।
2: একটু নাটকের কাদায় তারা কি বলছেন শুনি। তাহলে
5: তাই
6: নাকি? খুব ভালো হইছে।
5: আরে মিয়া, তুমি ভালার কি বোঝো? দেখো তো চা, বেশি পন্ডিতে দেখায় না।
6: আমি চা বেসলে কি হইব? আমিও বুঝি, রতনের খামার দাঁড়ায় গেলে আমারে আর হাতে যাওন লাগবো না, গ্রামে মহিষের গোস্ত দুধ পাইয়া যামু।
3: আসসালামু আলাইকুম কুতুব ভাই।
5: ওয়ালাইকুম আসসালাম। তা তোমাগো হাতে কি?
3: মহিষের দুধ।
5: কই থেকে আনলা?
3: রতন ভাই আছে না, রতন ভাইয়ের মহিষের খামার থেকে আনছি।
5: সবাই গরুর দুধ খায়, আর তোমরা মহিষের দুধ আনলা কেন?
3: বাবাই বলছে মহিষের দুধে নাকি পুষ্টিগুণ বেশি, আবার স্বাদ মেলা। আমরাও খাইয়া দেখছি, অনেক মজা। আসি কুতুব ভাই, আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম। এই রতন দেহি তাক লাগাইয়া দিল, সারা গ্রামের মানুষে দেহি মহিষের দুধ ও মাংস খায়।
6: আমি কইছি না কুতুব ভাই, এখন দেখছেন আমার কথাই ঠিক হইল, আপনিও খাইয়া দেখেন।
5: মিশা কথা কমু না, আমিও খাইছি, মাংসটা ভালোই লাগছে, দুধও ভালো।
6: এইবার তাইলে আরেকখান কথা কই, আমার দোকানের চা খাওয়ানোর লাগিয়া কেন আসেন আপনি?
5: তোমার দোকানের চা সব দোকানের চাইতে সেরা।
6: আমি কিন্তু মহিষের দুধ দিয়াই চা বানাই।
5: কও কি?
6: হ্যাঁ
5: তুমি দেখি কুতুবানিরও হারিয়ে দিলা।

0: কি শুনলে বলো? কিছু পরামর্শ তো পেলাম আমরা, মানে আমাদের ঘাটতি তো সবসময় থাকবে, চিন্তা
1: সেটা মনে করো আমরা মহিষের পিঠে উঠে পূরণ করে নেবো।
2: তাড়াতাড়ি শেষ করে আসলে তো আসি এই জন্য যে দুটো কিছু ভালো কথা শুনতে পাই, শিখতে পারি কিছু, ওই জন্যই তো আসি।
3: বলতেও পারো
0: নিশ্চয়ই শেখানোর শেষ নেই, শেখার কোনো বয়স নেই, এটা একটা কথা প্রচলিত। আসলে শেখার আগ্রহ থাকতে হবে, জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। এই ব্যাপারে তো বিশেষজ্ঞ আমাদের বাবুল ভাই সামনে আছেই, কি তোমার কোনো পরামর্শ আছে নাকি? তুমি তো অনেক গভীর চিন্তা করো,
1: আরে দূর
0: উঁচু মানের চিন্তা করো।
1: আমার পরামর্শ চাইতে তোমার পরামর্শ আরো দীর্ঘায়িত, দীর্ঘগতি সম্পন্ন, তুমি বলো।
0: এমন কিছু না,
2: পরামর্শ দেও আবার।
0: হ্যাঁ সেই তো,
1: হাসি যদি স্যার সঙ্গে দুখান বিস্কুট দেয় তুমি শুভে শুভে খাইবা,
2: আর সে যদি বিস্কুট দিতে পারে সে বিস্কুট নিজে তো পারবে না, কি লেগে কম
1: দেখো আমি নিজে তোমার খাওয়াই দিব।
0: না তুমি যেটা ভালো মনে করো।
1: আচ্ছা
0: আসলে তো মনটা আজকে খুব ফুরফুরে, এটাও খুব ভালো লাগছে। হাসি বলি যে হাসি নামও হাসি, হাসি হাসি দেই কথা বলে।
2: আচ্ছা আরেকটা কথা রাজা, তোমার কথা মনে হলো। রাজা সে ডিম পারছে, তোমার লাগে দুটো ডিম রাখছি, জানো শুনে নিয়ে যাও।
0: দেখছো
2: রাজহাঁস
1: দুইটা পুরো মানে ঘরে কিনে দিছে,
2: আর কি
1: নাহলে ঘরে কোনো ডিম দেখা
2: ছায়া যদি কেউ সন্তুষ্ট
0: আশাবাদী। সবচেয়ে বড় কথা এই যে দেবার যে মন মানসিকতা, মনটা যে এত বড় এত উঁচু যে সবাইকে নিয়ে আমরা একসাথে বাঁচবো, একসাথে খাবো, চলবো, ফিরবো এবং বিভিন্ন বিষয়ে আমরা কথাও বলবো। আমাদের কিছু ভুল থাকলে আরেকজন সংশোধন করে দেবে এবং সেটা হাসি মুখেই মেনে নেবো। যেমন বলছে আসলে গোলাপ ফুল খুব ভালো লাগলো, বুবুর চা তো এখন আর তর্স হয়েছে না, খেতে হবে, কাজে উঠে যাওয়ার আগ মুহূর্তে একটু আমাদের সুপ্রিয় শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে জানিয়ে যাওয়া প্রয়োজন মনে করছি যে আপনারা এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আমাদের আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর এটির প্রযোজনের দায়িত্বে ছিলেন রনিয়া সুলতানা। উঠবে নাকি?
2: চলো
0: চলো
2: একসাথে।
0: হ্যাঁ উঠি চলো।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন সাপ্তাহিক সার্ক বুলেটিন। আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার সাপ্তাহিক সার্ক সংবাদ বুলেটিনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এ সপ্তাহের সার্কভুক্ত দেশসমূহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু, বৃহস্পতিবার উত্থাপন করা হবে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট, স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তিতে বৈদ্যুতিক অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড, দ্রুত বিচার হওয়ায় প্রধানমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন, জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অভিনন্দন, এবং শনিবার গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে পরাজিত করে স্বাগতিক ভারতের শিরোপা অর্জন। এবারে বিস্তারিত, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেটে অধিবেশন রোববার শুরু হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে শুরু হয়। উল্লেখ, আগামী বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। জনগণের দ্বারপ্রান্তে প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতে দেশীয় প্রযুক্তির বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শনিবার তার কার্যালয়ে দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী, এই তিন ধরনের অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনা নিয়ে প্রথমে একটি উপজেলাকে মডেল হিসেবে ধরে এই প্রকল্পের অ্যাম্বুলেন্স তৈরির কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে সনদ নির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি রোববার রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয় শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময়োপযোগী করার কোন বিকল্প নেই। রাজধানী ঢাকার পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন এ আদেশ দেন। উল্লেখ্য, গত 19 মে পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করে আসামি সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এই নৃশংস হত্যাকাণ্ডে সহযোগিতা করে। শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। তারেক রহমান বলেন, একটি নৃশংস ও হৃদয় বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা, অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেফতারের মাধ্যমে সরকারের আইন শৃঙ্খলা রক্ষার দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং দোষী ব্যক্তিরা প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি পাবে। ভবিষ্যতেও অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। গত মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ নির্বাচনে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের প্রত্যক্ষ ভোটে ডক্টর খলিলুর রহমান 99 ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পেয়েছেন 91 ভোট। এই সাফল্য বহুপাক্ষিক কূটনীতি, শান্তি উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তারা এই বিজয়কে বাংলাদেশের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা এবং বহুপাক্ষিকতার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন। সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় গত মঙ্গলবার থেকে টানা 3 মাসের জন্য সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে বন বিভাগ। এ সময় জেলে বাওয়ালি, মোয়ালি এবং পর্যটক কেউই সুন্দরবনের ভেতরে প্রবেশ করতে পারবেন না। বন বিভাগ জানায়, জুন থেকে আগস্ট মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম। এই 3 মাস বনকে নিরবচ্ছিন্ন অনুকূল পরিবেশ দেওয়া গেলে মাছ, গাছপালা ও বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি পাবে এবং সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য আরও সমৃদ্ধ হবে। বুধবার ভারতের নতুন দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত 21 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত সহ 40 জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। 5তলা ভবনটির বেসমেন্টে অবস্থিত হোটেলের রেস্তোরাঁয় এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন পরে পাশের হোটেলেও ছড়িয়ে পড়ে। স্থানীয় গণমাধ্যম জানায়, নিহতদের অনেকে বিদেশি, যাদের মধ্যে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক ছিলেন। এরা চিকিৎসার জন্য অথবা চিকিৎসাধীন আত্মীয়দের সঙ্গে সঙ্গ দিতে ভারতে এসেছিলেন। এই ঘটনায় বাংলাদেশের এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। আজাদ জম্মু ও কাশ্মীরের রাওয়ালকোটে রবিবার পুলিশ এবং সদ্য নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত 7 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে 4 জন আইন প্রয়োগকারী কর্মী নিহত এবং 23 জন আহত হয়েছেন। শুক্রবার রাতে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে এই সংঘর্ষের সূত্রপাত হয়। শনিবার গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে 3-1 গোলে পরাজিত করেছে স্বাগতিক ভারত। ফাইনালের প্রথমার্ধে 1-1 সমতায় থাকলেও বিরতির পর স্বাগতিক ভারত আরও 2টি গোল করলে রানার্স আপ হয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। সাপ্তাহিক সার্ক সংবাদ বুলেটিন শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাজ, উপস্থাপনায় আমি রোকসানা আক্তার।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতা ইনভাইটিং ইউ to our weekly Serb bulletin. First, this week's headlines from Bangladesh and other countries are: Budget session of 13th Jatiya Sanshad begins. Proposed national budget for fiscal year 2026-27 will be placed on Thursday next. Government initiates to produce electric ambulances using indigenous technology to provide healthcare service. Court sentences Sohail Rana and his wife Swapna Akhtar to death in Ramiza rape and murder case. Prime Minister thanks all for a speedy trial. Bangladeshi Foreign Minister elected as President of 81st Session of UN General. And football and host India clinched title of SAFF Women's Football Championship, beating Bangladesh by 3-1 in Goa. Now the details. The first budget session of the 13th Jatiya Sanshad began on Sunday last. The House began its session with Speaker Major Retired Hafizuddin Ahmed Bibi Kram in the chair. It may be mentioned that Finance and Planning Minister Amir Khushru Mahmood Chaudhry will present the proposed national budget for the fiscal year 2026-27 on Thursday next. It will be the first budget of the BNP government led by Prime Minister Tariq Rahman. The government has decided to manufacture electric ambulance using indigenous technology to ensure delivering primary and comprehensive health care to the doorstep of people. The decision was taken at the meeting in this regard at Prime Minister's office in the capital on Saturday, with Prime Minister Tariq Rahman in the chair. The work of manufacturing an ambulance for this project will start initially in a selected upazila as a model. The government has a plan to provide ambulance service in 3 tiers. Prime Minister Tariq Rahman has called for developing a skill and technology-based practical and job-oriented education system in the country instead of certificate-based education. He made the call while addressing the inaugural session of a training program on job-oriented and technical education for teachers at the Bangladesh-China Friendship Conference Center in the capital yesterday. The Prime Minister said in this era of the fourth industrial revolution, there is an alternative to modernizing and updating the traditional education curriculum to face the challenges of artificial intelligence and automation. The Dhaka Metropolitan Children's Violence Separation Tribunal has convicted Sohail Rana and his wife Swapna Akhtar and sentenced them to death in child Rami's rape and murder case. Judge Mashrur Salikin of the tribunal pronounced the verdict yesterday. It may be mentioned that schoolgirl Rami's Akhtar was raped and beheaded by her neighbor Sohail Rana at his flat in Dhaka's Pallavi on 19th May last. Prime Minister Tariq Rahman has thanked Lord Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman and Home Minister Salahuddin Ahmed for identifying and bringing the accused in the Rami's murder case under the law. A press release of the Parliament Secretariat informed this yesterday. The Prime Minister said the swift investigation and identification and arrest of the perpetrators in such a brutal and heartbreaking murder case reflected the government's firm commitment to maintaining law and order. Bangladesh's Foreign Minister Dr. Khalilur Rahman has been elected President of the 81st Session of the United Nations General Assembly. He defeated a rival candidate from Cyprus by 99-91 in a vote held at the UN headquarters in New York on Tuesday. Prime Minister Tariq Rahman congratulated Foreign Minister Dr. Khalilur Rahman on his election as the President of the 81st Session of the United Nations General Assembly. Congratulations also poured in from world leaders, foreign ministers, and international organizations. They described the victory as a recognition of Bangladesh's growing global stature and commitment to the multilateralism. The United States, India, China, Pakistan, the Maldives, and the African Union were among those who welcomed Dr. Khalilur's election. Indian External Affairs Minister Dr. S. Jaishankar extended his congratulations, calling the election a significant achievement. Pakistan's Deputy Prime Minister and Foreign Minister Ishraq Dar congratulated Dr. Khalilur, expressing confidence in his leadership. Maldives President Dr. Mohammad Mirzad described the election as a proud moment for Bangladesh and the wider region. The Forest Department has imposed a three-month ban on all entry into the Sundarbans from Tuesday last to August 31st to protect the biodiversity, wildlife, and fishery resources of the world's largest mangrove forest during the breeding season. During this period, no one, including fishermen, bawalis, mallis, golpata collectors, and tourists, will be allowed to enter the forest. According to Forest Department sources, June, July, and August constitute the breeding season for most fish, crabs, shrimp, reptiles, birds, and mammals in the Sundarbans. During this period, rivers and canals within the Forest Service safe swapping grounds for numerous fish species. At least 21 people have been killed and more than 40 others rescued after a fire broke out at a hotel in New Delhi's Malviya Nagar on Wednesday last. The fire broke out in the restaurant of the hotel, which was located in the basement of the five-story building. The fire later spread to a hotel next to it. At least 7 civilians have been killed during Sunday's clash between police and the newly banned Joint Army Action Committee protesters in Azad Jammu and Kashmir's Rawalpindi. 4 law enforcement personnel were also murdered and 23 were injured during the clash. The clash broke out after tensions flared over the death of a trader who was allegedly shot during a confrontation with law enforcers on Friday night. Football and host India clinched the title of the SAFF Women's Football Championship, beating Bangladesh by 3-1 in Goa. Pairs Jessa Sanfidanangram and Linda Komsato scored 1 goal each for India. Meanwhile, Bangladesh player Rituporna Chakma scored the single goal for Bangladesh. And that's the end of the weekly Sirk News Bulletin, prepared by Nahid Nas and read by Mridulamuddin.
2: Bangladesh Betar. রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর

0: সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুমারখালী ও কয়রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৫% এবং সন্ধ্যা ৬টায় ৬৮%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৫:১০ এবং সূর্য অস্ত যাবে ৬:৪৫। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Betar. Here's the weather forecast for independent parts of the country. Very till 1 AM as received from Dhaka Met Office and read by Aminul Islam Monju. Met Office says that in association with rain or thundershower, temporarily west or northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour is likely to prevail over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet river ports in these areas. Are to highest cautionary signal number 1, I repeat, cautionary signal number 1. Now forecast for entire country remaining epic till 6 p.m. tomorrow. Light to moderately rain or thundershower, accompanied by temporarily gusty wind and lightning may occur. Many places of Chattogram and Sylhet divisions, some places of Rangpur, Mamensingh, Dhaka and Borishal divisions, and a few places of Rajshahi and Khulna divisions. Besides, there are chances of moderately heavy to heavy rainfall over at places of the country. The day and night temperature may increase slightly across the whole country. The highest temperature was 37 degrees Celsius at Rajshahi and the lowest was 23.5 degrees at Kumarkhali and Koira, as recorded over inter-country today. The temperature as recorded in Dhaka today was maximum 35.5 degrees Celsius and minimum 27.5 degrees. Humidity recorded in air at 9 a.m. was 75% and at 6 p.m. 68%. The sun rises over Dhaka tomorrow at 5:10 a.m. and sets at 6:45 p.m. And that's all weather forecast for this time.
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা প্রিয় শ্রোতা জানিয়ে দেব পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যা 7:30, রাত 8:10 জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05, সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপ রাত 10:30। এবারে জানিয়ে দেব FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যা 7:00-11:00 পর্যন্ত শুনতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

এই গরমে অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন। জুস বা এ জাতীয় পানীয় পরিহার করুন। স্বাভাবিক শরবত, ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন। যখন বাহিরের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না, স্বাভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি এবং ধীরে ধীরে পান করুন। প্রচণ্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না। যদিও ওই সময় ঠান্ডা পানি খুব ভালো লাগে, এটা শরীরের প্রশান্তি ভাব এনে দেয়, কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।

নৌযানে ভ্রমণকারী যাত্রী সাধারণের অবগতির জন্য বলছি, কখনো লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে উঠবেন না। পরবর্তী নৌযানে ভ্রমণ করুন। লঞ্চে ওঠা নামার সময় সাধারণত সাবধানতা অবলম্বন করুন, শৃঙ্খলা বজায় রাখুন। যাত্রীবাহী লঞ্চের ওপর ডেকে অথবা যাত্রীদের নির্ধারিত স্থানে কোনো মাল বহন করবেন না। অতিরিক্ত মাল বোঝাই নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকুন। নৌযানের মালিক ও চালকের প্রতি অনুরোধ, নৌযানে প্রয়োজনের অতিরিক্ত যাত্রী বা মালামাল বহন করবেন না। প্রয়োজনীয় সংখ্যক জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়া নৌযান চালাবেন না। রাত্রিকালে নৌযানের সার্চ লাইট এবং নেভিগেশন লাইট সঠিক আছে কিনা তা দেখে নৌযানে চলাচল করবেন। বৈধ সার্ভে সার্টিফিকেট ছাড়া কোনো নৌযান চালাবেন না।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছে সুতপা বড়ুয়া। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান শীর্ষক এক সেমিনার আজ রাজধানীর সিডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। তিনি বলেন, বিশ্ব শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের কৃতিত্বপূর্ণ সাফল্য বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। প্রতিমন্ত্রী আরও বলেন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অংশগ্রহণ বিশ্বে দেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। বিশ্ব পরিবেশ দিবসের অংশ হিসেবে আজ গাজীপুরে বর্ণাঢ্য র্যালি ও গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে নানা দিক তুলে ধরেন। আয়োজকরা জানিয়েছে, পরিবেশ রক্ষা ও সবুজায়ন কার্যক্রমকে আরও উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নরসিংদীর রায়পুরা উপজেলায় করতে হবে মৃত্যু নিবন্ধন, জানতে হবে মৃত্যুর কারণ, এ প্রতিপাদ্য নিয়ে গণসচেতনতামূলক এক সভা আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য এতে প্রধান অতিথি ছিলেন। সভায় জানানো হয়, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের সাক্ষাৎকারের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। বক্তারা বলেন, মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কিত তথ্য সংগ্রহের মাধ্যমে স্বাস্থ্যসেবা পরিকল্পনা ও নীতি নির্ধারণ আরও কার্যকর হবে। নরসিংদীতে স্থানীয় সরকার ইনস্টিটিউটের উদ্যোগে ইউনিয়ন পরিষদ অফিস ও আর্থিক ব্যবস্থাপনা শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে। জেলা প্রশাসক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। মুন্সীগঞ্জে নাগরিক অবকাঠামো উন্নয়নে পৌরসভার সড়ক ও ড্রেন নির্মাণ কাজ এগিয়ে চলেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর 11,37,00,000 টাকার বেশি ব্যয়ে প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। ইতিমধ্যে প্রকল্পের শতকরা 33% কাজ শেষ হয়েছে, বাকি কাজ চলতি বছরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডুয়েটের সমাবর্তন পালন উপলক্ষে এক সভা আজ ডুয়েট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল এতে প্রধান অতিথি ছিলেন। তিনি জানান, সরকার থেকে শিডিউল নিয়ে যথাসম্ভব শিগগিরই নতুন সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হবে। উপাচার্য আরও বলেন, মানসম্মত শিক্ষা ও শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাই বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য। তিনি আরও জানান, শুধু ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য এই প্রতিষ্ঠান স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করার সুযোগ অব্যাহত থাকবে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় রাজবাড়িতে জেলা পর্যায়ে এক সেমিনার আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সেমিনারে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম অর্জন ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। সেমিনারে জেলার তালিকাভুক্ত 130 জন মৎস্যজীবী অংশগ্রহণ করেন। হাওড় অধ্যুষিত কিশোরগঞ্জের ইটনা সদর ও নিকলি উপজেলায় জেলা মৎস্য বিভাগ আজ পৃথক অভিযান চালিয়ে 116টি অবৈধ চায়না জাল জব্দ করেছে। পরে জব্দকৃত জালগুলি জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা জানান, হাওড় অঞ্চলের জীববৈচিত্র্য ও দেশের দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আগামী 24 ঘণ্টায় আবার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা

0: ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে 37.22 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 75% এবং সন্ধ্যে 6টায় 68%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:10 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:45। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম। এসো এসো, এই দেখো এত গরমের মধ্যেও কিন্তু তোমরা সব চলে আইছো।
2: আসলে না আইলে ভালোই লাগে না। দেখো না,
3: দেখো কি আইছে। তো যাই হোক, উনি আইসে আমরা ওনাকে স্বাগত জানাই এবং আমাদের ভালো লাগতেছে যে পারুল বুক আমরা কাছে পেলাম। আর পারুল বু আসলি পারে এটা ওইটা নিয়েই
2: আসে।
3: পারুল বু বিদেশ থেকে কিন্তু চকলেট নিয়ে আইসে, বুঝলে কি মজার চকলেট। তো যাই হোক পারুল বু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আইসো। হ্যাঁ, দোয়া তো করি। আর তোমার শরীরটা ভালো আসতো?
2: যাই হোক,
3: দেখো গরমের মধ্যে তুমি চলে আসলে, তো এই গরমের মধ্যে কিন্তু এই যে আমরা যে চাষাবাদ করতেছি একটু সমস্যা হচ্ছে না কি?
2: পাতাগুলো কুকড়ায় যাইতেছে আর কেমন জানি মরা মরা হয়ে যাইতেছে, আমার শরীরও ঠিক থাকে না।
3: তো এই যে গ্রীষ্মকালে যে ফসল আমরা চাষ করবো, এই যে শুকো যাচ্ছে যে আমাদের গাছগাছালি, তো সেচ দিতেই হবে অনেক। আর আরেকটা বিষয়, এই যে তাপ যেভাবে হচ্ছে, এই সহনশীল যে কৃষি আমাদের বিজ্ঞানীরা তৈরি করতেছে, তো এটা কৌশল সম্পর্কে জানতে হবে। তো এই ব্যাপারে কিন্তু আমাদের কাছে জানতে চাইছিল যে আমার পলাশ ভাই আছে না, তারপরে তোমার মনে করো যে হাসান ভাই, তারপরে মনে করো রেজা ভাই, তারপরে তোমার ফরিদ ভাই, এরা সব গ্রামের যুবক সমাজ। এরা বলতেছে যে আমরা যদি নতুন নতুন কৌশল না শিখি না জানি, তাহলে কেমনি করে আমরা চাষাবাদ করবো কেউ দেখিনি। আজকে কিন্তু সেই বিষয়ে আমরা আজকে শুনবো, গ্রীষ্মকালীন ফসল চাষে সেচ ব্যবস্থাপনা ও তাপ সহনশীলতার কৌশল। বলছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, শস্য বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলতেছেন বৈশাখী খাতুন। চলো শোনা যাক।
4: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কৃষি কাজের সাথে আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা কথা বলব গ্রীষ্মকালীন ফসল চাষে সেচ ব্যবস্থাপনা ও তাপ সহনশীলতা কৌশল সম্পর্কে। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
5: ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
4: প্রথমে আপনার কাছে জানতে চাই, গ্রীষ্মকালে কৃষিতে প্রধানত কি কি সমস্যা দেখা যায় এবং এগুলোর প্রভাব কেমন?
5: গ্রীষ্মকালে সাধারণত আমাদের আবহাওয়া বা তাপমাত্রা 35-40 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হয়ে যায়। এর ফলে মাটির আর্দ্রতা দ্রুতই কমে যায়, গাছের ট্রান্সপিরেশন হার বেড়ে যায়, ফল ও ফুল ঝরে যায় এবং পরাগায়ন ব্যাহত হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গেছে যে অনিয়ন্ত্রিত তাপ ও পানির অভাবে অনেক ফসলের ফলন 30-50% পর্যন্ত কমে যেতে পারে।
4: এরপরে আপনার কাছে জানতে চাই, এই পরিস্থিতিতে সেচ ব্যবস্থাপনার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?
5: সেচ ব্যবস্থাপনা আসলে গ্রীষ্মকালীন কৃষির মূল ভিত্তি। সঠিক সময়ে সঠিক পরিমাণে পানি দিলে

0: গাছের কোষ সতেজ থাকে, পুষ্টি উপাদান সহজে গ্রহণ করতে পারে, তাপজনিত স্ট্রেস কমে যায়। অন্যদিকে ভুল সেচ ব্যবস্থাপনায় পানির অপচয় মাটির ক্ষতি এবং ফলন হ্রাস করতে পারে।
1: এবারে আপনার কাছে জানতে চাই, আমাদের কৃষিজীবী ভাইয়েরা কিভাবে কার্যকরভাবে সেচ দিতে পারেন সে সম্পর্কে যদি বলতেন।
0: কৃষিজীবী ভাইয়েরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কৌশল অনুসরণ করতে পারেন, যেমন সেচের সঠিক সময় অনুসরণ। এক্ষেত্রে আমি বলবো সকাল 6টা থেকে 9টা পর্যন্ত বা বিকালের পরে, অর্থাৎ বিকাল 5টার পরে সেচ দেওয়া উত্তম হবে। এতে পানি বাষ্প হয়ে উড়ে যায় কম। এছাড়া ফসলের জীবনচক্রের গুরুত্বপূর্ণ পর্যায়গুলো নির্ণয় করতে হবে, যেমন অঙ্কুরোদ্গম পর্যায়, গাছের বৃদ্ধি পর্যায়, ফুল আসা, ফল গঠন। এই পর্যায়গুলোতে পানির যদি ঘাটতি হয় তাহলে এর ফলন মারাত্মকভাবে কমে যেতে পারে। এছাড়াও আরেকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে, সেটি হলো সেচের পদ্ধতি। যেমন বেশ কিছু পদ্ধতি আমাদের দেশে জনপ্রিয়, ড্রিপ সেচ, এটি 30-50% পর্যন্ত পানি সাশ্রয় করতে পারে। এছাড়া স্প্রিংকলার এক ধরনের পদ্ধতি রয়েছে, হালকা সেচে এটি বেশ কার্যকর। তাছাড়া ফারো সেচ বা সারি ফসলের জন্য উপযোগী এক ধরনের সেচ পদ্ধতি রয়েছে। এছাড়াও বর্তমানে বেশ জনপ্রিয় হয়েছে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং বা AWD সেচ পদ্ধতি। এটি ব্যবহারে 25-30% পর্যন্ত পানি সাশ্রয় সম্ভব। তাছাড়াও মাটির আর্দ্রতা সংরক্ষণের জন্য কৃষক ভাইয়েরা বেশ সচেতন হতে হবে। এক্ষেত্রে মালচিং, যেমন খড়, পলিথিন বা জৈব আবরণ ব্যবহার করে মাটির আর্দ্রতা সংরক্ষণ করতে পারেন। এছাড়া জৈব সার প্রয়োগ করে মাটির পানি ধারণ ক্ষমতা বাড়াতে পারেন। জৈব সার ব্যবহার করে সাধারণত 20-30% পর্যন্ত পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়।
1: এখন আপনার কাছে জানতে চাই, তাপ সহনশীলতা বাড়ানোর জন্য কি কি আধুনিক এবং কার্যকর কৌশল রয়েছে।
0: বর্তমানে বেশ কিছু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কৌশল রয়েছে যেগুলো তাপ সহনশীলতা বাড়াতে কার্যকর, যেমন তাপ সহনশীল জাত নির্বাচন। বাংলাদেশের বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে তাপ সহনশীল জাত উদ্ভাবন করে যাচ্ছেন বা করেছেন। এগুলো ব্যবহার করলে ফলন স্থিতিশীল থাকে। যেমন আমি উদাহরণ দিয়ে যদি বলি যে ব্রিদান 102 এবং ব্রিদান 104, এগুলো বোরো মৌসুম উচ্চ তাপমাত্রা প্রতিরোধী। এছাড়া আউশ মৌসুমে কিছু জাত রয়েছে যেগুলো খরা ও তাপ সহিষ্ণু, যেমন ব্রিদান 65, এছাড়া গাও বা গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি 4 এই জাতটি রয়েছে। তাছাড়া মালচিং প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। মালচিং করলে সাধারণত মাটির তাপমাত্রা 2-4 ডিগ্রি সেলসিয়াস কম থাকে, আগাছা কমে এবং পানির অপচয় কমে। এছাড়া শেড বা ছায়া প্রদান করা যেতে পারে, বিশেষ করে সবজি ও নার্সারিতে শেড নেট ব্যবহার করলে 30-50% গাছ তাপ থেকে সুরক্ষা পায়। এই পদ্ধতিতে গ্রীষ্মকালীন টমেটো চাষে অধিক ফলন পাওয়া যাচ্ছে। এছাড়া কিছু গ্রোথ রেগুলেটর ব্যবহার করে স্ট্রেস বা ঘাত সহনশীল ব্যবস্থাপনা করা যায়, যেমন সেলিসাইলিক অ্যাসিড, পটাশ সার, সিলিকন, কিছু হরমোন, যেমন টমেটোর ক্ষেত্রে টমেটোটোন হরমোন ব্যবহার করা হয়। এইসব উপাদান গাছের তাপ সহনশীলতা বৃদ্ধি করে।
1: এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে গ্রীষ্মকালে কোন ফসলগুলো তুলনামূলকভাবে বেশি উপযোগী।
0: আমি যেমনটি ধানের কিছু জাতের কথা বলেছিলাম, এর পাশাপাশি বাংলাদেশে গ্রীষ্মকালে ভুট্টা, তিল, মুগ ডাল, কাউন এবং কিছু সবজি যেমন করলা, ঝিঙা, লাউ, মিষ্টি কুমড়া, এগুলো চাষ করা যেতে পারে। এছাড়া বিশেষ উপায়ে টমেটো চাষ করেও লাভবান হওয়া যায়। এসব ফসল তাপ সহনশীল এবং কম পানিতেও টিকে থাকতে পারে।
1: সবশেষে আপনার কাছে জানতে চাই যে আমাদের কৃষিজীবী ভাই ও বন্ধুর উদ্দেশ্যে আপনি কোনো পরামর্শ দিবেন কিনা।
0: গ্রীষ্মকালীন ফসল চাষে কৃষিজীবী ভাইদের জন্য আমার পরামর্শ থাকবে, জমি সবসময় সমতল রাখার চেষ্টা করবেন। এছাড়া আগাছা দমন করতে হবে, আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ করতে হবে, রোগ ও পোকামাকড় দমনে সমন্বিত পদ্ধতি যেমন IPM ও ICM অনুসরণ করতে হবে, প্রয়োজন অনুযায়ী সেচের সময়সূচি তৈরি করে সেচের ব্যবস্থাপনা করতে হবে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আসরে উপস্থিত হয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের জানানোর জন্য।

হ্যাঁ আমরা গান শুনছি নাকি গো? হ্যাঁ পুকুর ডোবায় করো সবাই। তো এটা শিল্পী হচ্ছে মোসাম্মদ মরিয়ম বেগম মারিয়া, গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ আর সুরকার লোকমান হাকিম। চলো সবাই মিলে গানটা শুনি।

0: তো গানটা শুনলে তো
1: ভালোই লাগলো।
0: শিল্পী মুসাম্মত মরিয়ম বেগম মারিয়া, আর সুরকার লোকমান হাকিম, আর গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ। গানটা ভালো লাগলো না? দেখো দেখিনি, এই শেখার জন্যই তো আমরা এখানে আসি। এই যে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, এইখানে আমাদের কৃষি বিষয়ক, মৎস্য বিষয়ক মানে যত রকম আছে আমরা শিখি, সবকিছু জানা যায়, ঠিক করছো ভাবি। তো যাই হোক, আমাদের কিন্তু একটা বিষয় খুব সচেতন থাকা লাগবে, গরম কিন্তু খুব একটা লাগানো যাবে না, শরবত খাতেই হবে ভালো মতন, এই যে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে একের পর এক, কি গরম আবার কি ঠান্ডা আবার কি বৃষ্টি,
1: এতে শরীর অসুস্থ হয়ে যাবে এই গরম এই ঠান্ডা,
0: সে কারণে
1: সাবধানে থাকতে
0: হবে। সরকার কিন্তু এই যে গাছ লাগানোর পরিকল্পনা, কোটি কোটি গাছ লাগাতে হবে, সেই কোটি কোটির মধ্যে যদি আমরা যে শশ গাছ লাগাতে পারি তাহলেই তো একটা আমরা অংশগ্রহণ করলাম, তাই না? তো তাহলে জলবায়ু আমাদের কিন্তু নিশ্চয়ই আমাদের দেশে একটা ভালো মতন হবে না, চলো আমরা আজকে একটা সুন্দর জিনিস শুনি, জলবায়ু সহনশীল কৃষি পরিকল্পনা, তাই না? তো এই যে কৃষি পরিকল্পনা, সহনশীল জলবায়ু, এগুলো আমাদের জানতে হবে। এই বিষয়ে বলতেছেন ডক্টর জান্নাত মাহবুবা খাতুন, বৈজ্ঞানিক কর্মকর্তা, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আর তার সাথে কথা বলেছেন মোহাম্মদ ইসাহাক আলী। চলো মনোযোগ দিয়ে শুনি।
1: আচ্ছা শুনি।
2: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আসরে। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন বেশ বড় একটা চ্যালেঞ্জ কৃষি ক্ষেত্রে, তাই আজকে আমরা কথা বলতে চাই জলবায়ু সহনশীল কৃষি পরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর জান্নাত মাহবুবা খাতুন, বৈজ্ঞানিক কর্মকর্তা, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আসরে।
3: ধন্যবাদ।
2: আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা, এই বিষয়টা বলতে আমরা কি বুঝি, বা জলবায়ু সহনশীল কৃষি বলতে কি বুঝি?
3: জলবায়ু সহনশীল কৃষি মানে এমন চাষাবাদ ব্যবস্থা যা এই যে এখন তাপমাত্রা বৃদ্ধি বা গ্লোবাল ওয়ার্মিং যেটা আমরা বলি, হ্যাঁ, খরা, বন্যা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, এসব পরিবর্তিত জলবায়ু পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে। মানে জলবায়ু স্মার্ট প্রযুক্তি, লবণ সহনশীল জাত, উন্নত সেচ ও পানি ব্যবস্থাপনা, জৈব সার ব্যবহার এবং কৃষকদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করবে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে এবং পরিবেশের ক্ষতি কমায়। এক কথায় ঝুঁকি কম, উৎপাদন বেশি, প্রকৃতি বান্ধব কৃষি, এগুলি আসলে আমরা জলবায়ু সহনশীল কৃষি বলি।
2: বাহ, আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানালেন। একটু জানতে চাই, এই যে এখনই এই জলবায়ু পরিবর্তনের যে বিষয়টা বলা হচ্ছে বারবার, জলবায়ু সহনশীল পরিকল্পনার কথা বলা হচ্ছে, এটা এখনই কেন জরুরি?
3: কারণ বাংলাদেশ কিন্তু জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। হ্যাঁ, এই যে আমাদের দেশের দক্ষিণের দিকে দেখেন লবণাক্ততা বাড়ছে, উত্তরাঞ্চলে খরা দীর্ঘ হচ্ছে, মধ্য

0: কেন্দ্রবিন্দুতে আনতেই হবে।
1: বাহ, আচ্ছা একটু জানতে চাইবো যে এই যে জলবায়ু সহনশীল কৃষি পরিকল্পনার কথা আমরা বলছি, এটা কয়টি ধাপ এবং ধাপগুলো যদি আমাদেরকে বলেন?
0: এটা মূলত পাঁচটি ধাপ আমি মনে করি। হ্যাঁ, যে প্রথম হচ্ছে স্থানীয় জলবায়ু ঝুঁকি মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, কোন এলাকায় বন্যা, কোথায় খরা, কোথায় লবণাক্ততা তা জানতে হবে। এরপরে বলবো যে ফসল পরিকল্পনা মানে ক্রপ জোনিং কিভাবে করবে, যে এলাকায় যে জাত ভালো ফলন দেবে সেটা নির্বাচন করতে হবে, খরা ও লবণ সহনশীল ধানের জাত বা উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করতে হবে। এরপরের ধাপে আসছে হচ্ছে উপযুক্ত প্রযুক্তি নির্বাচন। হ্যাঁ, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহার যেমন AWD সেচ, ড্রিপ ইরিগেশন, জিরো টিলেজ, মালচিং, জৈব কৃষি, এই এই ধরনের প্রযুক্তিগুলোকে আপনার নির্বাচন করতে হবে। এরপরে বলবো যে সম্পদ ব্যবস্থাপনা মানে পানি, মাটি, সার, বীজকে টেকসইভাবে ব্যবহার করতে হবে। আর সর্বশেষে বলবো যে কৃষকের দক্ষতা উন্নয়ন, এই দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণ, ফিল্ড স্কুল, বিভিন্ন অ্যাপ আছে কিন্তু, হ্যাঁ, আবার MIS এর মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করতে পারি।
1: একটু জানতে চাই, আপনি বলছিলেন যে জোন বা হচ্ছে এলাকা নির্বাচন করার যে বিষয়টা বলছিলেন, বিভিন্ন অঞ্চলে নানা ধরনের সমস্যা দেখা দেয়, এই যে আঞ্চলিক নানা সমস্যা, এই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটু আমরা অঞ্চল ভিত্তিক পরামর্শ চাই।
0: যেমন বলবো যে খরা প্রবণ অঞ্চল, এই অঞ্চলের জন্য আমরা স্বল্পমেয়াদি যে জাত সেগুলাকে নির্বাচন করব, ড্রিপ বা স্প্রিংকলার ইরিগেশনকে পছন্দ করব যে এটা দিয়ে আমাদের সেচ ব্যবস্থাপনা করতে হবে, আর জমির জো ধরে রাখার জন্য মালচিং বা জৈব সার ব্যবহার করতে হবে, খরা সহনশীল ফসল যেমন ডাল, তিল, কাউন, হ্যাঁ, এই ধরনের ফসল এখানে নির্বাচন করতে হবে। লবণাক্ত অঞ্চলের জন্য আমরা লবণ সহনশীল জাতের ধান, মুগ, তিল, এ ধরনের ফসলকে আমরা এখানে লাগানোর জন্য আমরা নির্বাচন করব। খাড়ি পদ্ধতিতে সবজি চাষ করতে হবে, রেন ওয়াটার হারভেস্টিং করতে হবে, প্লাস্টিক মালচ অবশ্যই ব্যবহার করতে হবে, আর বন্যপ্রবণ বা হাওর এলাকার জন্য আমরা এই ধরনের প্রযুক্তি ব্যবহার করব যে ভাসমান কৃষি বা ফ্লোটিং বেড এগ্রিকালচার, আগাম জাতের বোরো ধান, বন্যা সহনশীল ধান যেটা একটু ডুবে থাকতে সহনশীলতা, উঁচু বেডে সবজি চাষ করব। এভাবে এলাকার জলবায়ু অনুযায়ী পরিকল্পনা বদলে যায়।
1: আপনি বলছিলেন সম্পদ ব্যবস্থাপনার যে বিষয়টা বলছিলেন, তখন বলছিলেন যে পানির কথা, এই যে পানি ব্যবস্থাপনা এটা এত গুরুত্বপূর্ণ কেন?
0: বাংলাদেশে আসলে কৃষি সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে পানি বেশি বা পানি কম, তাই ধানে AWD প্রযুক্তি ব্যবহার করতে হবে। AWD মানে হচ্ছে অল্টারনেটিভ ওয়েটিং এবং ড্রাইং সিস্টেম। হ্যাঁ, তারপরে মাঠ সমতলকরণ করলে আপনার সেচের পানিটা অনেক সাশ্রয়ী হবে, খাল বিল পুনঃখনন করতে হবে, বৃষ্টির পানি ধরে রাখা, এসব ব্যবস্থায় উৎপাদন বাড়ায় এবং খরচ কমাবে।
1: আপনার কাছে একেবারে শেষ প্রশ্নে জানতে চাইবো যে কৃষকদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে সেটা।
0: জলবায়ু পরিবর্তন আমাদের থামিয়ে দিবে এটা আসলে সত্য নয়, বরং পরিকল্পিত চাষাবাদ, সঠিক প্রযুক্তি এবং সময়মতো সিদ্ধান্ত কৃষককে আরো টেকসই করবে। জলবায়ুর সাথে যুদ্ধ নয়, জলবায়ুর সাথে সমন্বয় করেই এগিয়ে যেতে হবে।
1: আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারের সময় দেওয়ার জন্য।

0: আপনাদের অধিকার, আপনাদের সেবা করার মাঝেই আমাদের আনন্দ। হোসেন ভাই, আপনার যে সমস্যার কথা শুনলাম তার সঠিক পরামর্শ সেবাও আপনাকে দিয়ে দিলাম। আপনি আপনারা যে কোনো কৃষি সেবার জন্য যোগাযোগ করবেন, আসবেন, আমরা হাসি মুখে সেই সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
1: শুনিয়া শুনিয়া মন ভরে গেল স্যার, আর চিন্তা নাই, যাই, মাঠে যাই।
2: শুনলে তো, তাহলে জলবায়ু সহনশীল কৃষি পরিকল্পনা এই বিষয়ে জানলাম, একটা স্পট ড্রামা শুনলাম, নাটিকা, তো সবকিছু মিলে হচ্ছে আমাদের ভালো থাকতে হবে, ভালো থাকার চেষ্টা করতে হবে নাকি?
3: অবশ্যই, চেষ্টা না করলে কেমনে হইব? ভালো থাকতে হলে কাজ করতে
2: হবে, কাজ করতে হবে। এই যে সরকার, সরকার কিন্তু দেখো আমাদের এই কৃষকদের কিন্তু খুব মূল্যায়ন করেছে। প্রথমেই কি করেছে, কৃষক কার্ড, কৃষক কার্ড দিছে না? এই যে কৃষক কার্ড দিছে, দেয়াতে আমরা কিন্তু অনেক খুশি, সেটাই। এই যে কৃষক কার্ডের মধ্যে কিন্তু অনেক রকম বিষয় কিন্তু আমাদের সুবিধা আছে। দু একটা সুবিধা একটু বলি, আপনারাও জানেন, আপনার আমাদের বেতার যন্ত্রের সামনে যারা আছেন তারা তো জানেনই, তারপরেও জানাই যে আমরা আমাদের দেশে যে কৃষক কার্ডটা দিচ্ছে এটা কৃষকদের কল্যাণের জন্য এবং নিরাপত্তার স্বার্থে কিন্তু এটা প্রবর্তন করেছে আমাদের সরকার। কৃষক কার্ডের মাধ্যমে কিন্তু আমরা ভবিষ্যতে বিভিন্ন রকম সেবা পাব, যেমন ধরো ন্যায্য মূল্যে কৃষি উপকরণ বিতরণ, সরকারি ভর্তুকি ও প্ররোদনা প্রদান, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তির সুবিধা, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমার সুবিধা, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা, এটাও মানে আমি উৎপাদন করবো আবার বিক্রয় করারও সুবিধা। তারপরে আরো আছে কৃষি বিষয়ক প্রশিক্ষণ হবে, ডিজিটাল প্ল্যাটফর্মে আবহাওয়া ও বাজার তথ্য প্রাপ্তি সহ ফসলের রোগ বালাই দমনের নানা রকম পরামর্শ কিন্তু আমরা কৃষক কার্ডের মধ্যে পাবো। এটা অনেক কিছু আছে, আস্তে আস্তে সব পাবো, একদিনে তো সব হবে না, আস্তে আস্তে সব। এই জন্য আমাদেরকে একটু চেষ্টা করতে হবে যাতে আমরা দেশের ভালো চাই, যারা সবাই চাই,
3: সবাই তো ভালো,
2: এই দেশে সৎ থাকতে হবে, সততার সাথে আমাদের কাজ করতে
3: হবে। না এই যে হারুন ভাই, তুমি যে কইলা দেশের ভালো আছে, দেশের ভালোর জন্য আমরা সবাই মিলে বেশি বেশি গাছ লাগাই।
2: আচ্ছা, তা ঠিক তেমনি তোমার মনে করো যে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য তো আমাদের কাজ করতে হবে। তো এই দেখো মাছ এবং ওই যে প্রাণী সম্পদ আর কি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কিন্তু একটা আদেশ জারি করেছে, সেই আদেশে বলতেছে যে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষণ মানে সংরক্ষণ এবং টেকসই মাছ আহরণের জন্য 11 জুন পর্যন্ত নৌযানের মাধ্যমে যে কোনো প্রজাতির মাছ মানে আহরণের লক্ষ্য এই ব্যাপারটা কিন্তু নিষেধাজ্ঞা করে। হয়েই গেল এ বিষয়ে কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে। আর আপনারা যারা সমুদ্র সীমার কাছে জাইলেরা আছেন, মাছ ধরেন, তারা একটু সরকার তো আপনাদের অনেক সুবিধা দিচ্ছে, সবকিছু মিলে আমরা কিন্তু সরকারের এই নির্দেশনা তাদেরকে আমরা সচেতনতার সাথেই সহযোগিতা করবো। তো যাই হোক, আমাদের কিন্তু দেখতে দেখতে সময় চলে গেল, আমরা আবার বলি গাছ লাগাই, তাহলে আবহাওয়া ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে। যাওয়ার আগে জানাই দেই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের এই জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো উঠা যাক,
3: চলো যাই, একলাগে যাই।

0: মিলিয়ে নিন আপনার ঘড়ির সময়, সন্ধে 7:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার অনুষ্ঠানে একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। এপালের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি রাবেয়া সুলতানা শিউলি, শাহিন সুলতানা, হাসিনা পারভিন, মোহাম্মদ মোহসিন মিয়া ও আমি ফাতেমা সুলতানা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, মোহাম্মদ রাশিদুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবাইকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুরবার।
1: দুরবারে আজ আপনাদের জন্য রয়েছে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। শুরুতেই শুনব দেশাত্মবোধক গান আমার মন পাখিটা যায় রে উড়ে যায়। এই গানটি শিল্পী রুনা লায়লার কণ্ঠে। কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

সৈনিক ভাই বোনেরা, আপনারা শুনছেন ঝিলমিল অনুষ্ঠানে পাঁচমিশালি গান। এবারে শুনবেন একটি আধুনিক গান, কণ্ঠ দিয়েছেন বশির আহমেদ, গীতিকার রঙ্গু শাহাবুদ্দিন, সুর করেছেন শিল্পী নিজেই।

সৈনিক ভাই বোনেরা আপনারা শুনছেন পাঁচ বিশালি গান। এবারে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন মিতা হক, তোমার কথা হেথা কেহ তো বলে না।

দেশনানি ভাই বোনেরা দুবারে আজ আপনারা শুনছেন পাঁচ মাসের এখানে অনুষ্ঠান ঝিলমিল। এবারে শোনাব একটি ছায়াছবির গান, তুমি ছাড়া আমি একা পৃথিবীটা মেঘে ঢাকা, সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে দুই জীবন ছবি থেকে শোনাব এই গানটি।

0: এনআরবি ব্যান্ডের গাওয়া বচ্চুর কণ্ঠে এই গানটির সাথেই শেষ হল পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল।
1: সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, সময় বলছে আজকের মতো বিদায় নিতে হবে, তাই বিদায় নেব। যাওয়ার আগে বলতে চাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। কথা হবে আগামী পর্বে, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।
0: দুর্বার অনুষ্ঠানে আজ আপনাদের সাথে ছিলাম আমি হাসিনা পারভীন
1: এবং আমি মোহাম্মদ মোহসিন মিয়া।
2: আমি শাহিন সুলতানা।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিস কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি, এএসএম হাবিবুর রহমান। স্বাগতিক বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজে প্রথমটি আগামীকাল ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। একই ভেন্যুতে ১১ জুন দুদারের মধ্যে দ্বিতীয় একদিনের এবং ১৪ জুন তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী ১৭ জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে প্রথমটি বেলা ২টায় অনুষ্ঠিত হবে। ভারতের চণ্ডীগড়ে একমাত্র টেস্টে আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে বড় ব্যবধানে পরাজিত করেছে ভারত। আজ টেস্টের তৃতীয় দিনে আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১১২ রানে ইনিংস শেষ হয়ে গেলে সফরকারীরা এ পরাজয়ের সম্মুখীন হয়। চূড়ান্ত রান সংখ্যা ভারত ৮ উইকেটে ৫৬৪ রানে। ইনিংস ঘোষণা আফগানিস্তান ১৫২ ও ১১২। আফগানিস্তান ও ভারতের মধ্যে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজে প্রথমটি আগামী ১৩ জুন ধর্মশালায় বাংলাদেশ সময় বেলা ২টায় অনুষ্ঠিত হবে। আগামী ২০ জুন ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার সমাপ্তি ঘোষণা করবেন এবং খুদে ফুটবলারদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। আজ শিক্ষা মন্ত্রণালয়ে সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনোম এহসানুল হক মিলন এই তথ্য জানান। লেস্টারশায়ারে আগামীকাল নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। এদিকে আগামী শুক্রবার ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে ১২টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। ১৪ জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ আবাহনী লিমিটেড, ঢাকা লেপার্ড, লিজেন্ড অব রূপগঞ্জ, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। সাভার বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী লিমিটেড ১২ রানে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে পরাজিত করে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ঢাকা লেপার্ড ৫ উইকেটে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দেয়। এছাড়া লিজেন্ড অব রূপগঞ্জ ৭৪ রানে সিটি ক্লাবকে, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ২ উইকেটে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১৮ রানে বসুন্ধরা স্ট্রাইকার্সকে পরাজিত করে। ফিফা বিশ্বকাপ ফুটবলের আজ বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এতে রাত ১:১০ ফ্রান্স নর্দার্ন আইসল্যান্ডের মোকাবেলা করবে। নেদারল্যান্ডস উজবেকিস্তানের মধ্যকার ম্যাচটি রাত ১:৩০ মাঠে গড়াবে। গতরাতে অনুষ্ঠিত ম্যাচে পর্তুগাল ২-১ চিলিকে এবং আর্জেন্টিনা হন্ডুরাসকে পরাজিত করে। এদিকে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ শুরু হতে আর মাত্র ৩ দিন বাকি। আগামী ১২ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এ আসর। মেক্সিকো সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে ১৪টি গ্রুপে ৪৮টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী বুধবার থেকে বয়সভিত্তিক আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ঢাকার রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে। ৫ দিনব্যাপী এবারের প্রতিযোগিতায় ২টি গ্রুপে ৬টি দেশ অংশ নেবে। অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ ও আফগানিস্তান। দুই গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলো নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। কিংস্টনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় শেষ একদিন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি আজ রাতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ১:৩০ খেলা শুরু হবে। তিন ম্যাচ একদিন আন্তর্জাতিক সিরিজে শ্রীলঙ্কা ১-০ এগিয়ে রয়েছে। দুদলের মধ্যকার দ্বিতীয় একদিনের ম্যাচটি পরিত্যক্ত হয়। এ সফরে শ্রীলঙ্কা একদিনের ম্যাচ ছাড়াও স্বাগতিকদের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের টেস্টের সিরিজ খেলবে। এদিকে চলতি মাসের ১৭ তারিখে ওভালে স্বাগতিক ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্টে শুরু হবে। বাংলাদেশ সময় বেলা ৪টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। তিন ম্যাচের টেস্টের সিরিজ ইংল্যান্ড ১-০ এগিয়ে রয়েছে। দুদলের মধ্যে তৃতীয় শেষ টেস্ট ২৫ জুন নটিংহ্যামে শুরু হবে। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ৮:৩০।

দেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

প্রিয় বন্ধুরা, যে যেখানে আছেন শুভেচ্ছা সকলের জন্য। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য আজকের নিবেদন ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার।

0: একটি সুস্থ জাতি পেতে প্রয়োজন একজন শিক্ষিত মা। এই উক্তিটি প্রখ্যাত মনীষী ও দার্শনিক নেপোলিয়ন বোনাপার্টের। আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে ওঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও বাল্যবিবাহ একটি বড় বাধা। নারীর ক্ষমতায়নে প্রধানতম বাধা হিসাবেও বাল্যবিবাহকে চিহ্নিত করা যায়। বাল্যবিবাহের শিকার ছেলে বা মেয়ে সে যাই হোক না কেন, তার উচ্চ শিক্ষা এমনকি কোনো কোনো ক্ষেত্রে শিশু শিক্ষা থেকেও বঞ্চিত হয়। ফলে শিক্ষার আলো থেকে বঞ্চিত শিশু কিশোরী এবং কোনো কোনো ক্ষেত্রে কিশোররাও উন্নত জীবন ব্যবস্থা, আধুনিক প্রযুক্তিগত তথ্য প্রবাহ থেকে বঞ্চিত। তবে বাল্যবিবাহ প্রতিরোধে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। এর সাথে প্রয়োজন নাগরিক হিসেবে আমাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আসুন অধিক বাল্যবিবাহ প্রতিরোধ, জনসংখ্যা বৃদ্ধি রোধে আমরা সবাই সরকারের উদ্যোগে বলিষ্ঠ ভূমিকা পালন করি। প্রিয় শ্রোতা, প্রথম নিবেদন গুণীজনের কথা পর্বে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে জান্নাতুল ফেরদৌসি লিজা।
1: প্রিয় শ্রোতা, প্রীতিময় শুভেচ্ছা সবার প্রতি। নিয়মিত যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং আজ যারা যুক্ত হয়েছেন, যারা দেখছেন বা যারা শুনছেন, সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। এবং সবাই জানেন আমাদের এই আয়োজনে সবসময় একজন গুণী মানুষ থাকেন, একজন নন্দিত মানুষ থাকেন, যার সাথে পুরোটা সময় আমাদের আলাপচারিতায় কাটে। আর সেই ধারাবাহিকতায় আজও কিন্তু স্টুডিওতে একজন গুণী মানুষ আছে, আপনাদের পছন্দের একজন মানুষ আছে, এবং তার সাথে আলাপচারিতায় কাটবে আমাদের পুরোটা সময়। স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন বাউল শিল্পী সফি মণ্ডল, স্বাগত আপনাকে।
2: স্বাগত,
1: খুব ভালো লাগছে আপনাকে আজকের আয়োজনে পেয়ে। তো চাই, ভালো সময় যেহেতু দ্রুত চলে যায়, তো প্রথমে একদম চলে যেতে চাই আপনার শৈশবে। এই যে সঙ্গীতকে নিজের ভিতরে ধারণ করা, মানে কখন থেকে শুরু হয়েছিল?
2: যে সঙ্গীত তো, সুর তো কিভাবে কখন মানুষের মধ্যে আসে এটা বোঝা যায় না। সে বোঝা যে যায় না তা এতদিন আগে বুঝতে পারছি।
1: আচ্ছা,
2: হ্যাঁ। তো সেই ছোটবেলা থেকে, 9 বছর বয়স থেকেই আমি গান করি, কিন্তু কিভাবে এর মধ্যে ডুবে গেছি, পরিবারের আর কেউ নেই, কিন্তু আমি কখন কিভাবে এর মধ্যে ডুবে গেছি আমি নিজেও জানি না।
1: কিন্তু পারিপার্শ্বিকতা তো আপনার ছিল, কুষ্টিয়াতে যেহেতু আপনার জন্ম, মানে শিল্পী সত্তা সমস্ত কিছুর মানে একদম ভিতর থেকে তৈরি হওয়ার মতো একটা চারপাশটা ছিল বোধ হয়, যেখানে লালন আছেন, যেখানে রবীন্দ্রনাথ আছেন।
2: একদম সেটা ছিল, আমার মা ছিল আমার পক্ষে সবসময়।
1: আচ্ছা,
2: মা দেখভাল করতেন। আর পরে অনেক বড় হয়ে, মানে 70 দশকে এসে বুঝতে পারলাম মনে হয় গান বাজনা শেখা উচিত।
1: আচ্ছা,
2: তারপরে শেখার জন্য আমি দেশের বাইরে ওই ইন্ডিয়াতে আমি চর্চা করেছি আমার গুরুজি শ্রী সাধন মুখার্জি, তার কাছে। তারপরে গুরুজি আমাকে বললেন যে তোর কণ্ঠে বেশক বাউল গান, মানে সাইজির গান মানাবে, তুই ভেবে দেখিস কথাটা। তা আমি আর কোনোদিকে খেয়াল না করে সেই থেকে আজ পর্যন্ত আমি ওই গুরুবাক্য মেনেই শুধু এই বাউলামির পথ বেছে নিয়েছি, এই বাউলামি করে বেড়াচ্ছি।
1: আর শুরুটা কি উচ্চাঙ্গ সঙ্গীত দিয়ে, মানে এটা তো তালে
2: না, শুরু করেছিলাম তো এই বাউলামি দিয়ে। আগে তো এত গানও ছিল না, তখন এই লোকসঙ্গীতের যারা ধারক বাহক ছিলেন গুরুজি আব্দুল আলিম আব্বাসউদ্দিন, তাদের বেশ কিছু গান ছিল, সেই সময় ওই গানগুলোই শুনতাম। তখন রবীন্দ্রনাথ নজরুল তাদের গান শুনতাম, সে তার প্রতি প্রভাবও ছিল, সেগুলো এখনো আছে, এখনো শুনি, কিন্তু নিজে বাউল গান করি।
1: আচ্ছা, সঙ্গীত গুরুমুখী বিদ্যা, এবং আপনি যে বললেন যে গুরুর দীক্ষায় দীক্ষিত হয়ে বাউল গান বেছে নিয়েছেন এবং ধারণ করছেন, এবং সেই ধারণ করবার এবং যাপিত জীবনে যে তার প্রভাবটা, আর 10 জনের চেয়ে তো একটু আলাদা হবেই, হয় আলাদা
2: একদম।
1: তো সেই জায়গাটা থেকে যদি একটু বলতেন।
2: সেই জায়গাটা এমনই, ত্রিপিটকে একটা শব্দ আছে যে সুর ঈশ্বর, আর এই মহাজনগুলো যারা, আমি মহাজনে গান করি, লালন ফকির মানে হাসান রাজা, তারপর ভাবা পাগলা, বিজয় সরকার, এই ধরনের মহাজনগুলো, শাহ আব্দুল করিম, সেই মহাজনে গান দিয়ে আমার জীবন চলছে। মহাজনে গানের মধ্যে একটা বিশেষ দিক পাওয়া যায়, সেটা হলো মানুষের ভালো থাকার মেসেজগুলো থাকে খুব ভালো, শুধু গান হিসাবে নয়। আর সঙ্গীত তো শুধু বিনোদন নয়, সঙ্গীত সমাজ পরিবর্তনের হাতিয়ার। সুতরাং আগে দেশ, সবার আগে, তারপরে ধর্ম, আর সবার ঊর্ধ্বে হলো মানুষ, তাই না? তো আমাকে ভালো থাকার জন্য, যে একটা মানুষকে ভালো থাকার জন্য যে তথ্যগুলো প্রয়োজন, সেটা এই ভাব গানের মধ্যে থাকে। তো সেগুলো বুঝতেও সময় লাগে, তারপরে বুঝতে পারছি।
1: এবং এই আনন্দটাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কি করছেন?
2: ছড়িয়ে দেওয়া কি, মহাজনী গানগুলো আমাদের থেকে অনেক পাওয়ার, শিল্পী থেকেও। তো ওই তথ্য বহন করলে তথ্যই আমাকে ছড়িয়ে নেয়। আমি বিশ্বের প্রায় অনেক দেশে গেছি আমি এই মহাজনী গানগুলো গাওয়ার জন্য। আমি অন্য গান গাইনি কখনো। তারপরে দেখেছি যে মহাজনের বাণীটা একটা ব্যক্তির চেয়ে অনেক বড়। হ্যাঁ, সে মহাজনের বাণীটা দেশের কথা বলে। এমন সমাজ কবে গো সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র ভেদ নাহি রবে। আর খুব সহজ ভালো থাকার একটা পদ্ধতি। লালন ফকির বলছে তুমি ভালো কাজ করো না কিন্তু মন্দটা এড়িয়ে চলো।
1: যেটা বলছিলেন যে বিশ্বের বিভিন্ন দেশে আপনি গিয়েছেন, তো এই যে বিভিন্ন দেশে যে বাংলা ভাষাভাষী মানুষ, মানুষজনের মধ্যে সবসময় তো একটা হৃদয়ের টান কাজ করে, এবং সেখানে যখন আধ্যাত্মিক জীবনবোধের এই কথাগুলো আসে এবং মুগ্ধ হয়ে যখন শ্রোতারা শোনেন, তো সেই জায়গায় ঘোরাফেরা যাওয়া আসা এবং তাদের মধ্যে যে ভাব বিনিময়ের সেই অভিজ্ঞতাটা যদি একটু বলেন।
2: প্রথমে প্রথমে খুব ভয় পেতাম, মানে আগে একটা যখন আমরা রেডিওতে গান করতে আসতাম সেই 80-এর দশকের শুরুতেই, তখন রেডিও একটা সীমাবদ্ধ সময় দিত আমাকে যে এই 5 মিনিটের মধ্যে বা 4 মিনিটের মধ্যে আপনি গানটাকে শেষ করবেন। তো ওই জায়গা থেকে বেরিয়ে একটা গান আমি 20 মিনিট করে করি, 10 মিনিট মিনিমাম। তো এখানে দেখা যায় যে কোন কোন মানে সেমিনারে যায়, সুফি ফেস্টিভ্যাল হয় সারা বিশ্বেই, সেসব সেমিনারে যখন যায় তখন একটা ঘন্টায় 3-4 গান হয় আর পুরোটাই আলোচনা করি। এই আলোচনা যখন এখন সুবিধা হলো, আগে তো দোভাষী থাকতো, এখন সুবিধে হলো যে প্রযুক্তি আমাদেরকে এত এগিয়ে নিয়েছে যে আমি যে ভাষায় কথা বলি না কেন একটা ইন্টারন্যাশনাল ভাষায় সেটা প্রকাশ হয়ে যাচ্ছে। আমি যে দেশেই যাই না কেন, আমার খুব ভালো মনে আছে আমি স্কটল্যান্ড ইউনিভার্সিটিতে, ওই যে এডিনবার্গ ইউনিভার্সিটিতে একবার একটা প্রোগ্রামে গেছিলাম, আমি এত ভয় পেয়েছি যে আমাকে ওই ইউনিভার্সিটিতে প্রায় 800 শিক্ষক, 800-এরও বেশি, তো আমি নাকি আলোচক, আমি খুব ভয় পেয়ে, আমি তো শিল্পী। তারপরে আমি ভয় সবাইকে বললাম যে দেখুন আমি তো আলোচক নই আর আমি তেমন লেখাপড়া বা ইংরেজি ভাষা তো জানিই না, তাহলে আমি কি করে এখানে কথা বলবো, আমি খুব ভয় পাচ্ছি, দয়া করে আমাকে। তো তখন তারা বললো যে আপনি একদম ভয় পাবেন না, এখানে সব শিক্ষক বাংলা জানে। আমি এত ভালো লাগলো, আমি বলছি কেন বাংলা জানে, তো বলছে বাংলা ভাষা বিশ্বের যতগুলো স্বীকৃত ভাষা আছে তার মধ্যে বাংলা ভাষা, এই ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করেন তাদের সব ভাষাই জানা লাগে, সুতরাং আপনার কোনো অসুবিধা নাই, আপনার মতো করে আপনি বলুন। এই যে সাপোর্ট গুলো আমরা পাচ্ছি, এবং তখন আমার মনের কথাটা বোঝাতে আমি সক্ষম হলাম। দেখা যায় যে একটা গান 20-25 মিনিট এমনও গেছে যে 40 মিনিট হয়ে গেছে,
1: নির্দ্বিধায় কিন্তু বোঝানো যায়,
2: বোঝানো যায় মানুষের ভালো থাকে মেসেজগুলো মানুষের দ্বারে দ্বারে আমরা পৌঁছে দিয়েছি।
1: অনেক রকমের অভিজ্ঞতার ভিতর দিয়ে আপনি গিয়েছেন, এই ছোট ছোট বদলের জায়গা থেকেই কিন্তু আমাদের জীবনবোধ, আমাদের যাপিত জীবন, সমাজ, সংসার সবকিছু কিন্তু একটু একটু করে বদলে দেওয়া সম্ভব,
2: একটু একটু করে বদলে দেওয়া সম্ভব একদম।
1: তো আমাদের শ্রোতা যারা আছেন, যারা আমাদের এতক্ষণ শুনলেন, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন।
2: তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার না, আপনাদের শিশুকে, আপনার পারিপার্শ্বিককে আপনি ভালোবাসবেন, দেশকে বেশি বেশি ভালোবাসবেন, বাংলা গানকে বেশি বেশি ভালোবাসবেন, আমাদের সাথেই থাকবেন, আপনাদের সাথে আমরা সবসময় থাকবো, আমরা বাউল। এবং এই এই যত ক্যাটাগরির আছে মানুষ, তার মধ্যে আমি একটা ছোট্ট সাধারণ ক্যাটাগরির মানুষ, সেটা হলো বাউল। শুধু সুন্দরের সন্ধান করি, আপনারাও সুন্দরের সন্ধান করবেন, ভালো থাকবেন সবাই, স্বাস্থ্য সচেতন থাকবেন।
1: প্রিয় শ্রোতা, সময় ঘড়িটা জানান দিচ্ছে, নিতে হবে বিদায়।
3: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। বাকি অংশে ফিরব পবিত্র এশার নামাজের আজানের পর। তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা আরও ভালো, আর তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করে দেন। তোমরা যা করো আল্লাহ তা সব জানেন। আল কোরআন, বাংলাদেশ বেতার। এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ হওয়ান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: হবে বিদায়। আর যেহেতু বিদায় নিতে হবে, শুরুতেই বলছিলাম যে প্রিয় সময়টা কিন্তু খুব দ্রুত চলে যায়। আর আজকের যিনি অতিথি ছিলেন, তার এই দীর্ঘ পথ পরিক্রমায় অনেক রকমের যে অভিজ্ঞতা, এতটুকুন সময়ের মধ্যে সেটা কিন্তু জানা শোনা সম্ভব নয়। তারপরও যে চম্বুক অংশটা, আমাদের একটা জীবন, সেই জীবনটাকে যাপন করতে হবে, তবে খারাপ কিছু করো না, ভালোর সাথে থাকতে হবে, আলোর পথে চলতে হবে, জীবনটাকে সুন্দরভাবে যাপন করতে হবে। আর সেই দীক্ষাটা নিয়ে, সেই শিক্ষাটা নিয়ে মনের মধ্যে সেটাকে ধারণ করে আমরা আমাদের জীবন বোধটাকে অনেক সহজ করতে পারি, সুন্দর করতে পারি, সেরকমই শুভ প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করব। তবে প্রিয় শিল্পীর কণ্ঠে গান শুনতে শুনতে
4: চিত

0: চলো যাই আনন্দের বাজারে। সুজনাই সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে, যাবে নিত্য ধামেতে প্রেম পদের বাসনা। প্রেমের গতি বিপরীতে সকলে জানে না, সেখানে কৃষ্ণ প্রেমের বেচা কেনা, অন্য বেচা কেনা নাই রে। চলো যাই আনন্দের বাজারে।
1: প্রিয় বন্ধু, এবারে শোনাবো জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী কাজী শুভ, কথা লিখেছেন নুরুজ্জামান তুষার, সুর করেছেন কাজী দেল।

0: জনসংখ্যা বিষয়ক গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, জানিয়ে দিয়ে আজকের সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি হাসিনা পারভিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলী। শুরুতেই শিরোনাম। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে 20 জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী। আগামী এক বছরের মধ্যে চালু হবে নারায়ণগঞ্জের গন্ধপুর পানি শোধনাগার। ঢাকা মহানগরীতে সরবরাহ করা সম্ভব হবে 50 কোটি লিটার নিরাপদ পানি, আশা প্রকাশ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর। বাংলাদেশ বিশ্বের 140টির বেশি দেশে ঔষধ রপ্তানি করছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সরকার 5ই আগস্টের পর পুলিশ বাহিনীতে সৃষ্ট আস্থার সংকট সফলভাবে কাটিয়ে উঠেছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী আগস্টের মধ্যে 3.5 লাখ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে স্কুল ইউনিফর্ম, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মরিশাসে বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে সম্মত উভয় দেশ। ফিলিপাইনে 7.8 মাত্রার ভূমিকম্প, নিহত অন্তত 32। এবং আগামীকাল মিরপুরে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে সফররত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার স্পেসে গুজব, অপতথ্য, মানহানিকর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্টের বিস্তার রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি আজ জাতীয় সংসদে সরকারি দলে সংরক্ষিত নারী আসনের সদস্য হেলেন জেরিন খানের উত্থাপিত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এই তথ্য জানান। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, গত 5 অর্থবছরে দেশের বাণিজ্য ঘাটতি প্রায় $8 বিলিয়ন বেড়েছে। তিনি জাতীয় সংসদকে জানান, এর ফলে গত অর্থ বছরের মোট পরিমাণ দাঁড়িয়েছে $24.16 বিলিয়ন। বাণিজ্যমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের ভুল নীতির কারণে বাণিজ্য ঘাটতি বেড়েছে। পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে মূল্যবৃদ্ধি, ডলার সংকট এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতিও এতে ভূমিকা রেখেছে। দেশের চামড়া শিল্পে বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, যথাযথ পদক্ষেপ গ্রহণ করা গেলে এই খাতের রপ্তানি আয় $10 বিলিয়ন বেশি হতে পারে। জামালপুর 3 আসনের সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী জানিয়েছেন, চলতি মৌসুমে দেশে মোট 3,27,05,929 মেট্রিক টন বোরো ধান উৎপাদিত হয়েছে। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক সংসদকে জানান, দেশের কর্মক্ষম যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং দেশ বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে মোট 110টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে 55টি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘমেয়াদী ট্রেড ও কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি জানান, এসব প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে প্রতিবছর 12 লাখেরও বেশি প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। সংসদের বৈঠক আগামীকাল বিকেলে 3টায় আবার বসবে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী 20 জুলাই প্রকাশিত হবে। এই লক্ষ্যে দেশের সব শিক্ষা বোর্ডকে সুনির্দিষ্ট ও চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম. এহসানুল হক মিলন আজ তার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। জাতীয় পর্যায়ের স্টার্ট আপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি এবং প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সহ মন্ত্রণালয়ের বিভিন্ন চলমান কর্মসূচি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
2: এসএসসি রেজাল্ট আমরা 20th July আউট করবো, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আমাদের এসএসসি পরীক্ষার রুটিন এবং আমরা সবকিছু অ্যানাউন্স করেছি। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলাপ করেছিলাম, সেইখানে সাজেশন এসছে 27 এর এসএসসি এক্সাম রোজার আগেই শেষ হয়ে যাক পরীক্ষাটা, সেই অর্থে আমরা 7 জানুয়ারিতে শুরু করতে চেয়েছি এবং 8 ফেব্রুয়ারিতে শেষ করতে চেয়েছি।
0: শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের পথ সুগম করতে এবং পরীক্ষা পরবর্তী সময় অপচয় রোধে সরকার প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এরই ধারাবাহিকতায় চলমান এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন সহ যাবতীয় প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পূর্ণ করা হচ্ছে। তিনি আরও বলেন, আগামী 20 জুন ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে দেশের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারিক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার সমাপ্তি ঘোষণা করবেন এবং খুদে ফুটবলারদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদী আমিন উপস্থিত ছিলেন। এই সময় ডক্টর মাহদী আমিন জানান, দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, দক্ষতা ভিত্তিক ও কর্মমুখী করতে ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী 1 বছরের মধ্যে রূপগঞ্জের গন্ধপুর পানি শোধনাগার প্রকল্প চালুর ব্যবস্থা করা হবে। তিনি আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন গন্ধপুর পানি শোধনাগার প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনকালে এই কথা বলেন।
3: 2 সিটি কর্পোরেশনে নাগরিকদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের জন্য আমরা মেঘনা থেকে পানি নিয়ে পাইপলাইনের মধ্যে দিয়ে ট্রিটমেন্ট করে সেটাকে ঢাকা মহানগরে দেওয়া হবে। একটা অনেক আধুনিক টেকনোলজির একটা প্রজেক্ট এবং এখানে প্রায় 50 কোটি লিটার ডেইলি পানি সরবরাহ করা হবে আপনার ঢাকা মহানগরে। প্রায় 10,000 কোটি টাকা ব্যয় এই প্রজেক্ট নেওয়া হয়েছিল এবং এটা প্রায় শেষের দিকে 97% প্রায় শেষ হয়ে এসছে। ছোটখাটো দুই একটা কাজ আছে, সেই কাজগুলো শেষ করে আমরা আশা করছি যে আগামী 1 বছরের মধ্যে প্রজেক্ট কমপ্লিট হবে।
0: স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের ঔষধ বর্তমানে বিশ্বের 140টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা স্বাস্থ্যখাতের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। তিনি আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন। ডেঙ্গুর মৌসুম সামনে রেখে সরকারের আগাম প্রস্তুতির কথাও জানান মন্ত্রী। আরো শুনুন প্রতিবেদনে।
4: বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাত বিশ্ববাজারে ক্রমশ শক্ত অবস্থান তৈরি করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সোমবার সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি BAPI এর পক্ষ থেকে অনুদান হিসেবে 1 লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড IV স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের ঔষধ 140টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা দেশের স্বাস্থ্য খাতের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
5: মাত্র খুব অল্প কয়টা কান্ট্রি এক্সপোর্ট করে, তার মধ্যে উই আর এ প্রাউড কান্ট্রি। 140টা দেশে আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমাদের যদি ভ্যাকসিন ওনারা তৈরি করতে পারেন, এটার পরিসর আরো বৃদ্ধি হয়ে যাবে, আরো বৃদ্ধি হয়ে যাবে।
4: আব্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজের জবাব দিতে আরো 2 দিন সময় দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
5: আমাদের কিছু ধারাবাহিকতা আইন মেনে কাজ করতে হবে, তারা সময় চেয়েছে, কোর্টও সময় দেয় অনেক সময়, কাজে আমরা সময়টা না দিয়ে গেটে বেনিফিট ইন দ্য কোর্ট, কাজে আমরা 2 দিন সময় দিয়েছি। আমরা মিনিস্ট্রি, আমরা দেখবো আমাদের আইন মেনক ভাবে আমাদের পারমিশনের সাথে কি কি ব্যর্থ ঘটেছে, কি অপরাধ করেছে, উই উইল গো টু টেক অ্যাকশন এগেইনস্ট দ্যাট। আমরা আমাদের অবস্থানে ইনশাল্লাহ ঠিক আছি, এই গভর্নমেন্ট আমরা সততার ভিত্তিতে ন্যায় নিষ্ঠভাবে দেশের জন্য কাজ করি, কাজে এটা যেহেতু জনস্বার্থ সংশ্লিষ্ট, আমরা জনস্বার্থ সংশ্লিষ্ট থেকে এক বিন্দু মাত্র পিছপা হব।
4: একই অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা কমিয়ে আনার জন্য প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে, তারপরও কেউ আক্রান্ত হলে যাতে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা যায় সেই প্রয়োজনীয় প্রস্তুতি সরকারের রয়েছে।
6: ডেঙ্গুর প্রাদুর্ভাবের জন্য আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি সেখানেও কিন্তু প্রত্যেকটি স্টেট বোর্ডের সুনির্দিষ্ট ভূমিকা রয়েছে। আমি বলব আমাদের স্বাস্থ্য খাতে এই দুই তিন মাসে আমাদের নতুন সরকারের পক্ষ থেকে এটা একটা বড় স্ট্র্যাটেজিক চেঞ্জ।
4: অনুষ্ঠানে জানানো হয় বর্তমানে কেন্দ্রীয় মজুদে 1,00,000 আইভি স্যালাইন রয়েছে এবং দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে আরো 20,000 থেকে 25,000 স্যালাইন সংরক্ষিত আছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও সেবামুখী ও জনবান্ধব করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আজ সচিবালয়ে রামসা হত্যাকাণ্ড সহ দেশব্যাপী সাড়া জাগানো তিনটি ঘটনায় পুলিশ সদস্যদের প্রশংসনীয় অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত 5ই আগস্টের পর পুলিশ বাহিনীর ভাবমূর্তি নিয়ে যে সংকট তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠতে বর্তমান সরকার সফল হয়েছে। পুলিশ এখন আগের চেয়ে অনেক বেশি জনবান্ধব এবং জনগণের আস্থা অর্জনে সক্ষম বলেও জানান তিনি। বিগত 2024-2025 সালের অপরাধ চিত্রের তুলনামূলক পরিসংখ্যান উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিগত বছরগুলোর তুলনায় বর্তমান সরকারের সময়ে দেশের অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটেছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, আগামী আগস্টের মধ্যে 3.5 লাখ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ইউনিফর্ম, জুতা ও স্কুল ব্যাগ বিতরণের পাইলটিং কর্মসূচি শুরু হবে। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। ডিসেম্বরের মধ্যে পাইলটিং শেষ করে আগামী বছর থেকে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। মরিশাসে দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালু করতে দুই দেশ দ্রুত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে নীতিগতভাবে সম্মত হয়েছে। আজ সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত 114তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের ফাঁকে বাংলাদেশের শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও মরিশাসের শ্রমমন্ত্রী মোহাম্মদ রেজা কাসাম উতিমের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে মরিশাসের শ্রমমন্ত্রী মোহাম্মদ রেজা কাসাম উতিম বলেন, তার দেশ বিশেষ করে ওয়ান স্টপ টেক্সটাইল শিল্পে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার ব্যাপারে অত্যন্ত আগ্রহী। দেশটিতে পুনরায় শ্রমবাজার চালুর লক্ষ্যে সমঝোতা স্মারকের একটি খসড়া শীঘ্রই বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে বলে মরিশাসের শ্রমমন্ত্রী আশ্বস্ত করেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি কনুজ শেখদার। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। হামের প্রকোপ শুরু হওয়ার পর এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 628 জনে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। ধর্ম মন্ত্রণালয় আগামী বছরের হজের রোডম্যাপ প্রকাশ করেছে। আজ এই সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোডম্যাপ অনুযায়ী হজের কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ জানানো হয়। রোডম্যাপ অনুসারে চলতি বছরের 26শে সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম এবং 8ই নভেম্বর স্বাক্ষরিত হবে দ্বিপক্ষীয় হজ চুক্তি। 2027 সালের 28শে জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু করা শুরু হবে এবং 8ই এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ার মতো জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত অসহায় ও দুস্থ মানুষকে চিকিৎসা সহায়তা দিতে 2025-26 অর্থবছরের চতুর্থ কিস্তিতে 49,44,50,000 টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এই অর্থ চলতি মাস নাগাদ দেশের 63 জেলার 9,889 জন রোগীর মধ্যে বিতরণ করা হবে। নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবার নিরাপত্তা, গুণগত মান এবং আস্থার গুরুত্ব তুলে ধরতে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আগামীকাল পালিত হবে বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস। দিবসটির এবছরের প্রতিপাদ্য ইনোভেশন ট্রাস্ট অ্যান্ড সাস্টেইনেবিলিটি, দ্য পাওয়ার অব অ্যাক্রেডিটেশন। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দেশীয় পণ্যের গুণগত মান বজায় রাখা অত্যন্ত জরুরি।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপে 7.8 মাত্রার এক ভূমিকম্পে মৃতের সংখ্যা অন্তত 32 জনে দাঁড়িয়েছে। দুর্যোগ বিভাগের কর্মকর্তারা জানান, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চলছে। পুলিশ জানায়, ভূমিকম্পে অন্তত 134 জন আহত হয়। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে, কিন্তু লেবানন কিংবা ইরানের ভূখণ্ডে পুনরায় হামলা চালালে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে। এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তির পর প্রথমবারের মতো পরস্পর হামলা চালানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলকে গোলাগুলি বন্ধের আহ্বান জানালে এই মন্তব্য করে তেহরান। পরবর্তীতে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরায়েল ও ইরান অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি। এর আগে লেবাননের রাজধানী দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠে ইসরায়েলের হামলার পর উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তেহরান, তাবরিজ ও ইস্পাহানে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরানের ওপর ইসরায়েলি হামলার জেরেই এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। বৈরুতে হামলার পর তেল আবিবকে বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। চীন উত্তর কোরিয়ার সাথে অভিন্ন স্বার্থ রক্ষা ও দেশটির নেতা কিম জং উনের প্রতি সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আজ পিয়ংইয়াং এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়ার নেতার সঙ্গে এক ঐতিহাসিক বৈঠকে এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট শি বলেন, চীন আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক উন্নয়নের স্বার্থে উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সহযোগিতা অব্যাহত রাখবে। খেলার খবর। ক্রিকেট। স্বাগতিক বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি আগামীকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বেলা 11টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলা চলতি ধারা বিবরণী প্রচার করবে। একই ভেন্যুতে 11 জুন দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং 14 জুন তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী 17 জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি বেলা 2টায় অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। চলতি বছরে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে 20 জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী। আগামী 1 বছরের মধ্যে চালু হবে নারায়ণগঞ্জের গন্ধপুর পানি শোধনাগার। ঢাকা মহানগরীতে সরবরাহ করা সম্ভব হবে 50 কোটি লিটার নিরাপদ পানি, আশা প্রকাশ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। বাংলাদেশ বিশ্বের 140টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সরকার 5ই আগস্টের পর পুলিশ বাহিনীতে সৃষ্ট আস্থার সংকট সফলভাবে কাটিয়ে উঠেছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী আগস্টের মধ্যে 3.5 লাখ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে স্কুল ইউনিফর্ম, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মরিশাসে বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে সম্মত উভয় দেশ। ফিলিপাইনে 7.8 মাত্রার ভূমিকম্প, নিহত অন্তত 32। এবং আগামীকাল মিরপুরে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে সফররত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। খবর শেষ হলো,
0: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি সাইরা হাবিব। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময়োপযোগী করার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তৃতায় মূলত শিক্ষার আধুনিকায়ন, কর্মসংস্থানমুখী দক্ষতা এবং জাতীয় উন্নয়নের সঙ্গে শিক্ষা ব্যবস্থার প্রত্যক্ষ সম্পর্ক উঠে এসেছে। প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় প্রথমে উল্লেখ করেন, বর্তমান বিশ্বে শিক্ষা কেবল পাঠ্যপুস্তক নির্ভর জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না, বরং শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা কর্মক্ষেত্রে সরাসরি অবদান রাখতে পারে। এজন্য টেকনিক্যাল ও কর্মমুখী শিক্ষার প্রসার অপরিহার্য। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হওয়া একটি যুগোপযোগী পদক্ষেপ, যা ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে সহায়ক হবে। তিনি আরও ব্যাখ্যা করেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। এই তরুণদের সঠিকভাবে কাজে লাগাতে হলে তাদেরকে প্রযুক্তি, কারিগরি দক্ষতা এবং বাস্তবমুখী শিক্ষায় প্রশিক্ষিত করতে হবে। শুধু ডিগ্রি অর্জন নয়, বরং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনই হবে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার মূল হাতিয়ার। প্রধানমন্ত্রী বলেন, কর্মমুখী শিক্ষা তরুণদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং বিদেশে শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে তিনি প্রশংসা করে বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আসবে। শিক্ষকরা নতুন প্রযুক্তি, আধুনিক শিক্ষণ কৌশল এবং বাস্তবমুখী পাঠ্যক্রম সম্পর্কে ধারণা লাভ করবেন। এর ফলে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফল করবে না, বরং কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারবে। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে আরও বলেন, দেশের উন্নয়ন প্রকল্পগুলোর সঙ্গে শিক্ষা ব্যবস্থার সরাসরি সম্পর্ক রয়েছে। দক্ষ জনশক্তি ছাড়া কোনো উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়। তাই শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করে তোলা জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য। তিনি উদাহরণ দিয়ে বলেন, শিল্প, কৃষি, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা সব ক্ষেত্রেই দক্ষ জনশক্তির প্রয়োজন। এই দক্ষতা অর্জনের জন্য টেকনিক্যাল শিক্ষা অপরিহার্য। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা শুধু পাঠ্যপুস্তক পড়াবেন না, বরং শিক্ষার্থীদের বাস্তব জীবনের সমস্যার সমাধান শেখাবেন। তাদেরকে এমনভাবে গড়ে তুলবেন যাতে তারা নিজেরাই কর্মসংস্থান তৈরি করতে পারে। উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে যাতে তারা চাকরির জন্য অপেক্ষা না করে বরং নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করে অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করে দেয়। মূলত সরকার ইতিমধ্যে বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছে এবং সেগুলোকে আধুনিক প্রযুক্তি দিয়ে সমৃদ্ধ করছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই প্রশিক্ষণ কার্যক্রম সেই প্রচেষ্টারই ধারাবাহিকতা। এ ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। তাই এই উদ্যোগকে তিনি যুগান্তকারী হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী উচ্চশিক্ষিত পর্যায়ে বেকারত্বের হার কমানোর উপর গুরুত্ব দিয়ে বলেন, সর্বোচ্চ একাডেমিক সার্টিফিকেট অর্জন করলেও প্রায়োগিক দক্ষতার অভাবে অনেকেই বেকার থাকছেন। এই পরিস্থিতি উত্তরণে সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রিয়া একাডেমিয়া সহযোগিতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কর্মদক্ষতা অর্জন করতে পারেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাবিদরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আশ্বস্ত করেন, কর্মমুখী শিক্ষা প্রসারে সরকারের এই উদ্যোগ দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুন দিগন্তে নিয়ে যাবে। তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে চলবে এবং দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মমুখী শিক্ষার প্রসার ঘটবে। এটা বলা যুক্তিসঙ্গত যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তৃতায় শিক্ষার আধুনিকায়ন ও কর্মমুখী দিককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, শিক্ষা কেবল ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য দক্ষতা অর্জনের জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই প্রশিক্ষণ কার্যক্রম দেশের শিক্ষা ব্যবস্থাকে যুবকোপযোগী করে তুলবে এবং তরুণদের আত্মনির্ভরশীল করে তুলবে। এ থেকে বোঝা যায়, সরকার শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করার মাধ্যমে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে চায়। শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামী দিনের বাংলাদেশ হবে দক্ষ জনশক্তি নির্ভর একটি দেশ, যেখানে তরুণরা শুধু চাকরির জন্য অপেক্ষা করবে না, বরং নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলবে। পর্যালোচনা থেকে এটা স্পষ্ট যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষার গুরুত্ব, শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা এবং জাতীয় উন্নয়নের সঙ্গে শিক্ষার প্রত্যক্ষ সম্পর্ককে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এটি দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুন দিক নির্দেশনা দেবে এবং তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল ও দক্ষ করে তুলবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
9: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
10: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আমন্ত্রণ দেশের গানে। প্রথম গানটি শুনবেন ডলি মণ্ডল ও আবুল বাসা শিকদারের কণ্ঠে। গানে গীতিকার প্রাণ গোপাল বিশ্বাস, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

শ্রোতা বন্ধুরা দেশের গান শুনছেন। এবারে শিল্পী রন্টি দাস, গানের গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন অশোক কুমার সরকার।

0: দিনের কর্মচঞ্চল স্রোতে যে সত্তা ভেসে বেড়ায় জীবিকার কঠিন হিসেব নিকেশে, স্তব্ধ রাতের আবহে সেও খুঁজে পায় তার কাঙ্ক্ষিত প্রশান্তি। হাজার কাজের জটিল সমীকরণ থেকে একটুখানি অবকাশ মেলে শুধু এই শান্ত সময়ের কাছে। জীবন জীবিকার জটিল সব হিসেব এক পাশে সরিয়ে রেখে স্মৃতির পাতায় পাতায় মানুষ তখন শুধু নিজেকেই খুঁজে পায়। তাই তো এই প্রশান্ত সময়টাতেই আমরা করা নারী আপনাদের ভালো লাগার দরজায়।
1: দিনের শেষটাতে রাতের এমন অবকাশ আছে বলেই হয়তো আমরা এভাবে আমাদের কর্মব্যস্ত জীবনটাকে চালিয়ে যেতে পারছি। ব্যস্ততার শেষে এই বিশ্রামটুকু যেন আমাদের মনে করিয়ে দেয় আমরা মানুষ, মনে করিয়ে দেয় আমাদের ভেতরটাতে বেঁচে আছে ভালো মন্দ আর হাসি কান্নার হাজারটা অনুভূতি।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 8 জুন সোমবার, বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মহাসাগর দিবস। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে প্রথম এই দিনটির প্রস্তাব করা হয়েছিল। পরবর্তীতে 2008 সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে এই দিনটিকে স্বীকৃতি দেয় এবং 2009 সাল থেকে বিশ্বজুড়ে এই দিবসটি নিয়মিত পালিত হয়ে আসছে।
1: এবার দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে রিমেজিং বা পুনর্কল্পনা, যার উদ্দেশ্য মহাসাগরের সাথে আমাদের পুরনো এবং ক্ষতিকর সম্পর্ক পুনর্বিবেচনা করা এবং সুরক্ষার মাধ্যমে একটি নতুন ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা। বাংলাদেশে একটি দীর্ঘ উপকূলীয় দেশ হওয়ায় প্রতি বছরই সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় যৌথভাবে সচেতনতার র্যালি, ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি বিষয়ক বিশেষ সেমিনার সহ বিশেষ কর্মসূচি হাতে নিয়ে থাকে।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের উত্তরণ অনুষ্ঠানে। আয়োজনের শুরুতেই থাকছে বিশ্বের চমকপ্রদ ও বিস্ময়কর খবর নিয়ে আমাদের পরিবেশনা বিশ্ব বিচিত্রা। তথ্য সংগ্রহ ও সংকলন করেছেন আফসানা আক্তার।

0: ইতালির পম্পেই শহরের কাছাকাছি একটি প্রাচীন রোমান প্রাসাদের নিচে মাটির প্রায় 50 ফুট গভীরে সম্পূর্ণ অক্ষত অবস্থায় একটি ছোট থিয়েটার বা প্রেক্ষাগৃহের সন্ধান পাওয়া গেছে। আগ্নেয়গিরির ছাইয়ের নিচে চাপা পড়ে থাকা থিয়েটারের ভেতরে দেয়ালচিত্র এবং দর্শকদের বসার পাথরের আসনগুলো এমনভাবে টিকে আছে যেন 2000 বছর আগের সেই রোমান যুগ চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। আমেরিকার টেক্সাসে মাত্র 6 মাস 11 দিন বয়সী এক শিশু কোন রকম লাইফ জ্যাকেট ছাড়াই সুইমিং পুলে একটানা 50 মিটার পথ নিজে নিজে সাঁতার কেটে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে একে বিশ্বের সর্বকনিষ্ঠ স্বাধীন সাঁতারু হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। প্রশান্ত মহাসাগরের গভীরে ড্রোন ক্যামেরার সাহায্যে বিজ্ঞানীরা এমন এক দল সামুদ্রিক অক্টোপাসের সন্ধান পেয়েছেন যারা মাটির নিচে গর্ত করে আস্ত একটি শহরের মতো কলোনি তৈরি করেছে। সাধারণত অক্টোপাস একা থাকতে পছন্দ করে, কিন্তু এখানে শত শত অক্টোপাস একসাথে সমাজবদ্ধ হয়ে বাস করছে এবং নিজেদের তৈরি মাটির কুড়ে ঘর পাহারা দিচ্ছে, যা বিজ্ঞানীদের সম্পূর্ণ অবাক করে দিয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দায়িত্বরত নভোচারীরা মাটি ছাড়ার সম্পূর্ণ কৃত্রিম উপায় স্পেসের জিরো গ্রাভিটিতে একটি জিনিয়া ফুলের গাছ থেকে চমৎকার ফুল ফোটাতে সক্ষম হয়েছেন। মহাকাশে উদ্ভিদের চাষাবাদ এবং ভবিষ্যতের বসতি স্থাপনের জন্য এটিকে বিজ্ঞান জগতের এক বিশাল বৈচিত্র্যময় মাইলফলক ধরা হচ্ছে।
1: সুপ্রিয় বন্ধুরা, আমাদের অবসর মানেই বিনোদন। ব্যস্ততা থেকে একটু বিরতিতে মানুষ সবসময় চায় নিজের জন্য একটুখানি মুক্ত ভাবনার অবকাশ, তাই তো চিত্তের প্রবল আহ্বানে মানুষ ভেসে যেতে চায় প্রিয় কোনো গানের মায়াবী স্রোতে, যে সুর মানুষের মধ্যে জাগিয়ে তোলে হারিয়ে যাওয়া কোনো ভালোবাসার অমূল্য স্মৃতিকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এই অংশে রয়েছে প্রথিতযশা ব্যক্তিত্বদের সাক্ষাৎকার নিয়ে আমাদের নিয়মিত পরিবেশনা নন্দিত জন। আমাদের আজকের অতিথি বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা জাহান। শিল্পীর সাক্ষাৎকার নিয়েছেন চমচমি দেওয়ান।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ এই মুহূর্তে আপনাদের হাতে জানতে ইচ্ছে করছে এই পর্বে আজকের আমন্ত্রিত অতিথি কে আমাদের সাথে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আজ এই পর্বে যার সাথে আমরা আড্ডায় মাইক্রোফোনের মুখোমুখি হয়েছি, তিনি আমাদের দেশের সঙ্গীতাঙ্গনের অত্যন্ত উজ্জ্বল একটি নাম, যার প্রতিভার আলো ছড়িয়েছেন সবখানে, মঞ্চ, রেডিও, টেলিভিশন এবং চলচ্চিত্রে গিয়েছেন, আজ অব্দি গিয়ে যাচ্ছেন। আমি নিশ্চিত তার মিষ্টি অনিন্দ্য সুন্দর কণ্ঠে বহুবার আপনারা গান শুনেছেন।

0: হ্যাঁ বন্ধুরা, বলছিলাম প্রখ্যাত সঙ্গীত শিল্পী সালমা জাহানের কথা।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আর কথা নয়, চলুন তার সঙ্গীতের ক্যারিয়ার এবং সাংসারিক জীবনের গল্প শুনি তার কাছ থেকে। এবং শুরুতেই জানতে চাই যে সঙ্গীত সব কিছু নিয়ে কেমন আছেন?
2: হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি।
1: সঙ্গীত শেখাটা কখন থেকে শুরু হয়েছিল, কোন সময় থেকে?
2: এটা একেবারেই ছোটবেলা, তখন 5 বছর হবে, তখন থেকে আর কি আমি একটু একটু গান রেডিওতে শুনতাম, শুনে শুনে সেটা মানে গাওয়ার চেষ্টা করতাম। তো আমার মা প্রথমে এটা লক্ষ্য করলেন জিনিসটা, তারপরে আমাকে একজন ওস্তাদের কাছে দিয়েছেন। আমার প্রথম হাতে খড়ি হচ্ছে মোহাম্মদ হানিফ, এরপর আমি শিখেছি আব্দুস সামাদের কাছে, তারপর আমি শিখেছি হিন্দু সঙ্গীত একাডেমিতে, 5 বছরের কোর্স করেছি। ওখানে উচ্চাঙ্গ সঙ্গীতে ছিলেন ওস্তাদ আক্তা সাদমানি, আরেকজন ছিলেন ওস্তাদ জাকির হোসেন।
1: উচ্চাঙ্গ সঙ্গীতের উপর কোর্সটি করলেন 5 বছর,
2: এর পাশাপাশি আমি নজরুল সঙ্গীত শিখেছি খালিদ হোসেনের কাছে। এরপরে আর কি চলা শুরু,
1: বড় বড় ওস্তাদ তাদের সান্নিধ্য পেয়েছেন।
2: অবশ্যই আমার অনেক সৌভাগ্য, আমি ওনাদেরকে কাছে পেয়েছি। আমি যেটুকু নেবার চেষ্টা করেছি, সঙ্গীতটা এমন জিনিস যেটা আসলে শেখার কোনো শেষ নেই, মনে হয়েছে যে আরো কিছু যদি শিখতে পারতাম, এরকম সবসময় মনে হয় আর কি।
1: বেতার শুনে শুনে আপনি অনুপ্রাণিত হয়ে এবং আপনার মায়ের উৎসাহ অনুপ্রেরণায় আপনি গান শেখা শুরু করলেন। আচ্ছা, তো বেতারে এই যে আপনি শুরু হলো, আপনার উচ্চাঙ্গ সঙ্গীতে কোর্স করলেন, তারপর নজরুল সঙ্গীতে, এই শুরুটা যখন চলছিল তখন স্কুল কলেজে কোন প্রতিযোগিতায় গাওয়া হতো?
2: হ্যাঁ, আমি অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। প্রথম প্রথম তো একটু নার্ভাস ছিলামই, তারপরে জিনিসটা মানে খুব ভালো লাগতো, যেটা একটা মানে খুব একটা আনন্দের এবং হওয়া, পুরস্কৃত হওয়া, তারপরে এই যে অ্যাটেন্ড করা, প্রতিযোগিতায় তো অনেকজন অ্যাটেন্ড করে, তো সেটা একটা ভিতরে কাজ করতো যে না আমিও গাইবো, হ্যাঁ ভালো করব, সবার থেকে বেশি ভালো করব, এটা সবসময় কাজ করতো।
1: পুরস্কার হাতে যখন পেয়ে যান সেটা উৎসাহ আরো কয়েকগুণ বেড়ে যায়।
2: হ্যাঁ অনেক অনেক, কলেজে যখন উঠেছি তখন মানে এক নাগারে সবসময় আমি চ্যাম্পিয়ন হতাম।
1: এই যে সঙ্গীত জীবনের পথ চলা শুরু হলো, তারপর মিডিয়ায় কখন আমি সালমা জাহান হিসেবে আত্মপ্রকাশ ঘটে আপনার?
2: আমি এরপরে বাংলাদেশ বেতারে ইনলিস্টেড হয়েছি 1986 সনে।
1: আচ্ছা,
2: তখন প্রথমে নজরুল সঙ্গীতে আমি ইনলিস্টেড হয়েছি, এরপরে আধুনিকে এসেছি।
1: আধুনিকে
2: তারপরে আমি বাংলাদেশ টেলিভিশনে 1991 সনে তালিকাভুক্ত হয়েছে।
1: আচ্ছা, প্রথমে বেতার, বেতার থেকে প্রচারিত গান শুনে শুনে অনুপ্রাণিত হয়ে সঙ্গীতে আসা,
2: বেতার আমার একদমই ঘরের মতো মনে হয়। যখনই ডাকে মনে হয় যে আমি ছুটে যাই।
1: সত্যি আর বাংলাদেশ বেতার এমনই একটা জায়গা, এখানে প্রতিনিয়ত শিল্পী তৈরি হচ্ছে, সঙ্গীত শিল্পী নয়, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্যশিল্পী,
2: সব মাধ্যমে,
1: হ্যাঁ সব মাধ্যমে। এবং আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনে এই যে শিল্পী তৈরির ক্ষেত্রে বাংলাদেশ বেতারের একটা বিরাট ভূমিকা
2: অবশ্যই
1: রয়েছে।
2: অবশ্যই,
1: আপনি তো চলচ্চিত্রে বেশ কিছু গান করেছেন।
2: চলচ্চিত্রে আমার যাত্রাটা শুরু হয়েছে 1993 থেকে।
1: কোন ছবি দিয়ে?
2: সেটা প্রথম ছবি হচ্ছে দোলা, পরিচালক ছিলেন প্রয়াত দিলীপ সোম, আর গীতিকার ছিলেন আব্দুল হাই আলহাদি, আর সুরকার ছিলেন এ কে আজাদ মিন্টু।
1: তারপর আনন্দশ্রু ছবিতে বেশ সুন্দর সুন্দর গান আছে, যেমন উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে আজাই মঙ্গল। এই যে শাবনুরের কণ্ঠে যে লিপসিং করা হয়েছিল সে সময় একেবারে আপনার সেই গায়কের সাথে পুরোপুরি একেবারে মিশে গিয়েছিল।
2: এই গানটিও কিন্তু ছিল আমার একদম টোটালি একটু ডিফারেন্ট গান।
1: এন্ড্রু কিশোরের সাথে একটা ভালো বেশ ডুয়েট গান আছে আপনার।
2: হ্যাঁ, ডুয়েট গান আছে
1: জীবনের ভাবনা,
2: এটাও আনন্দ অশ্রু ছবির গান। এই গানটি বেশ জনপ্রিয় হয়েছে।
1: জনপ্রিয়, জি জি। সেই সুন্দর মিষ্টি গানটি আমরা না হয় একটু শুনি এবং শ্রোতাদেরকে শুনিয়ে দিই।

0: এরকম হৃদয়গ্রাহী এমন কয়েকটি গানের মধ্য দিয়ে শিল্পী বেঁচে থাকেন।
1: হ্যাঁ অবশ্যই,
0: হয়তোবা এটি একটি ভাগ্যেরও একটা ব্যাপার যে অনেক শিল্পী আছেন যে আমার অভিজ্ঞতায় যেটা বলে অনেক গান গেয়েছেন তিনি হয়তো, কিন্তু জনপ্রিয়তা পাওয়া বা শ্রোতা নন্দিত হওয়া সেই গানের সংখ্যা কিন্তু খুব কম। আপনার কিন্তু বিশেষ করে ফিল্মে চলচ্চিত্রে
1: আমি বেশ কয়েকটা গান করতে পেরেছি যে গানগুলো মানুষের মনে এখনো গেঁথে আছে,
0: সত্যি
1: সৌভাগ্য এটা।
0: এবং শুভকামনা থাকলো আপনার জন্য যে আপনি সুন্দর সুন্দর গান যেন আমাদেরকে উপহার দিতে পারেন।
1: অবশ্যই আমার শ্রোতারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমি আরো সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি, মৌলিক গান।
0: আমরাও প্রত্যাশা করি সেটি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আমন্ত্রিত অতিথির সাথে আড্ডায় কথা বলতে বলতে একেবারে শেষ প্রান্তে, তাই তো এখন বিদায় নিতে চাই। তবে বিদায়ের আগে আমাদের সামনের পর্ব শোনার আমন্ত্রণ রয়েছে।

0: মানুষের সৃষ্টি মানুষকে সীমাহীন আনন্দ দেয়। এই পৃথিবীর বুকে মানুষের এমন অনেক সৃষ্টি রয়েছে যা বৈচিত্র্য ও ঐতিহ্যের কারণে শত শত বছর ধরে সবার কাছে দারুণ বিস্ময়ের সৃষ্টি করেছে, হয়ে উঠেছে ইতিহাস আগ্রহের কেন্দ্রবিন্দু। জ্ঞানপিপাসু মানুষও তাই বারবার ছুটে যেতে চায় সেই অজানার কাছে, উপভোগ করতে চায় ইতিহাসের বিশুদ্ধতাকে, জানতে চায় ফেলে আসা সময়ের ভাঁজে লুকিয়ে থাকা সব অজানা রহস্যকে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছি বিশ্বের ঐতিহ্যবাহী বিষয়বস্তু ও দর্শনীয় স্থান নিয়ে আমাদের নিয়মিত তথ্যমূলক নিবন্ধ বিশ্ব ঐতিহ্য। আজকে থাকছে জাপানের বিখ্যাত হিমাজি দুর্গ। এই অংশটি সংকলন ও রচনা করেছেন শেখ আবদুল্লাহ, পড়ে শোনাচ্ছেন শেখ সাদী।

0: বিবেচনা করা হয়। তুষারের মতো সাদা রঙের কারণে একে সিসাকি জো বা হোয়াইট হেরন ক্যাসল অর্থাৎ সাদা বকের দুর্গ বলা হয়। দূর থেকে দেখলে মনে হয় যেন বিশাল ডানা মেলে কোন সাদা বক উড়ে যেতে প্রস্তুত। শতাব্দীর পর শতাব্দী ধরে যুদ্ধ, ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও আধুনিক নগরায়ণের চাপের মধ্যেও হিমেজি দুর্গ আজও দাঁড়িয়ে আছে জাপানের ঐতিহ্য, সামরিক কৌশল ও সাংস্কৃতিক শক্তির এক জীবন্ত নিদর্শন হিসেবে। এই দুর্গের ইতিহাস মূলত জাপানের উত্থান পতন, যুদ্ধবিগ্রহ এবং সামুরাই সংস্কৃতির বিবর্তনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। চতুর্দশ শতকে 1333 সালে সামুরাই নেতা আকামাতুস নোরিমুরা এখানে প্রথম একটি দুর্গ নির্মাণ করেন। পরে বিভিন্ন সামন্ত শাসকের হাতে এর সম্প্রসারণ ঘটে। তবে বর্তমান দুর্গের মূল কাঠামো নির্মিত হয় সপ্তদশ শতকের শুরুতে, যখন জাপানে টোকুগাওয়া শোগুন শাসন প্রতিষ্ঠিত হয়। 1601 থেকে 1609 সালের মধ্যে সামরিক নেতা ইকেদা তেরুমাসা দুর্গটিকে বিশাল আকারের পুনর্নির্মাণ করেন। তখন এটি শুধু সামরিক ঘাঁটি ছিল না, বরং রাজনৈতিক কর্তৃত্ব ও ক্ষমতার প্রতীক হিসেবেও ব্যবহৃত হতো। জাপানের সামন্ত যুগে দুর্গ ছিল শাসকের শক্তি প্রদর্শনের অন্যতম প্রধান মাধ্যম, আর হিমেজি ছিল তার সবচেয়ে পরিণত উদাহরণগুলোর একটি। দুর্গটির সামন্ত জাপানি সামরিক প্রকৌশলের এক অসাধারণ নিদর্শন। এটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে শত্রু সহজে ভেতরে প্রবেশ করতে না পারে। দুর্গের দিকে যাওয়ার পথে ইচ্ছাকৃতভাবে জটিল ও গোলকধাঁধার মতো তৈরি করা হয়েছে। একই সঙ্গে প্রতীক্ষার জন্য তীর ও বন্দুক চালানোর বিশেষ ছিদ্রও রাখা হয়েছিল। দুর্গটির ছাদ, প্রাচীর ও কাঠের কাঠামো জাপানি স্থাপত্যকলার নান্দনিক সৌন্দর্য ও কার্যকারিতার এক অনন্য মিশ্রণ তুলে ধরে। হিমেজি দুর্গের আরেকটি বিশেষ দিক হল এটি বহু ঐতিহাসিক বিপর্যয়েও টিকে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিমেজি শহরে ব্যাপক বোমা বর্ষণ হলেও দুর্গটি অলৌকিকভাবে রক্ষা পায়। 1995 সালের বিধ্বংসী গ্রেট হানসিন ভূমিকম্পেও দুর্গটির খুব সামান্য ক্ষতি হয়। ফলে এটি শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, বরং জাপানের জাতীয় স্থিতিশীলতা ও সহনশীলতার প্রতীক হিসেবেও বিবেচিত হয়। বিশ্ব ঐতিহ্যের ক্ষেত্রেও হিমেজি দুর্গের গুরুত্ব অত্যন্ত বেশি। 1993 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য স্থাপনের মর্যাদা দেয়। এটি ছিল জাপানের প্রথম দিকের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোর একটি। ইউনেস্কো হিমেজিকে জাপানে কাঠের স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে উল্লেখ করেছে। দুর্গের মূল কাঠামো, প্রতিরক্ষা ব্যবস্থা ও ঐতিহাসিক পরিবেশ শতাব্দীর পর শতাব্দী ধরে যেভাবে সংরক্ষিত রয়েছে, তা বিশ্বজুড়ে ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। অর্থনৈতিকভাবেও হিমেজি দুর্গ জাপানের জন্য গুরুত্বপূর্ণ। প্রতি বছর লাখ লাখ দেশি বিদেশি পর্যটক এই দুর্গ দেখতে আসেন। পর্যটনকে কেন্দ্র করে হিমেজি শহরে হোটেল, রেস্টুরেন্ট, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসার ব্যাপক বিকাশ ঘটেছে। বিশেষ করে চেরি ফুল ফোটার মৌসুমে দুর্গ এলাকা পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে। জাপানের পর্যটন শিল্পে হিমেজি দুর্গ একটি শক্তিশালী ব্র্যান্ডে পরিণত হয়েছে। দেশটির সাংস্কৃতিক কূটনীতিতেও এই দুর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কারণ বিদেশি পর্যটকদের কাছে এটি জাপানের ঐতিহ্য ও ইতিহাসের অন্যতম প্রতীক। রাজনৈতিক ও ঐতিহাসিক দিক থেকেও হিমেজি দুর্গের গুরুত্ব গভীর।
1: প্রকৃতির সাথে একই শর্তে টিকে থাকা মানুষের জীবনও ছুটে চলে একইভাবে, একই ধারায়। পথের তাড়না কখনো বদলে দেয় জীবনকে। নদীর মতো মানুষও কখনো কখনো চিরন্তন স্রোতকে বুকে ধরে পাড়ি দেয় দূর দূরান্ত, দিক দিগন্তে। কিন্তু ভালোবাসায় ভরা জীবনের মধুর স্মৃতিগুলো প্রিয় কোনো গানের মায়াবী সুর হয়ে বারবার বেজে ওঠে আমাদের ভাবনার গভীরে, আমাদের প্রাণে।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের জন্য আমাদের পরিবেশনা একটি আধুনিক গান, সেই দুটি চোখ। গানটিতে কথা সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী মণি কিশোর।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে পরিবেশনা ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ। দেখতে দেখতে চলে এলাম অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আশা করি আমরা আপনাদের সুন্দর অবসরকে আরো খানিকটা সুন্দর করতে পেরেছি।
1: আবারও কথা হবে উত্তরণের আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল অবস্থায় সরকারি নিয়মের প্রতিপালন করুন। সবাই সচেতন হন, সুরক্ষিত থাকুন, নিজের পরিবার ও দেশকে সুরক্ষিত রাখুন।
0: আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন আমান চপল, উপস্থাপনায় ছিলাম রাবেয়া সুলতানা শিউরি
1: এবং আমি জি এম তারিক, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন এবং প্রযোজনার সহযোগিতায় মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
1: শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন ইংরেজি সংবাদ।

0: Assalamu alaikum. 9:30 PM. This is Bangladesh Betar. The news read by Taslima Omar. First, the headlines. Result of this year's SSC examination will be published on 20th July, announces Education Minister. Gandharvapur water treatment plant in Narayanganj to supply 50 crore liters of safe water for Dhaka dwellers, hopes LGRD Minister. Bangladesh is exporting medicines to more than 140 countries, says Health Minister. Government successfully overcomes image crisis created in police force after 5th August, says Home Minister. Free school uniforms will be distributed among 3,50,000 primary school students by next August, informs State Minister for Primary and Mass Education. Dhaka and Port Louis agree to reopen labour market for Bangladeshi manpower. 7.8 magnitude earthquake hits Philippines, claims 32 lives. And Bangladesh will face visiting Australia in first match of three-match ODI series in Mirpur tomorrow. Now on to the details. Home Minister Salahuddin Ahmed has informed the Jatiya Shonshot that the government has taken the initiative to amend the Cyber Security Act to prevent the spread of rumours, misinformation, defamatory and misleading content using artificial intelligence on social media and cyberspace. He was responding to the notice of attention by Helen Zarin Khan, a member of the reserved women's seat of Treasury Bench in the House today. Earlier, the sitting of the Jatiya Shonshot resumed with Deputy Speaker Barrister Mr. Kaisar Kamal in the chair. Participating in the question and answer session at the beginning of the sitting, Commerce, Industry and Textiles and Jute Minister Khandakar Abdul Muqtadi said the country's trade deficit has increased by about $8 billion in the last five fiscal years. He informed the House that as a result, the total amount of trade deficit in the last fiscal year stood at $24.16 billion. The House will resume its sitting at 3 p.m. tomorrow. The results of this year's Secondary School Certificate, SSC, and equivalent examinations will be published on July 20. Education and Primary and Mass Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milan disclosed this while responding to questions from journalists at a press conference held at the Secretariat in the capital today. The press conference was organized on various ongoing programs of Education Ministry. Education Minister said all education boards across the country have been given specific and final instructions in this regard. The decision was taken in line with government commitment to facilitate students' access to higher education and prevent wastage of time after examinations, he added. Regarding plans for the SSC examination in the next academic year, Minister said, next year's SSC examinations will be started on 7th January and concluded on 8th February. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has said the Gandharvapur water treatment plant in Roopganj of Narayanganj will be in operation within next 1 year. He said this while inspecting the construction work of the Gandharvapur water treatment plant project in Roopganj of Narayanganj today. Mirza Fakhrul Islam Alamgir said about 97% of construction work of this plant, one of the largest water supply projects in the country under Dhaka Wasa, has already been completed. It may be mentioned, the main goal of this project is to reduce dependence on groundwater by treating surface water from the Meghna River and supplying it to Dhaka. Health and Family Welfare Minister Shardar Mohammad Shakawat Hussain has said Bangladesh's pharmaceutical sector is steadily strengthening its position in the global market, with locally produced medicines now being exported to more than 140 countries. He said this while speaking to journalists in the ministry's conference room at Bangladesh Secretariat today. Minister said Bangladesh's pharmaceutical export market would expand further once the country achieves self-sufficiency in vaccine production. Home Minister Salahuddin Ahmed has said the government is taking initiatives to make the police more service-oriented and people-friendly by boosting its moral strength and professionalism. He made the remark while briefing journalists at his ministry in the capital today following a ceremony to honour police personnel for their recent commendable contributions and achievements. Home Minister said the government rewarded 15 police personnel for their prompt and sincere roles in Ramisa murder case, saving lives of at least 50 bus passengers at Dholodia Ghat and in clueless teenage murder case in Munshiganj. Responding to a question from journalists, he said that the government has successfully overcome the image crisis that affected the police force after 5th August. According to him, the police are now more people-friendly than before and have regained public confidence. State Minister for Primary and Mass Education, Bobby Hajjaj, has said a pilot program to distribute free uniforms, shoes and school bags among 3,50,000 primary school students will be completed by August. He gave this information at a press conference at the Secretariat in the capital today. The State Minister said more than 25,000 schools will come under the program in the initial phase. He added the government plans to distribute these materials to all primary schools students from next year after completing the pilot by December. Bangladesh and Mauritius have agreed in principle to sign a memorandum of understanding soon to reopen the Bangladeshi labour market in Mauritius, which has been closed for a long time. The decision was taken at a meeting between Labour and Employment and Expatriates Welfare and Overseas Employment Minister of Bangladesh, Ariful Haq Chaudhry, and Labour Minister of Mauritius, Mohammad Reza Kassam Utim, on the sidelines of the 114th International Labour Conference held in Geneva of Switzerland today. Labour Minister of Mauritius said his country is very interested in hiring skilled manpower from Bangladesh, especially in the one-stop textile industry. He also assured that a draft of the Memorandum of Understanding in this regard will soon be sent to the Bangladesh government. This is Bangladesh Vitar giving you the news. The death toll in a powerful 7.8 magnitude earthquake of the southern Philippine island of Mindanao has risen to at least 32. Disaster officials said search and rescue operations are going on. Police say at least 134 people have also been injured in the quake. Cricket and Bangladesh will take on visiting Australia in the first of the three-match ODI series at Mirpur Sheribangla Stadium tomorrow. The match is scheduled to start at 11 a.m. Bangladesh Vitar will air the running commentary of the match. Dhaka Meteorological Office says deep convection is taking place over North Bay and adjoining area. Squally weather may affect North Bay, adjoining coastal area of Bangladesh and the maritime ports. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 tonight says there are chances of rain or thundershowers with temporary west or northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rangpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Mamansingh, Kushtia, Jashore, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Silhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Result of this year's SSC examination will be published on 20th July, announces Education Minister. Gandharvapur Water Treatment Plant in Narayanganj to supply 50 crore litres of safe water for Dhaka dwellers, hopes LGRD Minister. Bangladesh is exporting medicines to more than 140 countries, says Health Minister. Government successfully overcome image crisis created in police force after 5th August, says Home Minister. Free school uniforms will be distributed among 3,50,000 primary school students by next August, informs State Minister for Primary and Mass Education. Dhaka and Port Louis agreed to reopen labour market for Bangladeshi manpower. 7.8 magnitude earthquake hits Philippines, claims 32 lives, and Bangladesh will face visiting Australia in first match of three-match ODI series in Mirpur tomorrow. That is the end of the news. Our next bulletin will be Bishwo Betare Bangladesh at 10 p.m. in Bangla.
1: Now here's the news commentary, written by Mainur Rahim and read by Mongmar Singh. Speaking as the chief guest at the inauguration of the training of teachers on work-oriented and technical education program organized by the National University at the Bangladesh-China Moitri Conference Center yesterday, Prime Minister Tariq Rahman underscored that in the era of the 14th Industrial Revolution, there is no alternative to modernizing the traditional education curriculum to meet the challenges posed by artificial intelligence and automation. In his inaugural address, the Prime Minister emphasized the direct link between the education system and the nation's modernization, employment-oriented skills and overall development. He reminded the audience that education today cannot remain confined to textbook-based knowledge. Instead, students must be nurtured to contribute meaningfully to the workplace. A technical and vocational education, he stressed, is indispensable for building a skilled workforce. The teachers' training program initiated by the National University, he noted, is a timely and visionary step that will prepare future generations to become competent human resources. Highlighting the demographic advantage of Bangladesh, the Prime Minister pointed out that a significant portion of the population is young. To harness this potential, young people must be trained in technology, technical expertise, and practical education. The precaution or insufficient, what matters is the ability to apply knowledge in real-life contexts. Job-oriented education, he argued, will empower the youth to be self-reliant and competitive in the global labor market. Commanding the National University's initiative, he observed that the training program would transform teaching methods. The teachers will gain exposure to modern technologies, innovative pedagogical techniques, and a practical curricula. This in turn will enable students not only to excel academically, but also to demonstrate their competence in professional environments. Addressing the teachers directly, he asked them to go beyond textbooks and equip students with problem-solving abilities. He called for cultivating an entrepreneurial mindset among students so that they do not merely wait for jobs, but instead create new opportunities, generating employment for others. He reminded the audience that the government has already established numerous technical institutions and is equipping them with modern technology. The National University's training program, he said, is a continuation of this broader effort. Without well-trained teachers, the quality of education cannot improve, which is why he described this initiative as a breakthrough. The Prime Minister also drew attention to the pressing need to reduce unemployment among highly educated individuals. Many remain jobless despite holding advanced degrees simply because they lack technical skills. To address this, the government is expanding apprenticeship, internships and industry-academia partnerships. These measures are being piloted in divisional cities to ensure that students acquire practical skills alongside their studies. Education is present at the ceremony, expressed gratitude to the Prime Minister and voiced optimism that the government's initiative to promote work-oriented education would steer the country's education system in a new direction. The hope that such training programs would continue regularly and that work-oriented education would be integrated into every institution nationwide. From this review, it is evident that Prime Minister Tariq Rahman's speech placed special emphasis on the modernization of education and its work-oriented dimension. He made it clear that education is not merely about earning degrees, but about acquiring skills that are directly applicable in real life. The National University's training program will modernize the country's education system and foster self-reliance among the youth. Ultimately, the government's vision is to accelerate national development by embedding work-oriented principles into education. The teacher training programs are a vital step toward achieving this goal. Bangladesh is poised to become a nation driven by skilled manpower, where the youth will not only seek jobs, but also strengthen the economy by creating new workplaces. And that's the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। সমসাময়িক বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিং। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ কর্তৃক অনুদান হিসাবে 1,00,000 ইন্ট্রাভেনাস ফ্লুইড হস্তান্তর এবং বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান বিষয়ক আলোচনা। আজ সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়াসার গন্ধ্রবপুর পানি শোধনাগার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। এ সময় উপস্থিত গণমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন,
4: ঢাকা মহানগরের 2 সিটি কর্পোরেশনে সারফেস ওয়াটার নিয়ে যাওয়ার জন্য মেঘনা নদী থেকে এই পানি নিয়ে যাওয়ার জন্য এই প্রজেক্ট। আমাদের যে সমস্যা ছিল যে গ্রাউন্ড ওয়াটার থেকে যেটা আমরা পানি ঢাকা শহরের জন্য নিতাম, এটাতে গ্রাউন্ড লেয়ারটা বহু নিচে নেমে যাচ্ছিল, প্রায় 1,000 মিটার নেমে যাচ্ছিল। একটা ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে, সেটাকে মোকাবেলা করার জন্য মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরীর নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে। এবং এই প্রজেক্টের আপনার প্রায় 50 কোটি লিটার ডেইলি পানি সরবরাহ করা হবে ঢাকা মহানগরে। প্রায় 10,000 কোটি টাকা ব্যয় প্রজেক্ট নেওয়া হয়েছিল এবং এটা 97% প্রায় আপনার শেষ হয়ে এসছে। ছোটখাটো দুই একটা আপনার কাজ আছে, সেই কাজগুলো শেষ করে আমরা আশা করছি যে আগামী 1 বছরের মধ্যে এই প্রজেক্ট কমপ্লিট হবে এবং তখন ঢাকা শহরে আপনার ফার্স্ট ফেজ অফ দিস প্রজেক্ট আমরা শেষ করতে পারবো। এরপরে আবার একটা প্রজেক্ট নেওয়ার চিন্তা আছে, যেটাতে আমরা 100 মিলিয়ন কোটি 50 কোটি পানি আমরা ঢাকা শহরে দিতে পারবো। এটা দুটো মিলে 100 হবে এবং এইভাবেই আমাদেরকে আপনার সারফেস ওয়াটারকে ব্যবহার করতে হবে ভূগর্ভস্থ পানিকে বাদ দিয়ে। এই প্রজেক্ট দেখার জন্য আমাকে এসেছিলাম, যত দ্রুত কাজ শেষ করার জন্য আমরা এখানে নির্দেশ দিয়েছি।
3: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি বলেছেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করলে পুলিশকে স্বীকৃতি ও সম্মাননা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি আজ সচিবালয়ে রামিসা হত্যা তদন্তের ঘটনায় 9 জন, দৌলদিয়া ফেরিঘাটের 3 জন এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তারের জন্য 3 জন পুলিশ সদস্যকে সনদ ও 20,000 টাকা করে আর্থিক পুরস্কার প্রদান ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ কথা উল্লেখ করে আরো বলেন,
5: যারা রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা কাজ করছে তারা যেন উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয় এবং দেশবাসীও যাতে জানতে পারে আজকে 3টা ঘটনার যারা দায়িত্ব পালন করেছে তাদেরকে আমরা সনদ দিয়েছি এবং আর্থিক পুরস্কার দিয়েছি, স্বীকৃতি দিচ্ছি আমরা। একটা হচ্ছে রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের এই ঘটনায় যারা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে দ্রুততার সাথে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দির ব্যবস্থা করেছে, তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে, ডিএনএ টেস্ট সহ পোস্টমর্টম রিপোর্ট সহ সাক্ষীদেরকে আদালতে নিয়ে সংক্ষিপ্ত সময়ে সমস্ত বিচার কার্য পরিচালনা সহযোগিতা করেছে এবং যার প্রেক্ষিতে মাননীয় আদালত বিচার শেষে সংক্ষিপ্ত সময়ে রায় ঘোষণা করতে সক্ষম হয়েছে, সেই একটা ঘটনা। দ্বিতীয় হচ্ছে নৌপুলিশ যারা দৌলতদিয়া ফেরিঘাটে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে অন্তত 45 জন যাত্রীর জীবন রক্ষায় তারা ভূমিকা পালন করেছে, তারা বাধ্য করেছে সমস্ত শেষ যাত্রীটিকেও বাস থেকে নেমে যেতে, যে পুলিশের ভূমিকাটা কি ছিল, তাদের কারণে যাত্রীদের প্রাণ রক্ষা পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের উসিলায় তাদের প্রাণ রক্ষা করেছে, তাদেরকে স্বীকৃতি দেওয়া দরকার। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটা ভূমিকা আছে যাতে দুর্ঘটনা কম হয় এবং যাত্রীদের সচেতনতা যাতে বৃদ্ধি পায়, এবং নৌ দুর্ঘটনা ইতিপূর্বে আর একটা হয়েছিল খুব মর্মান্তিক, সেটা থেকে শিক্ষা নিয়ে আমরা বলেছি নৌ পুলিশ ফেরিঘাটে কন্টিনিউয়াস দায়িত্ব পালন করবে, প্রশাসন থাকবে এবং সকল যাত্রীদেরকে বাস থেকে নামিয়ে তারপর ফেরিতে উঠবে এবং নামবে, এটা তারা বাস্তবায়ন করেছে। ঈদ উল আজহা শেষ হয়েছে, সবাই ফিরে এসছে, কিন্তু এই দুর্ঘটনা যখন হয়েছে তখন ঈদ উল আজহার যাত্রী ছিল বলে আমার মনে হয় না। এই স্বাভাবিক সময়েও তারা এই কঠিন দায়িত্বটা পালন করে যাচ্ছে, এটা অবশ্যই প্রয়োজন, সেই জন্য তাদেরকে আমরা স্বীকৃতি দিচ্ছি। এই জাতীয় আরো ঘটনা আছে যেগুলো আমরা পর্যায়ক্রমে পুলিশ বাহিনীর মোরাল বুস্ট আপের জন্য নৈতিকভাবে তারা যাতে আরো স্ট্রং হয় এবং দায়িত্ব পালনে তারা উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয় এবং জাতীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত হয় সেভাবে আমরা ব্যবস্থা নেব।
3: ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে অনুদান হিসাবে 100,000 ইন্ট্রাভেনাস ফ্লুইড হস্তান্তর করেছে। এ উপলক্ষে সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাকওয়াত হোসেন এমপি বলেন,
6: এখন ডেঙ্গু আসছে, আমাদের হাতে 100,000 স্যালাইন আছে আমাদের সেন্ট্রাল স্টোরে, আর 20,000-25,000 স্যালাইন আমাদের স্কেটারলি অল ওভার দ্য কান্ট্রিজ উপজেলা হেলথ কমপ্লেক্সগুলি বা ডিস্ট্রিক্টে আসে। তা আমাদের স্যালাইন ফরেন এইড গ্রুপের কাছ থেকে পাওয়ার আগে আমাদের হঠাৎ প্রয়োজন পড়ে যেতে পারে, যে কারণে ওনাদের কাছে আবার দ্বারস্থ হলাম। ওই দিন 3 দিন আগে এসে কনফার্ম করে গেলেন যে আমরা 100,000 স্যালাইন আপনাদেরকে আমরা দিব, আর সেই 100,000 স্যালাইন আজকে আমরা নেব ওনাদের কাছ থেকে। এই মুহূর্তে জাতির যে প্রবলেমগুলিতে আমরা নতুন একটা সরকার, বিগত 17 বছর সরকারগুলি কোনো ভেন্টিলেটর দিয়ে যায় নাই, কোনো মেশিন দিয়ে যায় নাই, কোনো ভ্যাকসিন দিয়ে যায় নাই, কোনো ভিটামিন এ ট্যাবলেট দিয়ে যায় নাই, এমনকি সিরিজটা পর্যন্ত ছিল না। এই সমস্ত কিছু আমরা এই প্রাইভেট এন্টারপ্রেনিয়ারদের সহযোগিতায় আমরা এই বিপদগুলি মোকাবেলা করতে পেরেছি। জনাব তারেক রহমান সাহেবের কাছ থেকে আমরা একটা শিক্ষা পেয়েছি, একটা নির্দেশনা পেয়েছি, উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার উইংস হোয়াইল ওয়ার্কিং ইন দ্য মিনিস্ট্রি। আমাদের মন্ত্রণালয়ে কাজ করার সময় আমাদের অনেকগুলি ডানা খুলতে হবে, আর সেই ডানাগুলি না খুললে একটা মন্ত্রণালয় ভালোভাবে চলতে পারে না। এটা একটা ব্যতিক্রম ধর্মী মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের প্রতিটা মুহূর্ত জনগণ গুনতে থাকে যে স্বাস্থ্য সেবা কেমন হচ্ছে, ওষুধ পাওয়া যাচ্ছে কিনা, ডিসপেন্সারিতে ওষুধ পাওয়া যাচ্ছে কিনা, সেই রিমোট গ্রামের একটা বাজারে প্যারাসিটামল পাওয়া যাচ্ছে কিনা, না পাওয়া গেলে ওইটাই মন্ত্রণালয়ের দোষ। কাজে আমাদের উইং এবং ডানা অনেক বিস্তৃত, কাজে এইটা একটা মিনিস্ট্রি যেটা একেবারে ডিপেন্ডেন্ট কালি এবং কলমের মতন। এই ফার্মাসিউটিক্যাল প্রোডিউসার এন্ড হেলথ মিনিস্ট্রি এটা কমপ্লিটলি অঙ্গাঙ্গি ভাবে জড়িত, একে অন্যের উপর আমরা নির্ভরশীল এবং পুরা জাতি আমাদের উপর নির্ভরশীল। আর আমরা যদি জাতির সেই নির্ভরশীলতা বিশ্বস্ততার সাথে পালন না করি, উই উইল বি নো হোয়ার। আর সেই কারণে উই হ্যাভ ফর্মড এ ভেরি গুড টিম, ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে, আমরা একটু ঐক্য মতে পৌঁছেছি, উই মাস্ট গিভ সার্ভিস টু আওয়ার পিপল। আমাদের জাতিকে আমরা সার্ভিস দিব, আমরা সবাই সমোন্নতি ভাবে দিব, যেই কারণে আজকে আমাদের বিপদগুলিতে ওনারা এগিয়ে আসছেন। ওনাদেরকে আমরা আইনের ভিতরে যতটুকু সাহায্য করা দরকার আমরা করবো টু ফ্লারিশ দিস ইন্ডাস্ট্রি। তার মধ্যে উই আর এ প্রাউড কান্ট্রি যে আমাদের দেশ 140টা দেশে আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে, এবং আলহামদুলিল্লাহ আমাদের যদি ভ্যাকসিন ওনারা তৈরি করতে পারেন এটার পরিসর আরো বৃদ্ধি হয়ে যাবে।
3: অনুষ্ঠানে স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিদ এমপি উল্লেখ করেন,
7: জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মাধ্যমে এই ডেঙ্গু মৌসুমে আমরা ডেঙ্গুর রোগীর সংখ্যা কমাতে চাচ্ছি, এবং তারপরেও যারা আক্রান্ত হবেন তাদেরকে যেন যথাসময়ে চিকিৎসা দেওয়া যায় সেই প্রস্তুতি গ্রহণ করেছি। তো সেই প্রস্তুতির অংশ হিসেবেই আমরা যখন হামের প্রাদুর্ভাব হয়েছে এবং সার্বিকভাবে জনস্বাস্থ্যকে পুনর্গঠনের জন্য আমাদের সরকার যেভাবে কাজ করে যাচ্ছে তার একটা প্রধান উদ্দেশ্য বা কর্মপন্থাই হচ্ছে এখানে বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছেন এই স্বাস্থ্য খাতের সঙ্গে তাদের সকলকে নিয়ে একসঙ্গে কাজ করা। এবং আমরা শুরু থেকেই এ ব্যাপারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ বাপি অর্থাৎ আমাদের দেশের যে ঔষধ শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সর্বোচ্চ সংগঠন, ওনাদের নেতৃবৃন্দ আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে গেছেন এবং যাচ্ছেন। আমরা এই উদ্যোগের মাধ্যমে দেখাতে চাই, যেটা আমরা বিশ্বাস করি, আমরা বলেছি যে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের স্বার্থে, জনস্বাস্থ্যের জনস্বার্থে আমরা ঔষধ শিল্প প্রতিষ্ঠানগুলো এবং সরকার, সরকারি হাসপাতাল, বেসরকারি মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারি পর্যায়েও যারা আছেন, আমরা সকলকে নিয়ে কাজ করছি। এবং এই ডেঙ্গুর প্রাদুর্ভাবের জন্য আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি সেখানেও কিন্তু প্রত্যেকটি স্টেক হোল্ডারের সুনির্দিষ্ট ভূমিকা রয়েছে। আমি বলবো আমাদের স্বাস্থ্য খাতে এই দুই তিন মাসে আমাদের নতুন সরকারের পক্ষ থেকে এটা একটা বড় স্ট্র্যাটেজিক চেঞ্জ, এটা একটা বড় অর্জন, যেখানে আমরা সকল স্টেক হোল্ডারকে দেশের স্বার্থে সমন্বিতভাবে একসাথে আমরা কাজ করতে পারছি। তো আমি ধন্যবাদ জানাই বাপিকে আজকে যে এক লক্ষটি আমাদেরকে ইন্টারভেনাস ফ্লুইড বা স্যালাইন যেটাকে আমরা বলি সেটা ওনারা আজকে দিচ্ছেন সরকারকে, আগামী ডেঙ্গুর মৌসুমে যেন আমরা কাজে লাগাতে পারি। এবং আমি আশা করব যে ওনাদের পক্ষ থেকে যে সহযোগিতা আমরা এখনো পাচ্ছি সামনের দিনগুলোতেও আমরা পাব, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকারের পক্ষ থেকে আমরা চাই এই যে আমাদের বিকাশমান ঔষধ শিল্প যা দেশে বিদেশে সুনাম করিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীও এই বিষয়ে অবগত এবং আগ্রহ আছে, উনি এই শিল্পকে আবার আরো বিশেষ করে বড় পরিসরে গড়ে ওঠার জন্য বিভিন্ন ধরনের পলিসি সাপোর্টেড চিন্তা ভাবনা আমরা করছি। এবং এইভাবেই আমরা একদিকে যেমন ঔষধ শিল্পকে আরো ত্বরান্বিত করবো, আরো বিকশিত করবো, পাশাপাশি আমাদের দেশের সাধারণ মানুষের কাছে যেন সঠিক ওষুধগুলো সঠিক মূল্যে কিংবা বিনামূল্যে আমরা পৌঁছে দিতে পারি, সেগুলোই আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।
3: আজ রাজধানীর সিডাব মিলনায়তনে সাংবাদিকদের সংগঠন ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান বিষয়ক আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দ ইসলাম এমপি বলেন,
8: দিবসটি উপলক্ষে বাংলাদেশের বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একই সাথে গভীর শ্রদ্ধা করে স্মরণ করি যে সকল অকুতোভয় শান্তিরক্ষীকে, যারা বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও মানবিক মূল্যবোধ, আমাদের শান্তিরক্ষী বাহিনীদের বীরত্ব, নিষ্ঠা ও মানবতার প্রতি অবিচল অঙ্গীকার বিশ্ব শান্তির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাদের আত্মোৎসর্গ রঞ্জিত সেই ত্যাগের পথরেখা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাহস, দায়িত্ববোধ ও মানবিকতার একটি অনন্ত আলোকবর্তিকা হয়ে যুগে যুগে দীপ্তি ছড়াবে। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যার জন্ম হয়েছে অগণিত মানুষের আত্মত্যাগ, অদম্য সংগ্রাম এবং রক্তস্রোত এক গৌরবময় ইতিহাসের মধ্য দিয়ে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি গভীরভাবে অনুভব করি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ আমাদের শুধু একটি স্বাধীন ভূখণ্ডই উপহার দেয়নি, এটি আমাদের শিখিয়েছে শান্তির প্রতি প্রকৃত তাৎপর্য, মানবিক মর্যাদার মূল্য এবং ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার অপরিহার্যতা। এই ঐতিহাসিক চেতনা ও জাতীয় অভিজ্ঞতার আলোকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের শান্তিকেন্দ্রিক, ভারসাম্যপূর্ণ ও বহুমাত্রিক পররাষ্ট্রনীতির উপর গুরুত্ব দিয়েছিলেন, ভিত রচনা করেছিলেন। তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে শান্তি, সংলাপ ও সহযোগিতার এক দায়িত্বশীল প্রবক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিল। পরবর্তীকালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রজ্ঞাবান ও দৃঢ় নেতৃত্বে সেই ভিত্তি আরো সুসংহত, বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা নতুন মাত্রা পায়। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশ এই ঐতিহ্য ও অঙ্গীকারকে আরো শক্তিশালী ভাবে ধারণ করে নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা শক্তির রাজনীতির পরিবর্তে সহযোগিতার সংস্কৃতি, সংঘাতের পরিবর্তে সংলাপের পথ এবং আধিপত্যের পরিবর্তে পারস্পরিক সম্মান, আস্থা ও অংশীদারিত্বের দর্শনকে সমুন্নত রাখার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। টেকসই শান্তির ভিত অস্ত্রের ঝনঝনাতে নয়, বরং মানুষের মধ্যে বিশ্বাস, ন্যায় বিচার ও মানবিক সংহতির বন্ধনে নির্মিত হয়। বর্তমানে সরকার তাই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় ক্রমবর্ধমান সম্পৃক্ততাকে দেশের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্র হিসেবে বিবেচনা করছে। 1988 সালে সীমিত পরিসরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। খুব অল্প সময়ের মধ্যেই আমাদের শান্তিরক্ষীরা তাদের পেশাদারিত্ব, দক্ষতা, সাহসিকতা ও মানবিকতার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় সম্প্রদায়ের আস্থা ও শ্রদ্ধা অর্জন করতে পেরেছিলেন। প্রায় 4 দশকে 2,06,000 বেশি বাংলাদেশি শান্তিরক্ষী 43 দেশের 63 বেশি মিশনে দায়িত্ব পালন করেছেন। বিশ্ব শান্তির এই আলোকময় অভিযাত্রায় 174 বাংলাদেশি শান্তিরক্ষী সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে নিজেদের নাম ইতিহাসে অমর করে গেছেন।
3: সংবাদে প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা এএসএম আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বিশ্ব বেতারে বাংলাদেশ।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বিশ্ব বেতারে বাংলাদেশ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। বাংলাদেশ সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের বেতার কেন্দ্র থেকে প্রচারিত গুরুত্বপূর্ণ সংবাদের উপর ভিত্তি করে এই সাপ্তাহিক আয়োজন বিশ্ব বেতারে বাংলাদেশ সাজানো হয়েছে। প্রচারিত হয় সপ্তাহের প্রতি সোমবার রাত 10টায় ঢাকা ক থেকে। বাংলাদেশের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে আদালত সোহেল রানাকে 5 লাখ ও তাঁর স্ত্রীকে 2 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি বাংলা। গতকাল ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করেন। এর মাধ্যমে নৃশংস ঘটনার মাত্র 19 দিনের মাথায় চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করা হল। মামলার রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছাড়াও স্বস্তি প্রকাশ করেছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীও। মামলার বাদী রামিসার পিতা আব্দুল হান্নান মোল্লা রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন। তিনি বলেন, এই রায় কার্যকর হলেই প্রত্যাশা শতভাগ পূরণ হবে। উল্লেখ্য, গত 19 মে ঢাকার পল্লবী এলাকায় নিজেদের বাসার পাশের ফ্ল্যাটের একটি কক্ষ থেকে রক্তাক্ত ও খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয় শিশু রামিসার মৃতদেহ। বাংলাদেশে গতকাল শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের 2026 সালের বাজেট অধিবেশন। বিবিসি বাংলা জানিয়েছে, আগামী 11 জুন জাতীয় সংসদে 2026-2027 অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই অধিবেশন বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম বাজেট। এর আগে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, 30 জুন বাজেট পাশ করতে হবে, তাই প্রতিদিন সকাল বিকেল 2 বেলা বৈঠক হতে পারে। এছাড়া এই অধিবেশনে কিছু বিল আসবে বলেও জানান তিনি। প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ ও তুরস্ক প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ডয়চে ভেলে জানিয়েছে, গত শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়াও বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতি বছর দুদেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিবিসি বাংলা রিপোর্টে বলা হয়েছে, গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ভোটে সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হন ডক্টর খলিলুর রহমান। সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে 8 ভোটে পরাজিত করে 1 বছরের জন্য এই দায়িত্ব পান তিনি। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, স্বপদে বহাল থেকেই জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এক্ষেত্রে সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ অধিবেশন চলাকালে তিনি ছুটিতে থাকবেন। তবে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও একই সঙ্গে 2 দায়িত্ব পালনের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ ভারত সীমান্তে পুশিনের বিষয়টি কূটনৈতিকভাবে আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল সচিবালয়ে এ কথা জানান তিনি। এদিকে আজ থেকে শুরু হয়েছে 4 দিনব্যাপী বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে পুশিন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। প্রতিদিনই বিএসএফ এর পুশিনের চেষ্টার ব্যাপারে সরকারের পদক্ষেপ কি সে সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের বর্ডার গার্ড সতর্ক অবস্থানে রয়েছে এবং সমস্ত অবৈধ পুশিনের চেষ্টাকে বাধা দেওয়া হবে। স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক এমন অনিয়মিত 174 জন বাংলাদেশী নাগরিককে লিবিয়া থেকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত মঙ্গলবার তারা দেশে ফিরেছেন। লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহযোগিতায় লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের ফেরানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা। প্রত্যাবাসিত বাংলাদেশীদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সহ 60টি দেশ থেকে আমদানি করা পণ্যের উপর 10% কিংবা 12.5% অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন। গত মঙ্গলবার করা এই প্রস্তাবে বলা হয়, জোরপূর্বক শ্রম ব্যবহার করে তৈরি পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন সহ 60টি অর্থনীতির ব্যর্থতা ছিল। ডয়চে ভেলে জানায়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় ইউএসটিআর থেকে পাঠানো প্রস্তাবটি সেকশন 301 এর অধীনে পরিচালিত অন্যায্য বাণিজ্য চর্চা বিষয়ক তদন্তের সর্বশেষ ফলাফল। ইউএসটিআর জানায়, জোরপূর্বক শ্রম বিষয়ক তদন্তের সূত্র ধরে কানাডা, বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, যুক্তরাজ্য সহ 15টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্য সংস্থাটি আরও জানায়, তাদের তদন্তের আওতাভুক্ত বাকি 45টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 12.5% হারে অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ হল আমাদের আজকের সাপ্তাহিক আয়োজন বিশ্ব বেতারে বাংলাদেশ। এরপর আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 11টায় বাংলায়। শুনলেন মনিটরিং পরিদপ্তরণ অনুষ্ঠান বিশ্ব বেতারে বাংলাদেশ,
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। সঙ্গীত পরিবেশনে সুস্মিতা মণ্ডল, গ্রন্থনা উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন।
2: প্রিয় শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। আমাদের আজকের অতিথি সুস্মিতা মণ্ডল। আমরা সুস্মিতার কণ্ঠে গান শুনবো বেশ কয়েকটি এবং গান নিয়ে গল্প করবো যথারীতি। সুস্মিতা, কেমন আছো?
3: আমি ভীষণ ভালো আছি, সাথে আপনি আছেন, সেই জন্য আরো বেশি ভালো লাগছে।
2: ধন্যবাদ। আমরা যেটা করে থাকি যে প্রথমে একটা গানে যাই, গান শুনি, তারপরে আমরা গান নিয়ে গল্প স্বল্প করি, এটাই আমাদের মানে অনুষ্ঠানের ধরনটা এরকম। তো প্রথম কোন গানটি তুমি ঠিক করছো?
3: যেহেতু আমার নির্বাচিত 4টি গান আছে, আমি পূজা পর্বেরই বেশি গান গাইব আজকে। তো প্রথম গানটিও পূজা পর্বের একটি গান, প্রভু তোমার লাগে আঁখি জাগে।
2: আমরা গানটি শুনে আসছি প্রিয় শ্রোতা, তারপর আমরা নিশ্চয়ই এই যেমন করে গান প্রসঙ্গে কথা বলে থাকি তাই করবো।

0: যে গানটি আমরা শুনলাম এটি রবীন্দ্রনাথের মোটামুটি মধ্যবয়সের রচনা। আমি কথা প্রসঙ্গে অন্য আয়োজনে এটা বারবার বলেছি যে রবীন্দ্রনাথের মধ্যবয়সের পূজার গানে একটা বিশেষ পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকি, যেটা প্রথম বয়সে যেমন প্রভু, নাথ, পাবক এই শব্দগুলো পাওয়া যায়, অর্থাৎ রবীন্দ্রনাথ স্রষ্টাকে, ঈশ্বরকে, অথবা তার পরিণত বয়সে যাকে উনি অসীম বলেছেন বা মহাকাল বলেছেন, তাকে একটা আচরিত ধর্মের মধ্যে আবদ্ধ রেখেছিলেন। কিন্তু পরিণত সময়ে এসে এই শব্দগুলো আমরা খুব একটা দেখতে পাই না। তো এই গানটি যেটি আমরা এখন শুনলাম এটা একেবারে কবির মধ্যবয়সী রচনা এবং বোলপুরের লেখা, কিন্তু এখানটায় প্রভু শব্দটি আছে। মজার কথা হচ্ছে পাশাপাশি আছে হচ্ছে যেই বিরহের কথা আমরা পাই রবীন্দ্রনাথের প্রেম পূজার গানে, অর্থাৎ প্রতীক্ষা মানতা, অপেক্ষা মানতা, মিলনের প্রত্যাশা, সেই কথাগুলো এই গানটিতে আমরা খুব দেখতে পাই। ঠিক বললাম তো?
1: একদম একদম।
0: আমার কাছে তাই মনে হয়েছে যে এই যে বসে থাকা, তার জন্য অপেক্ষা করা, প্রতীক্ষা করা, কৃপা নাই চাই শুধু চাই,
1: গানটিতে মানে মানুষের ভেতরে যে ঈশ্বরের প্রতি আকুল অস্থিরতা এটি যেন আসলে প্রকাশ পায়।
0: আমরা কি কাছাকাছি সময়ের আরেকটা গান শুনতে পারি?
1: এটা 48 বছর বয়সের লেখা, একই সময়ে লেখা আরেকটি গান 49 বছর বয়সের দ্বিতীয় গানটি, তাই তোমার আনন্দ আমার পর।
0: এই গানটি আমার খুব প্রিয়, আমি বোধহয় এই আয়োজনেই একাধিকবার গানটা শোনা হয়েছে এবং এই নিয়ে কথা বলা হয়েছে। তো আগের গানটিতে, এই প্রথম গানটিতে আমরা যদি বলি যে বিরহের কথা, আর এই গানটিতে আমি বলবো যদি প্রেম পূজাকে আমি সমর্থক ধরি রবীন্দ্রনাথের মতে, অর্থাৎ প্রেমের যে চূড়ান্ত রূপ সেটাই পূজা, যদি তাই হয় তবে এখানে প্রেমের অহংকার স্রষ্টার প্রতি, ঈশ্বরের প্রতি, আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গেছে। আমরা গানটি শুনি।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নির্বাচিত রবীন্দ্র সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর। আজকে আমাদের শিল্পী হিসেবে সাথে আছেন সুস্মিতা মণ্ডল, তার কণ্ঠে আমরা গান শুনছিলাম, পরপর দুটো পূজার গান শুনলাম।
1: এবারে একটু প্রসঙ্গ পাল্টায়, হ্যাঁ, প্রকৃতি পর্যায়ের এই গানটি রচনাকাল 1929 এবং কবি তখন 70 বছর বয়স,
0: একদম, হ্যাঁ, 70 একটু কম, 68 এরকম। তো এখানে একটু বলে রাখি, বর্ষা প্রসঙ্গ আছে, কিন্তু কথাটা হচ্ছে কোন পুরাতন প্রাণের টানে ছুটেছে মন মাটির পানে, অর্থাৎ আমাদের কাঠিন্য থেকে, নাগরিক জীবন থেকে সেই মাটির কাছে ফিরে যাওয়ার আকুতি। আমি আমার নিজের অভিজ্ঞতায় বলি যে এই গানটি শান্তিনিকেতনে একটা বিশেষ আয়োজন হয়, যে প্রত্যেক বছর, যদি আমি ভুল না করে থাকি, 100 বৃক্ষ রোপণ করা হয়, এবং সেটা একটা বিশেষ দিন, বর্ষাকালের একটা দিনে বৃক্ষরোপণ বলে একটা আয়োজন করা হয়। সেই বৃক্ষরোপণের একটি গাছকে বেশ ঘটা করে আনা হয়, সেটাকে রোপণ করা হয়, আনুষ্ঠানিক যাত্রা শুরু, তারপর 1000 গাছ লাগানো হয়। অর্থাৎ এইভাবে করে ওই যে রার যে অঞ্চলটা শান্তিনিকেতন ভুবনডাঙ্গার পাড়ে, সেটাকে কিন্তু এই সবুজায়ন করা হয়েছিল এইভাবে করেই। তো এই গানটি সেই বৃক্ষরোপণের একটি গান, বৃক্ষরোপণের আয়োজনে 4টি গান থাকে। আপনারা জানেন যে বারবার আমি এই প্রসঙ্গে কথা বলেছি একাধিকবার, যে কবির শান্তিনিকেতনের জীবনে যেই উৎসবগুলি কবি করেছিলেন এবং তার শান্তিনিকেতন ব্রহ্মচর্য বিদ্যালয়ের ছাত্রদের জন্য বা একটা উৎসব আয়োজন রাখার জন্য, তার মধ্যে ঋতু উৎসব, বৃক্ষরোপণ, হলকর্ষণ ইত্যাদি বিভিন্ন আয়োজন, এবং সেই আয়োজনের উদ্দেশ্যে লেখা এই গানটি, এবং আজ পর্যন্ত সেই গাছ লাগানোর আয়োজনে এই গানটি গাওয়া হয়। আমরা গানটি শুনছি সুস্মিতার কণ্ঠে।

0: আপনারা শুনছেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। আমরা আজকে সুস্মিতার কণ্ঠে বেশ কটি গান শুনলাম। আমাদের আয়োজন প্রায় শেষ দিকে, আমরা আরেকটি গান শুনে আজকের আয়োজন শেষ করতে হবে। তুমি কোন গানটি গাইতে চাইছো?
1: আচ্ছা, আবারও পূজা পর্বেরই চলে আসলাম এবং এই গানটি ব্রহ্মসঙ্গীত। আসলে রবীন্দ্রনাথ যখন এই গানটি লিখেন তখন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে ব্রহ্মসঙ্গীতের আসর বসত নিয়মিত, প্রতিদিন প্রার্থনা হতো সঙ্গীতের মাধ্যমে। তাই গানটিতে ঈশ্বরের প্রতি পরিপূর্ণ আত্মনিবেদনের কথাই বলা হয়েছে এবং গানটি হচ্ছে আরো কত দূরে আছে সে আনন্দধাম।
0: আমরা এই গানটি শুনতে শুনতে আজকের আয়োজন শেষ করব। এটি যেমনটি সুস্মিতা বললেন যে ব্রহ্মসঙ্গীত মাঘোৎসবে গাওয়া হয়েছিল এমন একটি গান, অর্থাৎ ঠাকুর বাড়িতে আচরিত ধর্মাচরণ, যেটা সেই উপলক্ষে সেই উদ্দেশ্যে লেখা গান। এই আয়োজন দিয়ে শেষ করছি আমরা। আপনারা গানটি শুনতে শুনতে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা সঙ্গীত সংস্কৃতিকে ধারণ করুন। শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। সঙ্গীত পরিবেশনায় সুস্মিতা মণ্ডল, গ্রন্থনা উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং রবিশ্বর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন।
2: প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। সঙ্গীত বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপনের তৃতীয় পর্বের অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি আমি আশরাফ শাহিন। বন্ধুরা, কথা সুরে আলাপন অনুষ্ঠানের তৃতীয় পর্বে উপস্থিত আছেন জনপ্রিয় শিল্পী শাহনাজ বেলি। আপনারা নিশ্চয়ই জানেন শাহনাজ বেলি আমাদেরকে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এবং এখনো দিয়ে চলেছেন। আমরা তার গাওয়া জনপ্রিয় কিছু গান শুনব এবং সেই সাথে গানগুলো নিয়ে তার স্মৃতিচারণামূলক আলোচনা শুনব। শিল্পী শাহনাজ বেলি, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য।
3: আমিও ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই অনুষ্ঠানের সকলকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
2: বন্ধুরা, শাহনাজ বেলি বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। তিনি মূলত লোক বাংলা গানের জন্য পরিচিত। সুমধুর কণ্ঠ ও আবেগপূর্ণ পরিবেশনার মাধ্যমে তিনি শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। দেশের বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনে তিনি নিয়মিত গান পরিবেশন করেন। তার গাওয়া অনেক গান দর্শক শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সঙ্গীত জীবনে তিনি বহু মঞ্চে সাফল্যের সঙ্গে পারফর্ম করেছেন। বাংলা সংস্কৃতি ও লোকজ সঙ্গীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিল্পী হিসেবে তিনি পরিশ্রমী ও নিবেদিত প্রাণ। তার গান মানুষের আনন্দ, ভালোবাসা ও আবেগকে সুন্দরভাবে প্রকাশ করে। বাংলা গানের জগতে শাহনাজ বেলি একজন সম্মানিত ও প্রশংসিত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত। আমরা এই জনপ্রিয় সঙ্গীত শিল্পীর কিছু গান আর কথামালা নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি। আমরা নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে তার গাওয়া গান শুনব, সেই সাথে এ সকল গানের নেপথ্য কথা শুনব তার কণ্ঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমরা যে গানটি শুনব সেটি গাইবেন শিল্পী মুসাম্মত নিপা আক্তার। তিনি গাইবেন লোকনিন্দা গায়ে মাখিলাম রে বন্ধু গানটি। আসুন গানটি শোনার আগে গানটি নিয়ে আমরা স্মৃতিচারণ শুনি শিল্পী শাহনাজ বেলির কাছ থেকে।
3: যখন সিডির যুগ প্রায় শেষের দিকে, তখন আমাকে এই অ্যালবামটি করার জন্য ডাকলেন আমার খুব শ্রদ্ধেয় ভাই আহমেদ রিজভি ভাই, যে বেলি আপা আমার একটা অ্যালবাম করে দেন। কার লেখা কার সুর? পরে রিজভি ভাই বলল আমার লেখা সুর প্লাবন করেছি। তো কোথায় যেতে হবে? পরে ওনারা মিউজিক ঠিক করলেন শ্রুতি স্টুডিওতে। তো তখন আমাকে ডাকলেন, আমি গেলাম শ্রুতি স্টুডিওতে। গিয়ে আমরা বসলাম, বসে গানগুলি শুনলাম, 10-12 গান। সেখানে আমাকে বললো, দেখেন আপনার গানগুলি পছন্দ হয়েছে কিনা। তো প্রত্যেকটা গান কাঁচা কথা এবং গানের কথা সুন্দর, সুরও সুন্দর। এখানে প্লাবন করে ভাইও ছিলেন, আমাকে শোনালো একটা একটা করে। আমি তার মধ্যে থেকে কিছু গান বেছে নিয়ে সেই অ্যালবামটির জন্য প্রস্তুত হলাম। তার মধ্যে এই গানটি আমার ভালো লাগলো, যে লোকনিন্দা গায়ে মাখিলাম রে। এই গানটি অত্যন্ত সুন্দর কথা। তো ওই 10-12 গানের মধ্যে এটা।

0: ধন্যবাদ শিল্পী মোসামত নিপা আক্তার। বন্ধুরা, আমরা এখন যে গানটি শুনব সেটি গাইবেন মাহবুবা আক্তার শিল্পী। গানটি হল মন বাগানে ফুইটাছে ফুল। আসুন গানটির বিষয়ে শুনি আমাদের অতিথির কাছ থেকে।
1: মন বাগানে ফুইটাছে ফুল যে ১২টি গানের মধ্যে এও একটি গান। এই গানটি খুবই মিষ্টি কথার এবং মিষ্টি সুরের। গানের একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা শোনার মতো। তো এই গানটাও আমার খুব ভালো লেগেছে এবং আমার খুব পছন্দের একটি গান। আহমেদ রেজিভের লেখা, প্লাবন করে শিশুর।

0: ধন্যবাদ মাহবুবা আক্তার শিল্পীকে। প্রিয় শ্রোতা, আমরা এখন যে গানটি শুনব সেটি গাইবেন নসীম তাবাসসুম স্মরণ, কিবা জাদু মন্ত্র বলে পাগল বানাইলা। শাহনাজ বেলি, গানটি নিয়ে আপনি কিছু বলুন।
1: গীতিকার সুরকার সৈয়দ দুলাল, উনি প্রবাসে থাকেন। এই গানটি কার জন্য করেছিল আমি জানি না, যখন আমার গান আলোচনায় আসলো, মানুষে জানলো যে আমি একজন সিঙ্গার শাহনাজ বেলি, আমার নতুন অ্যালবাম তখন আসলো, তখন এই গানটি সৈয়দ দুলাল ভাই আমাকে দিলেন। এটার মিউজিক করা ছিল, আমি শুধু যে কণ্ঠ দিয়েছি, সুহেল নিজামী ভাই এটার মিউজিক করেছেন। উনি নিয়ে গিয়ে এই গানটি করালো, এত সুন্দর গানটি, মানে এখনো এটা খুবই জনপ্রিয় এবং এই নতুন প্রজন্মের কাছে তো আরো জনপ্রিয়।

0: ধন্যবাদ শিল্পী নসীন তাবাসসুম স্মরণ। বন্ধুরা, আপনারা শুনছেন কথা সুরে আলাপন অনুষ্ঠানে শাহনাজ বেলির জনপ্রিয় গান এবং নেপথ্য কথা। এখন আমরা গান শুনব শিল্পী স্নিগ্ধারিতার কণ্ঠে। গানের কথা হল, উইরা যাওরে ময়না টিয়া বন্ধুর কাছে কইও গিয়া। শাহনাজ বেলি, এই গানটি সম্পর্কে আপনি কিছু বলুন।
1: এই গানটা আর একটা অ্যালবামের গান। প্লাবন কুরেশির সাথে কিন্তু আমি অনেক অ্যালবাম করেছি। তখন প্লাবন কুরেশি ভাই মানে আমাকে ডেকে বললো যে বিলি আপা দেখেন গানটা আপনার জন্য করেছে কেমন। আমি বললাম খুবই সুন্দর। প্লাবন কুরেশি মানে কাঁচা কথা, কাঁচা সুর, অন্তরে লাগার মতো কথা। আমি তার সেই গানটি করলাম। করার পরে এটার মিউজিক হলো, তারপরে

বন্ধুরা, আমরা একে একে আমার বেশ কয়েকটি জনপ্রিয় গান শুনলাম। নিশ্চয়ই সকলের পরিবেশিত গান আপনাদের ভালো লেগেছে। আমি জানি আজকের অনুষ্ঠানের উপস্থাপক আশরাফ শাহীন একজন কণ্ঠশিল্পী এবং গীতিকার সুরকার। তিনি আমাকে আগেই অনুরোধ করেছেন আমি যেন আমার গাওয়া একটি গান গেয়ে শোনাই। আমি চেষ্টা করছি, সেই সাথে অনুষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে এবং যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

0: বন্ধুরা, কথা সুরে আলাপন অনুষ্ঠানের তৃতীয় পর্বে শাহনাজ বেলির গাওয়া গান নিয়ে আমাদের আয়োজন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের অনুষ্ঠানের ভাবনা, পরিকল্পনা ও উপস্থাপনায় ছিলাম আমি আশরাফ শাহিন। অনুষ্ঠানটি গ্রন্থনা ও সঙ্গীত পরিচালনা করেছেন জি এম জাকির হোসেন। আমাদের পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
1: এতক্ষণ শুনলেন সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন, উপস্থাপনায় আশরাফ শাহিন, গ্রন্থনায় জি এম জাকির হোসেন, অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ সোহেল রানা, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, এবং কথা সুরে আলাপন অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মনিরুল ইসলাম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার স্পেসে গুজব, অপতথ্য, মানহানিকর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্টের বিস্তার রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি আজ জাতীয় সংসদে সরকারের দলের সংরক্ষিত নারী আসনের সদস্য হেলেন জেরিন খানের উত্থাপিত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এ তথ্য জানান। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিতে জাতীয় সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, গত 5 অর্থ বছরে দেশের বাণিজ্য ঘাটতি প্রায় $8 বিলিয়ন মার্কিন ডলার বেড়েছে। সংসদের বৈঠক আগামীকাল বিকেল 3টায় আবার বসবে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী 20 জুলাই প্রকাশিত হবে। এ লক্ষ্যে দেশের সব শিক্ষা বোর্ডকে সুনির্দিষ্ট ও চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন আজ তার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। জাতীয় পর্যায়ের স্টার্ট আপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি এবং প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সহ মন্ত্রণালয়ের বিভিন্ন চলমান কর্মসূচি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের পথ সুগম করতে এবং পরীক্ষা পরবর্তী সময় অপচয় রোধে সরকার প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এরই ধারাবাহিকতায় চলমান এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন সহ যাবতীয় প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে। তিনি আরও বলেন, আগামী 20 জুন ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে দেশের প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার সমাপ্তি ঘোষণা করবেন এবং খুদে ফুটবলারদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বলেও জানান তিনি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী 1 বছরের মধ্যে রূপগঞ্জের গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প চালুর ব্যবস্থা করা হবে। তিনি আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়ীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনকালে কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা ওয়াসার অধীনে দেশের অন্যতম বৃহৎ এই পানি সরবরাহের প্রকল্পের প্রথম ধাপের কাজ ইতোমধ্যে প্রায় 97% শেষ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের ওষুধ বর্তমানে বিশ্বের 140টির বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা স্বাস্থ্যখাতের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। তিনি আজ সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। ডেঙ্গুর মৌসুম সামনে রেখে সরকারের আগাম প্রস্তুতির কথাও জানান মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও সেবামুখী ও জনবান্ধব করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আজ সচিবালয়ে রামিসা হত্যাকাণ্ড সহ দেশব্যাপী সাড়া জাগানো 3টি ঘটনায় পুলিশ সদস্যদের প্রশংসনীয় অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত 5ই আগস্টের পর পুলিশ বাহিনীর ভাবমূর্তি নিয়ে যে সংকট তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠতে বর্তমান সরকার সফল হয়েছে। পুলিশ এখন আগের চেয়ে অনেক বেশি জনবান্ধব এবং জনগণের আস্থা অর্জনে সক্ষম বলেও জানান তিনি। প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ জানিয়েছেন, আগামী আগস্টের মধ্যে 3.5 লাখ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ইউনিফর্ম, জুতা ও স্কুল ব্যাগ বিতরণের পাইলটিং কর্মসূচি শুরু হবে। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ডিসেম্বরের মধ্যে পাইলটিং শেষ করে আগামী বছর থেকে সকল প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। ববি হাজ্জাদ বলেন, সরকারের 180 দিন পূর্ণ হওয়ার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন। খেলার খবর ক্রিকেট। স্বাগতিক বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি আগামীকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সকাল 9টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূল এলাকা এবং সমুদ্র বন্দরসমূহে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথ ও পাথের অনুষ্ঠানে ব্যবসায়ের নৈতিকতা সম্পর্কে বলবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। কৃষি বিষয়ের কার্যক্রম প্রযুক্ত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টায়। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযুক্ত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7টায়। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ ও FM 106 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে এবং সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 মেগাহার্জ এবং বাংলাদেশ এবং FM 102 মেগাহার্জে। সেই আমি এই আমি সকাল 7:30 ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ। বিশ্ব অ্যাক্রেডিটেশন উপলক্ষে কথিতা শুনবেন বিকেল 5:45। কৃষি বিষয়ের কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ের কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযুক্ত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। জাতীয় ভাবধারাপন্থী ও গণতান্ত্রিক আর্থসামাজিক সাংস্কৃতিক বিকাশে ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ রাত 10:30। এছাড়া FM 90 মেগাহার্জে রাত 12:15 শুনবেন নিশুতি অনুষ্ঠানে নাটক কাজল রেখা রচনা মাহবুব হাসান এবং প্রযোজনা মাহবুব হাসান। শ্রোতা বন্ধুরা, এই ছিল আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
2: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার পড়ছি, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 37.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুমারখালী ও কয়রাতে 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 75% এবং সন্ধ্যা 6টায় 68%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:10 এবং অস্ত যাবে 6:45। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হলে বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্জ ও এফএম 106 মেগাহার্জে, এফএম 102 মেগাহার্জ, এফএম 90 মেগাহার্জে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা আমাদের নিশুতি অধিবেশন শুরু হলো.

0: প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। নিশ্চয় সুস্থ সুন্দর ও নিরাপদে আছেন। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 MHz। আজ অনুষ্ঠান উপস্থাপনে আছি আমরা দুজন। আমি পুলক রঞ্জন।
1: আমি মোহাম্মদ রাফিউদ্দিন।
0: প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ তহিদুল ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, রাশেদুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এবং অধিবেশন তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আফজালুর রহমান।

0: শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি নিশুতি অধিবেশনের অনুষ্ঠান সূচি। রাত ১২টায় বাংলা সংবাদ, ১২:০৫ ইংরেজি সংবাদ, ১২:১০ দেশের গান, ১২:১৫ নিশুতি নাটক, ১:১৫ বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান, ১:৪০ রংধনু মিশ্র গানের অনুষ্ঠান, রাত ২টায় আকাশ ভরা সুরের ধারা দেশ বিদেশে রকমারি গানের অনুষ্ঠান, ১:২:৫০ নজরুল সঙ্গীত, ২:৫৫ আবহাওয়া বার্তা, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ও দিনের অনুষ্ঠান পরিচিতি এবং ৩টায় সমাপ্তি ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর, প্রথমে বাংলায় পরে ইংরেজিতে।

0: আসসালামু আলাইকুম। রাত 12টা, বাংলাদেশ বেতার, ঢাকা। খবর পড়ছি হারুনুজ্জামান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার স্পেসে গুজব, অপতথ্য, মানহানিকর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্টের বিস্তার রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি আজ জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য হেলেন জেরিন খানের উত্থাপিত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এ তথ্য জানান। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিতে জাতীয় সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, গত 5 অর্থ বছরে দেশের বাণিজ্য ঘাটতি প্রায় 8 বিলিয়ন মার্কিন ডলার বেড়েছে। সংসদের বৈঠক আগামীকাল বিকেল 3টায় আবার বসবে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী 20 জুলাই প্রকাশিত হবে। এ লক্ষ্যে দেশের সব শিক্ষা বোর্ডকে সুনির্দিষ্ট চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন আজ তার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের পথ সুগম করতে এবং পরীক্ষা পরবর্তী সময় অপচয় রোধে সরকার প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এরই ধারাবাহিকতায় চলমান এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন সহ যাবতীয় প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী 1 বছরের মধ্যে রূপগঞ্জের গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প চালুর ব্যবস্থা করা হবে। তিনি আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনকালে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা ওয়াসার অধীনে দেশের অন্যতম বৃহৎ এই পানি সরবরাহ প্রকল্পের প্রথম ধাপের কাজ ইতিমধ্যে প্রায় 97% শেষ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের ওষুধ বর্তমানে বিশ্বের 140টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা স্বাস্থ্যখাতের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। তিনি আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। ডেঙ্গুর মৌসুম সামনে রেখে সরকারের আগাম প্রস্তুতির কথাও জানান মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও সেবামুখী ও জনবান্ধব করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আজ সচিবালয়ে রামিসা হত্যাকাণ্ড সহ দেশব্যাপী সাড়া জাগানো 3টি ঘটনায় পুলিশ সদস্যদের প্রশংসনীয় অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত 5ই আগস্টের পর পুলিশ বাহিনীর ভাবমূর্তি নিয়ে যে সংকট তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠতে বর্তমান সরকার সফল হয়েছে। পুলিশ এখন আগের চেয়ে অনেক বেশি জনবান্ধব এবং জনগণের আস্থা অর্জনে সক্ষম বলেও জানান তিনি। প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, আগামী আগস্টের মধ্যে 3.5 লাখ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ইউনিফর্ম, জুতা ও স্কুল ব্যাগ বিতরণের পাইলটিং কর্মসূচি শুরু হবে। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ডিসেম্বরের মধ্যে পাইলটিং শেষ করে আগামী বছর থেকে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। ববি হাজ্জাজ বলেন, সরকারের 180 দিন পূর্ণ হওয়ার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন। খেলার খবর ক্রিকেট। স্বাগতিক বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি আগামীকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সকাল 9টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই মোহাম্মদ আবুল হোসেন। Minister Salahuddin Ahmed has informed the Jatiyo Shongshod that the government has taken the initiative to amend the Cyber Security Act to prevent the spread of rumors, misinformation, defamatory and misleading content using artificial intelligence on social media and cyberspace. He was responding to the notice of attention by Helen Zerin Khan, a member of the reserved women's seat of Treasury Bench in the House today. Earlier, the sitting of the Jatiyo Shongshod resumed with Deputy Speaker Barrister Kaisa Kamal in the chair. Participating in the question and answer session, the beginning of the sitting, Commerce, Industry, Textiles and Jute Minister Khondokar Abdul Muqtadi said the country's trade deficit has increased by about $8 billion in the last 5 fiscal years. The House will resume its sitting at 3 p.m. tomorrow. The results of this year's secondary school certificate SSC and equivalent examinations will be published on July 20. Education and Primary and Mass Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milon disclosed these while responding to questions from journalists at a press conference held at the Secretariat in the capital today. The press conference was organized on various ongoing programs of Education Ministry. Education Minister said all education boards across the country have been given a specific and final instructions in this regard. The decision was taken in line with the government commitment to facilitate students' access to higher education and prevent wastage of time after examinations, he added. Local Government, Rural Development and Cooperatives Minister Mr. Fakhrul Islam Alamgir has said the Gandharvapur Water Treatment Plant in Rupganj of Narayanganj will be in operation within next 1 year. He said this while inspecting the construction work of the Gandharvapur Water Treatment Plant project in Rupganj of Narayanganj today. Mr. Fakhrul Islam Alamgir said about 97% of construction work of this plant, one of the largest water supply projects in the country under Dhaka Wasa, has already been completed. Health and Family Welfare Minister Shodar Mohammad Shekhawat Hussain has said Bangladesh's pharmaceutical sector is steadily strengthening its position in the global market, with locally produced medicines now being exported to more than 140 countries. He said this while speaking to journalists in the ministry's conference room at Bangladesh Secretariat today. Home Minister Salahuddin Ahmed has said the government is taking initiatives to make the police more service-oriented and people-friendly by boosting its moral strength and professionalism. He made the remark while briefing journalists at his ministry in the capital today following a ceremony to honour police personnel for their recent commendable contributions and achievements. The Home Minister said the government rewarded 15 police personnel for their prompt and sincere roles in Ramisa murder case, saving lives of at least 50 bus passengers at Dolodia Ghat, and in clueless teenage murder case in Munshiganj. State Minister for Primary and Mass Education Bobby Hajjaz has said a pilot program to distribute free uniforms, shoes and school bags among 3,50,000 primary school students will be completed by August. He said this information at a press conference at the Secretariat in the capital today. The state minister said more than 25,000 schools will come under the program in the initial phase. Dhaka Meteorological Office says deep convection is taking place over North Bay and adjoining area. Squally weather may affect North Bay, adjoining coastal area of Bangladesh and the maritime ports. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3, repeat local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast will be till 9 tomorrow morning says there are chances of rain or thundershowers with temporary west or northwesterly gusts, squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rangpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Moyamensingh, Kushtia, Joshur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar and Sileti. Reports in these areas are to ask caution signal number 1. And that's the end of the news. Our next bulletin will be at 7 tomorrow morning in Bangla.
0: বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতা বন্ধুরা নিশ্চিত অধিবেশন শুনছেন FM 90 MHz-এ। প্রথমে শোনাব দেশের গান, শিল্পী রাকিবা ইসলাম ঐশী, গীতিকার গোলাম সরওয়ার সলক এবং সুরকার উজ্জ্বল সিনহা।

0: দেশের গানটি শুনলেন রাকিবা ইসলাম ঐশীর কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমন্ত্রণ আজকের নিশুতি নাট্য অনুষ্ঠানে।
2: আজকের নাটক ময়মনসিংহের প্রচলিত লোকগীতিকা অবলম্বনে রচিত কাজল রেখা, রচনা ও প্রযোজনা মাহবুব হাসান, নাট্যানুষ্ঠান কাজল রেখা।
3: সাধু বাবা, এখন আমি কি করব আপনি বলে দেন। আমার তো সব আছিল একদিন, আমি ফাটিয়াল মুল্লুকের সদগরা ছিলাম।
4: তুই তো নিজের দোষে সব কিছু হারিয়েছিস, এখন হাহুতাশ করছিস কেন? সময় থাকতে তুই তো বোঝবার চাস নাই। তোর অবিবেচনার ফলে আজ তোর সংকট কাল উপস্থিত।
3: সাধু বাবা, এই সংকট কাটাবার একটা উপায় আমাকে বাতলে দেন। আমার তো সব আছিল, হাতি ঘোড়া লোক লস্কর ধন সম্পত্তি।
4: সব তুই খুইয়েছিস তোর শৃঙ্খল আচরণে।
3: সাধু বাবা, সাধু বাবা, ঘরে আমার কন্যা কাজল রেখার বিয়ের কাল উপস্থিত, কিন্তু আমার কন্যা কাজল রেখাকে বিয়ে করতে কেউ আইল না। বড় দুশ্চিন্তার মধ্যে আমার দিন কাটতেছে, একটা উপায় বাতলে দিন, আমি এই সংকট থেকে কিভাবে মুক্তি পাই ভাব।
4: শোন ধনেশ্বর সওদাগর, মতি সুখ পঙ্খী, আর এইটা শ্রী আঙ্গুইটা। এই ধর্মমতি সুখ পঙ্খী মানুষের মতো কথা কইবার পারে। তুই এই সুখ পঙ্খীর কথা মতন যদি কাম করস, তাইলে তোর বাপের কালাইন্যা সম্পত্তি সব ফিরা পাইবি।
3: একি সাধু বাবা কোথায় গেল, কোথায় অদৃশ্য হয়ে গেলেন? সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা! সুখ পঙ্খী কও, কও সুখ পঙ্খী, আমার আমার এক পুত্র এক কন্যা বংশের বাতি, কিতিয়া পালিবাম তাদের, কও কইয়া দাও আমারে।
5: কাইন্দনা, কাইন্দনা ধনেশ্বর, তোমার দুঃখের দিনের অবসান হইব। তোমারে সাধু বাবা যে সিরি আঙ্গুই ডিসোইন, সেই আঙ্গুই বেস্তা ধনরত্ন জোগাড় করো, পূব দেশের দিকে বাণিজ্য মেলা দাও। অল্প দিনের মধ্যে বাপের কালাইন্যা যত ধন সব ফিরা পাইবা।
3: ঘরে আমার হাবিয়াত কন্যা কাজল রেখার পিয়ার বয়স হইতে চলল, পিয়া দিবার পারতেছি না। কও, কও সুখ পঙ্খী, ইহার উপায়।
5: এই কন্যারে তোমার পুরীর মধ্যে রাইখো না, বনের মধ্যে নিবাস দিয়া আইসো। আর তোমার কন্যা কাজল রেখার বিয়া হইব মরা স্বামীর লগে।
3: একি কথা তুমি শুনাইলা, একি কথা তুমি শুনাইলা সুপঙ্খী! আমার আমার অত আদরের কন্যা, তার কপালে এই ধূপ, মরা স্বামীর লগে পিয়া কেমনে করাইয়া দিয়া। না না না, আমি তা পারতাম না। কি করি, কি করি এখন? তার চেয়ে বাণিজ্যে যাইবার সল কইরা কন্যা কাজল রেখারে লইয়া উজান দেশে রাইখে আসি।
6: কি আমারে নিয়া বাপসান ডিঙ্গা কইরা কই লইয়া যায়? কোনো দিকে মানুষজন নাই, খালি বোন আর বোন।

0: ডিঙ্গা কুলি ফিরাইলো কেন? এইখানে তো কোনো মানুষজন নাই। তবে কি আমার এই বনবাসে দিবার জন্য ডিঙ্গা এই কুলে ফেরাইল? বাপ আমার, মনে যদি ছিল দিবা বনবাস, তুই কেন আর দুই দিন মা ভাইয়ের লগে থাকতে দিলা না?
1: মা কাজল রেখা, ডেঙ্গির থুনু নাইমে আসো, আসো।

0: পিয়াস লাগছে মা, তুমি এইখানটা একটু থাকো, কাছে কিনারে পানি আছে কিনা আমি একটু খুঁজে দেখি। তুমি ওই যে সামনের মন্দির আছে না, ওইখানে চত্র গিয়া বসো, আমি খোঁজ করে দেখি পানি পাই কিনা।
1: আচ্ছা, এই মন্দিরের কপাট দেখতেছি বন্ধ, ভিতরে কেউ আছে কিনা দেখি। এ কি, কপাটে হাত দিতেই কপাট খুইলা গেল। ভিতরে যায় দেখি কি আছে ভিতরে। এ কি, কপাট বন্ধ করলো, কি কি বন্ধ করলো? না, কিছুতেই তো কপাট খুলতে পারতাছি না। অহন আমি বাইরে যামু কেমতে? বাপজান, বাপজান, বাপজান!
0: আমার কন্যা কাজল রেখা কই গেল? এখানে তো এই মন্দিরের চত্রে আছিল। কাজল, কাজল, কাজল রেখা কোথায় তুমি?
2: এই যে আমি মন্দিরের মধ্যে।
0: তুমি বাইরে আসো, আমি তোমার জন্য পানি আনছি।
2: আমি মন্দিরের মধ্যে আটকা পড়ে গেছি, কপাট কিছুতেই খুলবার পারতাছি না। তুমি বাইরে থেকে খুলবার পারো কিনা দেখো।
0: আচ্ছা দেখতেছি। না, কিছুতেই কপাট খুলতে পারলাম না, এখন আমি কি করবাম? কাজল, আমার কাজল রে!
2: কও বাপজান, কও, কি করবার চাও?
0: কাজল, ভেতরে ভেতরে কি তুমি কিছু দেখতে পাইতেছো?
2: ঘরের ভেতর আছে এক ঘিত্তির বাতি জ্বালাই না, আর আছে এক মৃত্যু কুমার, তার সারা অঙ্গে সুইচ বিন্ধা রইছে।
0: সুপঙ্খীর কথায় সত্য হইল, আমি আর কি করব? তোর কপালের দুঃখ কেমনে আমি হইবাম তার ভাগি? আমি পাপ হইয়া মরার কাছে দিলাম কন্যারে, তোর সামনে আছে মরা কুমার, সেই

0: আও, আমি চললাম, বিদায় বিদায় কন্যা, বিদায়।
1: বাবা বাবা, আমার আমারে একা এখানে থুয়া তুমি যাইও না, যাইও না। বাবা বাবা, না কোনো সাড়া নাই। বাবা আমারে একা থুয়া শুই লাগে শুই, ওহন আমি কি করবাম? আমার সামনে সুইস বিন্ধা মৃত্যু কুমার, এই মৃত্যু কুমার, এই মৃত্যু কুমার কি তয় আমার স্বামী হইব?
2: চা

0: কি ঘরের কপাট খুলে এক সন্ন্যাসী দাঁড়াইয়া, আমি আর বাবা এত চেষ্টা করিয়াও কপাট খুলতে পারি নাই, আর সন্ন্যাসী কপাট খুলিয়া ঘরের মধ্যে দাঁড়াইল। নিশ্চয়ই সন্ন্যাসী জাদুকর, আমার মৃত্যু স্বামীরে বাঁচাইতে পারব। বাবা বাবা,
1: বল বেটি কি বলবি?
0: বাবা, আমার এই মৃত্যু স্বামীরে বাঁচাইয়া দেন, এ সারা আমার যে আর কেউ নাই দুনিয়াত।
1: তোর কোনো চিন্তা নাই, এই মরা কুমার সে এক রাজার পুত্র, আমি তার এই মন্দিরের মধ্যে আয়না রাখছি, এর গায়ের সুচ কাটাগুলি তুই একটা একটা কইরা খুলতে থাক, কেবল চক্ষের যে দুইটা সুইচ সেই দুইটা খুলবি না, সারা অঙ্গের সুইচ খোলা হইলে তবেই চক্ষের দুইটা সুইচ খোলা হইব। নে ধর এই গাছের পাতা, এই পাতার রস কইরে দুই চক্ষে দিবি, তাইলে এই কুমার আবার বাইচ্চে উঠব। কিন্তু সাবধান, তোর কপালে অনেক দুঃখ আছে, জোর করে কপালের দুঃখ খণ্ডিতে যাস না, এই কুমারই তোর স্বামী, কিন্তু সাবধান, যতদিন পর্যন্ত সুখপঙ্খী তোর স্বামীর কাছে তোর পরিচয় না দেয়, ততদিন পর্যন্ত তুই নিজে তার কাছে আত্মপরিচয় দিবি না, যদি দিস তবে জন্মের মতো তুই হবি বিধবা, বিধবা।
0: সন্ন্যাসী কি কয়ে গেল, সামনের ওই মৃত্যু কুমার রাজপুত্র, এই রাজকুমার আমার স্বামী। সন্ন্যাসীর কথা মতো এই মৃত্যু কুমারের অঙ্গ থেকে সুজগুলান আমি তুলতে থাকি, শুধু চক্ষের দুইটা সুজ তুলুম সবার শেষে, তারপর চক্ষের সুইচ দুইটা তুইলা এই গাছের পাতার রস দিতাম, তাইলে স্বামী বাচ্চা উঠব। তাইলে আমি সুইচ তুলন শুরু করি, এক এক কইরা কুমারের সারা অঙ্গ থেকে সব সুইচ তুইলা ফেলাইছি, বাকি আছে দুই চক্ষের সুইচ দুইটা, সান কইরা আইসা চোখের সুইচ দুইটা খুইলা পাতার রস দিয়াম, অহন যাই সান কইরা আই।
2: ধাই চাই মা, ধাই চাই, ধাই চাই, ধাই চাই, ধাই চাই, ধাই চাই, দাসী কিনবা।

0: দাসী কিন বাইন মা দাসী
1: সাথের মায়া তো তোমার কি হয়?
0: এই মেয়েটি আমার কন্যা, পেটের দায়ে কন্যা বিক্রি করতে বাইরেছি। গাওয়ালে যাচাই কইরা দেখছুন কেউ দাসী রাখবার চায় না।
1: তা তুমি এই বনে আইসুন কেন কন্যা বেস্তে?
0: এক সন্ন্যাসী এই বনের পথ দেখা কইলেন এই বনে এক রাজকন্যা আইসুন, তার দাসীর প্রয়োজন, সে দাসী রাখবেন। আপনি মনে লয় সেই রাজকন্যা?
1: সংসারে এক নিষ্ঠুর বাপ তার কন্যার এই বনে নির্বাস দিছুইন, আর এক বাপ, নিষ্ঠুর বাপ, পেটের দায়ে তার কন্যা বিক্রি করতে আইসুন। এই কন্যাও আমার মতো জনম দুঃখিনী।
0: রাখবেন দাসী?
1: হ্যাঁ, কিন্তু আমার কাছে তো কোনো টাকা কড়ি নাই। তুমি আমার হাতের এই কঙ্কন নাও, তার বদলে কন্যাটারে আমারে দাও।
0: ঠিক আছে, তাই দিন। হাতের কঙ্কন
2: কঙ্কন দিয়ে আমার কিনছুইন, আমারে আপনি কঙ্কন দাসী কইয়া ডাকবেন।
1: বেশ, তাইলে তাই হইব। ওই যে সামনে এক ভাঙ্গা মন্দির দেখছুইন, তুমি ওই মন্দিরের ভিতরে যাও, আমি সান সাইরে আইতাছি। হ, ভালো কথা, ওই মন্দিরের মধ্যে একজন মরা কুমার আছে, তারে দেখা ভয় পাইও না। তার শিউরে যে গাছের পাতা আছে তার রস কইরা রাখো, আমি সান সাইরা তার সৈক্ষে সুইচ দুইটা খুইলা পাতার রস তার সৈক্ষে দিবাম। সৈক্ষে পাতার রস দিলি কুমার বাইচা উঠবো। একি, আমার বাম সুখের পাতা হঠাৎ কাঁপে উঠলো কেন?
2: তাইলে আমি মন্দিরে যাই, আপনি স্নান করে আইন যে।
1: আচ্ছা।
2: ঘরের মধ্যে ঘিরতের বাতি জ্বলতাছে, ওই তো এক মানুষ, চোখকে শুই বিন্ধাইয়া মরার মতো পড়ে রয়েছে। কি সুন্দর দেখতে মানুষটা, তাই তো কইছিলই চোখকে সুইচ দুইটা খুইলা পাতা রস দিলে মানুষটা জায়গায় উঠবইন। পাতা কই? এই তো পাইছি, পাতা রস বানাই লই আগে হইছে। এইবার সুইচ দুইটা টাইনা খুলে ফেলাই, হইছে। এবার পাতা রস দিয়া দিই।
3: এ কি, আমি কোথায়? কে কে আমারে জাগাইল? এ কি, এ রমণী কোত্থেকে আইলাইন? কি নামের ক কন্যা, কও কি নাম তোমার?
2: আমার নাম, আমার নাম।
3: ঠিক আছে, তুমি যেই হও, তুমি আমারে বাঁচাইছো কন্যা। আইজ হইতে তুমি হইলে আমার ঘরণী, রাজ্য ধন লোক লস্কর সব সব আছিল আমার, কিন্তু শত্রুতা করে আমার সৎ ভাই একেশ্বর আমার সারা অঙ্গে সুচ বিন্ধাই আমার মাইরা ফেলে।
2: তাইলে এই বনে এই মন্দিরে আইলাইন কেমনে?
3: সে কথা পরে, আরেকদিন শুইন। এখন তোমার কৃপায় আমার পরাণ ফিরা পাইছি, তোমারে ছাড়া এ সংসারে আমার অন্য কেউ নাই। এ কি, আরেক কন্যা ঘর আলো কইরা এইখানে আইলো কইথুন? এই কন্যা যেন পূর্বাতের সূর্য থেকে লাল রং নিয়া সর্ব অঙ্গে থইরা রাখছুন, এমন সুন্দর কন্যাও হয়?
4: কোথা হইতে আইলা কন্যা, কি নাম তোমার, কোথায় তোমার দেশ, বাবা মাও কোন দেশের রাজারানী?
1: আমার আমার নাম, না না, সন্ন্যাসী কইছে পরিচয় দিলে আমি বিধবা হইয়া যাইবাম, আমি পরিচয় দিতাম না, আমি পরিচয় দিতাম না।
4: কি হইল, নাম পরিচয় কেন দিতাছো না?
2: হাতে কঙ্কন দিয়া কিনছে রে, আমি নাম দিছি কঙ্কন দাসী, দাসীর কাম করবো সে।
1: কর্মদোষী আজ থেকে আমি দাসী, আর দাসী আমার যারে আমি হাতের কঙ্কন দিয়া কিনলাম সে হইল রানী। হায়রে অদৃষ্ট আমার, সন্ন্যাসীর নিষেধে আমি যে আমার আসল পরিচয় দিতে পারবাম না।
4: যাক, এতদিন পরে যখন আমার নবজন্ম হইল তখন চলো চলো রানী, চলো কঙ্কন, আমার রাজ্য চম্পানগরে যাই। আমার বাবার নাম হীরাধর, আমি তার একমাত্র পুত্র, চলো আমার রাজ্যে গিয়া সুখে শান্তিতে বসবাস করবাম।
2: তাই চলেন কুমার, তাই চলেন। কঙ্কন দাসী, যা তাড়াতাড়ি যাওয়ানোর জন্য তৈরি হয়ে নে।
3: রানী, তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে আমার এই রাজপ্রাসাদ?
2: কি সুন্দর বাড়ি! আচ্ছা, ওই যে ছাদে লাগে লটকানে, ওইগুলান কি?
3: ঝাড়বাতি। কেন, তুমি দেখো নাই আগে?
2: হ্যাঁ, কত আছে আমাকে বাড়িতে, পাক ঘরে কত আছে চুলার ধারে।
3: কি বলতেছো তুমি, তোমার রন্ধনশালে ঝাড়বাতি?
2: হ্যাঁ তো, ওই রন্ধনশালে। এ কখন দাসি, কই গেলি? এদিকে আয় তাড়াতাড়ি।
5: আইতাছি।
1: কোন কি কইবেন?
2: উড়ানে কাপড় ছেড়ে থুইছি, কাপড় গুলান কুয়ার ধারে লইয়া কাইসা শুকাইবার দে, তার বাদে উড়ানরা ঝাড়ু দিয়া সাফ করে রাখ, বুঝলি? যা।
1: যাইতাছি।
2: আসুন, উড়ানরা ঝাড় দেন ওইলে কুয়া থেকে পানি তুইলা ঠিলা বইয়া রাখবি, তার বাদে আইসা আমার পাও টিপ্পা দিবি, যা।
1: আইসা।
2: আমি স্নান করে আইতেছি কুমার, আপনি একটু জিরাইয়া লন, তারপর আমি আপনারে বাইগুন ভর্তা দিয়া খাইবার দিমু। কই রে দাসি, তুই কই, কাম করতাছস তো, তাড়াতাড়ি কর।
3: কিছুই বুঝতে পারতেছি না, রানীর চাল চলন কেমন যেন ঠিক রাজার কন্যার মতন না, আদব কায়দাও ঠিক জানে না, অথচ কঙ্কন দাসীর চাল চলন আদব কায়দা সব ঠিক যেন রাজকন্যার মতন, রূপও তার পাগল করা। আমি বুঝতে পারতেছি না, কোথায় যেন একটা কিছু আছে না, আমারে জানতে হবে, জানতেই হবে দাসীর আসল পরিচয়।
5: রানীমা, রানীমা!
3: এই যে কঙ্কন দাসী, সত্যি করে কও, কোথায় তোমার বাড়ি, কি তোমার নাম, তোমার পিতামাতারই বা নাম কি? তোমার এই রূপ নিয়া কামলি দাসীর কাজ করা সাজে না, তুমি নিশ্চয়ই কোনো রাজার ঝিয়ারি।
1: আমি কঙ্কন দাসী, আপনি নারী আমারে হাতের কঙ্কন দিয়া কিনছে, বনি ছিলাম বনবাসী, আপনার কৃপায় আমার ভাত কাপড় জোটে, আমার মা বাবা কেউ নাই, আমি যাই, আপনার সাথে কথা কইতে দেখলে রানী আমারে গাইল পারবো, আমি যাই।
3: না না না, আমার মনে হইতেছে কপাল দোষে কঙ্কন দাসী হইছে, তার অপরূপ রূপের ছটায় আমি পাগল হইছি, কিন্তু কঙ্কন তার পরিচয় আমার কাছে লুকাইয়া রাখতেছে কেন? যতদিন না আমি কঙ্কনের আসল পরিচয় জানতে পারবাম, ততদিন এই রাজ্য আমার কাছে ব্যর্থা।
6: কাজল রেখার রূপে গুণে রাজকুমার এমন মুগ্ধ যে এই রাজ্য রাজধানী তার কাছে ব্যর্থা মনে হতে লাগল। কুমার খায় না, ঘুমায় না, রাজকার্যে মন নাই, পৃথিবীটা ফাঁকা ফাঁকা। একদিন কুমার বৃদ্ধ মন্ত্রীকে ডাইকা কইল,
3: মন্ত্রী, আমি ছয় মাস ছয় পক্ষের জন্য দেশ ভ্রমণে যাইবাম, এর মধ্যে তুমি যেভাবে পারো এই কঙ্কন দাসীর পরিচয় লইও।
7: আমি চেষ্টা করবাম। আপনি দেশ ভ্রমণের আগে রানী ও কঙ্কন দাসীর কাছে যাইয়া জিগান তার আর মনের মতন কি জিনিস আনবাই।
3: কিন্তু তাদের মনের মতন জিনিস আননের জন্য তো আমি বিদেশ ভ্রমণে যাইতেছি না।
7: দরকার আছে, কঙ্কন দাসীর আসল পরিচয় জানার জন্য এইটুকু আপনাকে করতে হবে।
3: বেশ, তবে আমি অন্দরমহলে যাই, রানীর কাছে জিজ্ঞাস করি তার পছন্দের জিনিসের কথা।
2: এই কঙ্কন দাসী, তোর এনে এদিকে আইতে কইলাম।
1: কোন রানীমা, কি কাম করবাম?
2: আমার বেতের কুলাডা আন। বৈশা বৈশা গা গতরে ব্যথা ধরে গেল, লগে কিছু চাউল আনিস, যা।
1: আচ্ছা।
3: এই যে, এই যে রানী, তুমি এইখানে?
2: আমারে খুঁজতে শুইন কেন? কোন
3: দেখো, আমি দেশ ভ্রমণে যাইতেছি, তোমার মনের মতন জিনিস কি আনবাম।
2: আপনি দেশ ভ্রমণে যাইতেছেন?
3: হুম।
2: আমার জন্য বেতের জাইল, বেতের কুলা আর আমলি কাঠের ঢেকি, পিতলের নথ, কাঁসার বেক্ষারুয়া, এগুলো আনবাইন। এইসব দিয়ে আমি কত কাম করছি, পিতলের নথ আর কাঁসার বেক্ষারুয়া পায়ে দিয়া পাড়ায় পাড়ায় কত ঘুরছি।
3: এইসব, এইসব না না না, থাক, কি বললা, তুমি পাড়ায় পাড়ায় ঘুরা বেড়াইতা?
2: হ্যাঁ, বেড়াইতাম তো।
3: ও আচ্ছা।
2: না মাইনে সখী গোলকে ঘুরতাম আর কি, এই রাজবাড়ির মধ্যে।
3: ও আচ্ছা যাই, কেমন
2: আইসে যান। কইল কঙ্কন দাসি কই গেলি, কুলার চাল তাড়াতাড়ি আন। ওরে কাম না কইরা কইরা গতরে ব্যথা ধইরা গেল।
3: কি আশ্চর্য, রানী যে সব জিনিস আনতে কইল তা তো কোনো রাজার কন্যা ব্যবহার করে না, তাহলে কি? যাই দেখি কঙ্কন দাসির কাছে, দেখা যাক সে কি আনতে বলে। কঙ্কন, কঙ্কন!
1: কুমার, কুমার, আপনি হতভাগিনী দাসির কাছে?
3: শোনো শোনো কঙ্কন, আমি ছয় মাস ছয় পক্ষের জন্য দেশ ভ্রমণে যাইবাম, তোমার মনের মতো জিনিস কি আনতে হইব আমারে কও।
1: আমি কিছু চাই না, আপনার বাড়িতে আমি সুখেই আছি, আমার কোনো অভাব নাই।
3: না না, অভাবের কথা না, তোমার মনের মতন একটা কিছু অন্তত, একটা কিছু অন্তত চাও।
1: কি চাইবাম আমি, আমার তো অভাব নাই।
3: তবু তবু কঙ্কন, তবু একটা কিছু অন্তত চাও।
1: আপনি এত কইরা যখন কইতেছেন তখন
3: কও, কও কঙ্কন, কও কি আনবাম আমি তোমার জন্য?
1: আমার লাগে একটা ধর্মমতি সুখপুখী আই নিন।
3: বেশ, যেইখান থেকে পারি আমি তোমার জন্য সুখপুখী আনবাম, তাইলে এখন আমি যাই কঙ্কন।
1: যাই কইতে নাই, কন আসি।
3: কত রাজার মুল্লুক খুললাম, কত সৌদাগরের কাছে জিজ্ঞাসা করলাম, কেউ আমার ধর্মবতী সুখপক্ষীর সন্ধান দিতে পারল না। ছয় মাস চার পক্ষ পার হয়ে গেল অথচ সুখপক্ষীর কোনো সন্ধান পেলাম না, আর মাত্র দুই পক্ষ বাকি আছে আমার ফেরার। এই দুই পক্ষের মধ্যে সুখপক্ষীর সন্ধান না পাইলে খালি হাতে ফিরতে হইব, সুখপক্ষী লইয়া না যাইতে পারলে আমি কঙ্কন রে কি কমু, কঙ্কন তো আমার পথ চাইয়া আছে। আমি সুখপক্ষী না নিয়ে যাইবার পারলে কঙ্কন তো ভাববো আমি কোনো কামেরই না।
8: মাঝি, আমরা কোন দেশে আইলাম?
9: হুজুর, আমরা ভাটির দেশে পড়ছি, বজরাকে ঘাটে ভিড়াবো।
8: হ্যাঁ, বজরা কুলে ভেড়াও। মাঝি,
9: হুজুর,
8: কুলে নাইমা বাজারে বাজারে গিয়ে জানাইয়া দেও, কেউ যদি ধর্মবতী সুখপক্ষীর খবর দিবার পারে তারে আমি দুই হাত ভৈরা বকশিস দিব, আর কেউ যদি সুখপক্ষী বিক্রি করবার চায় তারে আমি স্বর্ণমুদ্রা দিয়া খুশি করুম। যাও ঢোল দিয়া জানাইয়া দেও।
9: আমি অক্ষণে যাইতাছি, ঢোল দিয়া এলান করে দিতাছি।
10: শোনন শোনন সবাই, রাজকুমার সুইচ রাজকুমারের এলান শোনন। যে ব্যক্তি সুখপক্ষীর সন্ধান দিবার পারবাই তারে কুমার দুই হাত ভৈরা বকশিস দিবাই, আর যদি কেউ সুখপক্ষী বিক্রি করবার চাই তারে দিবেন স্বর্ণ উদ্রা।
11: কি কইল, ধর্মমতী সুখপক্ষী? ওই সুখপক্ষীর কথা তো আমার কাজল রেখা ছাড়া আর কেউ জানে না। তবে কি আমার কাজল রেখা সুখপক্ষীর তল্লাশে লোক পাঠাইছে? জানি না আমার রেখা কই আছে, কোথায় আছে, কেমন আছে, যেখানে থাকুক আমার কন্যা কাজল রেখা সুখে থাকুক। আমি সুখপক্ষে দিয়ে দেবো। এই কে আছোস, যা জলদি যা, ওই ঢোল বাজনদারকে যাইয়া ক আমি সুখ পাখি বিক্রি করুম, যা তাড়াতাড়ি যা, তার ডাইকান।

0: কুমার, আপনি 6 মাস 6 পাহর পর ফিরাইলেন, আপনি বড় ক্লান্ত, এখন কিছুদিন বিশ্রাম লন।
1: না না না না মন্ত্রী, আমার বিশ্রামের প্রয়োজন নাই। তুমি আমারে বলো, কঙ্কনের পরিচয় কি কিছু পাইলা?
0: না কুমার, এখনো পরিচয় জানতে পারিনি, তবে আমি এক বুদ্ধি করছি আসল পরিচয় বাইকরণের।
1: কি বুদ্ধি, তরতরি কও। আমি কঙ্কন দাসের আসল পরিচয় জানবার চাই। আমার মনে সন্দেহ যাচ্ছে, কঙ্কন কোনো দাসী না, কোনো রাজার কন্যা, আর যে রানী সে কোনো বড় ঘরের কন্যা না।
0: আমারও তাই মনে হয় কুমার, তাই পরীক্ষা করার লেগা আমি এক বুদ্ধি ঠিক করছি।
1: বলো বলো বলো মন্ত্রী, কি বুদ্ধি?
0: কুমার, আপনার বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ কইরা বাড়িতে আনবেন, তারারে খাওন এবং রান্ধনের ভার একদিন রানীর একদিন কঙ্কন দাসীর উপর দেয়, তাদের দনোজনের রান্ধন ও খাওন দাওনের তফাত বুঝবার পারবাই, আর ধরা পড়ব কে বড় কে বড় বংশের আর কে নিজ বংশের কন্যা।
1: বেশ, তাই ব্যবস্থা করো, আমি আমার বন্ধুদের নিমন্ত্রণ করার ব্যবস্থা করি। মন্ত্রী, তোমার পরামর্শ মতো তো আমি রান্না ও খাওনের ভার রানী আর কঙ্কনরে দিলাম। দেখলা তো রানীর রান্না ও খাওনের রীতি আমারে কিভাবে বেজ্জত করল।
0: কুমার, এখনো তো বুঝতে পারলেন রানীর বংশ কোনো বড় বংশ না। রানী পাক করল সাইলতার অম্বল, দেওয়ার ঝাল, আলুবনে কচু শাক, ছি ছি ছি ছি, কি লজ্জা!
1: অথচ কঙ্কন দাসী হইলেও কি সুন্দর সোনার থালে শিক্ষণ সাইলের ভাত, জোড়া কৈতরের মাংস, নানা রকমের মাছ, পায়েস, পরমান্ন, নানা ধরনের পিঠা সাজাইয়া খাইতে দিল। বন্ধুদের এখন আমি কিভাবে বুঝাই ক দেখি।
0: অত অস্থির হইয়েন না কুমার, সামনে সবই জানতে পারবেন।
1: আর কতদিন কতদিন অপেক্ষা করতে হইব, সত্য উদ্ঘাটনে বুঝতে পারতেছি না।
0: আপনি গোপনে কঙ্কন দাসী আর রানীর উপরে নজর রাখেন, নিশ্চয়ই এমন কিছু পাওয়া যাব যা থেকে প্রমাণ হয়ে যাব কার বংশ পরিচয় কি।
1: আমি যে সহ্য করতে পারতেছি না মন্ত্রী, আমি যে সহ্য করতে পারতেছি না। কঙ্কনও আমার কাছে কিছু বলে না, অথচ তার মুখখানি দেখলে মনে হয় ভিতরে ভিতরে দারুণ এক যন্ত্রণার দাহে পুড়তাছে সে।
0: আপনি তো ধর্মমতি সুখপক্ষী আইনা দিছ ওই দাসীকে, তাই না?
1: হ্যাঁ, কিন্তু কঙ্কন তো সে সুখপক্ষীরে তার ঘরে খাঁচার মধ্যে বন্দি করে রাখছইন।
0: আমাকে একটু ভাববার সময় দিওইন, আমি সপ্তাহখানেকের মধ্যে উদ্ঘাটন করে দেব কুমার।
2: হে দিন কুমার বাহাদুর, আমার বন্ধু, খাওনের নিমন্ত্রণ করিয়া খাইবার দিল। প্রথম দিন খাওয়াইল রানী, কিন্তু রানীর খাওন তো কোনো বড় বংশের খাওন না। পরের দিন কঙ্কন দাসী খাইবার দিল। যেদিন কঙ্কন দাসী খাওয়াইল, সেই দিনে রান্ধন মনে হইল কোন রাজার কন্যার রান্ধন। আর রূপ, দাসীর এমন রূপ আমি জীবনেও দেখি নাই। দাসীর রূপে আমি পাগল হইছি, তারে ছাড়া আমি বাঁচুম না। কিন্তু কি করে আমি চম্পানগরের কুমার রে এই কথা কই? কুমার কি ভাবব, এক দাসীর জন্য আমি পাগল হইছি, কি লজ্জার কথা! আচ্ছা, রানী কি দাসী রে আমার কাছে ব্যস্ত রাজি হইবাইন? যদি রানী রাজি হইন, তাইলে আমি দাসী রে কাঞ্চনপুরে নিয়ে গিয়া বিয়া করবাম। আচ্ছা, রানীর লগে কি সলা পরমিশকরণ ঠিক হইব? কুমার মুখে কিছু না কইলেও আমি তার অন্তরের কথা ঠিকই বুঝবার পারি। তাই নে কঙ্কন দাসীর প্রতি আসক্ত। আচ্ছা, রানীরে যদি বুঝাইবার পারি যে কুমার দাসীর প্রতি আসক্ত আর দাসীর চালচলন বালানা, তাইলেও কি রানী কঙ্কন দাসীরে পার্শ্বাদের মধ্যে রাখবাইন? বুঝি স্বামীর প্রতি অন্য নারীর দৃষ্টি স্ত্রী কখনো সইবার পারে না। অহন তো রানী একা অলিন্দে বৈশা কুলা দিয়া চাউল ঝাড়তাছে, এই সুযোগ যাই রানীর লগে সলা পরামিশ করি, দেহি কদ্দুর কি হয়।
3: রানীমা, আইবাম। কে কে গো তুমি? দেখা মনে হইতাছে কোন রাজপুত্তর?
2: হ, আমি কাঞ্চনপুরের যুবরাজ, আপনার স্বামীর বন্ধু। কুমারের আমন্ত্রণে আইছিলাম।
3: ও আহেন যুবরাজ, আহেন বইন যে, বৈশা বৈশা গা গতরে ব্যথা হইয়া গেছে, তাই একটু বুঝলেন না?
2: হ হ বুঝছি বুঝছি, বৈশার কত পারা যায়। ইয়া ওই হেই দিন আপনার রাতের রান্ধন খাইলাম, এমন চমৎকার রান্ধন গো, আমি কোনো রাজবাড়িতে খাই নাই।
3: সত্য কইতা শুইন, আর দাসী রান্ধন খাইলেন কেমন? কন্যা আমার থেকে বালা কি?
2: আরে দাসী কি আর রাজবাড়ি রান্ধন পারে, মুখে দিবার পারি নাই দাসীর রান্ধন।
3: তাইলে বোঝেন এমন অকর্মণ ঢেকি রাখা কি হইব, হুদাহুদি টাকা নষ্ট। কিন্তু চাইলে কি হইব, আপনার বন্ধু কুমার কিছুতেই তাড়াতে চায় না।
2: কুমারের মনের মধ্যে কোন দাসীর চাল চলনে চরিত্রে একটু অবিশ্বাস জাগাইয়া দিলে কুমার তারে নির্বাসনে পাঠাইয়া দিব।
3: কিন্তু হেটা কেমনে হইব, দাসীর তো কোনো দোষ পাই না।
2: আচ্ছা আচ্ছা, কোন তো দাসী রাইতে কার লগে থাহে?
3: একাই থাহে, ঘরে তার সুখপঙ্খিরে নিয়ে থাহে।
2: তাইলে তো কামটা একেবারে সিধা হয়ে গেল, দাসীর ঘরে কোনো লোকের পায়ের ছাপ দিতে পারলে কামটা সিধা হইয়া যাইব। কুমারে পায়ের ছাপ দেখাইতে পারলে কুমার বিশ্বাস করব যে রাইতে দাসীর ঘরে অন্য কোনো লোক আহে, দাসীর চরিত্রই খারাপ, খারাপ চরিত্রের দাসীরে কুমার পারসাদে রাখবেন না, নির্বাসনে দিবেন।
3: আমি দাসীর লইয়া খুব বিপদে আছি, আপনার পরামর্শটা আমার মনে ধরছে। আজ রাইতেই আমি পায়ের রং মাইখা দাসীর ঘরে ঢুকবাম, আর বাইরে আইবাম, পায়ের সাপ্তাইলে দাসীর ঘরে মেঝেতে থাকব।
1: না না না না, কিছুতেই সম্ভব না, আমি আমি বিশ্বাস করি না।
3: বিশ্বাস তো হইবই না, প্রথমে আমারও বিশ্বাস হয় নাই, কিন্তু আমি নিজে চোখে দেখে খাইছি, এখন অবিশ্বাস করি কেমনে?
1: ঠিক আছে ঠিক আছে, চলো আমি নিজ চোখে দেখবাম। সত্যি যদি দাসীর ঘরে কারো পায়ের ছাপ দেখি, তবে তবে কঙ্কনের আমি নির্বাসন দিবাম। চলো রানী, দাসীর ঘরে চলো।
3: বেশ তাই চলেন, নিজের চোখে দেই কাহেন। এই দেখেন পায়ের ছাপ, এই গুলান ঘরে ঢোকনের, আর এই গুলান ঘর থেকে বাইরহনের। কি নিজের চোখে দেখলাইন তো?
1: আমি তো ভাবতে পারতেছি না, কঙ্কন দাসী এমন নিজ চরিত্রের কন্যা, এমন এমন জঘন্য কাম দাসী করবার পারে? এই এই কে আছিস? কঙ্কন দাসীরে ডাইকান, এমন চুপচাপ শান্ত কন্যা কঙ্কন দাসী, সে কিনা এমন কলঙ্কনী? ও তাইলে তাইলে কারে কারে আমি বিশ্বাস করব?
4: আমারে আপনি ডাক সুইন কুমার।
1: কও কও দাসী, কাল রাইতে কে আসিল তোমার ঘরে?
4: আমার ঘরে কাল রাইতে?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ঘরে কার লগে আসিলা তুমি?
4: কেউ তো আমার ঘরে আসে নাই কুমার, সুখপঙ্খিরে নিয়ে আমি একা আসিলাম। আমি তো আমার সুখপঙ্খিরে নিয়ে একলা ঘরে নিশি যাপন করি, সাক্ষী আছে আকাশের চন্দ্র তারা, আর এই পিঞ্জর বন্ধ সুখপঙ্খী।
3: তাইলে তোর ঘরে মেঝেতে মাইছের পায়সা পাইলো কইতুন?
4: জানি না কোন জন হইব মোর এমন দুশ্মন, ধর্মমতি সুখপঙ্খী কইবার পারে, আমি তো জানি না।
1: বেশ জিগাও তোমার সুখপঙ্খীরে, দোষী কি নির্দোষ তুমি?
4: কও কও সুখপঙ্খী, ধর্ম সাক্ষী করি কও, কাল রাইতে কি আইছিল আমার ঘরে?
5: কপাল দোষে কলঙ্কিনী হইয়াছে কন্যা, তারি দেও বনবাসে।
3: শুনলেন শুনলেন তো, সুখপঙ্খীও দেখছে, দূর করে দেয়নি দাসী রে, আমার অরক্ষণে দাসী ঘরে রাখলে আমাকে অমঙ্গল হইব।
4: কপাল দোষে আমি হইলাম কলঙ্কি, কঙ্কন দাসী হইলাম আমি বনবাসী, কুমার কইরাছি আমি নানান দোষ, ক্ষমা কইরা দিও, দাসী বলে মনে রাখো কি না রাখো তাতে ক্ষতি নাই, শুধু মরণকালে যেন তোমারে একবার দেখি, শুধু এই মিনতি আমার, গেলাম চরণে রাখি।
2: বন্ধু কুমার, আমারে অনুমতি দেও আইন, আমি দেশে ফিরা যাইবাম। তোমার দেশে আয়া কয়টা দিন আমার খুব আনন্দে কাটলো।
1: আমার মনটা বড় আওলা, তোমার খাতির যত্ন ঠিক মতো করবার পারি নাই।
2: না না, কি যে কও, কোনো অযত্ন আইনি আমার।
1: তুমি তুমি আমার একটা উপকার করবা।
2: তোমার কোন উপকার লাগতে পারলে নিজের আমি দৈন্য মনে করবাম। কও বন্ধু কও, আমারে কি করতে হইব?
1: তুমি কঙ্কনের সাথে নিয়ে যাও।
2: সাথে নিয়ে যাব?
1: হ্যাঁ, কঙ্কনের নিয়া তুমি সমুদ্রের একটা দ্বীপ স্বরে নির্বাসন দিয়ে যাও। পারবা বন্ধু, পারবা না?
2: তোমার অনুরোধ ফালাই কেমনে, দেও দেও কন্যারে আমার ডিঙ্গায় তুলিয়া দাও। তোমার কথা মতো আমি তারে সমুদ্রের কোনো এক দ্বীপ স্বরে থুইয়া যাইবাম।
1: দেখো, কঙ্কনের যেন কোনো রকম অসুবিধা না হয়, তুমি আমার পরম বন্ধু, তাই তোমারে আমি এই দায়িত্ব দিলাম।
2: তুমি কোনো চিন্তা করো না, আমি কন্যারে জনবসতিপূর্ণ কোনো একটা দ্বীপ স্বরে থুইয়া যাইবাম। আমারে তাইলে অনুমতি দেওয়াইন, কঙ্কনরে ডিঙ্গাই তুলে দিতে কইন, আর আসি বন্ধু। বন্ধু বিদায়, বিদায়।
1: বিদায়, বিদায় বন্ধু, বিদায়।
2: রানীর ষড়যন্ত্রে আইজ কুমার কন্যারে নির্বাসন দিবার লাইগা আমার লগে আমার ডিঙ্গায় তুইলা দিছে, কিন্তু আমি তারে নির্বাসন দিবার লাইগা সঙ্গে আনি নাই। আমি তার রূপে মুগ্ধ, আমি তারে আমার কাছে রাইখা দিব। যাই কন্যার কাছে গিয়া একটু কথা কই। হন কন্যা, ও কন্যা, কাঞ্চনপুরের যুবরাজ আমি, কাঞ্চনপুরের রাজা কোটিশ্বর আমার পিতা। আমি অহন আ বিয়াত আছি, বিয়া করি নাই, শূন্য ঘর আমার, তুমি চলো আমার বাড়ি।
4: আপনি কুমারের বন্ধু, আমি তার দাসী, আমার কপাল দোষে আজ আমি চলছি আপনার লগে বনবাসে, রাজপুত্র হইয়া আপনি দাসীরে বিয়া করবেন?
2: দাসী দাসী তুমি নগো, তোমার ব্যবহার চালচলন দেইহা আমার বিশ্বাস হয় না তুমি দাসী। তোমার রূপে আমি মুগ্ধ, তোমারে আমি বিয়া করবাম, তোমারে আমি রানী বানাইবাম।
4: শুনেন রাজকুমার, রাজবাড়িতে দাসী আসিলাম, কলঙ্কি হইয়া নির্বাসে চলছি, আমি এই মুখ মানছেরে দেখাইবাম কেমন কইরা? আপনি আমারে সাগর জলে ডুবাইয়া দেন।
2: তা হয় না কন্যা, তা হয় না, তুমি আমার লগে কাঞ্চন নগরে চলো, তোমারে আমি রানী করবাম।
4: কেউ আমার দুঃখ বুঝবার যায় না, স্বামী আমারে কলঙ্কি ভাইবা বনবাসে দিলাইন, জন্ম থেকে কপাল দোষে হইলাম অভাগিনী, এমন অভাগিনী কন্যার উপরে দুষ্টমতি রাজার পুত্রের কুনজর পড়ছে। হে সাইগর, সতী নারীর ইজ্জত এখন তুমি পারো রক্ষা করতে, রক্ষা করো, রক্ষা করো সতী নারীর ইজ্জত, রক্ষা করো।
6: এ কি আজব কাণ্ড, হঠাৎ সমুদ্রের মাঝে চর জায়গা উঠলো কেমনে? ডিঙ্গি তো চরের উপরে, হায় হায়, এমন আজব কাণ্ড তো কখনো দেখি নাই। নিশ্চয়ই নিশ্চয় কোনো ডাকুরির কাম, ডাকুরি আছে, আছে ডাকুরি আছে।
2: ও হন কি করবা,
6: ডাকুরি ডিঙ্গা।
2: আরে চুপ কর, অহন কি করবা, হেইটা কর, ডিঙ্গা চরে আটকা পড়লো, দেশে ফিরবার কেমনে?
6: ওই কন্যা ছাড়া ডিঙ্গায় তো নতুন মানুষ নাই, তাইলে ওই কন্যা কন্যাই ডাকুনি, ডাকুনি ডিঙ্গার থন ফেলাইয়া দেন, নইলে কোনো নিস্তার নাই।
7: ওই ডাকুনি কন্যা রে ডিঙ্গার থন ফেলাইয়া দেন, তোরে ফেলাইয়া দেন।
2: এই এই হন হন, এই সকলে হন, এই চুপ করো চুপ করো, কন্যার গায়ে কিন্তু হাত দিবা না কইলাম কেউ, ডিঙ্গার থেকে নাইমা যাওয়ানোর লাগে আমি কন্যারে কইতাছি।
4: বেশ, আমি নাইমা যাইতাছি ডিঙ্গার থন।
2: কি
8: কোঙ্কন দাসী ডিঙ্গা থেকে নামনের লগে লগে ডিঙ্গা আবার ভাইসা উঠলো যে, মাঝি মাঝি ডিঙ্গা সুজা কাঞ্চনপুরের দিকে পাইয়া চলো।
9: এই সমুদ্রের মাঝে চর জায়গা উঠলো কেমনি? বাণিজ্য জাওয়ানের সময় তো এনে চরা ছিল না, চরের উপরে কি যেন নড়াচড়া করতেছে। মাঝি চরায় ডিঙ্গা বিয়াও। কন্যা, এই নির্জন চরায় তুমি একা কইতু নাইলা?
4: আমি বড় অভাগিনী, আমার দুঃখের কথা আপনারে আমি সব কমু। আগে আমার কিছু খাইবার দেন, আমি কতদিন যে না খাইয়া আসি আমি তা নিজেই কইবার পারতাম না।
9: চলো ডিঙ্গাই চলো, তোমার খাইবার দিয়াম, আর লগে লগে তোমার দুঃখের কথা এই দ্বীপ স্বরে আউনের কথা সব শুনবাম। সাগর কন্যা, তোমার আসল পরিচয় কও।
4: আমার আসল পরিচয় কইলে কি তা আপনি বিশ্বাস করবেন?
9: বিশ্বাস করা না করা পরের কথা, আগে তো কও তোমার কথা, শুনি তোমার রূপকথা।
4: আমার কথা শুনলে আপনি রূপকথাই কইবেন?
9: বাজে কথা রাইখা, কক কেমনে তুমি ওই দ্বীপ স্বরে গেলাইন?
4: আচ্ছা, আপনার বাবার নাম কি ধনেশ্বর? আপনার নাম কি রত্নেশ্বর? আপনার এক বইনা ছিল কাজল রেখা, তার নাম?
9: তুমি কেমন কইরা জানলা ধনেশ্বর রত্নেশ্বরের নাম?
4: আচ্ছা, কাজল রেখা হুন কই আছে কইবার পারবাইন?
9: বাণিজ্যে যাইবার ছল কইরা ডিঙ্গা সাজাইয়া কাজল রেখারে লইয়া ধনেশ্বর উজানে যায়, মনে পড়ে সেসব কথা। তখন আমার বয়স আসিল মাত্র ষাট, পরিষ্কার কিছু মনে নাই।
4: এক সাধু, এক সুখপঙ্খী আর এক হিরি ইঙ্গিত দিছিল, মনে কি পড়ে?
9: হা হা, তুমি জানলা কেমনে এইসব কথা? তুমি কি তাহলে ডাকুনি? ডাকুনি না হইলে দ্বীপ স্বরে কেমনে গেলা?
4: না না, বিশ্বাস করেন আমি ডাকুনি না, আমার কপাল দোষে আমি দ্বীপ স্বরে যাই। সুইস রাজা আমার এই দ্বীপ স্বরে নির্বাসন দেয়।
9: সুইস রাজা? সে তো সন্তানগরের, তুমি তাহলে কেমনে জানলা?
4: আপনি সুইস রাজার দেশে লোক পাঠান, সুখপঙ্খী সুইস রাজার কাছে আসে, সুখপক্ষীরে আনতে পারলে আপনি আমার পুরা কাহিনী জানতে পারবেন।
9: আচ্ছা, আমি সুইস রাজার চম্পানগরে লোক পাঠাইবাম, তবে সুখপঙ্খী না না পর্যন্ত তুমি আমার বন্দিশালায় বন্দি থাকবা। সুখপঙ্খী না পাইলে তোমার আমি মৃত্যুদণ্ড দিবাম, রাজি?
4: কপাল দোষে নির্বাসে গেছিলাম, কপাল দোষে দ্বীপ চরে রায় খাইল, কপাল গুনে আইলাম ভাটিয়াল দেশে, কিন্তু কপালের লেখা খণ্ডাইল না, হইলাম বন্দী। আপনার কথা আমি মান্যা লইলাম, আপনি চম্পানগরে লোক পাঠান, সুইস রাজারে যাইয়া কইব কঙ্কা দাসী যে সুখপঙ্খী থুইয়া গেছে সেটা কিনবার আইছে।
9: ঠিক আছে। এই কে আসস? শোন, চম্পানগরে সুইস রাজার কাছে যাইয়া সুখপঙ্খী কিন্না আন, যত টাকা লাগে সুইস রাজারে দিয়া সুখপঙ্খী আনুন চাই। যা, আর এই কন্যারে বন্দিশালায় লইয়া বন্দি করে রাখ।

0: এই যে পিঞ্জরের মধ্যে একটা পঙ্খি দেখতেছেন, এইটা হইল সুপ পঙ্খি। সেই মানুষের মতো কথা কইয়া পারে। এখন আমি সুপ পঙ্খিরে জিগাইবার চাই সাগর কন্যার পরিচয় কি। খুললে কও পঙ্খি, সবাই শুনু, কও।
1: ভাটিয়াল মুল্লুকে আছিল এক সৌদাগর, কুটিয়াল আছিল সাধু নাম ধনেশ্বর। এক কন্যা এক পুত্র দিল সাধুর ঘরে, ধুনিয়াদ হইল সাধু লক্ষ্মীর বরে।
0: আমার পিতার নাম আছিল ধনেশ্বর। তারপর তারপর তারপর কও পঙ্কি।
1: 10 বছরের কন্যা কাজল রেখা আর 4 বছরের পুত্র নাম রত্নেশ্বর। কাজল রেখার জীবনে 12 বছর বড় দুঃখের, মরাপতির সনে হইবে বিবাহ। কন্যা কাজল রেখাকে নির্বাসনে দিল ধনেশ্বর সৌদাগর। এদিকে চম্পানগরের রাজা হীরাধর আছিন আটকুর, কোনো সন্তান আছিন না তার। এক সন্ন্যাসী আয়সা হীরাধরকে অকাল আমৃত্যু ফল রাজাকে দিয়া কইল, রানী রে খাইবার দিবি। রানী অকাল আমৃত্যু ফল খাইল। 10 মাস 10 দিন পরে রানীর মরা পুত্র হইল। সন্ন্যাসীর কথা মতো হীরাধর মরা পুত্রের সর্ব অঙ্গে সুইচ বিধাইয়া বনে রাই খাইল। কপাল দোষে কাজল রেখাও বনবাসে গেল। সুইচ কুমারের লগে হইল তার বিয়া।
2: মরা কুমারের সঙ্গে বিয়া? তারপর কি হলো?
1: সে কথা তো সবার জানা। কাজল রেখা কপাল দোষে হইল দাসী, আর দাসী হইল রানী। আজ হইতে কাজল রেখার 12 বছর গত হইল। সুইচ কুমার এই সভাস্থলে আছইন। কাজল রেখার দুঃখের দিন আজ হইতে শেষ হইল। কাজল রেখার সুখের সংসার শুরু হইল। আমার কাম শেষ হইল, আমি এখন উড়াল দিলাম।
3: কাজল রেখা, কাজল, কাজল, কাজল কোথায়, কোথায়, কোথায়, কোথায় আমার কাজল, কাজল কোথায়?
4: কে কে আপনি?
3: আপনি কাজল রেখাকে কেমন করে চিনলেন?
4: আমি আমি সেই সুচ কুমার, আমার সাথে কাজল রেখার বিবাহ হয়েছিল।
3: আপনি আপনি সেই সুচ কুমার, চম্পকনগরের রাজকুমার?
5: এই এই কে আছিস? আমার কাজল রেখাকে খবর দে, খবর দে, বল তার মৃত্যু সুচ কুমার আইছে, খবর দে, কাজল, কাজল রেখা।
6: আমি আমি সব সব জানি।
3: জানো? তবে তবে এতদিন তা প্রকাশ করো নাই কেন?
6: সাধুর নিষেধ আছিল, 12 বছর পার না হইলে আমি যদি সত্য প্রকাশ করতাম তাইলে আমি বিধবা হইতাম, বিধবা হইয়া বাকি জীবনটা কাটাইতাম।
3: কাজল, আমার কাজল রেখা, চলো চলো আমরা চম্পানগরে ফিরা যাই। চম্পানগরে গিয়া সুখের সংসার গড়বাম।
6: কিন্তু কঙ্কন দাসী, তারে তারে কি গড়বাইন?
3: কঙ্কন দাসীরে চিরদিনের তলে নির্বাসন দিবাম। আমাদের সুখের সংসারে আর কঙ্কন দাসীর কোনো স্থান নাই। আমি ভুল কইরা তোমার অনেক কষ্ট দিছি, তুমি তুমি আমারে ক্ষমা করে দিও। চলো কাজল, চলো চম্পানগরে।
6: চলেন। 12 বছর 12 বছর গত হইছে, এহন আর কোনো বাধা নাই।

এতক্ষণ ময়মনসিংহের প্রচলিত লোকগীতিকা অবলম্বনে রচিত কাজল রেখা নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন ধনেশ্বর ইমদাদুল হক, রত্নেশ্বর ওয়াজেদ আলী খান, কাঞ্চনপুরের যুবরাজ হাবিব আহসান, সুখপঙ্খী, মমতাজ শাহীন রুম্পা, কঙ্কন দাসী, সৈয়দা সুমনা বেগম। অন্যান্য চরিত্রে জামিলুর রহমান, মোস্তাফিজুর রহমান, নাফিজ এহতেশাম, খন্দকার শুভ বাকার, শেখ মোহাম্মদ আব্দুল হক, সিরাজুল হক মন্টু, জাফর সাদেক এবং খন্দকার আবু জাফর। সুইচ কুমার ও কাজল রেখার ভূমিকায় অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম সেলিম এবং দুররে মাকনুন। কণ্ঠসঙ্গীতে সিফাতে হোসনেয়ারা, বেহালায় রফিকুল ইসলাম, গিটারে বিটোফেন খান, সঙ্গীত পরিচালনায় মলয় কুমার গাঙ্গুলি, শব্দগ্রহণে কাজী ইসহাক, শব্দ সংযোজনায় ও সম্পাদনায় ইমদাদুল হক। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন মাহবুব হাসান।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, নিশ্চিতীয় অধিবেশন শুনছেন FM 90 মেগাহার্টজে। শুরু হচ্ছে বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন লিখেছ আর না আসিতে, গীতিকার আপেল মাহমুদ, সুরকার শিল্পী নিজে এবং শিল্পী কণ্ঠে গানটি শুনবেন।

আপেল মাহমুদের কণ্ঠে গানটি শুনলেন। এবারে শিল্পী সামিনা চৌধুরী, গানের কথা সাজিয়েছেন ডক্টর আরিফ এবং সুর করেছেন নাকিব খান। এর পরের গানটি শুনবেন অপু আমানের কণ্ঠে, গানের কথা সাজিয়েছেন এ বি এম মাহবুবুর রহমান এবং সুর করেছেন মিল্টন খন্দকার।

চম্পা বণিকের কণ্ঠে গানটি শুনলেন। গীতিকার নুরুল ইসলাম নাহিদ এবং সুর করেছেন রুবায়েত শামীম চৌধুরী। এবারে গানের শিল্পী মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না। গানের কথা সাজিয়েছেন মুশফিকুর রহমান এবং সুর করেছেন দীপক কুমার দে। এর পরের গানটি শুনবেন অনিন্দিতা সাহা অথির কণ্ঠে। গীতিকার মোহাম্মদ মাহবুবুল ইসলাম এবং সুরকার শেখ সাদি খান।

এই গানটির সঙ্গে শেষ হল বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। নিশুতি অধিবেশন শুনছেন FM 90 মেগাহার্টজে। শুরু হচ্ছে রংধনু মিশ্র গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন দেশের গান অজিত রায়ের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন জাহিদুল হক এবং সুর করেছেন সুজেয় শ্যাম। এর পরের গানটি শুনবেন ইমরান কনার কণ্ঠে, বিশ্ব সুন্দরী ছায়াছবি থেকে নেওয়া হয়েছে।

লীনা তাপসী খানের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন। রংধনুতে মিশ্র গায়ক শুনছেন। এবারের শিল্পী আয়ুব বাচ্চু এলাবি ব্যান্ডের থেকে শুনবেন। এর পরের গানটি শুনবেন রবীন্দ্রসঙ্গীত অনিমা রায়ের কণ্ঠে।

এই গানটির সঙ্গে শেষ হল রংধনু মিশ্র গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। নিশ্চিতই অধিবেশন শুনছেন FM 90 মেগাহার্জে। শুরু হচ্ছে আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন দেশের গান, নাসরিন আক্তার বিউটির কণ্ঠে, গীতিকার সাইফুল ওয়াদিদ জয়গিরদার, সুরকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এরপরের গানটি শুনবেন আধুনিক গান, মোহাম্মদ আমিনুল ইসলাম রুমেলের কণ্ঠে, গীতিকার মোহাম্মদ আব্দুল মজিদ এবং সুরকার মোহাম্মদ আসাদুজ্জামান। এরপরে শুনবেন ইংরেজি গান, কস ইয়াং।

ডক্টর গান শুনলেন টিপুর কণ্ঠে। আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা দেশ বিদেশের রকবারি গানের অনুষ্ঠান। এবার হাসান রাজির গান ফুলের রেণু রায়ের কণ্ঠে, এরপরে শুনবেন আরবি গান পেসকেট মাসাল আদমির কণ্ঠে, এরপরে লালন গীতি শুনবেন দিল আফরোজ রেবার।

শ্রোতা, আমাদের সন্তান বাণীক্ষেত্রে গান শুনলেন আসিফ ও মিমি নাজনীন কণ্ঠে। আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবারে শুনবেন রাশিয়ান গান রোফ ও ফাইকের কণ্ঠে, এরপরে শুনবেন রাধারমণ দত্তের গান শাহনাজ বেলির কণ্ঠে, এরপরে শুনবেন নেপালি গান ইন্দ্রা লামিচার কণ্ঠে।

প্রিয়শ্রোতা, গানটি শুনলেন নিশিতা বড়ুয়ার কণ্ঠে, গীতিকার হোসনে আরা বেগম জলি এবং সুরকার ছিলেন সুজেয় শ্যাম। এবং এই গানটির সাথেই শেষ হল আমাদের আকাশ ভরা সুরের ধারা দেশ বিদেশের রকবারি গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদের কণ্ঠে।

নজরুল সঙ্গীত শুনলেন সালাউদ্দিন আহমেদের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর, আমি আবার বলছি, এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথপাঠে অনুষ্ঠানে ব্যবসায় নৈতিকতা সম্পর্কে বলবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে ও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 মেগাহার্জ ও FM 102 মেগাহার্জে। সেই আমি এই আমি সকাল 7:30 ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30 ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগরি ছোট পরিবার বিকেল 4:05 শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10 বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস উপলক্ষে কথিকা বিকেল 5:45 কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05 সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জনজাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30 রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ জাতীয় ভাবধারাপন্থী ও গণতান্ত্রিক আর্থ সামাজিক সাংস্কৃতিক বিকাশে ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ রাত 10:30। এছাড়া এফএমের 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান FM 106 মেগাহার্জে সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান FM 90 মেগাহার্জে সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা। সকাল 6টা। আজ মঙ্গলবার, 26শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 22শে জিলহজ 1447 হিজরি, 9 জুন 2026 খ্রিস্টাব্দ।
1: মধুমার জ্যৈষ্ঠের এই স্নিগ্ধ সকালে আপনাদের সকলের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্জ, FM 106 মেগাহার্জ এবং FM 102 মেগাহার্জে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনা রয়েছে মীর আশফাক হুসাইন এবং ফারহানা খান পুরবী।
0: প্রকৌশলী দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, রাশিদুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।